সময় ওকে নিয়ে হাসাহাসি করত, আজ তারাই গর্ব করে বলে, দেখেছ এই যে রাহুল, ও আমাদের গ্রামের ছেলে। রাহুল পরবর্তীকালে যখন বিজ্ঞানী হিসেবে কাজ করছে, ও গ্রামের স্কুলে একটা বিজ্ঞানাগার তৈরি করে দিল। কান্না, ওই স্কুলের ছাত্র যারা, ছোট্ট ছোট্ট রাহুল যারা, তারা যেন স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন পূরণের চেষ্টা করতে পারে। ওইখানে লেখা ছিল, স্বপ্ন কখনো ছোট হয় না, ছোট হয় শুধু আমাদের সাহস, যে সাহস করে স্বপ্নকে আঁকড়ে ধরতে হয়, ধরতে পারে যে একদিন সেই স্বপ্নই তাকে সবার সামনে মাথা উঁচু করে দাঁড় করায়। একেবারে ঠিক কথা, স্বপ্নটা দেখতে হবে, আর যে স্বপ্ন দেখছে তার মনে জোর, তার সাহস, সব কিছুই, ওই স্বপ্ন পূরণ হবে কি না তার জন্য 100% ভূমিকা নেয়। বাইরে যা কিছু আছে তো আছে, কিন্তু যে স্বপ্ন দেখছে, যার স্বপ্ন, সেটি পূরণ করার দায়িত্ব একেবারে তারই, পুরোপুরি তার। এইভাবেই আমাদের চারপাশে নানান রাহুলরা প্রতিদিন নানান স্বপ্ন দেখছে। আমরা তো চাই সে স্বপ্নগুলো পূরণ হোক। আপনার জানা আছে নাকি আপনার পাশে এমন কারোর কথা, যেভাবে স্বপ্ন দেখছে আর স্বপ্ন পূরণের জন্য দারুণভাবে লড়াই চালিয়ে চলেছে, চেষ্টা চালিয়ে চলেছে? জানবো সে কথা আপনারই কাছে। বেশ, ঘড়ি টিকটিক করে জানিয়ে দিচ্ছে সময় এগোচ্ছে। গল্প, হ্যাঁ গল্প কিন্তু এখানেই শেষ নয়, গল্পের বলা যায় এখানে শুরু। ছোট্ট এক রাহুল, তার স্বপ্ন পূরণ হয়েছে, আর সে আরও ছোট্ট রাহুলদের স্বপ্ন পূরণ হবার জন্য তার এই গ্রামের স্কুলে সে একটা বিজ্ঞানাগার তৈরি করেছে, যেখানে প্রতি মুহূর্তে নানান রকম এক্সপেরিমেন্ট করবে ছোট্টরা। আর সেই এক্সপেরিমেন্টগুলোই যখন সাকসেসফুল হবে, যখন তার ইচ্ছে পূরণ করবে, স্বপ্ন পূরণ করবে, তখন দেখা যাবে তা বহুজনের, বহু মানুষের দারুণ কাজে আসছে। তাই তো, এইভাবেই আস্তে আস্তে পরিবর্তন আসে, যেমন জীবনে তেমনি সমাজেও। এই গল্পটা আমাদের এই কথাই বলে না যে স্বপ্ন যতই বড় হোক না কেন, নিষ্ঠা, অধ্যবসায়, আত্মবিশ্বাস, এগুলো যদি সঠিক থাকে, ঠিক ঠিক পরিমাণে, ঠিক ঠিক সময়ে প্রকাশিত হয়, তাহলে একদিন ওই স্বপ্ন বাস্তবে পরিণত হবেই হবে। যাই হোক, একটা ছোট্ট গান শুনে নিয়ে তারপর আপনার কথা জানব, যে এই যে ছোট্ট একটা মানুষের, ছোট্ট একটি ছেলের বড় একটি স্বপ্ন, এমনভাবে কি সব স্বপ্ন পূরণ করা হয়, পূরণ করা যায়, জানাবেন সে কথা আপনারা। গল্পটা আপনার কেমন লেগেছে জানাবেন অবশ্যই, আপনার মতামত হোয়াটসঅ্যাপে, মেসেজে, এগুলো জানার জন্য অপেক্ষায় রইলাম, 9903653992 এই নম্বরে। এবারে অবশ্যই স্বপ্নের সম্পন্ন তো আমাদের চালাতেই হবে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি শ্রীকান্ত আচার্য আর সহশিল্পীদের গলায়। এভাবেই স্বপ্নের সম্পান ভাসতে থাকে, ভেসে যায়, আর স্বপ্ন পূরণের চেষ্টা চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে। এটাই তো জীবন, এটাই আমাদের সেই চিরন্তন পথ চলা। লিখছেন, চঞ্চল বাতাস দোলা দিল হৃদয় সখা জুড়ে, স্বপ্নের খেয়ায় ভেসে গেলাম দূর বহু দূরে, ভোরের বাতাস ঘুমিয়ে যেথায় সবুজের এই বুকে, শান্ত নদী বয়ে চলে অজানা এক সুখে, পাখির কুজনে হৃদয় যেন নতুন করে জাগা, কত স্বপ্ন রচনা হয় রাগে অনুরাগে। বাহ, সুন্দর করে লিখেছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। অনেক ধন্যবাদ সুন্দর একটা লেখা দেওয়ার জন্য আর সুপ্রভাত। শুনতে শুনতে সত্যি প্রকৃতির চারপাশের দারুণ একটা ছবি যেন পেলাম। অনেক ধন্যবাদ পায়েলকে। এবার কে লিখছেন দেখি, লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণী ম্যাম, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র। আজ রাহুলের স্বপ্ন পূরণের গল্প আর গানের ডালি খুব ভালো লেগেছে। কি লিখেছেন এটা, পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহালানবিশের প্রয়াণ দিবস, অনেক শ্রদ্ধা, আগামী 1 জুলাই ন্যাশনাল ডক্টরস ডে, ভারতরত্ন ডক্টর বিধান চন্দ্র রায়ের আবির্ভাব ও তিরোধান দিবস। আসুন আমরা সবাই বিনম্র চিত্তে স্মরণ করি সোমবার

ভগন্নাথ দেবের পূর্ণ স্নান যাত্রা জানাই ভক্তিপূর্ণ প্রণাম। বাহ, আপনাকেও জানাই গুড মর্নিং, খুব ভালো থাকুন। সুন্দর করে জানিয়েছেন, আমরা চিরন্তনীতে অনেক কথা, অনেকের কথা জানতে পারি, আরও জানানোর চেষ্টা করি। ভালো থাকবেন।

এরপরে জানাবো। আচ্ছা, কেউ একজন লিখছেন। আচ্ছা বেশ, লেখা চলতে থাকুক, আমরা বরং একটু হোয়াটসঅ্যাপটা দেখে নিই। মেসেজ দেখছিলাম এতক্ষণ। হোয়াটসঅ্যাপে কে লিখেছেন? এই বাবা, প্রচুর লেখা চলে এসেছে। শুরু করি, একদম 5:01 থেকে লিখতে শুরু করে দিয়েছেন। ওরে বাবা, শ্রবণ সাথে ইন্দ্রাণী সুপ্রভাত। আলোয় আলোয় হলো উজ্জ্বল, প্রিয় এই ধরনী, এমন শুভক্ষণে ভালো লাগে গল্প গানে প্রিয় চিরন্তনী। বাহ, লিখেছেন উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী। সুপ্রভাত, অনেক ধন্যবাদ। তারপর কি লিখেছেন? এটিও এসেছে একদম 5:01। বাবা, সুপ্রভাত ইন্দ্রানিদি, শূন্য বলে অপেক্ষাতে এগিয়ে চলুন, অপেক্ষার অবসান হয়েছে। লিখেছেন মেদিনীপুর শহর থেকে ধীরেন পাল, আপনাকেও জানাই সুপ্রভাত। লিখছেন সৌভিক ঢাকুরিয়া থেকে, সুপ্রভাত, আজ সপ্তাহ ও মাসের শেষ চিরন্তনী, গল্প ও গানে অনুষ্ঠান জমে উঠবে জানি। সেই শেষ না হলে আবার কি করে শুরু হবে? জুন শেষ হয়ে এবার জুলাইয়ের চিরন্তনী আসবে, নতুন নতুন বিষয় থাকবে, আর থাকবেন আপনারা নতুন নতুন মতামত নিয়ে। এবার কি লিখছেন? সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, আজ ছোট্ট স্বপ্ন বড় পূরণ, গল্প শুরু হবে তার আগে স্বপ্নের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ভালো থাকবেন, শেষ পর্যন্ত আছি। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখছেন, অনেক ধন্যবাদ সুপ্রভাত। সেই আপনারা আছেন বলেই চিরন্তনী আছে, আর তাই অনেক গল্প আছে, তাই আমরা আছি। এবারে কে লিখছেন? শুভ সকাল দিদি ভাই, স্বপ্নপূরণ শুনছি, আবার সামনের সপ্তাহের অপেক্ষা। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। নিশ্চয়ই অপেক্ষার হবে অবসান নানান গল্পের সাথে। এবার লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেঁজুতি বিবেকনগরতে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে। সাত সুরে সারাদিন, 3 দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবে ভীষণভাবে ঋণী। রাহুলের কথন আজ অপূর্ব নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন। ছোট স্বপ্ন বড় পূরণ, ছোট পদে পা রাখা, হাতে করা মডেল দিয়ে আপন স্বপ্নের মান রাখা, লেগে থাকলেই তবেই সফল হবে তুমি, দুঃখুর কষ্টের জীবন উদাহরণ এই ভবে। ও লেগে থাকলেই তবে সফল তুমি হবে, দুঃখুর কষ্টের জীবন উদাহরণ এই ভবে। একদম ঠিক বলেছেন। আচ্ছা, আর কি বলছেন? মতিলাল ভৌমিকের যেন শুনছি জীবন কথা, উদাহরণ নিবেদনে তুমি দেখাও আলোর রেখা। পাছে লোকে কিছু বলে, ছাড়তে তুমি শেখাও, অযুত নিযুত সৃষ্টিতে পথটি তুমি দেখাও। নিজ হাতে করা যন্ত্রই সবার উপকার, সাফল্যের রহস্যে বড় মনেরই দরকার। চিরন্তনী চিরন্তনী, বেশ লাগলো বেশ, সুধাকণ্ঠীর নিবেদন থাকবে মননের রেশ। বাহ, কি সুন্দর করে লিখেছেন, থ্যাংক ইউ। এরপরে কে লিখছেন? নিরঞ্জন সাউ বিষ্ণুপুর, বিশপুর হাসনাবাদ থেকে। সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের বোন ইন্দ্রাণী, আজ প্রভাতে যখন পদচারণায় ব্যস্ত, ঠিক সেই সময়ে আকাশে আষাঢ়ের কোনো আনাগোনা একেবারে নেই, কারণ আমরা পরিবেশ সন্তা। আষাঢ়ের আনাগোনা নেই? কালকে দুপুরেও তো আষাঢ় একেবারে জানিয়ে শুনিয়ে এলো। কি জানি, আমি তো অন্ততপক্ষে দেখছি আষাঢ় প্রথম দিন থেকে আষাঢ় খবর জানিয়ে দিয়েছে। ঝমঝম, রিমঝিম, ঝুমঝুম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বৃষ্টি হয়ে চলেছে। থ্যাংক ইউ লেখার জন্য। এবার কি লিখছেন? ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখছেন, স্বপ্ন মানে আসলে একটা টার্গেট, আর স্বপ্নওয়ালার বোঝা ঈশ্বরী বয়, তাই স্বপ্নবিলাসী নয়, স্বপ্ন

এবার লিখছেন হাই ইন্দ্রাণী, আজ শুনছি রাহুলের গল্প। স্বপ্নকে বাস্তব করতে লাগে ধৈর্য সাহস, তবে ঘুমিয়ে নয় জেগে। আজকে চিরন্তনী বেশ ভালো লাগছে, তুমি গল্প এগিয়ে নিয়ে চলো, সাথে আছি রাধে রাধে উৎপল মাইতি বেহালা। একদম সুপ্রভাত রাধে রাধে। এবার কি লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ আমার ঘুম ভাঙতে দেরি হয়ে গেল, ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি হয়ে গেছে, টিউন করলাম আর শুনতে লাগলাম সপ্তাহের শেষ চিরন্তনী। রাহুলের গল্প বেশ ভালো লাগলো, ভালো থাকবেন দিদি, মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। থ্যাংক ইউ, একটু দেরি হয়েছে, কি আর করা যাবে, গল্পটা শুনে তো বুঝেছেন স্বপ্ন পূরণের গল্প। খুব ভালো থাকবেন, সুদূর মহারাষ্ট্র থেকে মুহূর্তের মধ্যে একেবারে আকাশবাণীতে আমার সাথে রয়েছেন আপনি, থ্যাংক ইউ, ভালো থাকবেন। এবার কি লিখছেন, স্বপ্ন দেখে আইলাম ভবে ভয়া দয়াল, ভুলে রইলাম মিছা লোভে, আমার স্বপ্ন কি মিথ্যা হইতে পারে, তুই সে আমার মন, রাহুলের স্বপ্ন পূরণ হলো কিন্তু আমার স্বপ্ন এবার পূরণ হবে। আচ্ছা বেশ, কি লিখছেন, আগাম বৃষ্টির কারণে ফসল ভালো হবে দিদিভাই, ষোলোই আসর, আষাঢ়ী সেবা গোছিপুনা বা ধন্যরূপেন আমন ধান চাষ শুরু করব, দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ, নারায়ণজ্যোত রাঙাপানি, শিলিগুড়ির দার্জিলিং। পড়তে পড়তেই ভাবছি কে লিখবেন না হলে আপনি ছাড়া এরকমভাবে, খুব সুন্দর, ভালো ভালো ভালো, বৃষ্টি হচ্ছে প্রচুর আর আপনার ইচ্ছে পূরণ হোক, ধন্যরূপেন প্রকৃতি। আচ্ছা এবার কি লিখছেন, অখিল বন্ধু মহাপাত্র, ভোরের প্রথম পাখি চিরন্তনী, প্রিয় উপস্থাপক ইন্দ্রাণীর সঞ্চালনায় এগিয়ে চলেছে আজকে চিরন্তনী। রাহুলের স্বপ্ন নিয়ে কথা আর গানে জমজমাট। আমাদের এলাকায় এক প্রবাদ প্রতিম জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, তিনি প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নারায়ণ চন্দ্র রানা। তার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন, পরে তিনিই হয়েছিলেন পৃথিবী বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী। সূর্যের ব্যাস মাপার পদ্ধতি আবিষ্কার করে গিয়েছেন তিনি। আসলে এখন আর স্বপ্ন দেখার অবকাশ এই প্রজন্ম পায় কি, তাদের তো টার্গেট দিয়ে দেওয়া হয় আর ছুটতে থাকে, হোমওয়ার্কের জগদ্দল পাথরের নিচে চাপা পড়ে যায় স্বপ্নগুলো। ইন্দ্রাণী সুন্দর ব্যাখ্যা মন ছুঁয়ে গেল, আমি পুরীর পথে, বাহ, ট্রেনে বসে চিরন্তনীতে সঙ্গে আছেন, বেশ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্ন দেখবেন, চিরন্তনীর সঙ্গে নিবিড় হয়ে থাকবেন। অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুর ঠাকুরচক বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে, বেশ অনেকদিন বাদে লিখলেন। সুন্দর করে পুরি ঘুরে আসুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারও যা কিছু আছে স্বপ্ন তা পূরণ নিশ্চয়ই হয়েছে, আর যেটুকুনি বাকি আছে তাও হোক, এই কামনা রইল। এবার কি লিখছেন, কুন্তল পুরুলিয়া টাউন থেকে, রাহুলের গল্পটা বেশ লাগছে, এসব পান কোথায়, পরের সপ্তাহে একটা সুন্দর রূপকথা শোনার অপেক্ষাতে রইলাম। একদম ঠিক বলেছেন, যাই গল্প শুনি না কেন, আমাদের ওই রূপকথা, রাজা রানী ইত্যাদি ইত্যাদি না হলে কি আর ভালো লাগে, নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবো, আমরা তো চিরন্তনীতে নানান রকম গল্প শোনাই, কোনো একদিন নিশ্চয়ই শোনাবো, কেমন। এবার কে লিখছেন, শুভ সকাল, ঘুম ভাঙানো রবিবারে চিরন্তনী, স্বপ্ন যদি সত্যি হয় তাহলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আমি শিবশঙ্কর সাঁত, পুয়া, গড়হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বেশ। সকাল বলেই তো যে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আসলে যে স্বপ্ন মনের মধ্যে সবসময় জেগে থাকে সেই স্বপ্নই ফিরে ফিরে আসে, আর সেই স্বপ্ন বলে এবার আমায় পূরণ করো। এবার কি লিখছেন, পরিতোষ বন্দ্যোপাধ্যায়, সাগরদিঘি, মুর্শিদাবাদ থেকে, শুভ সকাল ইন্দ্রাণী দি, রবিবার সপ্তাহে শেষ চিরন্তনীতে গল্প গান বেশ জমে উঠেছে, তোমার গল্প শুনছি, ভালো থেকো। থ্যাংক ইউ, শুভ সকাল। লিখছেন, শুভ সকাল দিদি ভাই, এই দিনটা এবং আগামী দিন খুব ভালো কাটুক, এখন প্রযুক্তির অনেক উন্নতি হওয়াতে চোখের খিদে অনেক মিটছে, আকাশবাণী

এক সঞ্চালক সঞ্চালিকাকে কোনো না কোনো সময় মোবাইল ফোনে দেখছি। আপনার সুমধুর কণ্ঠ শুনে আপনাকে দেখার ইচ্ছে আছে, দেখা যাক চোখের খিদেটা কবে মেটে। লিখছেন সৌমিত্র মুখার্জি খড়দা উত্তর চব্বিশ পরগনা থেকে। বেশ বেশ, দেখা যাক। এবার গিয়ে লিখছেন সুপ্রভাতে প্রিয় ইন্দ্রাণী দিদিভাই, তপতিদি হিন্দমোটর থেকে লিখছেন। আজ রবিবারে চিরন্তনীতে শুনছি ছোট্ট রাহুলের নতুন আবিষ্কারের কাহিনী। সত্যিই তো, মন থেকে যে স্বপ্ন উঠে আসে তাকে বাস্তবে রূপ দিয়ে স্বপ্ন পূরণ করা অনেক পরিশ্রমের ফল হয়ে ওঠে। সাথে গান, অসাধারণ একটি অনুষ্ঠান। দিদিভাইকে অভিনন্দন জানাই, সবাই ভালো থাকবেন। আপনাকেও অনেক ধন্যবাদ, খুব খুব ভালো থাকবেন, সুপ্রভাত। এবার লিখছেন চন্দন কুমার মাল দমদম কলকাতা থেকে, সুপ্রভাত দিদি, খুব সুন্দর গল্পটা, থ্যাংক ইউ। এবার কে লিখছেন দেখি, লিখছেন সুপ্রভাত, প্রথমে শ্রীগুরু চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। চিরন্তনীর সমস্ত শ্রোতা বন্ধুদের, বেতারে উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন। প্রসঙ্গক্রমে বলে রাখি, আজ চম্পক চতুর্দশীতে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে একটু ছুঁয়ে গেলাম। মাত্র 15 বছর বয়সে প্রথম কবিতা দিয়ে আরম্ভ করলেন, পরে ইংরেজি উপন্যাস রাজমোহন সোয়াইফ। তাছাড়াও প্রচুর বড় বড় উপন্যাসও লিখেছেন, যেমন দুর্গেশ চন্দ্রিনী, দেবী চৌধুরানী, রাধারানী, নায়ক নবকুমারের কপালকুণ্ডলা, বাড়ি নৈহাটির কাঁঠাল পাড়ায়। উনি স্বপ্নপূরণ করেই ছাড়লেন। উচিলদহ কাঝারিপাড়া থেকে শ্রী নিখিল রাউত এবং মায়া রাউত। হ্যাঁ, গতকাল আসলে একটু কনফিউশন ছিল যে পরশু না গতকাল 26 বা 27, যাই হোক, গতকাল উজ্জ্বল ভট্টাচার্য আপনাদের শুনিয়েছেন ঋষি বঙ্কিমের অসাধারণ রচনা আনন্দমঠ। এবং শুধু তাই নয়, আরও তার সাথে অনেক কিছু ছুঁয়ে গিয়েছে। কিন্তু না, এখন সেই গল্প আর রিপিট করব না, ঘড়ি বলছে 5:54 হয়ে 21:22 গিয়ে চলেছে। এবার কে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রানীদি, চিরন্তনী শুনছি, খুব ভালো লাগলো, ফ্রম সগিনা মাহাতো সিন্ধ্রি চাষ রোড পুরুলিয়া। আপনার নামটা যেই পড়ি সঙ্গে সঙ্গেই না সগিনা মাহাতো ছবিটার কথা মনে হয়। থ্যাংক ইউ, গুড মর্নিং, খুব ভালো থাকবেন, এইভাবেই চিরন্তনীর সঙ্গে থাকবেন। আচ্ছা, আরেকবার চেক করে নিই হোয়াটসঅ্যাপে আর কেউ আছেন কি না বা কি। সম্ভবত নয়, একদম 5:01 থেকে পড়তে শুরু করেছি, মনে হচ্ছে সবার কথাই পড়েছি। আর একটু মেসেজ দেখে নিই। হ্যাঁ, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজকের চিরন্তন কথা অনেকের জীবনের মতো অনেকটাই আমার জীবনের সাথে মিলে আছে। আমারও স্বপ্ন সকলের জীবন সফল করুক, ভুলু সাহা। আচ্ছা বেশ, আমাদের দীর্ঘদিনের শ্রোতা, গুড মর্নিং আপনাকে, নিশ্চয়ই আপনার সব স্বপ্ন নিশ্চয়ই পূরণ হয়ে গিয়েছে, কি বলুন, যেটুকুনি বাকি আছে তাও পূরণ হয়ে যাক। আর ঘড়ি টিকটিক করে জানিয়ে দিচ্ছে আজকের মতো সময় কিন্তু এখানেই প্রায় শেষ। আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নেব, একটু পরেই আপনাদের কাছে ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে আসবে মহুয়া। আর ঘড়ি যা বলছে, প্রতি সপ্তাহের প্রত্যেক শুক্র শনি রবি আমরা নানান বন্ধু আপনাদের কাছে চিরন্তনী নিয়ে আসি, নানান রকম গল্প থাকে সেখানে, আর সেই গল্পের মধ্যে দিয়ে সকালবেলা

আকাশবাণী মৈত্রী শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 26 সেকেন্ড, বাংলাদেশ সময় 6:32 হয়ে 44 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। মৎস্যজীবীদের জন্য ভারী কোনো সতর্কবার্তা এখনও পর্যন্ত নেই। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সুচিন্তন। আজ শুনবেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।

আজকাল কর্ম বিষয়ে বেশি কথা বলা এবং চিন্তাকে উড়াইয়া দেওয়ার খুব ঝোঁক। কর্ম খুব ভালো বটে, কিন্তু তাহাও চিন্তা হইতে প্রসূত। শরীরের ভিতর দিয়া ব্যক্ত শক্তির ক্ষুদ্র প্রকাশকেই কর্ম বলে। চিন্তা ব্যতীত কোনো কার্য হইতে পারে না। মস্তিষ্ককে উচ্চ উচ্চ চিন্তায় উচ্চ উচ্চ আদর্শে পূর্ণ করো, দিবারাত্র মনের সম্মুখে ওইগুলি স্থাপন করো, তাহা হইলেই বড় বড় কার্য হইবে। অপবিত্রতা সম্বন্ধে কোনো কথা বলিও না, কিন্তু মনকে বলো আমরা শুদ্ধ স্বরূপ, আমরা ক্ষুদ্র, আমরা জন্মিয়াছি, আমরা মরিব। এই চিন্তায় আমরা নিজেদের একেবারে অভিভূত করিয়া ফেলিয়াছি এবং সেজন্য সর্বদাই একরূপ ভয়ে জড়সড় হইয়া রইয়াছি। একটি আসন্ন প্রসবা সিংহী একবার শিকার অন্বেষণে বাহির হইয়াছিল। সে দূরে একদল মেষ চরিতেছে দেখিয়া যেমন তাহাদিগকে আক্রমণ করিবার জন্য লাফ দিল, অমনি তাহার মৃত্যু হইল। একটি মাতৃহীন সিংহ শাবক জন্মগ্রহণ করিল। মেষদল তাহাকে রক্ষণাবেক্ষণ করিতে লাগিল, সেও মেষগণের সহিত একত্র বড় হইতে লাগিল। মেষগণের ন্যায় ঘাস খাইয়া

তাহাদের সঙ্গে মেষ সিংহটিও পলায়। যাহা হোক, ওই সিংহ মেষ সিংহটিকে তাহার যথার্থ স্বরূপ বুঝাইয়া দিবার সংকল্প ত্যাগ করিল না। সে ওই মেষ সিংহটি কোথায় থাকে, কি করে লক্ষ্য করিতে লাগিল। একদিন দেখিল সে এক জায়গায় পড়িয়া ঘুমাইতেছে। দেখিয়াই সে তাহার উপর লাফাইয়া পড়িয়া বলিল, ওহে, তুমি মেষপালের সঙ্গে থাকিয়া আপন স্বভাব ভুলিলে কেন? তুমি তো মেষ নও, তুমি যে সিংহ। মেষ সিংহটি বলিয়া উঠিল, কি বলিতেছ, আমি যে মেষ, সিংহ হইব কি রূপে? সে কোনো মতে বিশ্বাস করিবে না যে সে সিংহ, বরং সে মেষের মতো চিৎকার করিতে লাগিল। সিংহ তাহাকে টানিয়া একটি হ্রদের দিকে লইয়া গেল, বলিল, এই দেখো তোমার প্রতিবিম্ব, এই দেখো আমার প্রতিবিম্ব। তখন সে সেই দুইটির তুলনা করিতে লাগিল। সে একবার সেই সিংহের দিকে, একবার নিজের প্রতিবিম্বের দিকে চাহিয়া দেখিতে লাগিল। মুহূর্তের মধ্যে তাহার এই জ্ঞানোদয় হইল, সত্যই তো আমি সিংহ। তখন সে সিংহ গর্জন করিতে লাগিল, তাহার মেষবৎ চিৎকার কোথায় চলিয়া গেল? তোমরা সিংহ স্বরূপ, তোমরা আত্মা, শুদ্ধ স্বরূপ, অনন্ত ও পূর্ণ, জগতের মহাশক্তি তোমাদের ভিতর।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সুবদ্ধ সঙ্গীত। আজ শুনবেন বৈরাগী ও জৌনপুরী রাগে শরৎ, শিল্পী রাজীব চক্রবর্তী।

শুনছিলেন সুবদ্ধ সঙ্গীত, আজ শুনলেন বৈরাগী ও জৌনপুরী রাগে শরৎ। শিল্পী ছিলেন রাজীব চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সেদেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশবিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। চীনের ভিসাসহ প্রয়োজনীয় নথিপত্র থাকলেই কৈলাস মানস সরোবরে যাত্রা শুরু করার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা 1400 ছাড়িয়ে গেছে। পাকিস্তানের করাচিতে জঙ্গি হামলার সময় নিরাপত্তা বাহিনী 6 সন্ত্রাসবাদীকে হত্যা করেছে, বাহিনীর 4 জওয়ানও প্রাণ হারিয়েছে। ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড পানামাকে 2-0 গোলে এবং ক্রোয়েশিয়া 2-1 গোলে ঘানাকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। সেসেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলির পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ সেসেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। এরপর প্রধানমন্ত্রী রোশ কাইম্যানে জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর 2 জাহাজের পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর 1 দলও অংশ নেবে। সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী সেসেলসের 3 দিনের রাষ্ট্রীয় সফরে। এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশবিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে প্রতি মাসের বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণী দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। মহারাষ্ট্রে আজ শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেটের যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কারণেই এই সিদ্ধান্ত। মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এক্সামিনেশন জানিয়েছে, থানে জেলার ভিওয়ান্ডিতে কিছু ব্যক্তির কাছে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কিত গোপন তথ্য থাকার খবর পাওয়া যায়। পুলিশি অভিযানে আটক সন্দেহভাজনদের কাছ থেকে টেটের প্রশ্নপত্রের কিছু প্রশ্ন উদ্ধার করা হয়। এই ঘটনার পর ভিওয়ান্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে। কাউন্সিল জানিয়েছে, পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই স্থগিত করার এই সিদ্ধান্ত। নতুন তারিখ এবং তথ্য শীঘ্রই সরকারি ওয়েবসাইটে জানানো হবে।

কৈলাস মানসরোবরে যেসব ভারতীয় নাগরিক বেসরকারি ট্যুর অপারেটরদের মাধ্যমে গেছেন তাদের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক জানিয়েছে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক তাদের সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন। এরা প্রয়োজনীয় নথিপত্র এবং চীনের ভিসা ছাড়াই কৈলাস মানসরোবর যাত্রায় বেরিয়ে নেপালে আটকা পড়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে সম্পূর্ণ যাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত ভ্রমণ সংক্রান্ত নথিপত্র হাতে না পাওয়া পর্যন্ত নাগরিকরা যেন কোনোভাবেই ভারত থেকে যাত্রা শুরু না করেন। নিশ্চিত নথিপত্র ছাড়া অথবা প্রয়োজনীয় নথিপত্র পরে পাওয়া যাবে এমন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলে মাঝপথে আটকা পড়ার ঝুঁকি বেড়ে যায়। বিবৃতিতে তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন নিশ্চিত হয়ে নেন যে তাদের ট্যুর অপারেটরের সংস্থা যথাযথভাবে নিবন্ধিত ও অনুমোদিত কিনা। কৈলাস মানসরোবরগামী প্রায় 52 জন ভারতীয় নাগরিক বর্তমানে নেপালের কাঠমান্ডুতে আটকা পড়েছেন এবং তারা পরবর্তী যাত্রার জন্য জরুরি সহায়তা চাইছেন। গত 30 জুন কৈলাস মানসরোবর যাত্রা অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের প্রথম দলটি নাথুলা পাসে ভারত চীন সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করে। ব্রিটেনের কোম্পানিগুলির সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ভারতীয় সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। ইন্ডিয়া ইউকে কম্প্রেহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটার আয়তায় নতুন সুযোগ সুবিধাগুলির স্থিতিশীল বাণিজ্যিক ক্ষেত্রকে রূপায়িত করার এর প্রধান লক্ষ্য। লন্ডনে আয়োজিত ইন্ডিয়া ইউকে পার্টনার্স ইন প্রোগ্রেস বিজনেস প্ল্যানারিতে সভাপতিত্ব করার সময় মন্ত্রী একথা বলেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রক জানিয়েছে এই অধিবেশনে উভয় দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিনিধিরা যোগ দেন এবং দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করার ক্ষেত্রে সেটাকে একটি যুগান্তকারী কাঠামো হিসেবে স্বাগত জানান। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1430। বুধবার দক্ষিণ আমেরিকার এই দেশটিতে জোড়া ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের মাঝে উদ্ধারকর্মীরা যখন জীবিতদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন ঠিক তখনই এই সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হল। পরিবারগুলির দেওয়া তথ্য অনুসারে অন্তত 68,900 বেশি মানুষ নিখোঁজ। ভেনেজুয়েলার সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে একটি লা গুয়াইরাতে নিখোঁজ স্বজন এবং প্রতিবেশীদের সন্ধানে স্থানীয়রা বেলচা, ভারী যন্ত্রপাতি, দড়ি এমনকি খালি হাত ব্যবহার করে ধসে পড়া কংক্রিটের স্তূপের মধ্য থেকে তল্লাশি চালাচ্ছেন। পাকিস্তানের করাচিতে গতরাতে সিন্ধ রেঞ্জার্সের একটি ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনী 6 জঙ্গিকে হত্যা করে এবং 1 জনকে আটক করে। এই হামলায় আধা সামরিক বাহিনীর 4 সদস্য প্রাণ হারায়। উল্লেখ্য, 2024 সালে অক্টোবরের পর শহরে এটিই ছিল প্রথম বড় ধরনের জঙ্গি হামলা। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত উল আহারার সদস্যরা রাত 8:30 সময় করাচির ঘনবসতিপূর্ণ এলাকা গুলিস্তান এ জওহারের সিন্ধ রেঞ্জার্সের ভিত্তাই উইংসের সদর দফতরে হামলা চালায়। এই জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তানের একটি শাখা। স্পেশাল সিকিউরিটি ইউনিটের কমান্ডো এবং অ্যান্টি টেরোরিস্ট ফোর্স রেঞ্জার্স জওয়ানরা 6 জঙ্গিকে হত্যা করে এবং 1 জন হামলাকারীকে আটক করার পর প্রায় 90 মিনিট ধরে চলা এই বন্দুকযুদ্ধ শেষ হয়। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কি জানিয়েছেন ইউক্রেন রাশিয়ার ভলদোগ্রাদ শহরের একটি বড় শিল্প কেন্দ্রে আঘাত হেনেছে। অন্যদিকে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে 1 ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় জেলেনস্কি জানান ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ভলদোগ্রাদের টাইটান ব্যারিকেডি কেন্দ্রে আঘাত করেছে। তিনি এটিকে এক গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র হিসেবে উল্লেখ করেন যেখানে বিশেষ ধরনের সামরিক সরঞ্জাম তৈরি করা হয়। কতিকব্রাস্কি জেলায় একটি শিল্প প্রতিষ্ঠানে হামলায় 10 জন আহত হয়েছেন বলে ভলডোগ্রাড অঞ্চলের গভর্নর আন্দ্রে বোচার নিশ্চিত করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় হায়দ্রাবাদের একটি রাস্তার নাম ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তার বার্তায় তিনি আরও বলেন, তিনিই প্রথম কোনো মার্কিন রাষ্ট্রপতি যাকে সম্মান জানিয়ে ভারতের কোনো রাস্তার নামকরণ করা হয়েছে। এর আগে বুধবার আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমাকারমাল্লু আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের মার্কিন কনসুলেটের পাশের রাস্তার নামকরণ করেন ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ। মার্কিন কনসুলেট জেনারেল এই স্বীকৃতির জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং একে দুদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। বিশ্বব্যাংক বাংলাদেশকে 1.1 বিলিয়ন মার্কিন ডলারের আপৎকালীন সাহায্যের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সার আমদানি এবং ধান উৎপাদনের জন্য 300 মিলিয়ন ডলার এবং 713 মিলিয়ন ডলার জরুরি সহায়তা, আর্থিক

ও প্রযুক্তিগত সাহায্য এবং জ্বালানি সরবরাহের জন্য ব্যয় করা হবে। উল্লেখ, বাংলাদেশ স্থায়ী মুদ্রাস্ফীতি, ঋণ পরিশোধের হার বৃদ্ধি এবং ক্রমহ্রাসমান শিল্প সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে লড়াই করছে। বিশ্বব্যাংক জানিয়েছে, খাদ্য, জ্বালানি এবং সারের মূল্য বৃদ্ধি ছোট ও প্রান্তিক মানুষদের উপর তীব্র নেতিবাচক প্রভাব ফেলছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের খেলায় মায়ামি স্টেডিয়ামে কলম্বিয়া পর্তুগালের মুখোমুখি। শেষ পাওয়া খবরে খেলা গোলশূন্য। অন্য খেলায় কঙ্গো উজবেকিস্তানের বিরুদ্ধে খেলছে, শেষ পাওয়া খবরে উজবেকিস্তান 1-0 গোলে এগিয়ে রয়েছে। গ্রুপ জের ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে জর্ডান আর্জেন্টিনার এবং ক্যানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি হবে। দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30। এদিকে গতরাতে গ্রুপ এল থেকে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া রাউন্ড অফ 32 খেলার যোগ্যতা অর্জন করেছে। তৃতীয় স্থানাধিকারী হিসেবে ঘানাও এই রাউন্ডে খেলবে। গত রাতের ম্যাচে ইংল্যান্ড পানামাকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। ইংল্যান্ডের হয়ে 62 মিনিটে জুড বেলিংহ্যাম ও 67 মিনিটে হ্যারি কেন গোল করেন। অন্য খেলায় ক্রোয়েশিয়া ঘানাকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। ক্রোয়েশিয়ার হয়ে 31 মিনিটে প্রথম গোলটি করেন পিটার সুকিচ। 73 মিনিটে ঘানার ডেরিক লুকাসেন গোল শোধ করেন। 83 মিনিটে ক্রোয়েশিয়ার নিকোলা ভ্লাসিচ গোল করে ব্যবধান বাড়ান। এই প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলা আজ শেষ হচ্ছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সেদেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হল, এরপর খবর শুনবেন 7:25।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাশ্বত ভারত। আজ শুনবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

1906 সালে পূজোর ছুটিতে সবাই আমরা কাশী বেড়াতে গেলাম। খুব ভালো লাগতো রেলে যেতে আর দেশ দেখতে। বড়দা স্কুলে পড়ছে আর আমি পড়ব না এ সহ্য করতে পারলাম না। বাবাকে ধরলাম যে আমিও স্কুলে যাব। 1905 সালে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশন খোলা হল। বীরেশ্বর মিত্র প্রতিষ্ঠাতা ও সম্পাদক, বাবা হলেন সভাপতি, হেডমাস্টার মশাই ছিলেন সতীশচন্দ্র বসু। এর কাছেই অনেক কিছু ছেলেবেলায় শিক্ষা লাভ করেছি। চমৎকার শিক্ষক ছিলেন, ইংরেজিতে দখল ছিল অসাধারণ। যা কিছু ইংরেজি শিখেছি তার জন্য অনেকটাই এর কাছে ঋণী। ছোট ছোট ইংরেজি কথা বলানো ও লেখানো এই তার রীতি ছিল। বিশ্বেশ্বরবাবুও অসাধারণ ব্যক্তি ছিলেন। তিনি স্কুলে আসতেন রোজই, তাঁর কাছে নোট বই থাকত, প্রত্যেক ক্লাসের উপযোগী ফ্রেজেস ও ইডিয়ামস, ছোট ছোট বড় বড় বাক্য সব তাতে লেখা থাকত। দুটো চারটি করে পড়িয়ে যেতেন, ছেলেরা তাই শিখত, মুখস্থ করত। যারা এর সুযোগ নিয়েছিল তাদের বড় হয়ে ইংরেজি বলা ও লেখার বিষয়ে কখনো ভাবতে হয়নি। আমি যথেষ্ট ঋণী তাঁর কাছে আমার শিক্ষার জন্য। ছেলেবেলায় খুব দুষ্টু ছিলাম সবাই বলে, লোকদের রাগিয়ে দিতে একটু একটু মারপিট করতে ভালোই লাগত। অন্য ভাইদের যা হবে আমার তা চাই, তা না হলে খুব রাগারাগি করতাম। আমার প্রথমে নাম রাখা হয় বেনি। স্কুলে যাবার কিছুদিন পরে যখন শিশু পাঠ পড়ছি তখন বেনির গল্প পড়লাম। বেনি বড় দুরন্ত ছেলে।

ইত্যাদি। সবাই আমাকে খেপাত যে আমি সেই বেনি। আমার একটুও ভালো লাগত না বেনি নাম ধরে কেউ আমাকে ডাকে। বাবাকে এসে ধরলাম যে বেনি নাম আমার বদলাতেই হবে। তখন নাম হল শ্যামাপ্রসাদ। সব ভাইদের প্রসাদ দেওয়া নাম রাখা ঠিক হল। যা হোক, প্রথম যখন 5 বৎসর বয়সে স্কুলে গেলাম তখন নিতান্ত ছেলে মানুষ, পড়া বিশেষ করার মতো মনোযোগ বা অভ্যাস ছিল না, কিন্তু স্কুল যাওয়া চাই। বাড়ি ফিরে কখনো বড় ক্লান্ত হয়ে পড়তাম। 5 বছর বয়সে কাপড় চোপড় পরে অতক্ষণ বন্দি থাকা যেন এক এক সময় অসহ্য বোধ হতো। তখন স্কুল হতো ভবানীপুরে কাঁসারি পাড়ায়। যারা তখন পড়াতেন তাদের ভেতর হেডমাস্টার মশাই হরিবাবু, বিভূতিবাবু, হেড পণ্ডিত মশাই দুলালবাবু, নগেনবাবু, এসব লোকের কথা মনে পড়ে। নগেনবাবু ছিলেন মার দেবার ওস্তাদ। গাঁট্টা মারা, দুই আঙুলের মাঝে পেন্সিল রেখে আঙুল চেপে ধরা ইত্যাদি নানা কোমল উপায়ে তিনি তার শাসন চালাতেন। আশু ঘোষ পরে এলেন, কি সুন্দর গল্প বলতেন আর আমাদের মন আঁকড়ে বসতেন। তিনি স্বদেশী যুগের মানুষ ছিলেন, অনেক কিছু গোপন কাজও করেছিলেন। সেই সব লুকিয়ে শোনা কথাগুলো যেন মনের মধ্যে ঘুরে বেড়াত ও তাঁর ওপর শ্রদ্ধা হতো। 1908 সালে আমাদের সংসারে একটা খুব স্মরণীয় ব্যাপার ঘটে। দিদি বিধবা হন মাত্র 10 বৎসর বয়সে, বিবাহের কয়েক মাস পরেই। প্রায় তাকে বাবা নিজের কাছেই রাখতেন, যদিও তার শাশুড়ি বঙ্কিমচন্দ্রের কন্যা খবর নিতেন ও নিয়ে যাবার জন্য তাগিদও দিতেন। বাবার সংকল্প হল দিদির পুনরায় বিবাহ দেবেন। বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ প্রচলন করার জন্য বিপুল আন্দোলন করেছিলেন, তা ইতিহাসে লিখিত আছে। কিন্তু তাঁর মতো অসাধারণ পুরুষের শতচেষ্টা সত্ত্বেও সমাজ তখনও বিধবা বিবাহের পরিকল্পনাকে শ্রদ্ধা ও সহানুভূতির সঙ্গে দেখত না। বাবার প্রস্তাবেও নানা দিক থেকে বাধা ও আপত্তি উঠেছিল, কিন্তু তিনি সেসব কিছু গ্রাহ্য না করে নিজের ইচ্ছানুযায়ী কাজ করতে অগ্রসর হলেন। সুপাত্র পাওয়া সহজ ছিল না, কিন্তু তাও মিলেছিল। সেরূপ প্রসিদ্ধ বা ধনবানের বংশজাত না হলেও সুচরিত্র ও সুপুরুষ ব্রজেন্দ্রনাথ কাঞ্জিলাল পাত্র নির্বাচিত হন। তিনি হাইকোর্টের সুপ্রসিদ্ধ উকিল ডাক্তার যদুনাথ কাঞ্জিলালের ভ্রাতুষ্পুত্র।

শাশ্বত ভারত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ পর্যালোচনা। বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 700 ছাড়িয়েছে। প্রথম আলোই খবর দিয়ে লিখেছে, গত 24 ঘণ্টায় এই রোগে আরও 4টি শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত মহানির্দেশালয় থেকে প্রকাশিত হলনাগাদ সূত্রে একথা জানা গেছে। গত 15 মার্চ থেকে হামের প্রাদুর্ভাব নিয়ে বিভিন্ন হাসপাতালে 81,283 জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে 77,613 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় 1,000 ছুঁয়েছে। হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ। ডেলি স্টারের প্রতিবেদনে জানানো হয়েছে, গত শুক্রবারের জোড়া ভূমিকম্পে এখনও পর্যন্ত 920 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা জীবিতদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে। সেদেশের অন্তর্বর্তীকালীন নেত্রী ডেলসি রদ্রিগেজ কার্কাস এলাকায় উদ্ধার কার্য পর্যবেক্ষণে গেলে সেখানকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। সরকারি তরফে সময়মতো সাড়া না মেলায় তাদের এই ক্ষোভ বলে মনে করা হচ্ছে। হরিজন রক্ষা সংগঠন তাদের প্রতি বৈষম্য দূর করে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছে নিউ এজের খবরে প্রকাশ। গত শুক্রবার একটি অধিকার রক্ষা সংগঠন সরকারের কাছে হরিজন সম্প্রদায়ের সাংবিধানিক স্বীকৃতি সুনিশ্চিত করার আবেদন জানিয়েছে। পাশাপাশি তারা ওই সম্প্রদায়ের সদস্যদের প্রতি সমস্ত বৈষম্যমূলক আচরণ দূর করে সমাজের অন্যান্য অংশের মানুষের মতো বিভিন্ন অধিকারের দাবি জানিয়েছে। বাংলাদেশের ঢাকার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হরিজন অধিকার

আদায় সংগঠন তাদের 10 দফা দাবির কথা তুলে ধরে। ডেইলি অবজারভার জানিয়েছে, ইতালির রোমে বাংলাদেশের একই পরিবারের 3 সদস্য ছুরিকাহত হয়েছেন। গত শুক্রবার রাতে ইতালির রাজধানী রোমে ওই পরিবার নিজেদের বাড়িতেই ছুরিকা হামলার শিকার হন। এর ফলে 3 জনের মৃত্যু হয়েছে, 1 জন গুরুতর আহত। একটি বাংলা নিউজ পোর্টালকে উদ্ধৃত করে লেখা হয়েছে, হামলাকারী একটি ধারালো অস্ত্র নিয়ে তাদের বাড়িতে ঢুকে পড়ে বলে ইতালীয় কর্তৃপক্ষ জানিয়েছে। গুরুতর আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসা চলছে। চীনের বেজিংয়ে সর্বোচ্চ বহুতলের ওপর একটি ছোট বিমান ভেঙে পড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বিজনেস স্ট্যান্ডার্ড এখবর দিয়ে লিখেছে, একটি গাড়ির মাপের মতো ছোট বিমান বেজিংয়ের উচ্চতম অবস্থানের ওপর গত শুক্রবার ভেঙে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে। ওই বহুতলের আশপাশের রাস্তা পুলিশ বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে, তবে ওই ঘটনা সম্পর্কে চীনা কর্তৃপক্ষ কিছু জানায়নি। বেজিং এর বাণিজ্য কেন্দ্রে অবস্থিত 108 তলা ওই গগনচুম্বী ভবনটি চীনা জুন বা সিআইটিআইসি টাওয়ার নামে পরিচিত। ওই ভবনটি রাষ্ট্রীয় সংস্থা সিআইটিআইসি গোষ্ঠীর সদর কার্যালয়। আগামী 5 দিন বাংলাদেশ জুড়ে বর্ষার প্রকোপ থাকবে বলে ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী 5 দিন দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হবে বলে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে। রাজশাহী, পাবনা এবং যশোরের মতো জেলাগুলিতে হালকা তাপপ্রবাহ চলবে। দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে সারা দেশেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশ সংবাদ পর্যালোচনা এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দোয়েল প্রামাণিক।

0: শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন দোয়েল প্রামাণিক। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ শুনবেন ধানের পুষ্টি ও রোগ পোকা নিয়ন্ত্রণে জৈব কীটনাশকের ভূমিকা। এ বিষয়ে বলছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর অনুত্তম পরিয়ারী।
2: এই আমন ধানের জন্য জৈব কীটনাশক অত্যন্ত জরুরি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যা প্রায় বিনামূল্যে বা অত্যন্ত স্বল্প খরচে কৃষক বন্ধুরা ব্যবহার করতে পারেন। জৈব কীটনাশকের মূল উপাদান নিম তেল। পরিষ্কার হলুদ রঙের ফলযুক্ত নিমের ফল থেকে নিমের বীজ বের করে নিন। সেখান থেকে তাকে শুষ্ক করে নিয়ে তাকে সঠিকভাবে পরিষ্কার করে হামান দিস্তা দিয়ে গুঁড়ো করে তার থেকে নিম তেল বের করে নিতে হবে। সেই নিম তেল 100 ml নিম তেল প্রতি 1 লিটার জলে মিশিয়ে তার সঙ্গে 50 গ্রাম গায়ে মাখা সাবান মিশিয়ে যদি গাছের পাতার ওপর এবং নিচের দিকে স্প্রে করা যায়, তাহলে যে কোনো ধরনের অন্তর্বাহী চুষে খাওয়া পোকা অথবা যারা ওপরে পাতা খায় যে কোনো ধরনের পোকার ক্ষেত্রে এটি কাজ করতে পারে। নিম তেলের পাশাপাশি আমরা বলতে পারি অন্যান্য বেশ কিছু উপাদান রয়েছে, যেমন সোহাগা, তুতে এবং দোক্তা পাতা ইত্যাদি। এই উপাদানগুলি দিয়েও আমরা কিন্তু একইভাবে জৈব কীটনাশক বানাতে পারি। বর্তমানে নিম তেলের সঙ্গে অন্যান্য বেশ কিছু উপাদান মিশিয়ে বেশ কিছু সংস্থা বিভিন্ন নামে ওষুধ তৈরি করছেন, যেমন আগ্নেয়াস্ত্র, ব্রহ্মাস্ত্র ইত্যাদি। এই যে আগ্নেয়াস্ত্র, এই ওষুধটি কিভাবে তৈরি করা যেতে পারে? 10 লিটার গোমূত্রে 3 কিলো নিম পাতা চটকে নিতে হবে, এর সঙ্গে আতা পাতা 2 কেজি, পেঁপে পাতা 2 কেজি, ডালিয়া পাতা 2 কেজি, পেয়ারা পাতা 2 কেজি মিশিয়ে দিতে হবে। 5 বার মতো সিদ্ধ করার পর যখন উপাদানের পরিমাণ অর্ধেক হয়ে যাবে, তারপর সেটিকে ছেঁকে নিয়ে 2.5 লিটার নির্যাস 100 লিটার জলে মিশিয়ে স্প্রে করলে যে কোনো ধরনের পোকাকে এটি দমন করতে পারে। এরপরে আমরা বলতে পারি ধানের বেশ কিছু পোকা রয়েছে যাদের জন্য স্পেসিফিক বেশ কিছু উপাদান আমরা ব্যবহার করতে পারি দমন করার জন্য। প্রথমে রোগের কথা বলা যাক। আপনারা জানেন যে গোড়া পচা এবং ধানের খোলা পচা রোগ খুবই কমন। একে দমন করতে গেলে 100 গ্রাম চুন 5 লিটার জলে গুলিয়ে 12 ঘন্টা রাখার পর ফুলতি জল গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে, অথবা 50 গ্রাম কাঁচা হলুদ বাটা 5 লিটার জলে মিশিয়ে

0: গোড়ায় প্রয়োগ করলে আপনি একইভাবে ফল পেতে পারেন, অথবা 2 গ্রাম হিং 10 লিটার জলে গুলে গাছের গোড়ায় স্প্রে করলে ছত্রাক জাতীয় রোগ বিনাশ হতে পারে। ধানের কাণ্ড পচা, পাতা ধসা এবং ডোরা দাগ রোগ, তাকে যদি দমন করতে চান তাহলে 1 কেজি গোবর 10 লিটার জলে গুলে সপ্তাহে 2 থেকে 3 বার প্রয়োগ করতে হবে। যদি বাদামি দাগ বা ঝলসা রোগের কথা অথবা টুংরো রোগের কথা ভাবতে হয়, সেক্ষেত্রে 3 দিনের পুরনো গোমূত্র 1 লিটার প্রতি 10 লিটার সাদা জলের সঙ্গে মিশিয়ে সপ্তাহে 2 বার দুপুরবেলায় স্প্রে করা দরকার, অথবা 1 কেজি গোবর 10 লিটার জলে গুলে সপ্তাহে 2 বার প্রয়োগ করতে হবে। এই গেল ধানের বিভিন্ন রোগের বিষয়ে। এবার আমরা যদি পোকার কথা বলি, আমরা জানি ধানে মাজরা পোকা, লেদা পোকা, পামরি পোকা, চুঙ্গি পোকা, গন্তি পোকা, এই পোকাগুলি ধানের ফসলের সমূহ ক্ষতি করে থাকে। মাজরা এবং লেদা পোকা দূর করতে গেলে কাঁচা হলুদ নিতে হবে 100 গ্রাম, তার সঙ্গে 1 লিটার গোমূত্র মেশাতে হবে। এই মিশ্রণকে 15 লিটার জলের সঙ্গে মেশাতে হবে, দিয়ে প্রতি সপ্তাহে 1 বার করে স্প্রে করলে মাজরা এবং লেদা পোকার সংক্রমণ দূর হবে। মাজরা এবং লেদা পোকার জন্য সংক্রমণের আরো একটি তাড়ানোর উপায় হল 200 গ্রাম আদা বাটা 10 লিটার জলে গুলে ছেঁকে নিয়ে তাকে সপ্তাহে 1 বার করে স্প্রে করতে হবে। আরো একটি পদ্ধতি রয়েছে, 250 গ্রাম নিম পাতা, 100 গ্রাম গোবর 250 ml জলে মিশিয়ে সপ্তাহে 1 বার করে স্প্রে করলেও মাজরা ও লেদা পোকা কিন্তু সংক্রমণ কমানো যায়। জাপ পোকার জন্যে 30 গ্রাম রসুন বাটা, 15 ml কেরোসিন তেল রাত্রিতে 12 ঘন্টা ভিজিয়ে সেখান থেকে ছেঁকে নিয়ে 15 লিটার জলে মিশিয়ে 1 বার স্প্রে করতে হবে।
1: এতক্ষণ শুনলেন ধানের পুষ্টি ও রোগ পোকা নিয়ন্ত্রণে জৈব কীটনাশকের ভূমিকা। এ বিষয়ে বলেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর অনুত্তম পরিয়ারি।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান। প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন জানিয়ে দেব আজকের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। সকাল 7:05 শুনবেন সুফি গানের আসর, 7:15 থাকবে বাংলাদেশের দর্শনীয় স্থান, 7:35 শুনবেন সকালের আড্ডা, 8:30 শুনবেন অনুষ্ঠান কবিকণ্ঠে, কবি অদিতি বসু রায়ের সঙ্গে আলাপচারিতায় হৈমন্তী রায়, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন দুর্বাদে। সকাল 9:00 ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে ধ্রুপদ সঙ্গীত শিল্পী অপরাজিতা চক্রবর্তীর সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানস প্রতিম দাস, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় থাকবেন শ্রেয়া দত্ত রায়। 10:30 শুনবেন ভক্তিগীতি, উপস্থাপনায় সঞ্জয় ভট্টাচার্য, 10:45 শুনবেন লোকগানের আসর। সকাল 11:00 শুনবেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের 135তম পর্ব। এরপর শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাতের বাংলা রূপান্তর। দুপুর 12:00 অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় থাকবেন শ্বেতা হাজরা। 12:30 শুনবেন যাত্রাপালা সম্রাট আকবর, রচনা দীপা সেন, পরিবেশনা শান্তিরঞ্জন ভট্টাচার্য ও সহশিল্পীবৃন্দ। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 থাকবে মহিলাদের আসর রসময়ী, উপস্থাপনায় উমা মৈত্র ও অঙ্কিতা পাল। বিকেল 4:35 শুনবেন ষোলো আনা বাঙালি, সন্ধ্যে 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় থাকবেন ইনা বাগচি। 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রোহিত গোস্বামী। 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, বিষয় বর্ষাকালীন চাষবাস। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পম্পা বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, বিষয় পেশাগত রোগ, এ বিষয়ে বলবেন ডাক্তার সন্দীপন গঙ্গোপাধ্যায়, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। সন্ধ্যে 7:00 শুনবেন নাটক বিশ্বাস মশাই, রচনা বনফুল, বেতার নাট্যরূপ হীরেন চট্টোপাধ্যায়, প্রযোজনা শেফালী বন্দ্যোপাধ্যায়। রাত 8:00 শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের বাংলা রূপান্তর।

রূপান্তর শুনবেন অনুষ্ঠানটির 135তম পর্ব। রাত 9টায় থাকবে কথায় গানে, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। রাত 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 থাকবে গ্রন্থ পরিচয় ইলিশ মারির চর, রচনা আব্দুল জব্বার, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য, প্রযোজনা দুর্বাদে, সম্পাদনা রিয়া ঘোষ। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রাগেশ্রী রাগে শরদ পরিবেশন করবেন আবির হোসেন, তাকে তবলায় সহযোগিতা করবেন প্রীতম পল্লে। 10:45 শুনবেন উপমহাদেশের খবর, রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন অর্পিতা পোদ্দার। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজকের সারা দিনের অনুষ্ঠান পরিচিতি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সুফি গানের আসর। এই পর্বের প্রথম শিল্পী খেজামত ফকির।

সুফি গানের আসর এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান। আজকের বাংলাদেশের দর্শনীয় স্থান এই পর্বে ঘুরে দেখা সিলেট, বাংলাদেশের মালিনীছড়া চা বাগান।

চারপাশে সবুজের সমারোহ, নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে থাকে। সজীব প্রকৃতি, উঁচু নিচু টিলা দিয়ে সাজানো সমতলে সবুজের চাষাবাদ, শুধু সবুজ আর সবুজ। মাঝে টিলা বেষ্টিত ছোট ছোট জনপদ, পাহাড়ের কিনারা ঘেঁষে ছুটে গেছে আঁকা বাঁকা মিঠো পথ। কোনো যান্ত্রিক দূষণ নেই, কোথাও আবার ধাবমান পথে ছুটে চলেছে রূপালী ঝর্ণাধারা। প্রকৃতির সকল সৌন্দর্যের যেন সম্মিলন এইখানে, এমন অন্তহীন সৌন্দর্যে একাকার হয়ে আছে সিলেটের চা বাগান। সিলেটের চা বাগানের খ্যাতি রয়েছে সারা বিশ্বজুড়ে। দেশের মোট চায়ের 90% উৎপন্ন হয় এই সিলেটে।

চা বাগান মানেই যেন প্রকৃতিপ্রেমীদের এক অসাধারণ দর্শনীয় জায়গা, যেখানে তারা খুঁজে পান নিজেদেরকে। ঘুরতে গিয়ে কোনো একটা বিশেষ অঞ্চলে চা বাগানকে দেখতে পাওয়া মানে কিন্তু এক সৌভাগ্যের ব্যাপার, কারণ সারা বিকেল জুড়ে যত হই হুল্লোড় চলে, সন্ধে ঘনিয়ে আস্তে আস্তে সেখানেই এসে যায় এক অদ্ভুত নিস্তব্ধতা। এ যেন প্রকৃতির এক রহস্যময় পরিবেশ। এই চা বাগান সকালের সোনালি আলোয় সুন্দর, আর রাতে যখন চারদিক নিস্তব্ধ, তখন প্রকৃতি যেন নিজের সঙ্গে নিজেই কথা বলে।

সারা দিনের তৃষ্ণা মেটাতে ছুটির অবসরে পর্যটকরা ছুটে যান চায়ের বাগানের সবুজ অরণ্যের মধ্যে। এটাই তো স্বাভাবিক। বাংলাদেশের যতগুলো চা বাগান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য চা বাগান মালিনীছড়া, লাক্কাতুরা, তারাপুর, দলদলি, খাদিম, বড়জান, আলিবাহার ইত্যাদি। সিলেটের সদর উপজেলায় রয়েছে বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান, যার নাম মালিনীছড়া। সত্যিকার কথা বলতে গেলে এই চা বাগান এমনই একটি অঞ্চল যেখানে কিনা নগরীর চৌকি দেখি আবাসিক এলাকা পেরোনোর পর গলফ ক্লাবের রাস্তা দিয়ে ভেতরে ঢুকলেই একদম চলে যাওয়া যায় বাগানের মধ্যিখানে। বাগানের এপাশ ওপাশ ঘুরে গলফ ক্লাবের সুন্দরতম টিলার উপরে উঠে পর্যটকরা আনন্দের উপভোগ করতে পারেন। গলফ ক্লাবের মাঠ পেরিয়ে আরও সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাওয়া যায় সিলেটের বিভাগীয় স্টেডিয়াম। চারপাশে চা বাগান আর মাঝখানে স্টেডিয়াম, সত্যি কিন্তু এক অসাধারণ বৈচিত্র্যপূর্ণ পরিবেশ তৈরি করে।

1849 সালে 1500 একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের এই প্রথম চা বাগানটি। বাগানটি বর্তমানে পরিচালিত হচ্ছে বেসরকারি তত্ত্বাবধানে, কাজেই ভ্রমণবিলাসী মানুষের কাছে আনন্দ ভ্রমণ কিংবা উচ্ছল সময় কাটানোর পছন্দের প্রধান স্থান এই চা বাগান। সিলেট শহরের একেবারেই অদূরে অবস্থিত হওয়ায় চা বাগান দেখতে পর্যটকরা প্রথমেই ছুটে আসেন মালিনীছড়ায়। মালিনীছড়া চা বাগানের প্রবেশদ্বার বেশ কয়েকটি। চা বাগানের দর্শনের কাজ শুরু করা যায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে। বাগানের এ পাহাড় থেকে ও পাহাড় পর্যন্ত ঘুরে প্রত্যেকটা অঞ্চল দেখে নেওয়ার সৌভাগ্য লাভ করা যেতেই পারে। তারাপুর চা বাগান সিলেটের আরেকটু অদূরে। নগরীর অম্বরখানা থেকে মদিনা মার্কেট যাওয়ার পথে পাঠানতুলা এলাকায় প্রকৃতির ছায়া ঘেঁষা পরিবেশে তারাপুর চা বাগান আছে। এরকম যতগুলি চা বাগান বাংলাদেশে রয়েছে তার মধ্যে মালিনীছড়া পর্যটকদের অত্যন্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু, কারণ অঞ্চল বিশেষে এটি অনেকখানি জায়গা জুড়ে থাকায় পর্যটকদের ঘুরে বেড়ানোর জন্য এটি আদর্শ স্থান। শুধুমাত্র তাই নয়, চায়ের বাগানের জন্য এখানে কিন্তু তামাবিল রোড থেকে একটু ভেতরে গেলেই পাওয়া যায় বড়জান চা বাগান। বাগানের লাগোয়া পথে দেখা যায় সবুজ দৃশ্যপট, শিল্পিত লোকালয় পর্যটকদের নজর কাড়ে সহজেই, এবং চা বাগান অঞ্চলগুলিতে যাওয়ার পথে অবশ্যই নাকে আসে চায়ের অদ্ভুত এক সুঘ্রাণ। সিলেট তামাবিল সড়কের শরীঘাট এলাকা দিয়ে নৌকো করে যেতে হয় লালাখাল টি এস্টেটে। ঘণ্টাখানেকের এই চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা কিন্তু একদম দেরি করেন না। শুধু কি তাই, চা বাগানের সকল সৌন্দর্য ছড়িয়ে থাকে সবুজের মধ্যে জলের আস্তরণে ছেয়ে যাওয়া নদীপথে। দুপাশে সবুজ প্রকৃতির ছায়া যেন আছড়ে পড়ে সেখানে, তাই প্রকৃতি তার দু হাত খুলে মেলে দেয় তার রঙের বৈচিত্র্যকে। সেই কারণেই হয়তো সবুজে ঘেরা অঞ্চলের মধ্যে যতবারই মানুষ তার নিজের দৃষ্টিকে এগিয়ে নিয়ে যায় সেখানে ফ্রেম বন্দী করে রাখতে পারে তার জীবনের বেশ কিছু মুহূর্ত। সিলেট শহরের যে কোনো প্রান্ত থেকে সহজে রিক্সা বা অটোরিক্সা করে কিংবা সিএনজি ভাড়া করে মালিনীছড়া চা বাগানে চলে যাওয়া যায়। ঢাকার গাবতলী বা

সায়দাবাদ বাস টার্মিনাল থেকেও সিলেটের বাসে করে এখানে পৌঁছানো যেতেই পারে। আজকে বাংলাদেশের দর্শনীয় স্থান এই পর্বে মোটামুটি ঘুরে দেখা গেল মালিনীছড়া চা বাগান। পরবর্তীতে আবারও এরকম কোনো প্রকৃতির সৌন্দর্যের ভরা অঞ্চল নিয়ে চলে আসব বাংলাদেশের দর্শনীয় স্থান এই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সে দেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 62 কোটি মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা 1400 ছাড়িয়ে গেছে। পাকিস্তানের করাচিতে জঙ্গি হামলার সময় নিরাপত্তা বাহিনী 6 সন্ত্রাসবাদীকে হত্যা করেছে, বাহিনীর 4 জওয়ানও প্রাণ হারিয়েছেন। ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড পানামাকে 2 গোলে এবং ক্রোয়েশিয়া 2-1 গোলে ঘানাকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। সেসেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনির সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ সেসেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। এরপর প্রধানমন্ত্রী রোশ কাইম্যানে জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজের পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর 1টি দলও অংশ নেবে। আগেই জানানো হয়েছে, সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী সেসেলসের 3 দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন। এই সফর ভারত ও সেদেশের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস রাজ্যের শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেটের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠনের নির্দেশ দিয়েছেন। থানের যুগ্ম পুলিশ কমিশনার পাঞ্জাব রাও উগলে এসআইটির নেতৃত্ব দেবেন। পরীক্ষার নির্ধারিত দিনের ঠিক একদিন আগে ভিওয়ান্দি পুলিশ প্রশ্নপত্র ফাঁসের একটি বড় চক্রান্তের সন্ধান পায়। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করার পরই এই পদক্ষেপ নেওয়া হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পরিষদ আজ টেট পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে ঘোষণা করা হবে। কৈলাস মানস সরোবরে যেসব ভারতীয় নাগরিক বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে গেছেন তাদের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক জানিয়েছে, বেশ কয়েকজন ভারতীয় নাগরিক তাদের সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন। এরা প্রয়োজনীয় নথিপত্র এবং চীনের ভিসা ছাড়াই কৈলাস মানস সরোবর যাত্রায় বেরিয়ে নেপালে আটকা পড়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, সম্পূর্ণ যাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত ভ্রমণ সংক্রান্ত নথিপত্র হাতে না পাওয়া পর্যন্ত নাগরিকরা যেন কোনোভাবেই ভারত থেকে যাত্রা শুরু না করেন। নিশ্চিত নথিপত্র ছাড়া অথবা প্রয়োজনীয় নথিপত্র পরে পাওয়া যাবে এমন প্রত্যাশা নিয়ে যাত্রা

0: শুরু করলে মাঝপথে আটকা পড়ার ঝুঁকি বেড়ে যায়। বিবৃতিতে তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন নিশ্চিত হয়ে নেন যে তাদের ট্যুর অপারেটরের সংস্থা যথাযথভাবে নিবন্ধিত ও অনুমোদিত কিনা। কৈলাস মানসরোবরগামী প্রায় 52 জন ভারতীয় নাগরিক বর্তমানে নেপালের কাঠমান্ডুতে আটকা পড়েছেন এবং তারা পরবর্তী যাত্রার জন্য জরুরি সহায়তা চাইছেন। গত 20 জুন কৈলাস মানসরোবর যাত্রা অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের প্রথম দলটি নাথুলা পাসের ভারত চীন সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, গত 12 বছরে ভারত স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য, ব্যয় সাশ্রয়ী ও যথাযথ গুণমান সম্পন্ন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বৃহত্তর লক্ষ্য অর্জনে তার মন্ত্রক উদ্যোগী হয়েছে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে আয়োজিত নবম ডক্টর্স ডে কনক্লেভে তিনি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি হিসেবে উল্লেখ করেন। প্রায় 62 কোটি মানুষ এই কর্মসূচির মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেয়েছেন।
1: There are several schemes that government of India has rolled out in these 12 years and one of the most transformative one is our flagship initiative of Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana. It's lauded as the world's biggest health assurance program which brings in its ambit as many as 62 crore individuals.
0: জম্মু কাশ্মীরে 57 দিনের বার্ষিক অমরনাথ যাত্রা 3রা জুলাই থেকে শুরু হবে। এই কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা সংস্থাগুলি যখন বহুস্তরীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করছে, জম্মুর পুরানি মান্ডিতে শ্রীরাম মন্দির অমরনাথ যাত্রী বেস ক্যাম্পে তখনই সাধুরা আসতে শুরু করেছেন। সাধুদের প্রথম দলের আসার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা পরিস্থিতির পর্যালোচনার পাশাপাশি অ্যান্টি ড্রোন মহড়া এবং সামরিক প্রস্তুতির মূল্যায়ন করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রজেক্ট হক আই এর আওতায় প্রযুক্তি চালিত নজরদারি ব্যবস্থা শুরু করেছে। পুলিশের বিশেষ মহাপরিচালক ভগবতীনগর যাত্রী বেস ক্যাম্প এবং তাওই নদীর তীরবর্তী অঞ্চল পরিদর্শন করেন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিক প্রস্তুতির পর্যালোচনা করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1430। বুধবার দক্ষিণ আমেরিকার এই দেশটিতে জোড়া ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা যখন জীবিতদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। পরিবারগুলির দেওয়া তথ্য অনুযায়ী অন্তত 68,900 মানুষ এখনও নিখোঁজ। ভেনেজুয়েলার সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির একটি লা গুয়াইরাতে নিখোঁজ স্বজন এবং প্রতিবেশীদের সন্ধানে স্থানীয়রা বেলচা, ভারী যন্ত্রপাতি, দড়ি এমনকি খালি হাত ব্যবহার করে ধসে পড়া কংক্রিটের স্তূপের ওপর তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানের করাচিতে গতরাতে সিন্ধ রেঞ্জার্সের একটি ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনী 6 জঙ্গিকে হত্যা করেছে এবং 1 জনকে আটক করেছে। এই হামলায় আধা সামরিক বাহিনীর 4 সদস্য প্রাণ হারায়। উল্লেখ্য, 2024 সালের অক্টোবরের পর করাচি শহরে এটি বড় ধরনের আরেকটি জঙ্গি হামলা। তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির একটি জঙ্গি শাখা নিষিদ্ধ ঘোষিত জামাত উল আহরারের সদস্যরা গতরাতে 8:30 সময় করাচির ঘনবসতিপূর্ণ এলাকা গুলিস্তান এ জওহারের সিন্ধ রেঞ্জার্সের ভিত্তাই উইংস সদর দফতরে হামলা চালায়। স্পেশাল সিকিউরিটি ইউনিটের কমান্ডো এবং অ্যান্টি টেরোরিস্ট ফোর্স রেঞ্জার্স জওয়ানরা 6 জঙ্গিকে হত্যা করে এবং 1 জন হামলাকারীকে আটক করার পর প্রায় 90 মিনিট ধরে চলা এই বন্দুকযুদ্ধের শেষ হয়। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর।

ফুটবল বিশ্বকাপ জমে উঠেছে। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে জর্ডন আর্জেন্টিনার ও কানসাস সিটি স্টেডিয়ামে অ্যালজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি। শেষ পাওয়া খবরে দুটি খেলাই গোলশূন্য। এই খেলা দিয়েই বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হবে। এদিকে গ্রুপ কের খেলায় ম্যাম স্টেডিয়ামে কলম্বিয়া পর্তুগালের মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে অমীমাংসিত হয়ে শেষ হয়েছে।

খেলায় কঙ্গো 3-1 গোলে উজবেকিস্তানকে হারিয়ে দিয়েছে। উজবেকিস্তানের হয়ে 10 মিনিটে প্রথম গোল করেন এলডান সোমুরদভ, এরপর ইয়োহানে উইসার 2টি ও ফিস্টেন মাইলের 1টি গোলে কঙ্গো জিতে যায়। এর ফলে গ্রুপ থেকে কলম্বিয়া ও পর্তুগাল রাউন্ড অফ 32-তে খেলার যোগ্যতা অর্জন করল। তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে কঙ্গো পরের রাউন্ডে খেলবে। প্রথমবার নক আউটে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল এই দেশ। এই নিয়ে 30টি দল নক আউট পর্বে পৌঁছাল। এছাড়াও গত রাতের ম্যাচে ইংল্যান্ড প্যানামাকে 2-0 গোলে এবং ক্রোয়েশিয়া ঘানাকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। জাপানের ইয়াতসুরিওতে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপের গ্রুপ সিতে কাজাখস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে ভারত কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে। মেয়েদের ডাবলস জুটি দুর্গা এশা কান্দ্রাপু ও কীর্তি মানচালা আলিসা কুলেশোভা ও ডায়না নেমোনোভাকে 11-5 ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করার পর পুনিত সুরেশ ও দীপ্তিরাজ অদিতি 11-10 ব্যবধানে মোস্তাফা মালিকজান ও আলিসা কুলেশোভাকে পরাজিত করে ভারতের ব্যবধান আরও বাড়িয়ে দেন। শেষে বিশেষ খবর আরও একবার। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সেদেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

রবিবারের সকালে সকালের আড্ডা দিতে শ্রোতা বন্ধুদের সঙ্গে চলে এসেছি আমি বিশাখা। আর সকালের আড্ডা মানেই হলো অনেক মন ভালো করা গান, এবং আমাদের সকালের আড্ডায় চিরাচরিতভাবে যা থাকে জানা অজানা, দৃষ্টিকোণ, আজকের আবহাওয়ার খবর এবং অবশ্যই ওয়ার্ল্ড কাপ ম্যাচ, সব কিছু নিয়ে আজকের জমজমাট সকালের আড্ডা। অনুষ্ঠান শুরু হবে শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই সুন্দর গানটা দিয়ে।

গানে গানে শ্রীকান্ত আচার্য বলে দিলেন যে সঙ্গে থাকলে একা মানুষটা কত কিছু করে নিতে পারে। তো সেই রকমই আমাদের মৈত্রী প্রচার তরঙ্গ, যেমন একাধারে বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের সম্ভার, তেমনি আমরা যখন টিভির পর্দায় মুশগুল ফুটবল ম্যাচ দেখতে, তখন কিন্তু আকাশবাণী মৈত্রী নিয়ে চলে এসেছে তার বিভিন্ন অনুষ্ঠান, যেখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মধ্যেও আমরা জেনে নিচ্ছি ফুটবলের কাহিনী এবং অবশ্যই খবরের মধ্যে জানতে পারছি বিভিন্ন আপডেটস। তো এইভাবেই আমাদের সকালের আড্ডা রবিবারের সকালে এক কাপ চায়ের সঙ্গে শুরু হয়ে গেছে। সকালের আড্ডা মানেই মন ভালো করা, অনেক গান। কাজেই কথায় যাওয়ার আগে পরবর্তীতে শ্রোতা বন্ধুদের জন্য রাখি এই গানটি লোপামুদ্রা মিত্রর কণ্ঠে।

2026-এর ফিফা বিশ্বকাপ ফুটবল কিন্তু জমজমাট। প্রায় প্রত্যেকটা ম্যাচেই টান টান উত্তেজনা, এবং দর্শকরা কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন প্রতিটা ম্যাচের আপডেট। একদা বিশ্বকাপ ফুটবলের শক্তি হিসেবে পরিচিত হাঙ্গেরি 2026 বিশ্বকাপ ফুটবলে কিন্তু যোগ্যতা অর্জন করতে পারেনি। 40 বছর আগে 1986 সালে শেষবার তারা বিশ্বকাপ ফুটবলে খেলেছিল, তারপর থেকে ক্রমশ হারিয়ে গিয়েছে তাদের দাপুটে ফুটবল। ফুটবল থেকে ক্রমশই যেন অন্তরালে চলে যাচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরির বিশ্বকাপ ফুটবল পরিসংখ্যানে তারা দুবার ফাইনালে পৌঁছয়। 2-2 ফাইনালে পৌঁছানোর পরেও তারা বিশ্বকাপের ট্রফি ঘরে তুলতে পারল না। 1954 বিশ্বকাপ ফুটবলের আসরে হাঙ্গেরি ছিল অপ্রতিরোধ্য, তাই সেই সময় তাদের ফুটবলের দুর্বার গতি তখন ছুটে চলেছে, কারোর সাধ্য ছিল না তাদেরকে সেইভাবে আটকে দেওয়ার। পুস্কাস সমৃদ্ধ হাঙ্গেরিকে আটকানোর কথা ছিল অসম্ভব। 1954 সালে সুইজারল্যান্ডে ফিফা বিশ্বকাপ ফুটবলের আসরে বসেছিল, এবং হাঙ্গেরি সেখানে শক্তিশালী দল হিসেবে সেবার সুইজারল্যান্ড গিয়েছিল বিশ্বকাপ ফুটবল অভিযান করতে। নেতৃত্বে ছিলেন ফ্রান্স এবং ম্যাজিক মার্জার্স নামে যিনি পরিচিত। গ্রুপ লিগ থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছিল তারা। ফাইনালে গিয়েও শেষ হাসি কিন্তু তারা হাসতে পারেনি। পশ্চিম জার্মানির কাছে 3-2 গোলের ব্যবধানে পরাজিত হয়। গ্রুপ পর্বে প্রথম দক্ষিণ কোরিয়ার, পরবর্তীতে পশ্চিম জার্মানিকে গোলের মালা পরিয়েছিল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে 9-0 গোলের ব্যবধানে জয়, এবং পরের ম্যাচে 8-3 গোলের ব্যবধানে পশ্চিম জার্মানির বিরুদ্ধে। হাঙ্গেরির অশ্বমেধ ঘোড়া তখন ছুটে চলেছে। কোয়ার্টার ফাইনালেও নিজেদের জয়ের ধারা তারা বজায় রেখেছিল। শক্তিশালী ব্রাজিলের বিরুদ্ধে 4-2 গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিতে পেরেছিল হাঙ্গেরি। ইতিহাস ঘুরে দেখলে যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারা কিন্তু মনে করতেই পারেন সেই সমস্ত স্বর্ণালী দিনের কথা। বলার অপেক্ষা রাখে না আজকে যে দলটি অনেক বেশি উজ্জ্বল বর্ণময়, কালকে তার জন্য কি অপেক্ষা করছে। এটাই হয়তো জীবন।

0: এইভাবেই হয়তো আমরা ক্রমাগত উত্থান পতনের মধ্যে দিয়ে এগিয়ে চলি, আর এটাই হয়তো স্বাভাবিক।
1: ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
0: খেলা দেখুন যখন চলবে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই চলতে থাকবে মৈত্রীর প্রচার তরঙ্গে কান রাখা। আর মৈত্রীর প্রচার তরঙ্গে কান রাখতে গেলেই মনে পড়ে যাবে মৈত্রীর সবথেকে চর্চিত অনুষ্ঠান হারানো দিনের গান। সময় হয়ে গেছে জানিয়ে দেওয়ার আজকের রাতের হারানো দিনের গানের বিষয়বস্তু ছোট্ট করে। বিশ্ব সঙ্গীত দিবস শুরু হয়েছিল সবার জন্য সব জায়গায় সঙ্গীত এই ভাবনা থেকে। সদ্য পেরিয়ে এসেছি দিনটি, তবে দিন পেরোলেও সঙ্গীত আমাদের সঙ্গেই আছে সব সময়ের জন্য। সঙ্গীত এক অদৃশ্য সেতু যা সব সীমানা অনায়াসে পেরিয়ে মানুষকে বেঁধে ফেলতে পারে এক মুহূর্তে। তার উদ্দেশ্যেই সব সময় সবার জন্য হয়ে ওঠা, বা বলা ভালো তাই ছিল চিরটাকাল। তার এই জুড়ে থাকা এবং এই গুণের জন্য আজ গান ছাড়া কোনো অনুভূতির প্রকাশ না, অসম্ভব নয় তবে কষ্টসাধ্য। সঙ্গীতের এই বিশাল ব্যপ্ত জগৎ থেকে বহুবার শোনা কিছু গান তুলে এনে আবার একসঙ্গে বসে শোনা আজকের হারানো দিনের গানে। এই গান শোনা আর শোনানোর মাধ্যমেই তো জুড়ে থাকা শ্রোতাদের সঙ্গেও। স্টুডিওর এপারে থাকবেন অর্পিতা পোদ্দার আজ রাত 11টায় আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানে। গানের খবর তো জানিয়ে দিলাম, কিন্তু গান তো শুনতে হবে, তাই পরবর্তীতে পরপর দুটো গান রাখি শ্রোতা বন্ধুদের জন্য। প্রথমটি সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে এবং পরেরটি সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে।

ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচে জর্ডন ভার্সেস আর্জেন্টিনার ম্যাচ চলছে এবং সেখানে ১৯ মিনিটের মাথায় আর্জেন্টিনার পক্ষ থেকে লো সেলসো একটি গোল করে দিয়েছেন। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং আমরা রয়েছি মৈত্রী প্রচার তরঙ্গে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। আর এখন সময় হয়ে গেছে দৃষ্টিকোণের। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগের প্রযোজনায় দৃষ্টিকোণ।

তার গানের সুরেই তার নিজস্বতার স্বাক্ষর। তার গান আলাদা, কোথাও যেন অন্য রকম। পাশ্চাত্য সঙ্গীত, বিশ্ব সঙ্গীত, বিশ্বের নানা অঞ্চলের কান্ট্রি মিউজিক বারবার উঠে এসেছে আর দিক সুরে দলিয়েছে আশ ও উদ্রহিমা।

টেক্সাসের কান্ট্রি সং দ্য ইয়েলো রোজ অফ টেক্সাসের আদলে আকালো লজ্জার ছবির মুখ

সুর নাকি রাহুলদেব বর্মনের স্বপ্নে ধরা দিত। বাবা ইট্টি বর্মনের পরামর্শে স্বপ্নে কোনো সুর ভেসে এলেই তার নোটেশন লিখে ফেলতেন রাহুল। এমনই স্বপ্নে নাকি আড্ডি খুঁজে পেয়েছিলেন মেরা নাম শব্বু বা কাঞ্চিরে কাঞ্চির মতো।

1961 থেকে 90 এর দশকের মাঝামাঝি পর্যন্ত তার সুরকার জীবনে হাজারো পরীক্ষা নিরীক্ষা করেছেন পঞ্চম সুর নিয়ে। ব্রাজিলের বসানোভার ছন্দে তিনি গান তৈরি করলেন মার ডেলেগাদারদে। পুতিপত্নী ছবিতে বসানোভার জাদু তৈরি করল আশা ভোসলের কণ্ঠে।

1963 সালে তিসরে নাজিল আর ডি বর্মনের কেরিয়ারে একটি মাইলস্টোন। সত্তরের দশকের অমর প্রেম, হরে রামা হরে কৃষ্ণা, সীতা ওর গীতা, শোলের গান, এখন

পরের থেকে গোলমাল বার্নিং ট্রেন হম কিসি সে কম নেহি সুপারহিট। নব্বইয়ের দশকে 1942 আ লাভ স্টোরির গানগুলিও জনপ্রিয়তা পায়।

দেব বর্মনের পুত্র রাহুল বেশ কিছু ফিল্ম ফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। আজকের তরুণ প্রজন্ম পঞ্চমের সুরে একই রকম মাতোয়ারা হয়ে ওঠে। রাহুল দেব বর্মনের সার্থকতা

0: শুনছিলেন দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগ। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে।

ঘন্টু, এই দোয়েল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আয়। এবার পূজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি? তাহলে চলো।

বকবক করছো তোমরা, এবার শোনো আর গাও।

0: গানে গানে তো দার্জিলিং পৌঁছে গেছি, কিন্তু মন তো পড়ে আছে ওয়ার্ল্ড কাপ ম্যাচে। আর 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু বিভিন্ন চমকের সাক্ষী, তারই একটা অংশ ছিল এবারের কেভ ভার্দের। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কেভ ভার্দে নিজেদের স্বপ্নের যাত্রা দীর্ঘায়িত করেছে। সৌদি আরবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ইতিহাস গড়ে রাউন্ড অফে 32 জায়গা করে নিয়েছিল এবং আফ্রিকার ছোট এই দ্বীপ রাষ্ট্র। অন্যদিকে স্পেনের কাছে 1-0 গোলে পরাজিত হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। এই সমস্ত টানটান উত্তেজনাকে পাশ কাটিয়ে রেখে আমরা এগিয়ে চলছি আমাদের সকালের আড্ডাকে নিয়ে। আর শ্রোতা বন্ধুদের সঙ্গে সকালের আড্ডা দিতে বসে আমরা শুনে নিচ্ছি বিভিন্ন শিল্পীর বিভিন্ন গান, এবং এই সমস্ত গান আমাদের অত্যন্ত পছন্দের। গানে গানে এবং অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর সব কিছু নিয়ে আজকে রবিবারের সকালের আড্ডায় আমরা সবাই রয়েছি। আর এই থাকাটাই আমাদের মৈত্রীর বন্ধন।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
3: হ্যালো হ্যালো হ্যালো,
1: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে।

0: শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
1: পরবর্তীতে শ্রোতা বন্ধুদের জন্য রাখি রূপরেখার কণ্ঠে এই গানটি।

অনেক রকমের গান, অনেক রকমের আবেজ, সব কিছু নিয়েই আজকের সকালের আড্ডা। আর রবিবারের সকালের আড্ডার আমেজ সব থেকে বেশি করে কখন ঘনীভূত হয়ে ওঠে, যখন চোখের সামনে পর্দায় ভেসে থাকে ফুটবল ম্যাচ আর হাতেতে থাকে গরম চা বা গরম পানীয়। কিন্তু অনেক সময় হয় কি, বাজার করার তাড়াও থাকে, রবিবার বলে কথা, বাজার করতেও যেতে হতে পারে। আর যদি সেক্ষেত্রে অবসর যাপনের কিছুটা সময় নিজেকে একটু দেওয়া যায়, তাহলে হয়তো আজকে আলসেমি করে নাইবা গেলেন। সব কিছু নিয়েই রবিবার সকাল মানেই অনেকটা ভালো লাগা আর বেশ কিছুটা সময় শুধুমাত্র নিজের জন্য। রবিবারের

কাল একটা ছুটির মুহূর্ত, আর উপরি পাওনায় ফিফার ওয়ার্ল্ড কাপ। আর আমরা যে যে দলকেই সমর্থন করি না কেন, মন কিন্তু পড়ে থাকে সবকটি দলের সবকটি খেলায়, কারণ আগ্রহ আমাদের সবার জন্যই সম পরিমাণে। সব কিছু নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের সকালের আড্ডাকে সঙ্গে করে শ্রোতা বন্ধুদের সাথে। আর সকালের আড্ডার এখন ঘড়ির কাঁটা বলছে সময় হয়ে আসছে আমাদের পরবর্তী অনুষ্ঠানের, যার নাম জানা অজানা।

0: जाना अजाना।
1: जाना अजाना अनुष्ठाने तीन दिन सुनबेन जूतो कहिनी शिरोनामे तीन पर्वेर धारावाहिक कथिका। आज प्रथम पर्व बोलछेन दिगंत पाल।
2: जूतोर आविष्कार मानव सभ्यतार इतिहासे एक अनन्य घटना। प्राचीनकाले मानुष जखन कठिन परिवेशेर संगे लड़ाई करछिल तखनी तारा पायर सुरक्षार जन्य प्राथमिक धरनेर जूतो तैरी करछिल। प्रमाण पावा गेछे जे 40,000 बचर आगे मानुष पशुर चामड़ा दिए पा ढाकत जाते तार ठंडा और रुक्ष माटी थेके रक्षा पाए। प्रत्नतात्विक गवेषणे देखा गेछे प्राय 10,000 बचर आगे पशुर चामड़ा छाड़ाओ गाछेर छाल घास और हेम्प दिए जूतो तैरी करे व्यवहार करा हतो। एई जूतो मानुषेर दैनन्दिन जीवनके सहज करेछिल। ख्रीष्टपूर्व 1500 सालेर दिके मिशरियोरा प्यापिरस और चामड़ा दिए सैंडेल बनातेन। ग्रीसे सैंडेल छिल साधारण मानुषेर पोशाकेर अंश और रोमानरा सामरिक काजे चामड़ार शक्तपोक्त बुट व्यवहार करतेन जा दीर्घ यात्रा और युद्धेर जन्य दरकारी छिल। चीनेर सिल्क रोडे हेम्प दिए तैरी सेलाई करा जूतो पावा गेछे। एसब उदाहरण प्रमाण करे जे प्राचीनकाले आलादा आलादा सभ्यता आलादा आलादा कारणे आलादा आलादा धरनेर जूतो उद्भावन करेछिल। সময়ের সঙ্গে সঙ্গে জুতোর ব্যবহার শুধু প্রয়োজন বা সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং ফ্যাশন আর সামাজিক অবস্থানের প্রতীক হয়ে ওঠে। মধ্যযুগে জুতোর নকশা আর আকারে বৈচিত্র্য দেখা যায়। এই সময়ে ইউরোপে লম্বা নাকওয়ালা জুতো বা পোলেইন অভিজাতদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। এর আগে জুতো সাধারণত মোটা চামড়া বা কাঠের টুকরো দিয়ে বানানো হতো, যা খুব বেশি দিন টিকত না। কিন্তু মধ্যযুগে কারিগররা নতুন ধরনের সেলাই পদ্ধতি ব্যবহার করতে শুরু করেন, যেমন স্টিচড সোল বা সেলাই করা তলা। এক্ষেত্রে জুতোর উপরের অংশকে শক্তভাবে সোল বা তলার সঙ্গে জুড়ে দেওয়া হতো, এতে জুতো সহজে ছিঁড়ে যেত না। এছাড়াও মধ্যযুগে ট্যানিং বা চামড়া সংরক্ষণের নতুন কৌশল আবিষ্কৃত হয়, যেক্ষেত্রে গাছের ছাল বিশেষত ওক গাছের ছাল ব্যবহার করে চামড়াকে আরও নরম নমনীয় আর জলরোধী করা হতো। এই উন্নত চামড়া দিয়ে তৈরি জুতো শুধু টেকসই নয় বরং আরামদায়কও হয়ে ওঠে। এই জুতো দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব হতো আর সব রকম আবহাওয়ায় তা টিকে থাকত। 16 শতকে পুরুষরা হিলওয়ালা জুতো পরতেন আর তা ছিল ক্ষমতা আর মর্যাদার প্রতীক। ভেনিসে মহিলারা উঁচু প্ল্যাটফর্ম জুতো বা চোপাইন ব্যবহার করতেন নিজেদের সৌন্দর্য আর মর্যাদা প্রদর্শনের জন্য। 18 শতকের শেষে ইউরোপে শিল্প বিপ্লবের ফলে যান্ত্রিকভাবে জুতো তৈরি শুরু হয়। এর আগে জুতো তৈরি হতো হাতে, দক্ষ কারিগররা চামড়া কেটে সেলাই করে জুতো বানাতেন। এই প্রক্রিয়াটা সময় সাপেক্ষ ছিল আর প্রত্যেকটা জুতো আলাদা করে বানাতে অনেক শ্রম লাগত, ফলে দামও বেশি হতো। শিল্প বিপ্লবের সময়ে নতুন যন্ত্রপাতি যেমন সেলাইয়ের মেশিন চামড়া কাটার যন্ত্র আবিষ্কৃত হয় যা জুতো উৎপাদনকে দ্রুত আর সহজ করে তোলে। যান্ত্রিকভাবে তৈরি করার ফলে একসঙ্গে অনেক জুতো তৈরি করা সম্ভব হল। এতে তৈরি করার খরচ কমে গেল আর জুতোর দামও সস্তা হল। আগে যেখানে জুতো ছিল ধনী বা অভিজাতদের নাগালের মধ্যে, শিল্প বিপ্লবের পর সাধারণ মানুষও সহজে জুতো কিনতে পারত, ফলে জুতো আর বিলাসবহুল জিনিস নয় বরং দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠল। 19 শতকে রাবারের সোলযুক্ত জুতো জনপ্রিয় হয়। এরপর জুতো ধীরে ধীরে ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম হয়ে ওঠে। 20 শতকে শিল্পক্ষেত্রে নিরাপত্তা জুতোর ব্যবহার শুরু হল। এছাড়াও স্নিকার্স, স্পোর্টস শু, বুট এবং ফ্যাশন জুতো যেমন হাই হিল বিশ্বজুড়ে

0: জনপ্রিয় হলো। এরপর স্মার্ট জুতো বা সেন্সরযুক্ত জুতো তৈরি হয়েছে, যা হাঁটার গতি, ক্যালোরি আরও নানান স্বাস্থ্য সম্পর্কিত তথ্য মেপে দিতে পারে। এছাড়াও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক, জৈব তুলো, প্রাকৃতিক রাবার নিয়ে তৈরি হচ্ছে ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব জুতো।
1: জানা অজানায় শুনছিলেন জুতো কাহিনী শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব। বললেন দিগন্ত পাল।
2: আমাদের সমস্ত অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে বলুন তো জানিয়ে ফেলুন আমাদের ইমেল আইডিতে maitribondhu23@gmail.com এ maitribondhu23@gmail.com। আর ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি। এখানকার সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না। কিন্তু আজকের সকালের আড্ডার একদম শেষ পর্বে, আর শেষ পর্বের গান থাকল শ্রোতা বন্ধুদের জন্য মনোময় ভট্টাচার্যের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কবি কণ্ঠে। আজকের অতিথি কবি অদিতি বসু রায়, তার সঙ্গে আলাপচারিতায় হৈমন্তী রায়। আজ দ্বিতীয় পর্ব।
1: পঁচিশে বৈশাখের বয়স চিরকাল ৩১, উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, মাথায় ঘোমটা না টেনে সে কখনো অন্দরমহলের বাইরে পা রাখে না। পঁচিশে বৈশাখ সাদা শাড়ি ভালোবাসে বলে যে জনশ্রুতি আছে তা ভুল। মনে রেখো পাড়ের ধনে খালি, সে প্রতি পুজোয় কিনবেই। শোনা যায় তার চোখের ঘন কাজলে অকালে চলে যাওয়া মেঘ বসে থাকে, আর নবীন কবির দল তাকে চিঠি লেখে নিয়মিত। চিঠির প্রসঙ্গে জানানো যাক, পঁচিশে বৈশাখের হাতের লেখা চমৎকার এবং দুপুরে ঘুমানো তার দু চক্ষের বিষ। এই যে কবিতার লাইন পড়ছিলাম, এই কবিতা কবি অদিতি বসু রায়ের লেখা কবিতা থেকে পাঠ করলাম। কবিতাটির নাম পঁচিশে বৈশাখ। আচ্ছা, পঁচিশে বৈশাখ এমন একটি কবিতার সৃষ্টি যখন হলো, তখন এই রকম একটি লাইন দিয়ে কেন শুরু হলো? পঁচিশে বৈশাখের বয়স চিরকাল ৩১, এই প্রসঙ্গে কথা বলতে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কবি অদিতি বসু রায়। ওই যে কবিকণ্ঠে অনুষ্ঠানে উনি কথা দিয়ে গেছিলেন, আমি কবির কথায় আছে না, কেউ কথা রাখেনি, কিন্তু অদিতি কথা রেখেছেন এবং কবিকণ্ঠে চলে এসেছেন, আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন। তো যে কথাটা দিয়ে শুরু করছিলাম, যে কবিতার লাইন দিয়ে শুরু হলো গল্প, সেটি হচ্ছে এমন একটি কবিতা কেন লেখা হলো বা ভাবনাটা কোথা থেকে এলো? রবীন্দ্রনাথের পঁচিশে বৈশাখ কেন তার বয়স চিরকাল ৩১?
2: আসলে রবীন্দ্রনাথের জন্মের সময় মায়ের তখন বয়স ছিল ৩১, রবীন্দ্রনাথের মায়ের। তো যতবার পঁচিশে বৈশাখ আসবে ততবার তো মায়ের বয়স ৩১ই থাকবে। তো এটা আমি যে খুব সচেতনভাবে লিখেছিলাম তা নয়, কিন্তু আমার পঁচিশে বৈশাখ নিয়ে একটা লেখার যখন আমি লিখতে বসলাম, তখন আমি দেখলাম যে আমার যে বলার কথাগুলো সেগুলো সবাই সব বলে দিয়েছেন অনেক আগে।
1: ঠিক,
2: তো নতুন করে আমাকে তো কিছু একটা বলতে হবে যেটাতে আমি আমার কথাটা একটু রেখে যেতে পারি। তো সেই ভাবনা থেকেই শুরু হয়েছিল যে পঁচিশে বৈশাখের বয়স চিরকাল ৩১। এবং সারদা দেবীর কথাটাও আমি বারবার আনতে চেয়েছিলাম, কারণ তার কিছুদিন আগে আমি একটা কাজে গিয়েছিলাম জোড়াসাঁকোর, মানে ঘুরছিলাম একা একা, অনেক বছর আগে সেই শেষ হয়ে যাওয়া, অনেক তাড়াতাড়ি যেভাবে তার জীবন শেষ হয়ে গেছিল অনেক আগে, এরকম সন্তান কিছুই তিনি দেখে যেতে পারেননি। তখন আমার নিজেকেই মা মনে হচ্ছিল, মানে মা হওয়ার পর থেকে কিছু একটা মায়ের জিনিস সবসময় মনে হয় যে আমার সঙ্গে এটা যদি হতো কিরম হতো, আমি আমার সন্তানের বড় হয়ে যাওয়াটা দেখতে পেয়ে গেলাম না, যে সবসময় আমার মনে হয় যে আমি দেখি যে আরেকটু বড় হলে কেমন লাগবে। তো সেটা আমার বারবার সারদা দেবীর দৃষ্টিকোণ থেকে বারবার মনে হচ্ছিল, তো তখন আমি এই লেখাটা লিখি আর কি।
1: মানে এই যে রবীন্দ্রনাথ তার মাকে পেলেন না,
2: হ্যাঁ,
1: তার মা চলে গেলেন,
2: সারা জীবন তার এই অদ্ভুত একটা শোক থাকলো আর কি, যে মা থাকা আর না থাকা তো আমরা সবাই জানি যে আকাশ পাতাল একটা তফাত। তো সেটা রবীন্দ্রনাথের জীবনে প্রায় ছিলই না। তারপরে তিনি পরবর্তীকালে কত লেখা লিখেছেন, কত আরতি আছে, সেই লেখাগুলো পড়তে, শিশু ভোলানাথের কবিতাগুলো পড়তে গেলে তো আমার সবসময় খুব

0: মন খারাপ হয়ে যায় যে ওটা আমার সবসময় মনে হয় যে মায়ের প্রতি একটা আরতির কবিতার রূপ দিয়ে গেছেন উনি বারবার করে।
1: ঠিক ঠিক, রবীন্দ্রনাথকে নিয়ে কবিতা তো লেখা হলো, কিন্তু রবীন্দ্রনাথ কেমনভাবে প্রভাব ফেলছেন বা প্রভাব ফেলেন এখনো, ফেলেন কি?
0: আমার না ছোটবেলাতে খুব রবীন্দ্রনাথ প্রভাব ফেলেছিলেন তা নয়। ক্লাস সেভেন এইটে উঠে শেষের কবিতা টবিতা পড়ে বলা কি ব্যাপার, এমন এমন কিছু নয়, তারপরে কিছু বুঝতেও পারিনি, সেটাও একটা কথা। তারপর আস্তে আস্তে যত বয়স বাড়তে থাকলো, এখন যেমন আমি রোজই অন্তত 20 মিনিট করে গান শুনি রবীন্দ্রসঙ্গীত এবং কিছু না কিছু পড়ি, রবীন্দ্রনাথ তো থাকতেই হবে, মানে ওনার প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক না, মানে ওই একটা সেই আর একটা ধর্মাচরণের মতো রবীন্দ্রনাথকে জানা পড়া,
1: ঠিক
0: সেখান থেকে ওই রোজকার সমাধান জোগাড় করা, রোজকার জীবনের সমস্ত যুদ্ধের সামনে গিয়ে দাঁড়ালে কি হয় সেটা উনি দেখিয়ে গেছেন তো সমস্ত লেখায়। মানে ওটার অপ্রাসঙ্গিকতা প্রাসঙ্গিকতা নয়, ভোরের সকালের কাগজ যেমন আমরা প্রত্যেক দিন পড়ি, আমার সেরকম লাগে এখন রবীন্দ্রনাথকে। একটা জনগোষ্ঠী যাদের রবীন্দ্রনাথ আছে তারা যে কি পরিমাণ সমৃদ্ধ সেটা আমি বয়স না বাড়লে বুঝতে পারতাম না।
1: ঠিক ঠিক, আর এই যে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ তো আছেন, রবীন্দ্রনাথ ছাড়াও তো বাংলা সাহিত্যে অনেক অনেক কবির নাম আমরা নিতেই পারি, তো রবীন্দ্রনাথের বাইরে যদি আরও কোনো কবির নাম বলতে হয় বা আরও কোনো কোনো কবির নাম বলতে হয় যাদের কবিতা আপনাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে, কাদের নাম নেবেন?
0: শঙ্খ ঘোষ, কবিতা সিংহ, দেবারতী মিত্র।
1: আচ্ছা,
0: আর খানিকটা পরে জয় গোস্বামী, বিশেষ করে দেবারতী মিত্র। এত শক্তিশালী লেখা, এত অসম্ভব একটা কলম যেটা, এবং কবিতা সিংহ একই রকম ভাবে দেবারতী মিত্র মতো, এবং কবিতা সিংহের উপন্যাসগুলো যে সাংঘাতিক পাওয়ারফুল, একদম তীক্ষ্ণ তীব্র প্রবল একটা আঘাত করে দিয়ে চলে যায় লেখাগুলো, এবং কিন্তু কোনোটাই উচ্চকিত কিছু নয়। আমার মনে হয় যে এই দুজন খুবই আন্ডাররেটেড। যতখানি সমস্ত পৃথিবী জুড়ে অন্যদের নাম আছে আমরা সেক্ষেত্রে কিন্তু তাদের অতখানি দেখতে পাই না, কবিতা চর্চা যারা করেন, যারা আবৃত্তি করেন, যারা কবিতা পড়েন তার বাইরে।
1: ঠিক, তো এই যে কবিকণ্ঠে অনুষ্ঠান, কবিকণ্ঠে অনুষ্ঠানে যখন কবি থাকেন তখন আমাদের প্রত্যেকের যেটা প্রত্যাশা থাকে সেটি হচ্ছে কবিতা শোনা, শুধুই তো গল্প নয়। তাহলে এখন কি শুনবো?
0: এখন আমি কালীপুজো বলে একটা লেখা পড়ছি।
1: আচ্ছা,
0: সেলফিতে মুন্ডমালা দেখা যায় না বলে আমাকে চিনতে পারোনি, রক্তপাতের দিন লুকিয়ে রাখতে হয় জেনেছি আজীবন, আলতায় সিঁদুরে সেজেছি নিষেকের দিনেও, চেরা পেটের সামন্তরালে শরীর পোড়ানো ব্যথা চাপা পড়েছে লিপস্টিক ও কাজলের আগ্রহে, শ্মশান এবং যত্রতত্র হতে নখের আঁচর দংশন বয়ে ঘরে ফিরে মধ্যরাতে সেতার বাজাতে বাজাতে লাইফ করেছি, উদ্যত প্রহারের মুখে আমার পাল্টা মার এখন বিখ্যাত, নিষেধের তর্জনী ভেঙে দিতে শিখে গেছি বলে বাগানে বেপাড়ায় ঘুরে বেড়াই ইচ্ছে মতো, আমাদের প্রকাশ্য অট্টহাসিতে অন্ধকার তোলপার, ঠাকুরদের কলোনি নিস্তব্ধ, অমাবস্যার অবসরে আমরা রাজপথ দখল করি, তোমরা আমাদের পুজো দাও ভয় পাও, রোজ রাতে যখন মেয়েদের ভাত জলের পাশে শক্তিময়ী প্রদীপ জ্বলে আমি তাকেই কালীপুজো বলে জানি।
1: কালীপুজো, কালীপুজো নিয়ে এমন একটা ভাবনা, বড় সুন্দর। তো এই যে কবিতা লেখা, এবং আগের পর্বে আমরা শুনেছি যে কবিতা লেখার সঙ্গে গদ্য, গদ্য লেখার হাত, তো কবিতার সঙ্গে সঙ্গে গদ্য এটি যে লেখা শুরু হলো, গল্প লেখা শুরু হলো, আমরা তো কবিতা লেখার গল্পটা পেয়েছি যে কখন থেকে শুরু হলো, গল্প লেখার শুরুটা কিভাবে হলো সেটি জানতে খুব ইচ্ছে করছে।
0: গল্প লেখার শুরুটা খুব মজার। আমি একটি সংবাদপত্রে চাকরি করতাম, তো সেটা সম্পাদকীয় বিভাগে, তো সেখানে যখন একবার একটা লেখা একটা গল্পের আসার কথা ছিল রবিবারের পাতায়, সে গল্পটা আসেনি, এবার তখন আমাকে বলা হলো তুমি একটা গল্প লিখে দাও, তার আগে আমি কখনোই কোনো গল্প কোনোদিন লিখিনি। আমি তো প্রথমে না না না আমি কিছুতেই পারবো না, তো তারপরে না সেটা লিখতেই হবে, কারণ পাতা তো ফাঁকা যেতে পারে না, তো সেটা লিখলাম। এবং সব থেকে মজা হলো লেখাটা ছাপার পর সবাই বললো কি ভালো হয়েছে লেখাটা, শেষটা বিশেষ করে, এবং শেষটা ছাপার সময় শেষ দু লাইন বাদ পড়ে গেছিল। আরো মজার যে সেটাই সবাই বলছিল কি ভালো হয়েছে। তো এই হচ্ছে আমার ওই ঠেলায় পড়ে প্রথম গল্প লিখতে যাওয়া, আমি সচেতন ভাবে আমার দ্বারা গল্প লেখা হবে এটা আমি ভাবতেই পারিনি কখনো, কারণ অতক্ষণ ধরে বসে আমি সারাদিন গল্প পড়ছি কিন্তু সেই লেখার একটা পরিশ্রম আছে সেটাও আমি তার মধ্যে ঢুকতে চাইনি আর কি, খুবই সৎভাবে বলতে গেলে।
1: কিন্তু ভালো হলো এই যে

0: হাটি এলো না, একটা ফাঁকা জায়গা তৈরি হলো এবং চাপে পড়ে কবি অদিতি বসু রায় হাত দিয়ে গল্প এলো এবং আমরা পাঠকেরা আমরা কিন্তু অনেক কিছু পেয়ে গেলাম। এবং নিশ্চয়ই আমাদের আশা থাকবে যে এরকম গল্প লেখা চলতে থাকবে, কবিতার সঙ্গে সমান্তরালে যদি গল্প লেখাটিও চলে তাহলে তো মন্দ নয়।
1: এবার আমার প্রথম উপন্যাস বেরিয়েছে গল্প, তারপর আমি অনেক লিখেছি ছোট গল্প বিভিন্ন জায়গায়।
0: উপন্যাসের নাম
1: আজ স্নানের দিন।
0: বাহ,
1: আর উপন্যাসটাও আমার এই আস্তে আস্তে জল কমে যাচ্ছে পৃথিবীতে, হয়তো কিছুদিন 40 বছর বাদে শিশুরা জানবেই না স্নান কাকে বলে, কিংবা ধরুন যে এই যে ধর্মীয় মেরুকরণ সমস্ত কিছুতে একটা আমার বিপরীতে কেউ কোনো কথা বলবে না, সবকিছু আমার, সেই প্রতিবেশী তার জমিটি আমার চাই, প্রতিবেশী গ্রাম আমার অধীনে থাক, যে সবকিছু আমার অধীনস্থ হতে হবে, আমার ইচ্ছা মতো হতে হবে, আমার পছন্দের হতে হবে, আমার কোনো বিপরীত মানুষের মত তাকে আমি পিষে মেরে ফেলবো, এই জায়গাগুলো সহ্য করতে পারছি না, পারা মুশকিল, আমার মনে হয় সবারই মুশকিল। কিন্তু আমি বুঝতে পারছি না, সবাই যদি একই রকম বোঝে তাহলেও জিনিসটা দিনের পর দিন কি করে বেড়ে যাচ্ছে। এই যে খুব সোজা কথা, এটা আমার উপন্যাসে নেই, আমি এমনি বলছি যে ধরুন ট্রোলিং, একটা মানুষকে পিষে মারার পক্ষে তো যথেষ্ট
0: মানসিক ভাবে তাকে যথেষ্ট অত্যাচার করা হচ্ছে। বলে
1: এক ভদ্রমহিলা, তাকে নিয়ে আমি একটি লিখেছিলাম পত্রিকায়, ভি রম্মা থাকতেন হায়দ্রাবাদে, তিনি একজন আইটি কর্মী ছিলেন, তার সন্তান হওয়ার পর 2টি সন্তান, একটি সন্তান তার হাত থেকে পড়ে বাইরে কার্নিশে আটকে যায়, সেটা ভাইরাল হয়, সবাই বাচ্চাটা বেঁচে যায়, কিন্তু তাকে এমন ভাবে ট্রোল করা শুরু হয়
0: মাকে
1: যে দোষ দেওয়া হয় ডাইনি থেকে, এবং সেই লোকাল টিভি চ্যানেল তাকে সরিয়ে নিয়ে গিয়ে পরবর্তীকালে তার স্বামী অনেক দূরে দক্ষিণ ভারতের একটা শহরে নিয়ে যান, তারপরেও সে বাধ্য হয় আত্মহত্যা করতে। কেন?
0: ঠিক
1: মানে কেন আমাদের সমস্ত কিছুতে কেন কথা বলবার দরকার, কেন আমরা একটা মানুষকে সবসময় চাইবো? আমাদের হাতে অস্ত্র থাকলে আমার এখন মনে হয় যে এই যুদ্ধ যে বাধে সেটা তো মানুষের অর্ধেকেরই সে পায় না, তার অবদমিত কামনা যে সেটা ফেসবুকে গিয়ে সোশ্যাল জায়গায় গিয়ে একটা লোক, আমার খারাপ লাগছে, একটা লোক চুরি করেছে, খুব খারাপ কাজ করেছে, তাকে তার বাবা মা সন্তান সমস্ত কিছু তুলে শেষ করে দেওয়া তো দরকার নেই, দেশে আইনকানুনের ওপর ভরসা রাখুন।
0: ঠিক একদম,
1: ফলে এই জায়গাটা না সহ্য করার বাইরে চলে যাচ্ছে, বিশেষ করে
0: মানে কোথাও গিয়ে আমরা খুব অধৈর্য হয়ে পড়ছি,
1: অধৈর্য এবং অসম্ভব জাজমেন্টাল। আমার মনে হচ্ছে এ চুরি করেছে, আমি জানি না, আমার মনে হচ্ছে নীতা আম্বানির ব্যাগটা ঠিক মতো যাচ্ছে না, আমি কে বলবা নীতা আম্বানির ব্যাগ যাচ্ছে না, আর যদি বা বলি আমি লিখতে পারি হ্যাঁ আমার ব্যাগটা না ভালো লাগলো না, চোর তার ব্যাগ ওখান থেকে নিয়ে এসছে, এই ভারতবর্ষে করার ভালো লাগে না, এটা কেন, মানে কেন এত জাজমেন্টাল সমস্ত কিছুতে,
0: মানে সব জায়গায় সবাই এই যে এত মতামত দিচ্ছে, এইটা একটা বড়
1: বিপদ। সেই সঙ্গে ভাষার সন্ত্রাস,
0: বিশাল একটা সমস্যা,
1: মতামতটা তো ডাইলিউটেড হয়ে যায়। যদি খারাপ, আমি এখন যদি একটা খারাপ কথা দিয়ে একটা প্রতিবাদ করতে যাই তাহলে সবাই বলে বাজে কথা বলেছে, আমার প্রতিবাদের ভাষাটা নষ্ট হয়ে যাবে। আমরা তো শব্দই ব্রহ্ম, শব্দটাকে যে ব্যবহার করতে হবে ঠিক মতো করে, সেখানে আমি যদি 4টে গালাগাল 4টে খারাপ কথা বলি তাহলে আমার প্রতিবাদটাই গ্রাহ্য হবে না।
0: ঠিক
1: আমি এটাই বোঝানোর চেষ্টা করছি সবসময়,
0: সেই জন্যই কলমে সেইগুলো বারবার উঠে আসছে, সেই বিষয়গুলোই আমরা পাচ্ছি। তো এই দিকটাই আর কি, যে পারিপার্শ্বিক যা যা ঘটনা ঘটছে এবং সেটি শুধু আমাদের আশেপাশে নয়, গোটা পৃথিবী জুড়ে,
1: একদম
0: পৃথিবী জুড়ে যা কিছুই হচ্ছে সেখান থেকে গল্প, উপন্যাস বা কবিতা সেগুলোর জন্ম হচ্ছে। ঠিকই তো, এই যে এত বিষয় নিয়ে, এবার একটু ব্যক্তিগত প্রশ্নে আসবো, এই যে এত বিষয় নিয়ে এত কাজকর্ম করতে হচ্ছে, তার মধ্যে আমরা শুনলাম যে মেয়ের নামটি বড় সুন্দর, আমরা একটি বইয়ের নামের সঙ্গে সেই নামটি পেয়েছি, সেটি হচ্ছে মেয়ের নাম হচ্ছে পদ্ম। তো মেয়ের নাম পদ্ম কেন হলো, মানে মা কবি বলে, না বাবা বাচিক জগতের মানুষ বলে, নাকি মা নাম দিলেন বাবা নাম দিলেন, না দুজনের মিলিত প্রয়াসে পদ্ম নামটি দেওয়া হলো?
1: ওর নাম পদ্ম আমি দিয়েছিলাম।
0: আচ্ছা,
1: আর যেহেতু আমরা সবকিছুই কবিতা নিয়ে, তো সেই জন্য আমরা ভাবছিলাম যে কবিতা থেকে কি নাম দেওয়া যায়।
0: আচ্ছা,
1: তো তখন ওর ডাক নাম আসলে পদ্ম আর ভালো নাম আরশি, তো ওই বাচিক আবৃত্তি কবিতা সবই একসঙ্গে থাকতে হয় বলে ওর নাম হয়েছে আর কি পদ্ম।
0: তো এই যে পদ্ম, সেই পদ্মকে নিয়ে একটি বইও রয়েছে,
1: হ্যাঁ,
0: এবং সেটি খুব সম্ভবত লকডাউনের সময়
1: ওটা না, ওটা ও যখন

0: জন্মেছে তখন আমাকে কিছুদিন তো ঘরে থাকতে হয়েছে, তো হয়েছিল 4th January 2018 সালে। তো সেই সময় 20 বা 21 তারিখ থেকে আমি ভাবছি কি করা যায়, কিছু একটা লিখতে হবে, ছবিটা পোস্ট করতে হবে। তো তখন আমি একটা প্রথম ওই লিখি একটা, খুবই ওটা খুব মজা করে লেখা আর কি, যে এই অপারেশন থিয়েটারে এই হয়েছিল সেই হয়েছিল ওই সব করে। এবার তারপরে আমি রোজই, রোজ না মাসে 8-10 বার সময় পেলে ওই কি করতো সেগুলো আমি লিখতাম, নানান রকম মজা, উল্টো পাল্টা কথা, একদম ছোট থেকে আসে সে, তখন আর ও যা করবে, তার বাবা কি করছে, তার দিদা কি করছে, তার ঠাম্মা কি করছে, তার আয়া ঠিক মতো আসছে কিনা, এবং সেই নিয়ে আমি টোটাল ব্যাপারটাকে নিয়ে খুব মানে খুবই হাসতে হাসার একটা খুব সোজা কথা বলে ছ্যাবলামি করে লিখতাম। তো লিখতে লিখতে আমি ঠিক করলাম যে ওর 5 বছর অবধি যেটা হয়েছে সেটা থেকে পদ্য গদ্য বলে একটি বই হয় দেশ থেকে, কিন্তু তারপরে আমি ওটা আর লিখিনি, মানে লিখি হয়তো মাঝে মধ্যে ফেসবুকে, কিন্তু বই আমি আর ওটা নিয়ে করব না। আর তারপরে আমার মনে হচ্ছে যে পাখিগুলো তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, সবই একই রকম অভিজ্ঞতা, তো সেইখান থেকে ওটা লেখা পদ্য গদ্য।
1: এই যে পদ্য, এই পদ্য নিয়ে কথা বলতে বলতে আবার আমরা কবিতায় চলে যাই, কারণ সামনে যখন কবিকে পাই তখন বারবার ইচ্ছে করে তার কাছ থেকে তার পছন্দের কবিতাটি শুনে নিতে। এবারে কি শুনবো আমরা?
0: এটা হচ্ছে আমরা যারা মোনালিসা হতে পারিনি।
1: আচ্ছা,
0: আমরা যারা মোনালিসা হতে পারিনি তাদের জলযান ডোবে না কখনো, আমাদের মুন্ডমালা নেই, ত্রিশূল নেই, দরগা নেই, আমাদের ঘরে চীনা লণ্ঠনের আলোয় মাঝে মাঝে প্রেমিকের দেখা মেলে এই মাত্র, নিজস্ব আর্কিমিডিস নেই বলে আমরা নিশ্চিন্তে পাথর পেরিয়ে গান শুনতে যাই, পাহাড় থেকে, গুহা থেকে, পাতাল থেকে যেসব শয়তান উঠে আসে তাদের এড়িয়ে যাওয়া আমাদের অভ্যাস হয়ে গেছে বহুকাল, দেওয়ালে ছবি দেখে ওরা আমাদের কাছে এখন ইরেজারের খোঁজে আসে, বিকেলে মেঘ সরে যেতে ফুলের বাজার উঠে আসে বাড়িতে, সানাই বাদক ব্যস্ত হয়ে অন্ধকার সরিয়ে দেন সেসব সময়ে, বন্দরে বন্দরে আমাদের নোঙর রাখা হয়, নাম লেখা পারে শাড়ি পরে আমরা দোলের মাঠে বসি, আবির গোলা রং ও চাঁদ মস্করা করে খুব, আমরাও রুমাল চুরি করতে ওস্তাদ, আমরাও বিনা থেকে ঝংকার তুলতে ভুল করি রোজ। মোনালিসার গল্প আলাদা, মোনালিসা অন্য ভাষার বই, আমাদের পড়তে শুধু বাংলা অক্ষর জানাই যথেষ্ট।
1: ঠিক, এই মোনালিসা, মোনালিসা ছবি, সেটা তো আমরা সবাই সবাই দেখেছি এবং তার সেই হাসি, কিন্তু মোনালিসাকে নিয়ে এমন সুন্দর কবিতা, সত্যি খুব খুব ভালো লাগলো। এই কবিতার লাইনে একটা বেশ গানের কথা এলো, তাই না? একটা গানের লাইন এলো। তো অদিতি, অদিতি কি গান শুনতে ভালোবাসেন? আর গান যদি শুনতে ভালো লাগে, গানের কোন দিকটা বেশি ভালো লাগে, মানে কথা না সুর? খুব জানতে ইচ্ছে করছে।
0: দুটোই, গান, গানের কথা এবং সুর। আমি যে গান প্রাণকে শান্তি দেয় আমি সেরম গান ভালোবাসি, শান্ত, খুব রমণীয়, মনোরম, সেইগুলো যেগুলো আমার স্নায়ুকে আস্তে আস্তে বাতাস দিতে পারে এরকম গান, সেটা যে কোনো ভাষারই হোক। আর কথা তো আছেই, কিন্তু সুর আমার কাছে বেশি জরুরি মনে হয়, কারণ প্রচন্ড চিৎকার, চেঁচামেচি, হইচই এইসবের মধ্যে ঠিক আমি খুঁজে পাই না, এবং আমার জানি না, আমার অস্থির লাগে খুব চিৎকার চেঁচামেচির মধ্যে থাকলে। আমি এমন নই যে খুব শান্ত চুপচাপ টাইপের মানুষ, তা নই, কিন্তু একটা ওই ঝগঝম্প হলে আমার অসুবিধা হতে থাকে। কিন্তু আমি বাংলা ব্যান্ডের গান শুনি, ভালোই লাগে। আমি বাংলাদেশে কৃষ্ণকলির গান শুনি, রবীন্দ্রনাথের গান তো শুনতেই হয়, মানে ওটা তো শুনবই, সুমনের গান শুনি, সবারই গান শুনি, কিন্তু ওই একটাই যে আমি প্রচন্ড জোরে কোনো জিনিস শুনতে পারি না, আমার গান শোনার ভলিউমও খুব কম থাকে, মানে হয়তো পাশে যে বসে আছে সে শুনতে পায় না এরকম। তো সেইভাবে আমি রোজ গান, আমি প্রত্যেক দিন অনেকক্ষণ শুনি, আমি প্রত্যেক দিন যে সময় এক্সারসাইজ করি সেই সময় আমার গান চলে, চলবেই।
1: তো এরকম তো হয় যে কিছু কিছু কবিতা সেই কবিতা গান হয়ে গেছে, তাই না? যেমন জীবনানন্দ দাশের সেই যে বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে, সেটি গান হয়ে গেছে, বা পালকি চলে গান হয়ে গেছে, কবিতা গান হয়ে গেছে। বা এরকমও হয় যে কোনো কবি তিনি গান লিখছেন, মানে একাধারে তিনি কবি এবং তিনি গীতিকার, এরকম আমরা পেয়েছি। তো আপনি যে কবিতা লেখেন, কখনো মনে হয় যে কবিতা থেকে গান হতে পারে, বা গানের জন্য কবিতা লেখার কথা, বা এমন কিছু লেখা যেটা গান হবে আর কি, কখনো মনে হয়েছে?
0: আমি আমার কিছু কবিতাতে কয়েকজন গান গেয়েছেন, সেটাকে নিজে থেকেই গেয়েছেন এবং সুন্দর সুর দিয়েছেন, সেটা হয়েছে। এবং বিশেষ করে যে

0: যেগুলো ছন্দে লেখা হয় যাতে সুবিধা হয়, সুরে বসতে গেলে তো ছন্দ মান না হলে খুবই অসুবিধা, তো সেক্ষেত্রে সেটা হয়েছে। এবং তাতে আমি আলাদা করে গানের জন্য এখনো গান লিখিনি, কিন্তু কবিতা ওরা সুর দিয়ে গান গেয়েছে।
1: আচ্ছা, আর এই যে মানে কবি, গদ্যকার, আবার অনুবাদক, এত রকম কাজ এবং সাংবাদিকতা, তারপরে শিক্ষক, এই এতগুলো যে দিক, এতগুলো দিকের মধ্যে যদি 1, 2, 3 করে সাজাতে বলি যে কোন কাজগুলো বেশি পছন্দের, মানে কবি কে একে রাখা হবে?
0: কবি একে থাকবে।
1: তারপরে কে আসবে?
0: তারপরেই আসবে অনুবাদক।
1: আচ্ছা।
0: তারপরে সম্পাদক।
1: হুম।
0: তারপরে জার্নালিস্ট। তারপরে শেষে হচ্ছে উপন্যাসিক বা গদ্যকার।
1: আচ্ছা, আর এরপরেও, এরপরেও তো রয়েছে মানে মা হিসেবে দায়িত্ব, সংসার সামলানো, এই এত কিছু একসঙ্গে যে সামলাতে হয়, মানে সিক্রেটটা কি, কিভাবে ব্যালেন্সিংটা হচ্ছে?
0: সংসারটা না আমি একদমই সামলাতে পারি না, চা চাইও না, সবচেয়ে বড় কথা। আমি সেইটুকুগুলো করি, সেটা দেখলে আমার মেয়ের জন্য তো একটা খুব বড় একটা তো আমাদের দায়িত্ব থাকে সবকিছু, সে বাইরে আমার বিশ্বাস করুন আমার রান্নাঘরে ঢুকতেও ইচ্ছা করে না। আর রোজই আমি সংসারটাকে বলি এই তোরা যা, আবার একদম ভাল লাগছে না। আমি এই টোটাল ব্যাপারটা না, আসলে সংসারের মধ্যে একটা অসম্ভব রাজনীতি থাকে, আমি সংসারের রাজনীতিটা আমি সহ্য করতে, মানে আমি রাজনীতি খুব ভালো, কিন্তু বাড়িটা তো মানুষের সেই জায়গা হতে হবে যে জায়গাটাতে মানুষ কোনো রাজনীতিই করবে না, সে সম্পূর্ণ নিজের সমস্ত বহিরাঙ্গের যে আবরণগুলো থাকে খুলে ঢুকবে, তো সেই সংসারের এই রাজনীতিগুলো আমার একদম ভালো লাগে না। তো আমি ওই জন্য ওটা সামলানোর চেষ্টাই করি না, বা যে জিনিস সামলানো হয় না সেটার নাম ঢেউয়ের মতো ওঠা নামা করে, রোজই ঝঞ্ঝাট হয়, ঝামেলা হয়, এবার সেইভাবে আমি ধরে নিয়েছি ওটাতে ওই ঢেউয়ের সঙ্গে উঠে যাওয়া যাবে, আবার নেমে আসতে হবে, কিন্তু বাকি কাজগুলো করতে হবে।
1: ঠিক,
0: ওইটা আমার কাজ, ওইগুলো আমার কাজ বলে আমার মনে হয় না। হ্যাঁ, সেটা হয়তো আমার দোষ, আমি অ্যাকসেপ্ট করছি, তাহলে আমার ঢোকা উচিত হয়নি, কিন্তু কি করব।
1: না, আসলে প্রয়োজন নেই তো, মানে একটা মানুষকে যে সব কাজটাই নিখুঁতভাবে করতে হবে,
0: অনেক বেশি ভালো, দরকার হচ্ছে না বলা আমি সব পারি, আমি সব পারি না।
1: ঠিক ঠিক, মানে সব পারি বলায় অনেক বিপদ আছে।
0: হ্যাঁ, আর এই যে সবসময় বলা হয় দশভুজা, 10টা হাতে 10 রকম, সেটা তো একটা ফাঁদের মতো,
1: বিশেষ করে মেয়েদেরই বলা হয়।
0: দাও, হ্যাঁ, ঢুকিয়ে দাও, তুমি করো, করে যাও, করে যাও, কোনো লাভ নেই।
1: ঠিক কথা। তো এইটাই হলো মানে একদম ব্যালেন্সের রেসিপিটা, আমি বুঝতে পারলাম। মানে রান্নাঘরে যদিও সেভাবে ঢোকা হয় না, কিন্তু এই যে সব দিকটা সামলে নেব, কোন কাজটা আমি করব, কোনটা করব না, সেটা ভেবে নিয়ে এগিয়ে চলা। তো রান্না করতে তো ভালো লাগে না, খেতে কেমন লাগে?
0: আমি না রান্না করতে কিন্তু খুব ভালো পারি।
1: আচ্ছা,
0: করি না এটা, ফলে আমি রান্না করলে অন্য লোকের আর রান্না আমি খেতে পারবো না, রোজ যদি করি। খেতে ভালোই লাগে, কিন্তু আমি খুব কম খাই, আমি ফ্রুগাল ইটার যাকে বলে, মানে খুব অল্প করে একটুখানি খাই। খেতে ভাল লাগে আমার, খুব অদ্ভুত খাবার খেতে ভালো লাগে, ব্রিটানিয়া বিস্কুট, শুকনো মুড়ি, গাজর সেদ্ধ, আদারওয়াইজ কফি, এবার এগুলো কোনোটাই কিছু মেলানো যায় না, ফলে আমি এইগুলোই খাই যে কোনো জায়গায় গেলে আমাকে, আমার এগুলো হচ্ছে লোকের কমফোর্ট ফুড থাকে নানান রকম, এটা হচ্ছে আমার। আর আচ্ছা, আমার ভাত খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি খাই না,
1: মানে ওটা লিমিটেড,
0: খুবই লিমিটেড।
1: তো অনেকটা অনেকটা গল্প তো হলো, অনেক গল্প চলছে, কিন্তু ওই আবার আবার কবিতা শুনতে ইচ্ছে করছে, কারণ যত ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে, হাতে বেশি সময় নেই, তখন মনে হচ্ছে চটপট যদি আরো একটা কবিতা শুনে নেওয়া যায়।
0: তোমাকে পাওয়া হলো না আর, তুমি এমন মুকুট পরো যার রং আমার অজানা, তবু তোমাকে পাওয়ার জন্য ছুটে ছুটে কতবার মরতে গেছি, মেট্রো স্টেশনের প্রতিটি সিঁড়ি জানে সেই সব সাপলুডো, গঙ্গার ঘাট জানে চোখের জলের গল্প, শহরের সব অট্টালিকায় আমাকে ছাদ চিনিয়ে চিনিয়ে ক্লান্ত, আজও তোমার গাড়ি আমার সিগনাল উপেক্ষা করে ছুটে যায় অনন্ত হাইওয়েতে, রাতে তোমার ফোনে ভরে থাকে সাগর পাড়ের বাতাস, তুমি বার্তা লেখো ফিরিয়ে দেওয়া প্রেয়সীকে, কাজের বান্ধবদের, আমার অপেক্ষা শেষ হয় না, রক্তপাতেরও না, নিরুত্তর তুমি স্নান সেরে ফিরে যাও, ফুলের বাগান থেকে গান কেন, সেতার কেন, আলোর মধ্যে সারাদিন থেকে তোমার চোখে ঝিলমিল, তুমি দেখতে পাও না মাটির উনুন, বাদল মেঘ, সুতির শাড়ি, তোমাকে পাওয়া হয় না আমার, পথে পথে ঘুরি, পার্ক স্ট্রিটের হতাশ জিগোলোকে দরদাম করি, জানতে চাই কোন ব্যাকরণে তোমার দক্ষতা, জানতে চাই কোন মন্ত্রে তোমার প্রসন্ন হাত ছোঁয়ে ওরা, তারপর সিগারেট ধরাতে হয় ময়দানে, ট্রেন বন্ধ বলে ছুটি হয় না আমার, অসুখী ঈশ্বরের মতো একা একা কথা বলি, ভাঙচুর করি বাসন, গেলাস, থালা, রাত কেটে যায়।

0: অসুস্থ বন্ধু অবন্ধু দুনিয়া তোমাকে পেয়ে গেল অনায়াসে, আমার হলো না কিছুই।
1: বাহ, আমার হলো না কিছুই, অনেক কিছুই তো হলো। এই যে একটা মানুষ, আমি বারবার ভাবছি যে এতগুলো কাজ সামলান এবং তারপরেও বলেন আমি পারি না, আমি অনেক কিছু পারি না, এটা বলা কিন্তু সহজ নয়। মানে বেশিরভাগ মানুষই কিন্তু আমরা বলি আমরা অনেক কিছু পারি, আর তারপর এই এদেশ বিদেশ এইসব যাওয়া, তারপর বিভিন্ন কাজ, কাজে তো ডাক আসে না, নানা রকম ডাক আসে
0: আমার। হ্যাঁ, এবছরই আছে যাওয়া। এক তো আমি দীর্ঘদিন বিদেশে থেকেছি আমেরিকাতে, তারপরে আমার দাদা ওখানে থাকেন আসলে, তো সেখানে আসা যাওয়া লেগে থাকে। আর এবছর যে বঙ্গ সম্মেলন হচ্ছে নর্থ আমেরিকার, সেখানে 46তম বঙ্গ সম্মেলন নিউ ইয়র্কে, সেখানে আমি কবিতা পড়তে যাচ্ছি। এটা প্রথমবার আর কি সেখান থেকে ডাক পেয়ে যে কবিতা পড়ার জন্য বিদেশে যাচ্ছি, তো সেগুলো করি। হ্যাঁ, আমার, আমি না সত্যি বলছি, কোনো বিনয় বা কোনো কিছু নয়, যে আমি সবসময় মনে করি আমি কিছু করে উঠতে পারি না সেসব অবধি, সেটা নিয়ে আমি লজ্জিত থাকি। এবং সেই লজ্জাটা যখন, মানে সবসময় তো দেখানো যায় না যে একজন লোক সবসময় সংকুচিত গোটা জীবনেই আমার মনে হয় অপ্রাপ্য বা কিছু, কিন্তু থাকতে তো হবে, পারলাম না কি করা যাবে। কিন্তু এটা একদম সত্যি কথা, যেটা আমার ভেতর থেকেই মনে হয়, কোনো রকম কিছু এখান থেকে তো আমার বলার নেই, শ্রোতারা শুনছেন, আপনি শুনছেন, যে আমার যেগুলো করা হয়নি আমি করতে পারি না, এবং আমার বেশিরভাগ জিনিসই মনে হয় আমি ঠিক করে করতে পারি না। এই কবিতাগুলো পড়তে গিয়েও আমি একটা দুটো শব্দ বদলেছি ওখান থেকে, তো আমি যে ভয়ঙ্কর খুঁতখুঁতে তা নয়, কিন্তু আমার মনে হয় আমি যেটা বলতে চাই সেটা ঠিক করে বলা আজ অবধি হয়নি, সেটা বলতে হবে। এই এইটা আমি সবচেয়ে বেশি চাই, বাকিগুলো অত যে চাই তা না। আমি দেখতে চাই আমার মেয়ে বড় হচ্ছে, সব মায়ের মতো সে সুস্থ থাকবে, সে একটা গোটা পৃথিবীর সৌন্দর্যকে অনুভব করার একটা মন তৈরি করুক, এটা আমি চাই। তা না হলে সমুদ্রের সামনে দাঁড়িয়ে যদি ভাবে এত গাদা গাদা জল, এতে কি হবে? আমি সবসময় চাই যে ও ওইটা শিখুক, একটা মহান সাহিত্য পড়ে বুঝুক, এটা একটা বিরাট ব্যাপার, তার সামনে মাথা নিচু করুক। এইগুলোই আমার কাছে জীবনে পাওয়া, আমি এগুলোর বেশি, খুব বেশি কিছু চাইনি।
1: এই যে মানে জীবন বোধ, যে চারপাশে কি হচ্ছে সেটা বোঝা, এবং এই যে বললেন যে মাথা নত করতে শেখা, একটা বিশাল সৃষ্টির কাছে মাথা নত করতে শেখা, এইটিই তো বোধহয় আমাদের জীবনে চলার পথে পাথেয় হয়ে থাকবে। তো অনেক অনেক কথা হলো এবং অনেক কবিতা যেমন শুনলাম, আরও আরও তো শুনতে ইচ্ছে করে। কবি যখন সামনে থাকেন তখন বারবার কবিতা শুনতে ইচ্ছে করে, কিন্তু ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে খুব বেশি সময় হাতে নেই। তাই আর একটা কবিতা দিয়ে আজকের কবিকণ্ঠে অনুষ্ঠান শেষ করব। আমাদের কোন কবিতা শোনাতে চাইছেন?
0: আমরা বাংলা ভাষার লোক, আমরা বাংলা ভাষার লোক, আমাদের গল্প দীর্ঘ হোক, আমরা লড়াই জানি, খামার গড়ি, লিখি স্তব শোক, আমাদের জীবন জলে তারায় এবং ছিলায় মারি টান, জ্যা ছুটে যায়, ফসল জাগে, বিশুদ্ধ হয় স্নান, সহস্র শত দল সে ফোটায়, আজানকে দেয় গান, বাংলা কথা প্রণয় শেখায়, অস্ত্রেও দেয় শান, বর্ণমালার সাতখানি সুর কলজে জুড়ে বাজে, মায়ের আসন বাংলা ভাষা ধান্যে পুষ্পে সাজে, বাংলা আমার জন্মভূমি, দরগার থান নদী, তোমার জন্য সবই ছাড়ব, বিপন্ন হও যদি, মাতৃভাষা মা আমাদের, দৃপ্ত কন্যা শ্লোক, দুনিয়া জানে মশাল জালে বাংলা ভাষার লোক, দুনিয়া জানে মশাল জালে বাংলা ভাষার লোক।
1: অদিতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কবিকণ্ঠে আসার জন্য এবং এত সুন্দর সুন্দর কবিতা শোনানোর জন্য। যে কথাটা আবারও বলবো, যে কবি যে শুধু ভালো লেখেন তা নয়, তার হাতের কবিতায় আমরা যে শুধু মুগ্ধ হই তা নয়, এত ভালো বলেন আপনি এবং এত সুন্দর কথা বলেন, খুব খুব আনন্দ পেলাম আমরা। এবং আমাদের সকল শ্রোতা বন্ধুদের তরফ থেকে আবারও আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং নিশ্চয়ই আমরা আবার অপেক্ষায় থাকব কখনো আপনাকে এইভাবে কাছে পাওয়ার, মৈত্রীতে নিশ্চয়ই সেটা পাব।
0: হ্যাঁ, অবশ্যই, আর সকলকে আমারও ভালোবাসা, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: নমস্কার।
2: শুনছিলেন কবি কণ্ঠে, আজকের অতিথি ছিলেন কবি অদিতি বসু রায়, তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন হৈমন্তী রায়। আজ শুনলেন দ্বিতীয় পর্ব, প্রযোজনা দুর্বা দেব।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন ষোলো আনা বাঙালি, উপস্থাপনায় ডক্টর মানস প্রতিম দাস।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আকাশবাণী মৈত্রী নিয়মিত অনুষ্ঠান ষোলো আনা বাঙালি।

0: এই অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি অপরাজিতা চক্রবর্তী। এর আগে একটি পর্বে আমরা তার কাছ থেকে অনেক কিছু জেনেছি, মূলত ধ্রুপদ এই যে ধারা, হিন্দুস্তানি যে শাস্ত্রীয় সঙ্গীতের ধারা, তার বিকাশ কিভাবে ঘটেছে, তার বৈশিষ্ট্য কি কি, সেটা তিনি সুন্দরভাবে বুঝিয়েছেন। কিন্তু জানার বাকি রয়ে গেছে আরো অনেক কিছু, তাই এই পর্বে আমরা আরও একটু বেশি করে বুঝতে চাইব, যেটা বিশেষ করে নজর থাকবে আমাদের সেটা হচ্ছে ধ্রুপদ কিভাবে অন্য জায়গায় ব্যবহৃত হয়েছে। যেমন রবীন্দ্রনাথের কথা আগেই এসেছে, তার গানে কিভাবে ধ্রুপদ এসেছে। কিন্তু আমরা যেভাবে শুরু করি সেই শুরু করাটা তো দরকার, যতই পর্ব দুই হোক না কেন আমাকে তো পরিচয় করিয়ে দিতেই হবে শিল্পীকে। শিল্পী অপরাজিতা চক্রবর্তী, তিনি বাস করেন গুরুগ্রামে বা গুরগাঁওতে, তিনি প্রশিক্ষণ নিয়েছেন ধ্রুপদে, থেকেছেন বিভিন্ন জায়গায়, ভোপালে দীর্ঘদিন ধরে চর্চা করেছেন, নিজে শেখানো বটে এখন, এবং ডাগর ঘরানার শিক্ষার্থী, আজকে শিল্পী বলা যেতে পারে, এবং শিক্ষা দেওয়ার কারণে তিনি শিক্ষকও। কিছুদিন আগে দিল্লি কেন্দ্রে তিনি রবীন্দ্রসঙ্গীতে আমাদের গ্রেডেড আর্টিস্ট হয়েছেন। কিন্তু সব কিছু ছাড়িয়ে যেটা হয়, যেটা আমাদের এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তিনি বাংলার বাইরে রয়েছেন, কিন্তু বাংলা সংস্কৃতিকে তিনি ধরে রেখেছেন। সেটা প্রথম পর্বেও আমরা কিছুটা শুনেছি কিভাবে তার মনের মধ্যে বাসা বেঁধে রয়েছে সবকিছু, স্মৃতিতে ধরা রয়েছে সবকিছু। আজকে আরেকটু শুনব। আজকে শুরু করব এই জায়গাটা থেকে যে আপনি বলেছেন ছোটবেলায় মনে হয়েছিল রবীন্দ্রনাথের গান আর একটু বেশি করে বুঝতে পারবো, তার চলন বুঝতে পারবো যদি ধ্রুপদ শেখা যায়, এবং সেখানে রবীন্দ্রনাথের নিজের শেখার কথাও আপনি উল্লেখ করেছিলেন। তো আমাদের আজকে আপনার কাছ থেকে জানতে চাওয়া যে রবীন্দ্রনাথের গানে ধ্রুপদের ব্যবহার কোথায়, এটা যদি একটু বুঝিয়ে বলেন।
1: হ্যাঁ, যেমন রবীন্দ্রনাথের গানে ধ্রুপদ, পুরো রবীন্দ্রসঙ্গীত চর্চার জীবনে আমার একটা জিনিস মনে হয়েছে, রবীন্দ্রনাথের সব গানে আমি ধ্রুপদ খুঁজে পেতে পারি। অর্থাৎ আলাদা করে ধ্রুপদ আঙ্গের যে গান, সেগুলো যেমন একটা কোনো ধ্রুপদ বন্দিশ, তার একটা বাংলা লেখা, সেখান থেকে উনি নিলেন খুব সহজ সাদা সুর এবং তাল, সেই ওই ধামার তালে রবীন্দ্রনাথের অনেক গান আছে, চৌতালে আছে, তীব্রা তালে আছে, এগুলো যেমন আছে, তিনি স্বরের দিক থেকে বা সুরের দিক থেকে আমি বলবো এই যে নিরাভরণ অলঙ্কারহীন একটা গান, তাকে তিনি বলছেন স্বয়ং সম্পূর্ণ, এই গানে আর কিছু যুক্ত করতে হবে না, এটা আমার কাছে সব থেকে বড় ধ্রুপদের জায়গা বলে মনে হয়েছে। কারণ উনি এত গান শুনেছেন ওই সময়টাতে, সত্যি উনি ধ্রুপদ যেভাবে শুনেছেন, এবং শুনতে শুনতে যেটা আমাদেরও হয়, আত্মস্থ হয়ে যায় কোথাও গিয়ে, অবচেতন মন কোথাও না কোথাও সেটা ব্যবহার করে। রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে সেটা আমার ভীষণভাবে মনে হয়। কারণ যেমন ধরুন একটা ধ্রুপদাঙ্গের আমি যদি একটা গান বলি,

এই যে গানটা জাগে নাথ জোছনা রাতে, আমরা সবাই জানি এটা ধ্রুপদাঙ্গের গান। এটা যদি ধ্রুপদাঙ্গের গান হয়,

এই সুরের চলনটাই বা ধ্রুপদ নয় কেন? কারণ আমি যখন ডাগরবাণী বা এই সাধারণী গীতি বা ডাগরবাণী এই আলাপচারী সুর তাকে ধরে রাখা এটা যেভাবে যেভাবে শিখতে শিখতে গেছি, আমার মনে হয়েছে রবীন্দ্রনাথের গানের এই সুরের চলনগুলো এবং তার সাথে বাণীর যে সংযোগ সেটা ভীষণভাবে ধ্রুপদ। কারণ অনেকদিন আগে আমি একটা বই পড়েছিলাম, অমিতের সরকারের একটি বই, যেখানে গানের নাটকটা খুব উল্লেখ করা আছে। অর্থাৎ একটা সুর, আমরা যে টোনে কথা বলি, আমি যদি বলি আমি বাড়ি যাব বা তুই কেমন আছিস, ঠিক সেই রকম অনুভূতিতে রবীন্দ্রনাথের গানের বাণীর সঙ্গে সুরটা এক হয়ে যায়। এই মুহূর্তে আমার সেই গানটা দিয়ে উদাহরণ মনে পড়ছে না, কিন্তু একটা আমি বলতে পারি, যেমন

0: আমি যদি বলি সে আসবে, এই বিশ্বাসটা কোথাও গিয়ে সুরেও সেটা রবীন্দ্রনাথের গানে দেখা যায়। আমার খুব মনে হয় এই চলনটা আমি ধ্রুপদের সাথে একটা মিল খুঁজে পাই, এবং এই সুরকে দেখা বা এই সুরের মধ্যে যে মীর, কোনো অলংকার নেই, কোনো খাটকা মুরকি নেই, আমি এভাবেই আলাপটা করি বা আমি এভাবেই আলাপটা শিখেছি।
1: এখানে জানতে ইচ্ছে করে, যে কোনো প্রতিষ্ঠানে গেলে সেখানে যারা শেখাবেন বা যারা কর্তা আছেন তারা সাধারণত একটা ইন্টারভিউ নেন, তো একটা সাধারণ প্রশ্ন থেকেই যায়, কেন শিখতে এসেছো?
0: এটা কঠিন প্রশ্ন
1: ছিল, এরকম প্রশ্ন যখন ভোপালে যাওয়া হয়েছিল
0: না, কেন শিখতে এসেছো আমাকে কেউ জিজ্ঞেস করেনি, কিন্তু এটা শিখে কি করবে কি খাবে এই প্রশ্ন আমাকে সবাই করেছে।
1: আচ্ছা, না বাইরের কেউ করলেন, তিনি অতটা জানেন না এই বিষয়টা সম্পর্কে, এর রাজপথও জানেন না, গলি খুঁজিও জানেন না, হঠাৎ করে জিজ্ঞাসা করে দিলেন, কিন্তু যিনি শিক্ষাগুরু বা এই শিক্ষার ব্যাপারটাকে সামলাচ্ছেন যারা, তারা যদি জিজ্ঞাসা করেন তখন একটা মানে হয় ব্যাখ্যা করতে। যেমন এখানে আমরা একটা ব্যাখ্যা খুঁজে পাচ্ছি যে রবীন্দ্রনাথকে আরো বেশি বুঝতে গিয়ে ধ্রুপদ শেখা, সেরকম কি কোনো উত্তর দিতে হয়েছিল?
0: কিন্তু আর ফেরত যেতে পারিনি ধ্রুপদ থেকে, দুটোকেই সঙ্গে করে নিয়ে আমি ঘুরছি। যেমন আমাকে না এরকম প্রশ্ন কেউ করেনি যে তুমি কেন এসছো, আমাকে আমার এখন যিনি গুরু উস্তাদ ওয়াসিফউদ্দিন ডাগর সাহেব উনি জিজ্ঞেস করেছিলেন যে ধ্রুপদ ভালো লাগে কেন, তা আমার কাছে খুব এক কথার উত্তর ছিল না যে কেন ভালো লাগে। আমি যেভাবে শুনেছি বা শুনতে শুনতে বড় হয়েছি, আমি আমি যেমন বারবার সব জায়গায় বলি যে শুধু ধ্রুপদ বলে না, এই এতগুলো গান বাজনা ধরন বা ধারা শুনতে শুনতে শুনতে শুনতে আমি কেন শিখতে এসেছি এই প্রশ্নটা আমি নিজেকেও করিনি, কোনোদিন করিনি যে কেন হঠাৎ ধ্রুপদ, কেন রবীন্দ্রসঙ্গীত বা কেন অন্য কিছু নয়। মানে আজকে যদি আমার মনে হয় যে আমি একটুখানি ভায়োলিনটা শিখবো খুব ভালো করে, আমি কিন্তু জানি না কেন, কিন্তু

0: যেটা নিজেকে মানে বলা যায় সম্পৃক্ত করে রেখেছে। আগের পর্বে শুনেছিলাম যে এটার আর অন্য কিছু দরকার হয়, কিন্তু তবুও যদি এর প্রয়োগের কথা ভাবি, অন্য কোথাও কি এর প্রয়োগ আছে?
1: না, অন্য কোথাও বলতে যেমন আমরা বাংলা গানের যদি আরও অনেক ধারা দেখি, যেমন ধরুন অতুলপ্রসাদ বা দ্বিজেন্দ্র গীতি, এদের গানে আমি সেইভাবে সত্যি সেভাবে ওই গানটা চর্চা করিনি, আমি যতটা রবীন্দ্রসঙ্গীত শিখেছি বা রবীন্দ্রসঙ্গীত নিয়ে ছোটোবেলা থেকে কাটিয়েছি, তাই আমার কাছে রবীন্দ্রসঙ্গীতকে উদাহরণ হিসেবে বলাটা খুব সহজ। কিন্তু ধ্রুপদের অন্য কোনো প্রয়োগ বলতে এখন যেটা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ ধ্রুপদ শুনতে চায়। আমি জানি না এটার কারণ এটা কি না যে আমাদের সোশ্যাল মিডিয়া বা কর্মব্যস্ততা, এরকম একটা সারাদিন কাজ কাজ কাজ কাজের ফাঁকে একটু আলাপ শুনে ভালো লাগছে। মানে আমি আপনাকে একটা উদাহরণ দিই, একজন আমাকে শেয়ার করেছিলেন ধ্রুপদ শিখতে শুরু করে এক ছাত্র, যে অপরাজিতা ধ্রুপদ শেখার আজ 3-4 বছর হলো, এবং আমি আস্তে আস্তে নিজেকে দেখলাম যে আমার রান্না করার পদ্ধতি এবং আমার গাড়ি চালানোর পদ্ধতি, আমার কথা বলা, এগুলো সব দিনে দিনে চেঞ্জ হতে হতে গেছে। সেটা কীরকম? কোথাও হয়তো এই অনুশীলনটা, অর্থাৎ এই যে সেটা আমার গুরুকুলেও ছিল, যেমন ধরুন 4-8 পর্যন্ত একটা স্বর গাওয়া হবে, সা, আর কিছু না, রেগা মাপা ধানিসা নয়, শুধু সা। কোথাও এই চর্চাটা, এই মনোনিবেশ, এই নিজেকে সব জায়গা থেকে বন্ধ করে একটা জায়গায় নিয়ে আসা, এটা বোধহয় জীবন যাপনের ক্ষেত্রে একটা খুব বড় প্রভাব ফেলে,
0: স্ট্রিমলাইন করা।
1: হ্যাঁ, ফলে ও যখন আমাকে এই কথাটা বলেছিল আমি চট করে নিজেকে দিয়ে বুঝিনি, কিন্তু যখন আমি নিজের দিকে ফিরে তাকালাম আমি দেখলাম আমারও তো অনেক কিছু চেঞ্জ হতে হতে গেছে। অর্থাৎ আমি কিভাবে কথা বলতাম আর আজকে আমি এই 10 বছর পরে কিভাবে কথা বলি সেটা হয়তো পাল্টে গেছে, বা আমি একটা জিনিসকে কিভাবে দেখছি, মানে কতগুলো পার্সপেক্টিভ হতে পারে দেখার, সেটা হয়তো আমি ভাবতে চেষ্টা করছি, আমি প্রশ্ন করছি, হয়তো আমি এই আগের আমিটা এরকম ছিল না। এইটা আমার কাছে ধ্রুপদ গাওয়ার এবং ধ্রুপদ পারফর্ম করার একটা খুব বড় পাওনা, যে মানুষ যারা শোনে তারা খুব পছন্দ করছে এই সাবজেক্টটাকে। আমি যেখানে ভাবি ধরুন যে একদম কলেজ, ছোট ছোট ছেলে মেয়ে শিখবে না, ভাল লাগবে না, তারা নিচ্ছে, তারা শুনছে, তারা বুঝতে চেষ্টা করছে।
0: সেই আর আজকে অনলাইনে শিক্ষা তো অনেক দূর অবধি চলে গিয়েছে।
1: হ্যাঁ, একদম,
0: সরাসরি যে গুরু গৃহে গিয়ে থাকতে হবে এটা বাধ্যতামূলক, অন্তত এখন আর থাকছে না। আচ্ছা, এখানে একটা পারফরমেন্সের কথা যখন এসে গেল, আমরা একটু পারফরমেন্সের কথা জানতে চাইবো। তার আগে আরও একবার সবাইকে বলে দিই, যদি কেউ দেরিতে টিউন করে থাকেন, আমরা 16 আনা বাঙালি অনুষ্ঠানে কথা বলছি শিল্পী অপরাজিতা চক্রবর্তীর সঙ্গে। তিনি অবশ্যই নবদ্বীপের মেয়ে, কিন্তু আজকে থাকেন গুরগাঁও বা গুরুগ্রামে, এবং তিনি ধ্রুপদে প্রশিক্ষণ নিয়েছেন বহুদিন ধরে। আজকে সেই ধ্রুপদ নিয়েই আলোচনা, তার অন্য ক্ষেত্রে প্রয়োগ নিয়ে আলোচনা, শেখার ক্ষেত্রে মানুষের আগ্রহ বাড়ছে সে প্রসঙ্গে আলোচনা, এগুলো আমরা করছি। তো আমরা যেখানে যেতে চাইছি যে পারফর্ম করা, এই সোশ্যাল মিডিয়ার কারণে এই পারফরমেন্সের টুকরো টুকরো অংশ দেখে দেখে আমরা অনেকেই কিন্তু মচতে শুরু করেছি, এবং তখন মনে হচ্ছে যে কেন 2 মিনিট দেওয়া হলো, কেন আরো আরো 4 মিনিট নয় কেন। তো এই পারফর্ম করার সময় শিল্পীদের মুখের যে ভঙ্গি, তার কপালে একটু ভাঁজ, চোয়ালের একটা কঠিন ভাব, অথবা একটু কম বয়সী যিনি রয়েছেন তিনি গুরুজির পাশে বসে রয়েছেন, আমাকে সেইভাবে করতে হবে, তার একটা টেনশন, এগুলো ফুটে উঠছে। তো ধরা যাক এই শিক্ষা পর্বে কোনো সময় পারফর্ম করতে হয়েছে বাইরে, তার অভিজ্ঞতা কেমন ছিল? সবটাই ভালো হবে এরকম না,
1: একদমই না, এবং এখনো এই যে একটা ভয় ভীতি বা হাত পা কাঁপা অবস্থা, সেটা গুরুজির পাশে বসে আমার সব থেকে বেশি হয়েছে। মানে যখন আমাদের তানপুরাতে পিছনে বসতে হয়, যে দুটো তানপুরা থাকে, এবং এখনো পর্যন্ত ধ্রুপদে আমি একটা জিনিস এখানে বলবো, কোনো হারমোনিয়াম বা কোনো এসরাজ সারেঙ্গি কিচ্ছু থাকে না, শুধু দুটো তানপুরা, এবং সেই তানপুরা এবং শিল্পী যিনি, তার কিন্তু কোনো রকম বিরতি নেবার সুযোগ নেই। 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা সে কিন্তু টানা গিয়ে চলেছে, যদি না আমরা ডাগার ব্রাদার্সের কথা বলি, যারা একসঙ্গে গিয়েছেন তারা হয়তো কিছুটা বিরতি নিতে পেরেছেন, কিন্তু আমরা যারা সোলো পারফর্মার তাদের কিন্তু বিরতি নেবার কোনো সুযোগ নেই।
0: আপনি অনুশীলন করছেন সকাল 4-8 অবধি, আপনার কাছে এগুলো তো কোনো ব্যাপারই হবে না 1 ঘন্টা তো করা
1: না। তারপরে যেটা হয়, একটু ভয় তো কাজ করে, ভয় খুব কাজ করে, বসার সঙ্গে সঙ্গে প্রথম যেটা মনে হয় যে অডিয়েন্স কেমন, এইটাকে মাপ করতে পারা বা তারা

0: কিভাবে নেবে এইটা প্রথম প্রথম খুবই ভয় করত। এখন আমি নিজেকে একটা সান্ত্বনা দিই যে আমি বিশ্বাস করি যদি আমার চর্চা বা আমার গানের ওপর আমার একটা আস্থা থাকে বা একটা বিশ্বাস থাকে তাহলে আমি হয়তো সেটা প্রেজেন্ট করতে পারবো একটা কোনো স্তর পর্যন্ত, যাতে তাদের মনে হবে যে না ঠিক আছে এটা কি শুনলাম। বা এরকম অভিজ্ঞতা হয়েছে যারা প্রথম ধ্রুপদ শুনেছে, এমন একটা বৈঠকে, দিল্লিতে এখন খুব বৈঠক কালচার আছে, মানে বৈঠক হচ্ছে এখানে ওখানে যে কোনো একটা ছোট একটা ঘর একটা স্পেস নিয়ে একটা একদম আগেকার দিনের মতন অডিয়েন্স এবং যিনি পারফর্ম করছেন খুব খুব কাছাকাছি তারা বসে একটা প্রশ্ন উত্তর গান বাজনা এরকম চলছে। তেগুলোতে আরো ভয় লাগে কারণ অডিয়েন্স আরো সামনে, তাকে দেখা যাচ্ছে, তাদের এক্সপ্রেশনগুলো আমি দেখতে পাচ্ছি। এবং আমি লাস্ট একটা বৈঠকে করলাম, 90% মানুষ ধ্রুপদ আগে কোনোদিন শোনেনি এবং আমার রীতিমতো ঘাম ঝরে গিয়েছিল যে এটা কি করে সম্ভব যে এদেরকে আমি এক ঘন্টা এরকম আলাপ তাই দিয়ে কি করে বসিয়ে রাখবো। কারণ প্রত্যেকেই তো মোবাইল দেখছে, রিলস দেখছে, এক মিনিটের তার বেশি, আর মানে আপনি রান্নার ভিডিওর পরেই হয়তো উস্তাদ রাশিদ খানের একটা গান শুনছেন, উস্তাদ রাশিদ খান চলে যাওয়ার পরেই হয়তো মুখের সামনে অন্য কেউ চলে এলো, এই সময়টাতে এক ঘন্টা সে বসে আলাপটা শুনবে, এটা খুব চ্যালেঞ্জিং ছিল। কিন্তু যেভাবেই হোক ওই প্রোগ্রামটার পরে অনেকে এসে যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে অন্যরকম কিছু তো শুনলাম, ওদের মনের মধ্যে যেটা গেঁথে গিয়েছিল সেটা হচ্ছে যে এই ধ্রুপদ সঙ্গীতটা আমরা আগে কেন কখনো শুনিনি, আর এই আলাপচারিটা কোথাও গিয়ে আমাদের একটা রুট, আমাদের একটা নিজস্বতা প্রশ্ন করেছে নিজেকে এসে। তো এইটা অনেকে এসে আমাকে ফিডব্যাক দিয়েছিলেন যে আমরা এটা শুনে এটা ফিল করেছি। আমার মনে হয় যে একটু একটু একটু করে পারফর্ম করতে করতে করতে করতে আমিও বড় হয়েছি না, আগের ভয়টা অন্যরকম ছিল, আগে স্টেজে ওঠার ভয় ছিল, এখন মনে হয় সুরটা কতটা লাগবে সেই ভয়টা বেশি করে, যে সুরটা লাগুক বাকি পাঁচজন থাকুক, দশজন শুনুক, ১২ জন, ২ জন থাকুক, আমার সুরটা লাগুক।
1: আমাদের কেমন মনে হয় দর্শক আসনে বসে যে কণ্ঠ থেকে প্রথম শটটা বেরোনোর পর আর টেনশনটা থাকে না?
0: থাকে, একটু যেমন ওয়ার্ম আপ করতে একটু সময় লাগে, ঠিক তেমনি আমার মনে হয় যে যখনই আমার নিজের ক্ষেত্রে এটা হয়, যেমন ধরুন প্রথম একটা রাগ গাইলাম, আমি একটা রাগ ভেবে গেলাম যে এটা গাইব, ধরুন রাগ বিহাগ গাইলাম, আমি এক ঘন্টা গাইলাম, পরের যেটা গাইব তখন আমি একদম স্বতঃস্ফূর্ত হয়ে যাই কারণ ওই এক ঘন্টা আমার ওয়ার্ম আপ হয়ে গেছে। এবার সেইটা অবশ্যই ভয়টা এমন জায়গায় যেন না পৌঁছয় যে ওখানে গিয়ে কোথাও একটা ভাবার ক্ষেত্রে সেটা বাধা হয়ে দাঁড়ায়। ভাবতে ভাবতে তো যেতেই হবে, মানে আমি তো জানি না পরের ফ্রেজটা আমি কি গাইব, ঠিক ওই সময় একটা ফ্রেজ শেষ করার পর পরেরটা কি গাইব ওটা আসছে, ওটা মানে সঙ্গে সঙ্গে আমার, আমি রেয়াজ করেছি যেভাবে হয়তো এতগুলো প্রোগ্রাম করার পর আপনি বলছিলেন যে আমরা এডিট কিভাবে করি, রেয়াজটাকে আমরা এডিট করি মঞ্চে বসে। আমি যদি পাঁচ ঘন্টা রেয়াজ করি আর আমি যদি আধ ঘন্টা পারফর্ম করি তাহলে আমি আমার রেয়াজটাকে এডিট করলাম, এবার সেই এডিটটা কত ভালো হয় এক একটা প্রোগ্রামে,
1: কতটুকু
0: দেওয়া যায়
1: সেই, এবং মিশেলটা কিরকম হবে হবে এটা খুব বড়। আবারও আপনি বসে আছেন, আমরা শুধু কথাই বলে যাচ্ছি, আবারও শ্রোতাদের মনে একটু চাই চাই ভাব শুরু হয়েছে, আমরা আবারও কোনো একটা দিকে যাই, কোনো একটা বিষয় একটু তুলে নিই, কোনো একটা রাগ যদি আপনি মনে করেন গুরুজির প্রিয় বা আপনার প্রিয় কিছু একটা যদি শোনাতে চান। ষোলো আনা বাঙালি এইভাবেই কিন্তু বেশ সমৃদ্ধ হয়ে ওঠে প্রতিটা পর্ব, আমরা শুনবো।

0: এটা রাগদেশ, রাগদেশ ডাগরবাণীর একটা খুব মানে বলা যায় খুবই খাস রাগ। রাগদেশে রবীন্দ্রনাথেরও অনেক গান আছে, কিন্তু
1: একই সঙ্গে বন্দে মাতরমের কথা মনে পড়ে যাচ্ছে।
0: হ্যাঁ, যেমন

0: যে এটাও রাখিস, মানে
1: একটা ছোট্ট জিনিস যেটা হয়তো তুচ্ছ, মানে অন্যান্যদের কাছে, মানে যারা শিখছেন তাদের কাছে তুচ্ছ বা যারা শেখাচ্ছেন, কিন্তু আমরা দর্শকরা, এই যেমন নাচে মুদ্রা থাকে না, গানে তো কণ্ঠই সব, কিন্তু হাতগুলো যেভাবে ঘোরে, এটাও কি গুরুজির কাছ থেকে শেখা হয়ে যায় নাকি এটা নিজের মতো করে?
0: কিছুটা গুরুর কাছ থেকেই আসে আমি বলবো, কারণ এক এক গুরু যেভাবে যেভাবে তার হাতের মুদ্রার ব্যবহার করেন, সামনে বসে দীর্ঘদিন শিখতে শিখতে ওটা অভ্যাস হয়ে যায়। যেমন কেউ কথা বলা অবচেতনেই তার চলে আসে, কারোর বাবার মতন, কারোর মায়ের মতন, কেউ হয়তো বাবার মতন বসে, কেউ হয়তো মায়ের মতো খায়, কেউ হয়তো তার যে গুরুর কাছ থেকে শিখেছে তার শৈলীটাকে বা তার আমি বলবো স্টাইলটাকে যেভাবে নকল করতে করতে যায়, যেমন বোঝা যায় আচ্ছা ও অমুকের গান গায়। যেমন হেমন্ত কোনটি পরবর্তী দিনে অনেক হয়েছে যে এরকম গান শুনলে বোঝা যায় যে ঠিক আছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে বা আমি বলবো সকলের ক্ষেত্রেই গুরুর থেকে তো এসেইছে, হাতের মুদ্রার কিন্তু আবার শাস্ত্রগত দিক থেকে আলাদা বই আছে, তার আলাদা ব্যবহার আছে। এটা আপনি প্রশ্ন করলেন, অনেকে করে না হাতের মুদ্রা। যেমন ধরুন কোনো একটি স্বর আমি যখন তাকে দেখাচ্ছি, যেটা এই যে স্ট্যান্ড করছি বা সাথে দাঁড়াচ্ছি, আমরা সবসময় মুষ্টিবদ্ধ রাখি, মানে এটা এবার ধরলাম, এই ধরা হলো, এবার যখন ছাড়া হবে হাত আপনি আপ এরকম হয়ে যাবে, মুঠিটা খুলে যাবে, অর্থাৎ স্বরটা তখন মুক্তি পেল। টেকনিক্যালি বলতে গেলে সুরটা তখন দাঁড়ালো, এবং যত সে দাঁড়াবে তত সে তার নিজের মতন করে ঘুরবে, ভাইব্রেট করবে। যতক্ষণ গলা কাঁপবে বা দাঁড়াচ্ছে না, স্টেবল হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত হাতটা ধরাই থাকবে। এটা এরকম কিছু কিছু মুদ্রা আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে আছে।
1: একটা জিনিস জানি না, মানে যাদের খুব কম জানা আছে তাদের অনেকটা স্বাধীনতা আছে জিজ্ঞাসা করার, সেই স্বাধীনতায় জিজ্ঞাসা করি যে আমি ভারতীয় সঙ্গীতই বলি, পাশ্চাত্য সঙ্গীতই বলি, সব জায়গাতেই একটা চড়াই আছে, মানে যেখানে এনার্জিটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি অনেক উঁচু নোটে চলে যাচ্ছি, অক্টেভে চলে যাচ্ছি, তারপর সেখান থেকে আবার ফিরে আসছি, ফিরে আসতেই হয়, না হলে সেই জায়গাটা সেই সাম্যটা আসে না। তখন দেখেছি যে সে মুদ্রাটা মানে সবার ক্ষেত্রে একরকম হয়
0: না, হয় না। যেমন ধরুন উপর থেকে আসার সময় কেউ হয়তো হাত টেনে ধরে নামানোটা দেখান, কেউ হয়তো, যেমন আমি বলবো বড়ে গোলাম আলী খাসাম, ওনার অত হাতের মুদ্রাই ছিল না, উনি হাত দুটোকে সামনে রেখেই গাইতেন, কোনো মুদ্রাই ছিল না। ওস্তাদ রাশিদ খান সাহেব, আমি যত তার লাইভ প্রোগ্রাম দেখেছি, হাতের কোনো মুদ্রা সেরকম উনি ব্যবহার করতেন না। এবার কেউ কেউ সেটা করেন, কেউ কেউ করেন না, কিন্তু হ্যাঁ, যারা করেন সেই প্রত্যেকটা স্বর এবং হাতের মুদ্রার একটা মানে আছে, এবং খানিকটা গুরুর থেকেও সে নিয়েছে।

0: আমরা অনুষ্ঠানের শেষে চলে আসছি। এবার আপনাকে মানে আপনার কাছ থেকে শুনতে চাইব শিক্ষক হিসেবে, যে ধরুন যাদের শেখাচ্ছেন, আপনি নিজেও মানে তুলনায় কম বয়সী ফলে, কিন্তু এখানে বয়সটা কোনো বিষয় নয়, আপনি শেখাচ্ছেন হয়তো আপনার দ্বিগুণ বয়সী কাউকে, কিন্তু তার মধ্যেও আপনার অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে যথেষ্ট এই বয়সে। আপনি নিজেই উল্লেখ করেছেন যে ধ্রুপদ শেখার আগ্রহ বাড়ছে, কিন্তু এটা তো সর্বত্র সত্যি নয়, অনেক ক্ষেত্রে হয়তো শৃঙ্খলাবদ্ধভাবে শেখাটা হচ্ছে না। আপনার কাছ থেকে একটাই জানতে চাওয়ার যে এই ধ্রুপদ যারা শিখবেন বা যেসব ছোটদের কথাই বলি, মনোযোগটা কেমন হবে, মানে আচরণটা কেমন হবে? অনেকেই বলেন এবং আমাদের অনেক সময় মনে হয় যে তারা অনেকটা বেশি দাবি করছেন শিক্ষাগুরু হিসেবে যে তোমার জীবনচর্যা জুড়ে যাবে এই শিক্ষার সঙ্গে, আমরা কোথাও গিয়ে বুঝি যে এটার প্রয়োজন আছে, কিন্তু আপনি কিভাবে বোঝাবেন বা বলবেন তাদের?
1: আমি দিল্লিতে 7 মাস যেমন বসন্ত ভ্যালি স্কুলে ছিলাম, ধ্রুপদ টিচার হিসেবে ছিলাম, সেখানে তো ক্লাস 6 এর বাচ্চাদেরও দেখেছি, এবং আমি অনলাইন ক্লাস 6, 4, 5 এরকম বাচ্চাদের শেখাই যারা ওই বক্সটার সামনে এসে বসছে। তাদের বাবা মায়েদের আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে খুব সহজেই এটা শুরু থেকেই তাদেরকে ভয় দেখিয়ে এটাকে জীবন চর্যার মধ্যে তুমি কিভাবে ব্যবহার করবে এবং এটাই হওয়া উচিত ধ্যান জ্ঞান, এটা বলালে যে কোনো বাচ্চা ভয় পেয়ে যাবে। যেটা চেষ্টা করা হয় সেটা হচ্ছে প্রথম প্রথম শুরু আমি যেটা দিয়ে করি সেটা হচ্ছে রিপিটেশন। যে কোনো জিনিস আপনি বা আমি যখন একটা বাচ্চাকে শেখাচ্ছি বা সারেগামা পাধানিসা সানিধাপা মাগারিসা এটুকু বলছি, তাকে এটুকু অভ্যাস করাই যে এটা সে 1 মাস রিপিট করবে শুধু, অর্থাৎ আমার কাছে ক্লাসে বসেও সে ওটা করবে, বাড়িতেও সে শুধু অতটুকুই করবে, এর মাঝে আমি একটু গল্প করব, আমি একটু হালকা হালকা করে তাদেরকে বলবো আচ্ছা এটা এরকম হয় গানটা, এর পাশাপাশিও আরও অনেক গান আছে তুমি এটা শুনো। এবং আমি আপনাকে বলছি এটা খুব শুনতে অবাক লাগবে, আমি কিছু বাচ্চাদের হোমওয়ার্ক দিই যে তোমরা আজকে সিনিয়র ডাগার ব্রাদার্সের গান শুনে আসবে, এবং শুনে আসবে না কেন ভালো লাগলো এবং কেন ভালো লাগলো না এই দুটো আমাকে বলবে। তো এই যে ছোট ছোট করে গল্পের মাধ্যমে ওদেরকে বোঝানো বা এই অনুশীলনটার প্রয়োজন আছে, তার থেকে বড় প্রয়োজন আছে আমি বলবো যে রিপিট করার কোনো জিনিস। আমরা যেমন ওস্তাদ জাকির হোসেন একবার বলেছিলেন, রিয়াজ সেটা নয় যেটা আপনি ভুল থেকে হঠাৎ করে ঠিক করলেন, রিয়াজ সেটা যেটা আপনি ঠিক করলেন এবং ওটাকে বছরের পর বছর রিপিট করলেন।
0: আমরা মনে হয় এই বার্তাটুকু নিয়েই আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে পারি, ইতি টানতে পারি। দুটো পর্ব জুড়ে আমরা শুনলাম অপরাজিতা চক্রবর্তীর কাছ থেকে দেশের বিভিন্ন জায়গা তার শেখা, তার আগ্রহ, যে আগ্রহ তাকে এইসব জায়গায় নিয়ে গিয়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রে ধ্রুপদের প্রয়োগ, ধ্রুপদের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি আমাদের জানিয়েছেন, বুঝিয়েছেন। তো এটা একটা ভালো লাগার আরম্ভ বলা যেতে পারে। যেমন তিনি বললেন না যে রেওয়াজের মাধ্যমে কোনো কিছু সূক্ষ্মতর হয়, আরো ভালো হয়, তেমনি বোধহয় আমাদের এই শোনার মাধ্যমে এই যে আরম্ভটা একটা পরিণতি পাবে। অনেক ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে এসে এত সুন্দরভাবে এই বিষয়গুলো আলোচনা করার জন্য। শ্রোতা বন্ধুরা, আমাদের অতিথি অপরাজিতা চক্রবর্তীকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই অনুষ্ঠান। নমস্কার।

0: এতক্ষণ শুনছিলেন ষোলো আনা বাঙালি, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী।

কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রবিবারের একটা ঝরঝরে সকাল, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে মনের মতন গানের আসরে আপনাকে স্বাগত জানাই। আপনাদের বন্ধু জয়দেব। দেরি না করে চলে যাব প্রথম গানে। আজকের প্রথম গান আঙুরবালা দেবীর কণ্ঠে।

হাত ধরে নিয়ে যাওয়ার এক আকুল প্রার্থনা। প্রথম গান রেখে গেল এক দ্বিধাহীন আত্মসমর্পণের রেশ। আঙুরবালা দেবী কিন্তু নজরুল গীতি শিখেছিলেন স্বয়ং কাজী নজরুল ইসলামের কাছে, সুতরাং তার কণ্ঠে স্বয়ং সেই সঙ্গীত স্রষ্টার তালিম যেন ভ্রমরের মতো গুঞ্জরিত হয়, যে ভ্রমর ফিরে ফিরে এসে প্রেমের পদ্মফুলের উপর বসে।

আঙুরবালা দেবীর এই নস্টালজিক গানে সময়ের হাত ধরে যে বেশ অনেক দশক পিছিয়ে গিয়ে একটা টাইম ট্রাভেলের অভিজ্ঞতা হয় সে কথা বলাই বাহুল্য। সেই আবেশ আরেকটু জিয়ে রাখি না কেন হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে পরের গানে।

মনের দোলাচল, সংকল্প বিকল্প, মনে যত ভাবনা যত বিচার আসে ততই মন জটিলতর হতে থাকে। মানসিক দ্বন্দ্বে জেরবার মন তখন চায় একটু সমর্পণ, ভালো হয়তো হোক নয়তো যা হয় হোক। রবীন্দ্রনাথের আত্মসমর্পণ কবিতার লাইনগুলো মনে পড়ছে। মানব আত্মার গর্ব আর নাহি মোর, চে তোর স্নিগ্ধ শ্যাম মাতৃমুখ পানে, ভালোবাসি আছি আমি ধুলি মাটি তোর। শিবাজী চট্টোপাধ্যায়ের সঙ্গে পরের গানে।

সমর্পণ প্রায়শই প্রেম থেকে উত্তীর্ণ হয় পূজায়। লোকায়ত থেকে লোকোত্তীর্ণের এই যাত্রাপথে বারবার পাশে পাব মনের মতো গানগুলোকে। বহু প্রাচীন সেই প্রতিধ্বনি, দীনেন্দ্রনাথ ঠাকুর, শান্তিনিকেতনের সবার প্রিয় স্বয়ং দীনুবাবু গাইছেন যে পরের গান।

আমার আপন কাজে তোমারি ইচ্ছা কর হে পূর্ণ।

আচ্ছা বন্ধুরা, গান শুনতে শুনতে সুরের মায়ায় মন যখন দুলছে, তখন যদি অপর একটি কণ্ঠ সেই গানের মাঝেই কথা বলে ওঠে, যেমন তার আর পর নেই, নেই কোনো ঠিকানা, এই গানটি মনে পড়ছে? নচিকেতা ঘোষ সুরারোপ করেছেন। আরও অভিনবত্ব আনতে গীতিকার মুকুল দত্ত কথার সঙ্গে মিলিয়ে লিখলেন তারপর একটা সংক্ষিপ্ত জিজ্ঞাসা। কিন্তু নানা বয়সের শ্রোতার অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন। বর্ষা বা শীতের রাতে সেই সময় রেডিওতে এই গানটা শুনতে শুনতে যেই তারপর কথাটা আসতো, প্রায় ভয়ে কুঁকড়ে যেত ছোটরা। কে ডাকে ওই শীতল কণ্ঠে? আসলে চাঁদ ওসমানীকে রাতারাতি রাজি করানো হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটিতে তারপর অংশটুকু বলার। চাঁদ ওসমানীর সেই অবদান অবিস্মরণীয় হয়ে আছে সেই গানটিতে। রইল সেই গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: এরকম গান আরও একটা শোনাবো? আন্দাজ করতে পারছেন হয়তো, তবে সেই গানে আছে প্রেমকে প্রকৃতির সঙ্গে একাত্ম করে তোলার এক অতুলনীয় অভিব্যক্তি। তালাত মামুদের এই গানের মাঝে কথার অনুষঙ্গগুলি যোগ করেছিলেন রাখি গুলজার, যদিও তখন তার নাম ছিল রাখি বিশ্বাস।
1: এতটুকু আধারে মন আর এইটুকু আলোর পরশ নিয়ে এই কি আকাশ,

যখন মানুষ চলে যায় তারপর কি হবে, তার স্মৃতি কিভাবে চর্চিত হবে, এটা নিয়ে মানুষ ভাবে তো অবশ্যই, কিন্তু হলফ করে বলতে পারে না যে এমনটা হবেই, তাই রেখে যায় সকরুণ প্রার্থনা। জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয়নি হারা, হারাবে না, এরকম একটা বিশ্বাস থেকেই সেই কথাগুলো আসে। সতীনাথ মুখোপাধ্যায়, পরের গানে।

এই যে মিনতি, এই প্রার্থনা, এর মধ্যেও কিন্তু এক গভীর আত্মসমর্পণের সুর বাজে। পরের গানে পিন্টু ভট্টাচার্য।

জীবন আমাদের মিলিয়ে দেয় ঠিক সময়ে সেই মানুষের সঙ্গে, যে আমাদের জীবনকে চেনা, তার মানে বোঝা, তাকে দেখার চোখ খুলে দেয়। অকৃপণ কৃতজ্ঞতার শিকারের সেই সুর জটিলেশ্বর মুখোপাধ্যায়ের পরের গানটিতে বাজুক।

আশা আকাঙ্ক্ষা কল্পনার সব উজ্জ্বল রং মিলিয়ে গিয়ে জীবনের আকাশে যখন সূর্যাস্ত হয় তখন তার রংটা কেমন? ভীষণ উদাস। বহু স্বপ্ন কল্পনার জাল বোনা মিলিয়ে গেছে ওই রাঙা মেঘের দিগন্তে, আর দেখা যাচ্ছে ধূসর দিকচক্রবালের প্রান্ত রেখা। এও যেন এক বৃহত্তর সমর্পণের চিত্র। শ্যামল মিত্রের কাব্যময় কণ্ঠে জীবনের সেই পদাবলীর একটি ছটা পরের গানে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছেন মনের মতো গান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। এবার একটা মজার গল্প বলি। কিশোর কুমারের ছেলে মানুষের কথা তো সকলেরই কম বেশি জানা। 80-এর দশকে একবার পুজোর গান রেকর্ডিংয়ের আগে কিশোর কুমার সাফ জানিয়ে দিলেন, হেমন্ত মুখোপাধ্যায় সুর দিলে তবেই তিনি সেই গান রেকর্ডিং করবেন, নচেত করবেন না। হেমন্ত মুখোপাধ্যায় তখন অসুস্থ। অসুস্থ শরীরেও হেমন্তবাবু কিশোর কুমারের অনুরোধ ফেলতে পারেননি। গীতিকার মুকুল দত্তের লেখা গান হেমন্ত মুখোপাধ্যায় নিজে গেয়ে ক্যাসেটে রেকর্ড করে পাঠিয়ে দেন বোম্বেতে কিশোর কুমারের কাছে। মেহবুব স্টুডিওতে রেকর্ডিংয়ের দিন হেমন্ত মুখোপাধ্যায় নিজে এসেছেন, এসেছেন গীতিকার মুকুল দত্তও। তার সাথে কিশোর কুমারের দেখা হতেই কিশোর কুমার বললেন, মুকুলদা, কি গান যে লিখেছেন আপনিই জানেন, আর বুড়ো অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় সুরও করেছে শক্ত শক্ত, যাতে আমি সমস্যায় পড়ি। এই সময়ে হেমন্ত আগে থেকেই সেখানে উপস্থিত হয়ে শুনছেন সব। এবার গুরুগম্ভীর কণ্ঠে পিছন থেকে বললেন, কিশোর, আমি কিন্তু সব শুনছি। ব্যাস চমকে উঠে কিশোর কুমার বললেন, আরে হেমন্তদা, মুকুলবাবুকে আমি বলছিলাম, হেমন্তদা একজন ভীষণ ভালো মানুষ। হেসে ফেললেন হেমন্ত মুখোপাধ্যায়, বললেন, অনেক হয়েছে কিশোর, এবার রেকর্ডিং শুরু করো। তারপরে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে দেখা গেল অন্য এক কিশোর কুমারকে। দুটো গান গাইবার পর আপ্লুত হেমন্ত মুখোপাধ্যায় জড়িয়ে ধরলেন কিশোরকে। সেই গান এরপর আপনাদের জন্য মনের মতো গানে সহজ সরল মধুময় সমর্পণের স্বীকারোক্তি সেই গানে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, চলে এলাম আজকের মনের মতো গানের অনুষ্ঠানের প্রায় শেষের পর্বে। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। সকলে খুব ভালো থাকবেন, গানে গানে আবার দেখা হবে। আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু জয়দেব। শেষ গানটি কিশোর কুমারের কণ্ঠে রইল, সমর্পণের সেই চেনা সুরে।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর

0: পূর্বাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন ভক্তিগীতি, পরিবেশনায় সঞ্জয় ভট্টাচার্য।

শুনলেন ভক্তিগীতি সঞ্জয় ভট্টাচার্যের পরিবেশনায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগা হার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগা হার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 135তম পর্ব।

0: किलोहर्ट्ज और एफएम गोल्ड 100.1 मेगाहर्ट्ज पर अभी किया जाएगा। मन की बात के क्षेत्रीय भाषाओं का पुनः प्रसारण आज रात 8 बजे आकाशवाणी के संबद्ध प्रादेशिक केंद्रों से और अंग्रेजी अनुवाद का प्रसारण एफएम रेनबो 102.6 मेगाहर्ट्ज पर किया जाएगा। यह कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र से प्रसारित किया गया।
1: ये आकाशवाणी दिल्ली है, लीजिए सुनिए माननीय प्रधानमंत्री।
2: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 135তম পর্ব। এবার শুনবেন অনুষ্ঠানটির বাংলা রূপান্তর।
3: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে।
2: এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
4: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। 2026-এর অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছ মাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক, আইএনএস অগ্রেকে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সবকিছুই স্বদেশী। বন্ধুরা, জুন মাসে অ্যাভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ান সম্পূর্ণ করেছে। আর এরকম আরও 40টি বিমান ভারতে বানানো হচ্ছে। এর ফলে MSME এবং এয়ারোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই DRDO স্বদেশী লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এর পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে DRDO-র ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে বানিয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছিল, আর এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার পৃথিবীর 2500-এরও বেশি জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট 114টি পদক জিতেছে, যার মধ্যে 102টি স্বর্ণপদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক

তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন, তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জনভাগিদারী আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাদের আবেদন করেছিলাম কারপুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তারা শুধু সমর্থনই করেননি, বরং সহযোগিতাও করেছেন। আমাকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এইবার সোনার জিনিস কিনব না, প্রয়োজনে পুরনো সোনা ভেঙে নতুন গহনা বানাবো। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তাঁরা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কারপুলিং নিয়েও নাগরিকরা তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন, তারা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন, এতে পেট্রোল ডিজেল বাঁচছে। এইরকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবরও আসছে। আমি ভীষণ আনন্দিত যে আমরা ভারতীয়রা মিলিতভাবে এই বিশ্ব সংকটের মোকাবিলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদেরও উপহার দিয়ে থাকেন। বন্ধুরা, মহারাষ্ট্রের নন্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নন্দেড়ে বাহাদুরপুরা গ্রামে পেঠকার পরিবার বাস করেন। এই পরিবার ভেবেছিল, যদি আনন্দ ভাগ করে নিতেই হয়, তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকা বীমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট সাহায্য অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ 1 বছরে 20 টাকা প্রিমিয়াম দিয়ে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়া যায়। এখনো পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা বোন মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনো পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা, অনুরূপভাবে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2,00,000 টাকা বীমার কভার দেয়। এর বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে
দেশের

প্রায় 11 লক্ষ পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নেপথ্যে লক্ষ লক্ষ পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলবো এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো, হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে। সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে, তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করেন যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায়, সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো। মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে পছন্দ করতেন না। যে সমস্ত গাছে হাড়গিলা বাসা তৈরি করে, সেই সব গাছও প্রায়শই কেটে দেওয়া হতো। ভাবুন, এমন এক পাখি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, সেই হাড়গিলা মানুষের ভয়ের শিকার হয়ে উঠেছিল। ইতিমধ্যে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এই সব ঘটনা পর্যবেক্ষণ করলেন। তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হল। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন, সমাজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন এবং অন্ধবিশ্বাসকে পিছনে ফেলে এসেছেন। তারা দেখিয়েছেন, যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়, তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি, যারা খেলাধুলা করেন তাঁরাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যারা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন। আগের থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। আমি নাগাল্যান্ডের এমন দুটি বিশেষ প্রচেষ্টার কথা জানতে পেরেছি যা অত্যন্ত চমৎকার। প্রথম উদ্যোগটির নাম নাগাল্যান্ড বেবি লীগ। নামটি শুনেই আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা খুব ছোট বাচ্চাদের জন্য আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা। কিন্তু আসলে এমনটা নয়। এটা 5 থেকে 10-12 বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলেমেয়েদের একটি অসাধারণ লীগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লীগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লীগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের

ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। 5 থেকে 12 বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই লীগ এখন 3 বছর পূর্ণ করে ফেলেছে। শিশুদের মনে এই লীগের ইতিবাচক প্রভাব পড়েছে। বন্ধুরা, নাগাল্যান্ডে আরও একটি এমন সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসল লীগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসল শব্দটা নতুন। আমি আপনাদের বলছি, ফুটসলকে ইনডোর ফুটবলও বলা হয়। এখানে একটি টিমে কেবল 5 জন খেলোয়াড় থাকে। খেলার মাঠও ফুটবল খেলার সাধারণ মাঠের থেকে অনেকটা ছোট হয়, তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চমানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লীগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি। এইসব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রত্যেক দিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন এআই ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময় একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কিভাবে যুক্ত থাকব, এইসব প্রশ্নের উত্তর খুঁজছে নালন্দা বিশ্ববিদ্যালয়। 1000 বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের ভাগ্য রচনা করছে। 2 বছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনার পুরনো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে। আমাদের শাস্ত্র আলোচনা শুধুমাত্র নিজেদের কথা বলার মাধ্যমই নয়, এটা আমাদের বাদ সম্বাদ এবং মন্থনের একটি সুশৃঙ্খল প্রক্রিয়া। শাস্ত্রচর্চা তর্কের সঙ্গে, তথ্যের সঙ্গে নিজেদের কথা বলার প্রয়োজনীয়তা শেখায়। আর এই ক্ষেত্রে আমাদের দক্ষ হওয়া জরুরি। অন্যের চিন্তাভাবনা ধৈর্য ধরে শোনা এবং বোঝার শিক্ষাও এই শাস্ত্রচর্চার প্রক্রিয়ার মাধ্যমেই পাওয়া যায়। আমি অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখনকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তাঁরাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের নতুন প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন এআই টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গীত, সঙ্গীত এবং আধ্যাত্মিকতা বিষয়ে সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে। সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ

ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন। এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন, তারা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখছেন। তারা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তারা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তারা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, স্ত্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের পরম্পরাকে শেখার ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি, যারা ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে, যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল মেঘালয়ের রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুব আকর্ষণীয়। এই ব্রিজ কয়েক দিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রবার গাছের শিকড়কে আস্তে আস্তে রূপ দেওয়া হয়। এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। সেই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়। এর পেছনে আছে বহু বছরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয়, মানুষ প্রকৃতির সঙ্গে মিলে কতই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে। এটি আমাদের দেশের, এই ভূমির সম্পদ। এখন ভারত মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করানোর আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সে সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্ব সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এই ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন, এই বছর হ্যালি ওয়ারজিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর এই রুট ব্রিজের দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে প্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা কখনো এই রুট ব্রিজে গিয়ে থাকলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ভাগ করে নেবেন। আপনার ছবি অন্যদেরও মেঘালয়ের এই অনন্য সম্পদের সম্পর্কে জানতে উৎসাহিত করবে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই চাই যে আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমাদের শহর সুন্দর দেখাক। কিন্তু কদাচিৎ ভাবা হয় আমাদের আশেপাশে যে আবর্জনা জমা হয় কে সেটা পরিষ্কার করে। বেশিরভাগ লোক এটাই মনে করেন যে
এটা অন্য কারুর দায়িত্ব।

আর সেই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝেই এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের ভাবনা চিন্তা দ্বারা আমাদের অনুপ্রাণিত করেন। আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেউড়ার কিছু বোনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তারা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তারা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন। তারা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকোব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকোব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে কয়েকশো কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ ছড়াত, এই বনেদের সাহায্যে আজ সেগুলি শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন। গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তাঁরা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা করেন যারা, তারা এখন থেকেই সক্রিয়। এই জন্য আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন তারাও যেন গণেশের মূর্তিটি কি দিয়ে তৈরি এবং কোন দেশে তৈরি তা অবশ্যই দেখে নেন। প্লাস্টার অব প্যারিসের তৈরি মূর্তি একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পূজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে। এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালিত হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা এমন নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী। দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায় যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয়, তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে আমরা আবার মিলিত হব, দেশবাসীর কোনো নতুন প্রয়াস নিয়ে আলোচনা করব। ততদিন আপনি আপনার নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, জল সঞ্চয় তো করতেই হবে। বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে। ক্যাচ দ্য রেইন, এই অভিযান একটুও হালকাভাবে নিলে চলবে না। তাই আমার বিশেষ আবেদন, বর্ষার প্রতি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাব। অনেক অনেক

0: ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত ৮টায় একই প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথায় আপনাদের সঙ্গে থাকবেন শ্বেতা হাজরা।

কেমন আছো বন্ধু? শুনছো যুববাণী মৈত্রী। তোমার সঙ্গে অল্প অল্প গল্প কথার আড্ডায় আজ আমি শ্বেতা চলে এসেছি। এই চরম গরমে একটা নরম আর মসৃণ বিষয় নিয়ে গল্প করতে। যারা আমাদের যুববাণী কলকাতার ফেসবুক পেজটা নিয়মিত ফলো করো, তারা তো অলরেডি জানোই যে কেন আজ নরম বিষয় কথাটা বললাম। আর যারা এখনো জানতে পারোনি যে আজকের আড্ডার টপিকটা আসলে কি, তাদের নিশ্চয়ই বলবো। তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি, বলতো গাছের ডালে একটা গুটি দেখলে সেটা কবে দানা মেলে সুন্দর একটা প্রজাপতি হয়ে উঠবে, এমন অপেক্ষা করতে কার কার ভালো লাগে? আমার তো মনে হয় আমরা বেশিরভাগই এই অপেক্ষায় থাকার দলে, তাই না? কি ভাবছো, আজ প্রজাপতি নিয়ে গল্প বলবো? একদমই না। আজ যাদের নিয়ে কথা বলবো তারা নিজেরা ডানা মেলে উঠতে পারে না ঠিকই, কিন্তু আমাদের জীবনটাকে, আমাদের সাজগোজকে ভীষণ রঙিন করে তুলেছে প্রায় 3500-এরও বেশি সময় ধরে। একটু কি গেস করতে পারলে? নাকি আরেকটু সময় দেবো ভাবার? চলো মন ভালো করা, এই গানটা শুনতে শুনতে তোমরা ভাবো, ততক্ষণ গানটা শুনে নাও, তারপরই খুলছি আজকের আড্ডার আসল ঝাঁপি। শুনতে থাকো ঝুমুয়ানি মৈত্রী।

এই প্যাচ প্যাচে ওয়েদারে সুতি ছাড়া তো রোজকার জীবন একেবারেই চলছে না, কি বলো? কিন্তু মাঝে মাঝে আমাদের কিন্তু একটু অন্য কিছু ট্রাই করতে ইচ্ছে করে, কি তাই তো? যেমন ধরো তসর বা শিফন কিছু। এবার বুঝলে কি না, কন হোম সিল্ক হোম সিল্ক, না না বিদ্যাওয়ালার নয়, একদম পাতি বাংলায় তাঁতির ঘরে তৈরি রেশম। পৃথিবীতে রেশম চাষ মানে প্রায় 6-7 হাজার বছর পুরনো হলেও ভারতে রেশমের ইতিহাস কিন্তু 3,500 বছরের পুরনো। তার কারণটা কি বলতো? রেশম চাষ একদম প্রাচীনকালে চীন দেশেই গোপনে শুরু হয়। আর যেহেতু বিশ্বের দরবারে রেশম একটা বিশাল জনপ্রিয়তা পেয়েছিল, কেন? কারণ রেশম এমন একটা ম্যাটেরিয়াল যেটা একই সাথে খুব নরম আর উজ্জ্বল আর একদম মসৃণ। শুধু তাই না, রেশম কিন্তু একদমই হালকা। এত যে জিনিসটার গুণমান, তাই চীন এর ফর্মুলা মানে রেশমের গুটি পোকা, যেটার নাম ছিল বমিক্স মরি, তো ওই গুটি পোকার লালা থেকে সুতো তৈরির যে কৌশল চীনারা কঠোরভাবে গোপন করে রেখেছিল। মানে আমরা কাউকে দেবো না, আমরাই শুধু বানাবো, এরকম একটা ব্যাপার। তো ওরা কাউকে দিতে চায়নি। 550 খ্রিস্টাব্দে দুইজন সন্ন্যাসী বাঁশের চোঙায় করে লুকিয়ে রেশম পোকার ডিম রোমান সম্রাটের কাছে নিয়ে যায়। এরপর ইউরোপের

রেশম উৎপাদনে নাকি চীন আর ভারত একদম শীর্ষে রয়েছে। মানে ভাবো যে চীন ওই ফর্মুলা কোনোদিন কাউকে দিতেই চায়নি, সেই ফর্মুলা পেয়ে ভারত কিন্তু প্রায় চীনের সমান সমান। আর মোটামুটি যারা রেশম ব্যবহার করো তারা তো জানোই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সবচেয়ে বেশি বিখ্যাত এই রেশম উৎপাদনে। এছাড়াও এক এক জায়গায় রেশমের এক একটা প্রকার, যেমন বীরভূম জেলার মালবেরি আর তসর ভীষণ পরিচিত। পুরুলিয়াতেও তসর বীজ কেন্দ্র হিসেবে রেশম বেশ নাম করেছে। মালদা আর নদিয়াও পরিচিত তুঁত রেশমের জন্য। শুনছ অল্প অল্প গল্প কথা, বাংলার ঘর থেকে তৈরি হয়ে আসা, বলা যায় গ্রাম বাংলার একেবারে মাটি থেকে তৈরি হয়ে আসা স্বপ্নের রং দিয়ে বোনা রেশমের গল্প নিয়ে তোমার সঙ্গে আজ যুববাণীর বন্ধু শ্বেতা রয়েছি। রেশমের গল্প আরো বলবো, তবে তার আগে তোমার জন্য রইল একটা সুন্দর গান।

অল্প অল্প গল্প কথার আসরে তোমার সঙ্গে আজ আড্ডা দিচ্ছি আমি শ্বেতা, বলছি রেশম কথা, মানে রেশম শিল্পের কথা। এই যে এত জনপ্রিয় একটা শিল্প রেশম, মানে যেটাকে একদম চীন লুকিয়ে রাখতে চেয়েও পারেনি, এখন গোটা বিশ্বে এ একটা মানে বিশাল জায়গা তৈরি করে নিয়েছে এই রকম একটা রেশম শিল্প। এটা কিভাবে তৈরি হয়, মানে চাষ কিভাবে হয় বলো তো? আচ্ছা সেটাও বলবো, কিন্তু তার আগে একটু ভাবো যে রেশমি কাপড় বা যে সিল্কের জামা আমরা পরি, তোমরা পুরো গল্পটা শুনলে ভাবতেই পারবে না যে এগুলো এইভাবে তৈরি হয়। হ্যাঁ, গুটি পোকা থেকে তৈরি হয়, বৈজ্ঞানিক ভাষায় আমরা একে বলি সেরিকালচার বা রেশম চাষ। একটু সহজ করে যদি বলি আগেকার দিনে কীভাবে এই চাষ হতো, আর আজ টেকনোলজির ছোঁয়ায় আমরা এটা কত সহজে করছি, বিশ্বাস করো পুরো গল্পটা রূপকথার চেয়ে কিন্তু কম নয়। তোমাদেরকে তো আগেই বলেছি, আজ থেকে প্রায় 6,500-7,000 বছর আগে চীন দেশে এই রেশম চাষটা শুরু হয়েছিল। এবার একটা মজার গল্প এখানে প্রচলিত আছে, চীনের এক রানী নাকি বাগানে বসে গরম চা খাচ্ছিলেন, আর তখন গাছ থেকে একটা গুটি পোকার কোকুন বা গুটি এসে তার চায়ের কাপে।

করে। গরম চায় তাপে সেই গুটি থেকে সুন্দর চকচকে সুতো আলগা হয়ে বেরিয়ে আসে। ব্যাস সেই নিউটনের মতো, আপেল পড়ার মতো, সেখান থেকে তখন তারা রেশম সুতোর খোঁজ পায়। মানে যে কোনো আবিষ্কারই ওই বিজ্ঞানের ভাষায় বলতে গেলে কোনো অ্যাক্সিডেন্ট থেকেই তৈরি হয়। বহু বছর ধরে চীন এই সুতো তৈরির রহস্য লুকিয়ে রেখেছিল। তো যে গল্পটা বলছিলাম, ওই গরম চায়ের কাপে যখন কোকুন পড়ে গেল, সেখান থেকে যখন সুতোটা বের করা হলো, দেখা গেল যে বেশ সুন্দর রেশমি কাপড় তৈরি হবে এটা দিয়ে। চীন এই রহস্য লুকিয়ে রাখলেও কিন্তু সিল্ক রুট বা রেশম পথ দিয়ে ধীরে ধীরে এই শিল্প সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আর আমাদের দেশেও কিন্তু রেশম চাষ আজ এক বিরাট স্থান দখল করে নিয়েছে। কিন্তু তোমাদের মনে প্রশ্ন জাগছে না, বৈজ্ঞানিক উপায় তো এখন বেশ সহজ সমস্ত কিছু, কিন্তু আগে কিভাবে তৈরি হতো? এবার না হয় একটু পিছনের সময় চলে যাই। আজ থেকে বেশি দূর যেতে হবে না, এই 30-40 বছর আগেও রেশম চাষ মানে ছিল একদম জান কয়লা করা খাটুনি, রাত জাগা পরিশ্রম আর পুরোটা প্রকৃতির উপরেই ভরসা। মানে এক্ষেত্রে যদি প্রকৃতি মাতা তোমার বিরুদ্ধে চলে যায়, ব্যাস তাহলে তোমার সব রেশম আর সুতো আর গুটি সব গেল। চলো ধাপে ধাপে দেখি তখন কী কী করা হতো। প্রথম ধাপ ছিল ডিম ফোটানো। বুঝতেই পারছো, ওই গুটি পোকার যে ডিম সেগুলো ফোটানোর জন্য তখন কোনো বৈজ্ঞানিক ল্যাব বা মেশিন কিন্তু ছিল না। এখানে ওই ডিমের যে যারা ফোটাবেন, বাড়ির মহিলারাই তখন ওই ডিমের মা হয়ে যেতেন। মানে বাড়ির মহিলারাই কাপড়ের পটুলিতে ডিম বেঁধে নিজেদের শরীরের ওমে বা ঘরের সবচেয়ে গরম কোণে কাপড়ের নিচে রেখে এই ডিম ফোটাতেন। এবার অনেক সময় কি হতো, তাপমাত্রা ঠিক না থাকায় হয় ডিম নষ্ট হয়ে যেত, পোকা বেরোতো না, চাষির শুরুতেই লস হয়ে যেত। এবার দ্বিতীয় ধাপ ছিল, ধরো যারা ডিম ফুটে বেরোলো না তাদের কথা বাদ দাও, এখন যারা বেরোলো তাদেরকে তো খাবার দিতে হবে। দ্বিতীয় ধাপটাই হলো খাবার জোগানো। এই পোকাদের একমাত্র খাদ্য হলো তুঁত গাছের পাতা। তখন চাষিরা বুনো বা প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা তুঁত গাছ থেকে পাতা পেড়ে আনতেন। এবার সেই পাতাগুলোকে বুটি দিয়ে কুচি কুচি করে কেটে পোকাদের খাওয়ানো হতো। মানে পোকারা তখন চাষিদের সন্তান এক প্রকার বলাই যায়। পোকা যখন বড় হতে থাকে তখন তাদের খিদে এত বাড়ে যে দিনে রাতে 4-5 বার তাদেরকে পাতা খেতে দিতে হতো। চাষিদের ঘুমই হতো না তখন, মানে কি করে ঘুমাবে, পোকাদের খিদে পেয়ে যাচ্ছে না। তৃতীয় ধাপে ছিল এই পোকাদের রক্ষণাবেক্ষণ। পোকাদের রাখা হতো মাটির ঘরে বাঁশের তৈরি বড় বড় ডালার উপর। বর্ষাকালে যদি ঘর স্যাঁতস্যাঁতে হতো পোকারা মারা যেত। আবার শীতকালে এই পোকাদের গরম, মানে ঘর গরম রাখতে ঘরের ভেতরে কাঠের কয়লা জ্বালানো হতো, সেই কয়লার ধোঁয়ায় আবার অনেক পোকা দম আটকে মারা যেত। ভাবো একবার এই পোকারা কত সুখী। আর যদি বাই চান্স একটা পোকার কোনো রোগ হতো, তবে দেখতে দেখতে পুরো মাচার সব পোকা শেষ। তখন তো কোনো ওষুধ ছিল না, তাই চাষির মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকতো না। সব শেষে সুতো কাটা। পোকা যখন নিজের চারপাশে লালা দিয়ে গুটি বা কোকুন তৈরি করে ফেলতো, তখন সেই গুটিগুলো রোদে শুকিয়ে ভেতরের পোকাটিকে মারা হতো। তারপর মাটির হাঁড়িতে জল ফুটিয়ে সেই ফুটন্ত জলে গুটিগুলো ছেড়ে দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চরকায় সুতো টানা হতো। ভাবো একবার গরম জলের ভাপ আর এক টানা হাতের ওই খাটুনি, কতটা কষ্টের ছিল ব্যাপারটা। কিন্তু তারপরে যে সুতোগুলো তৈরি হতো সেগুলো কিন্তু ভীষণই গ্লেজি হতো, এখনও যদিও হয়। আর সেই সুতো, গ্লেজি সুতোগুলো দিয়েই সেজে উঠতেন সেই সময়কালের রানীরা। একটা সময় পর্যন্ত কিন্তু এই যে রেশম সবার পরার অধিকার ছিল না, শুধুমাত্র রাজ পরিবারের লোকেদেরই পরার অধিকার ছিল। তাহলে এবার বরং একটা গান শুনিয়ে দিই।

এইবার বরং টাইম ট্রাভেল করে চলে আসি আজকের দিনে। এখনকার রেশম চাষ দেখলে তুমি সত্যি অবাক হয়ে যাবে। বিজ্ঞান আর টেকনোলজি পুরো খাটনিটাকে অর্ধেক করে দিয়েছে আর লাভ বাড়িয়ে দিয়েছে 3 গুণ। এখন প্রথম ধাপে ডিম ফোটানোর জন্য আর শরীরে রোম দিতে হয় না। ল্যাবরেটরি বা সরকারি গ্রনাজ মানে বীজাগার থেকে একদম বৈজ্ঞানিক উপায়ে পরীক্ষিত রোগমুক্ত ডিম চাষিদেরকে দেওয়া হয়। আর ডিম ফোটানোর জন্য আছে ইনকিউবেটর, মানে এসি মেশিনের মতো একটা যন্ত্র। সেখানে নির্দিষ্ট তাপমাত্রা আর আর্দ্রতা সেট করে দিলেই ব্যাস সব ডিম একসঙ্গে 100% সুস্থ পোকা হয়ে বেরিয়ে আসে। দ্বিতীয়ত, তুঁত পাতার জন্য কিন্তু এখন আর বুনো গাছের উপর নির্ভর করতে হয় না, এখন তুঁত গাছের দারুণ সব হাইব্রিড জাত এসেছে, যেমন S1 বা S163। কম জায়গায় কম জলে এই গাছে প্রচুর পুষ্টিকর পাতা তৈরি হয়, আর পাতা পেড়ে এনে তাজা রাখার জন্য এখন

আধুনিক কোল্ড রুম বা আর্দ্রতা নিয়ন্ত্রক ঘর ব্যবহার করা হয়। পাতা কাটার জন্যও রয়েছে কাটিং মেশিন। তৃতীয়ত, পোকাদের ঘরের পরিবেশ এখন পুরোপুরি নিয়ন্ত্রিত। এখনকার চাষিরা পাকা পলু ঘর তৈরি করেন, যেখানে থার্মোমিটার ও হাইগ্রোমিটার থাকে। তাপমাত্রা বাড়লে বা ফ্যান বা কুলার চালানো হয়, কমলে হিটার চালানো হয়। বাঁশের ডালার বদলে এসেছে প্লাস্টিকের ট্রে বা চন্দ্রকি, যা খুব সহজে ডিটারজেন্ট বা ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করা যায়। আর এখন যদি পোকার কোনোরকম রোগ বালাইয়ের লক্ষণ দেখাও যায়, বাজারে দারুণ সব স্প্রে বা পাউডার ওষুধ আছে, ছিটিয়ে দিলেই পোকা একদম সুস্থ। সবচেয়ে বড় রেভলিউশন বা পরিবর্তন এসেছে সুতো কাটায়। কি বলছি, সেই মাটির হাঁড়ি আর হাতের চরকা এখন মিউজিয়ামে চলে গেছে। এখন এসে গেছে অটোমেটিক রিলিং মেশিন বা ARM, বা এটা বলতে পারো মাল্টি অ্যান্ড রিলিং মেশিন। গুটিগুলো মেশিনে গ্রিডিং করার জন্য ছেড়ে দিলেই হলো। মেশিন নিজেই গরম জলের তাপমাত্রা ঠিক রাখে, সুতোর মুখ খুঁজে নেয় এবং চোখের পলকে একদম সমান ও নিখুঁত সিল্কের সুতো রিল বা লাচ্ছির আকারে তৈরি করে দেয়। তাহলে পুরো তফাতটা নিশ্চয়ই বুঝতে পারছো। আগে রেশম চাষ ছিল একটা ভাগ্যের খেলার মতো, প্রকৃতি সাথ দিলে লাভ, না হলে তো পুরোটাই ক্ষতি, একেবারে সব শেষ। শারীরিক খাটুনি ছিল অসম্ভব বেশি, আর সুতোর মানও সবসময় ভালো হতো না। আর আজ বিজ্ঞান আর প্রযুক্তির কল্যাণে এটা হয়ে গেছে নিশ্চিত আর অনেক লাভজনক একটা ব্যবসা। খাটুনি অনেক কমে গেছে, পোকা মারার ঝুঁকি প্রায় শূন্য, আর আমাদের দেশের সিল্কের কোয়ালিটি আন্তর্জাতিক মানের হয়ে উঠেছে। মজার ব্যাপার কি জানো, রেশম চাষের মূল বিজ্ঞান কিন্তু বদলায়নি। পোকা আজও তুঁত পাতাই খাচ্ছে আর নিজের লালা দিয়েই গুটি তৈরি করছে। বদলটা এসেছে আমাদের চশমায়, আমাদের পদ্ধতিতে। আমরা টেকনোলজি ব্যবহার করে পোকাদের একটা 5-star পরিবেশ দিচ্ছি, আর পোকারাও আমাদের তার বদলে দিচ্ছে খাঁটি সোনা, মানে খাঁটি রেশম সুতো। আশা করি আর এখনের রেশম চাষের পরিবর্তনটা তোমাদের খুব ভালো লেগেছে। আমার তো বেশ মজা লেগেছে, এবং পুরো ব্যাপারটা আশা করি তোমাদের কাছে একটু পরিষ্কার করে দিতে পেরেছি। আজ তো সময় প্রায় শেষ, তাই আমি আজ চলি। আবার অন্য কোনো দিন গল্প হবে, আড্ডা হবে। আর তোমরা কিন্তু জানাতে ভুলো না, এই যে আমাদের ফেসবুক পেজে, যুববাণী কলকাতার ফেসবুক পেজে আজকের পোস্টারের কমেন্ট বক্সে অনুষ্ঠান কেমন লাগলো।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন যাত্রাপালা সম্রাট আকবর, রচনা দীপা সেন, পরিবেশনা শান্তিরঞ্জন ভট্টাচার্য ও সহশিল্পীবৃন্দ।
2: সম্রাট আকবর, রচনা শ্রীমতী দীপা সেন, পরিবেশনায় শান্তিরঞ্জন ভট্টাচার্য ও সম্প্রদায়, যাত্রা অভিনয় সম্রাট আকবর।

0: আকবর, আকবর ঘুমিয়ে পড়লে নাকি বেটা জালালউদ্দিন?
1: না মেজান, ঠাকুরদার লেখা বাবুরনামার কাহিনী শুনতে শুনতে তন্ময় হয়ে গিয়েছিলাম। শিশুকালের দেখা সেই দৃশ্যগুলো যেন জীবন্ত হয়ে উঠল। আফগানিস্তানের বরফ ঢাকা পাহাড় চূড়া, সেই ঝর্ণা, গিরিখাত, কাবুল নদী, তারপর তারপর মা বাবর শাহের পিতা ওমর শেখ মির্জা ছিলেন তৈমুরের পঞ্চম পুরুষ, আর তার মা নিগার খাতুন দুর্ধর্ষ মঙ্গল সর্দার চেঙ্গিস খার বংশধরের কন্যা। তুর্কি ও মঙ্গল এই দুই বীর জাতি রক্ত ধারা তোমার দেহে প্রবাহিত পুত্র।
0: আচ্ছা মা, বাদশাহ বাবর শাহ দিল্লি দখল করেছিলেন কতদিন আগে? তখন আমার শাদী হয়নি পুত্র।
1: একই তোমার চোখ দিয়ে জল পড়ছে, কথা বলছো না কেন? আমি সেদিনের কথা মনে পড়ে গেল আকবর, চোখের সামনে ফুটে উঠল তোমার পিতামহ জহিরউদ্দিন মোহাম্মদ বাবর মির্জার ইন্তেকালের ছবি। সারা অঙ্গে সুগন্ধি আতর মেখে মহার্ঘ রত্ন খচিত সোনার কফিনে শুয়ে আছেন সারা অঙ্গ কিংখাবের অন্যায় ঢাকা আর তার প্রিয় রাশি রাশি লাল গোলাপ।
0: মা, মা শুনেছি ঠাকুরদা খুব অল্প বয়সেই মারা গেছেন,
1: তুমি কেমন করে জানলে পুত্র?
0: কার কাছে শুনলে?
1: ধাইমার কাছে।
0: ধাইমা
1: ধাত্রী আহমানগা?
0: হ্যাঁ, সে অনেক কথা অনেক ঘটনাই জানে। বাবর রাজ পরিবারের সঙ্গে তার অনেক দিনের পরিচয়।
1: মনে পড়ে তোমার পিতার বৈমাত্র ভাই হিন্দন মির্জা ও আজ করে মির্জার চক্রান্তে আপন ভাই কামরানের হাত থেকে প্রাণ বাঁচাতে নিরুপায় হয়ে একদিন মাত্র দুবছরের শিশু তোমায় ফেলে রেখে তোমার পিতার সঙ্গে আমাকে পালিয়ে যেতে হয়েছিল। আল্লাহ তালার লাখ লাখ শুকর,
0: সেদিন ওই ধাত্রীমাই তোমার জীবন রক্ষা করেছিল পুত্র।
2: আকবর,
0: আকবর, এই যে বেগম হামিদা বানু,
2: সর্বনাশ হয়েছে বেগম, সর্বনাশ।
0: কি হয়েছে আনগা, তুমি কাঁদছ কেন? বলো বলো কি হয়েছে?
2: না না, সে কথা আমি বলতে পারবো না। আকবর যে এখনো ভালো, চারিদিকে শত্রু, দিল্লির সিংহাসন শূন্য।
0: কি কি বললে তুমি?
2: দিল্লির সিংহাসন শূন্য?
0: তাহলে তাহলে সম্রাট হুমায়ুন
2: সিঁড়ি থেকে পড়ে গিয়ে আজ তিন দিন কোনো জ্ঞান
0: নেই। কি বললে?
2: বাদশার দেহরক্ষী তাজিবেগ এসেছেন শাহজাদা আকবরকে নিয়ে যেতে বৈরামখা দিল্লিতে। সত্যি কি সিঁড়ি থেকে? ওকে বিশ্বাস নেই, সিংহাসন অরক্ষিত। বাদশাহ বাবরের ভগ্নী খাজাদা বেগমকে সঙ্গে নিয়ে আপনিও দিল্লি চলুন বেগম, তাঞ্জাম প্রস্তুত।
0: হ্যাঁ
2: চলুন, চলুন বেগম।
0: হ্যাঁ
2: তাই চল, তাই চল, তাই চল।
3: ভাইজান, ভাইজান।
4: কে?
3: আমি গুলবদন বানু, আপনার বহিন। বৈরাম খা এসেছেন আপনার সঙ্গে দেখা করতে।
5: এসো এসো বন্ধু বৈরাম খা,
6: আল্লাহর দোয়ায় আপনার জ্ঞান ফিরেছে। এই তিন দিন দারুণ উৎকণ্ঠায় ছিলাম, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন।
5: হ্যাঁ বন্ধু, ভগ্নী তুমি এখন যাও। শোনো বৈরাম খা, তুমি আমার অনেক উত্থান পতনের সঙ্গী, তুমি বীর বিশ্বস্ত, শাহজাদা আকবরের অভিভাবক রূপে তুমি আমার রাজ্য রক্ষা করো।
2: কই, কোথায়, কোথায় আমার বাচ্চা? পিতা, সম্রাট।
5: কে? শাহজাদা আকবর?
2: হ্যাঁ পিতা।
5: ও, তুমি এসেছো বেগম? ও কি কাঁদছো কেন হামিদা বানু? না না, ও চোখে কান্না মানায় না বেগম, ভবিষ্যৎ সম্রাটের মা কাঁদলে চলে না, তাকে হতে হবে ধীর।

0: শাসনে কঠোর। মনে পড়ে শের শাহের বিশ্বাসঘাতকতায় টুনার যুদ্ধে যখন সিংহাসন অচ্যুত হই, তখন তুমি আসন্ন প্রসবা। তোমাকে নিয়ে সেই দুর্দিনে পারস্য পলায়ন কালে অমর কোটে সদাশয়ে রানার আশ্রয়ে আমার আকবরের জন্ম হয়। সেই আনন্দে উপহার দেবার মতো সেই দিন সেই পরগৃহবাসী ভিখারী বাদশাহ হুমায়ুনের কিছুই ছিল না, শুধু কয়েকটি কস্তুরি সকলকে উপহার দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, হে দিন দুনিয়ার মালিক, এই মৃগনাভীর মতো পুত্র আকবরের যশ সৌরভ চারিদিক যেন আমোদিত করে। ওকি বেগম, আবার কাঁদছ?
1: আপনি শান্ত হন, শান্ত হন বাচ্চা। দীর্ঘ 15 বছর পর হলেও আপনি দিল্লি ও আগ্রা পুনরায় অধিকার করতে সক্ষম হয়েছেন।
0: হ্যাঁ, কিন্তু ওমরাহরা বলে দিল্লি উদ্ধার বহু পূর্বেই সম্ভব ছিল। আমি যুদ্ধ বিমুখ, আমার চারিত্রিক দৃঢ়তা নেই, রাজ্য শাসনের দূরদর্শিতা নেই। না না না, আমি তাতে অসন্তুষ্ট হই না। আমি যে শিক্ষা শিল্প সাহিত্যের এক ঐশ্বর্যশালী বিরাট সাম্রাজ্য পেয়েছি, তাই এই ক্ষুধা ভীরু বান্দা যন্ত্রণা বেগম, মাথায় ভীষণ যন্ত্রণা।
1: একই আদম খা, কে আছিস, কে আছিস?
0: না না, থাক বৈরাম খা, যন্ত্রণা যন্ত্রণা অনেকটা কমেছে। আকবর,
2: বলুন পিতা।
0: হাকিম মির্জা, বংশী বানু, এরা তোমার বিরোধিতা করলেও ওরা আমার সন্তান, তোমার সহোদর ছোট ভাই বোন, এদের ক্ষমা করো, কাবুলের অধিকার থেকে এদের বঞ্চিত করো না।
2: আচ্ছা পিতা।
0: বেটা, তোমার মা রইল, দেখো। শোনো, একবার তোমার পিতামহ বাদশাহ বাবরের ভগ্নী বৃদ্ধা খাজাদা বেগমকে আমার তসলিম জানাও।
2: আমি আমি এক্ষুনি যাচ্ছি পিতা, আমি এক্ষুনি
0: যাচ্ছি। হামিদা বানু,
2: বলুন বলুন বাদশাহ।
0: সকলের বিরোধিতা সত্ত্বেও বিমাতার সাহায্যে তোমায় আমি শাদী করেছিলাম, কিন্তু তোমায় আমি সুখী করতে পারিনি। শুধু যাযাবরের মতো কখনো কাবুল কান্দাহার, কখনো ভারতের মরুভূমি, কখনো পারস্য।
2: কি আকবর, তুমি দরবারে যাওনি? তবিয়ত ঠিক আছে তো বেটা?
3: শরীর ঠিক আছে মা, তবে দরবারে যাইনি, কি হবে দরবারে গিয়ে? চুপ করে বাদশাহ সেজে বসে থাকা আর অভিভাবক বৈরাম খার ইশারায়?
2: ছি ছি আকবর, আদব ইহেত রামের সঙ্গে কথা কও। বৈরাম খা বাদশাহ বাবরির ভাইয়ের জামাই, আমাদের আত্মীয়, হিতৈষী।
1: বন্দেগী বেগম বহিন, আকবর আজ দরবারে যায়নি, অথচ যুদ্ধের সিদ্ধান্ত আজ আমাকেই নিতে হল।
3: যুদ্ধ?
1: হ্যাঁ যুদ্ধ। আলী কুদি খা সাহেব সংবাদ এনেছে, হিন্দু সেনাপতি হিমুর নেতৃত্বে অসংখ্য আদিল শাহি সৈন্য দিল্লি ও আগ্রা অবরোধ করে পানিপথের প্রান্তরে শিবির স্থাপন করেছে।
2: সে কি আবার যুদ্ধ?
3: কে আদিল শাহ খা সাহেব?
1: আপনার পিতৃবৈরী আফগান শের শাহের উত্তরাধিকারী সেকেন্ডার সুর মোহাম্মদ আদিল শাহ।
2: কিন্তু শের শাহ তো বহু বছর আগে কালিঞ্জর দুর্গে বারুদ বিস্ফোরণে নিহত হয়েছে।
1: তাতে কি হয়েছে বহিন বেগম সাহেবা? শত্রুতা শত্রুতা করবার জন্য বিশ্বাসঘাতক তার উত্তরাধিকার রেখে গেছে। ওর বাপ হাসান খাঁ ছিল পাক্কা বেঈমান, আপনার শ্বশুর আফজা বাবরের তঙ্কাভুক্ত শাসারামের জায়গিরদার। শত্রুতা, বংশগত শত্রুতা।
2: শত্রুর কাছেও শিক্ষা নেবার কিছু থাকে বৈরাম খা? বাদশাহ হুমায়ুন বলতেন, শত্রু হলেও শেরশাহ ছিলেন সুশাসক, রাজ্যে আইন শৃঙ্খলার

0: উন্নতি তার প্রমাণ।
1: তবু শত্রু শত্রুই বেগম সাহেব।
2: ঠিক বলেছেন খা সাহেব, শত্রুর কখনো শেষ রাখতে নেই। আদিল শাহকে এমন শিক্ষা দেব যে ভবিষ্যতে বিদ্রোহী পাঠান না যেন আর কখনো মুঘলের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে না পারে। যান সৈন্য সাজান, পীর মোহাম্মদ ও আলিকুলি খাঁকে পায়গাম দিন।
1: উত্তম, আমি যাই পানিপথের যুদ্ধের জন্য সৈন্য সমাবেশ করি।
2: পানিপথ পানিপথ, ওই পানিপথের প্রথম যুদ্ধে পিতামহ বাদশাহ বাবর অত্যাচারী ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি ও আগ্রায় মুঘল শাসনের সূচনা করেছিলেন। এইবার আমি তারই পৌত্র জালাল উদ্দিন মোহাম্মদ আকবর সেই পানিপথের দ্বিতীয় যুদ্ধে ওই আফগান বাহিনীকে ছত্রভঙ্গ করে হিন্দুস্তানে মুঘল রাজ শক্তির বুনিয়াদ আরো সুদৃঢ় করব।
1: না না না না, এই অপমান! পুত্র বলে হুমায়ুনের ছেলে একা হুকুমত করবে, এই রাজ ঐশ্বর্য ভোগ করবে? আর গুলবাদন বানু, তুমি বাবর স্যার কন্যা বলে বাঁধির মতো সেই হুকুম তামিল করবে কেন? তুমি এই রাজ ঐশ্বর্যের একজন ন্যায় সঙ্গত দাবিদার নও? রাম পিসি বেগম,
0: এ কি আদম খা, তুমি একা? শাহজাদা শরীফ মির্জা কোথায়?
3: তিনি আসছেন। ও বড্ড বেয়াড়া বেয়াদব ওই কামরানের ছেলে শরীফ মির্জা, কথা বলার কোন তমিজ নেই পিসি বেগম। ওই যে উনি আসছেন।
0: এসো এসো শরীফ মির্জা।
1: শরীফ মির্জা আমাদের উপর ঘোষা করেছেন গুলবাদন বানু,
0: অথচ আমরা কিন্তু ওকে দিল্লির মসনাদে বসাতে চেয়েছিলাম।
3: মিথ্যা কথা, আপনারা চেয়েছিলেন আমায় সামনে রেখে দিল্লির মসনদ অধিকার করতে।
0: শরীফ মির্জা, তুমি তুমি আমাদের সব চেষ্টা ব্যর্থ করেছো, তোমার এই অবাধ্যতার শাস্তি কি জানো?
3: আপনি ভুল করছেন পিসি সাহেবা, আমি পিতা কামরান মির্জার মতো দুর্বল চিত্ত মন্দপ নই। পিতাকে উপঢৌকনে বশীভূত করে কাবুল থেকে আমায় দিল্লি এনেছিলেন ভাইজান আকবরের বাদশাহী অভিযোগে হাঙ্গামা বাঁধাতে।
1: বটে বটে বটে, তবে তুমি জেনে শুনেই আকবরের অনুগত ভ্রাতৃভক্ত সেজেছিলে। আদম খান,
3: হুকুম মানে
1: এই বেয়াদবকে হাতে পায়ে শিকল পরিয়ে এই পাতালপুরিতে ফেলে দেখো, সব চেনে ফেলেছে।
3: সাবধান সাবধান আদম খান, এক বড় কবিরা সাহস তো কম নয়, সাই বংশের ছেলের গায়ে হাত দিস।
1: ছি, এ আমি কি ভুল আদেশ দিয়েছি আদম খা? সত্যি তো বাদশাহী খানদানের ছেলে, অসহায় বন্দিত্ব সে পছন্দ করবে কেন? তার চেয়ে বরং ওকে মুক্তি দিয়ে দিই, কি বলেন গুলবদন মানু?
0: মুক্তি?
1: হ্যাঁ মুক্তি, চিরমুক্তি।
2: অসহ্য অসহ্য আমি জান, দরবারে বৈরামকার হুকুমদারি আর অন্তঃপুরে পিসি সাহেব আর গুলবদন মানুর উগ্র কর্তৃত্ব, আমি আমি সহ্য করতে পারছি না আমি জান।
0: তুমি কি করতে চাও আকবর? কি আবার করবে? নিজের রাজ্য নিজেই দেখবে? তুমি বৈরামকে সোজা মক্কায় পাঠিয়ে দাও আকবর। আপনি কি বলেন হাজি মোহাম্মদ সিস্তানি?
4: বাদশাহ বালক, এখনই কি তিনি সেই শক্তি অর্জন করেছেন আহমানগা?
0: আপনি বিচার করুন হাজি সাহেব, বলুন বলুন সত্যি কি আমার আকবর আজও সেই শক্তি অর্জন করতে পারেনি?
4: পেরেছে, অবশ্যই পেরেছে। তবু বাদশাহ আকবর বয়সে নবীন, বিরোধীরাও কেউ দুর্বল নয়। দরবারেও প্রাসাদে সর্বত্র ওদের গুপ্তচর, এমনকি তোমারই আশ্রয়ে পালিত এই ধাত্রী আহমানগার পুত্র আদম খা।
0: কি আপনি কি বলছেন সিস্তানি সাহেব? ধাত্রী আহমানগার ছেলে আদম? না না না না না না না, এ হতে পারে না। এ আল্লাহ, এ কি তোমার বিচার মালিক যার মা আকবরের জন্যে জান কুরবানি করতে পারে, তার ছেলে?
5: ছেলে? না না না না, ও আমার ছেলে নয়, ও আমার ছেলে নয়, আমার ছেলে মরে গেছে। ওই শয়তান আদম খাকে আমি খুন করব। না না, কারো কথা শুনব না। শোনো বাদশাহ, ভাতি হলেও আমি তোমার মা, আমি তোমাকে আদেশ দিচ্ছি ওই তালেবকে তুমি শাস্তি দাও, কতল করো।
3: তুমি পাগল হলে ভাইমা?
5: মা? কে ওর মা? সে মরে গেছে। আমি আমি পিশাচী, আমি খুশি না না আমি আর মা নই আমি আর মা নই আমি আর মা আন্তা কথা শোন কথা শোন আন্তা
6: আশ্চর্য আধুম খা সেই আধুম খা কত ভালোবেসেছি ছোটবেলায় একসঙ্গে খেলেছি
1: একবার একবার এই যে বেগম সাহেবা সালাম
0: আসুন
1: গৃহশিক্ষক সিস্তানি সাহেব আছেন দেখছি এখনো কি বাচ্চার পাঠ শেষ হয়নি
6: পাঠ শেষ খা সাহেব শেষ পরীক্ষা দিলাম
1: পরীক্ষা
6: হ্যাঁ এবার পরীক্ষার ফল প্রকাশ হবে হ্যাঁ ভালো কথা যে জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি মাথা পিছু জিজিয়া কর ও হিন্দু তীর্থযাত্রী কর আমি বাতিল করে দেবো
1: কিন্তু প্রাচীন মুসলমান আমল থেকে এই কর চালু রয়েছে
6: আপনি ভুল করছেন খা সাহেব হিন্দু প্রধান ভারতবর্ষে হিন্দুদের শত্রু করে আমি মুঘল রাজ শক্তি দুর্বল করে দিতে চাই না আমি চাই শের শাহের শাসন প্রণালীকে সামনে রেখে হিন্দু মুসলমান নীতির সমন্বয়ে রাজ্য পরিচালিত হোক
1: এ তুমি কি বলছো একবার পিতৃসত্ব শের শাহ শাসন নীতি তুমি বহাল রাখবে
6: নিশ্চয়ই তার তৈরি রাস্তা সুদূর সিন্ধু থেকে বাংলার প্রান্ত পর্যন্ত বিস্তৃত সড়কি আজম যখন খোশ মেজাজে ব্যবহার করছি তখন তার শাসন ব্যবস্থা কি ক্ষতি করলো
1: তুমি যদি নিজেই সিদ্ধান্ত নেবে তবে আমাকে দেখে তুমি অপমান করছো কোন সাহসে বাদশাহ একবার ভুলে যাচ্ছ বাদশাহ প্রাপ্তির সময় এই বৈরাম খান না থাকলে তোমার পরিবর্তে তোমার কাকা কামরান কিংবা তার কোন পুত্র বস্তায় দিল্লির মসনাদে গোয়াবিয়া রাজমিত আর জৌনপুর আমি জয় করে দিয়েছি
6: তা জানি বৈরাম খান সাহেব কিন্তু আপনিও ভুলে যাচ্ছেন যে পাঞ্জাবের মহিবারের যুদ্ধে আমি আপনার প্রাণ বাঁচিয়েছিলাম আর তখন আমার বয়স মাত্র 10 বছর তারপর সিংহাসন প্রাপ্তির পর এই দীর্ঘ 4 বছরে ধীরে ধীরে নিজেকে আরো যোগ্য করে তুলেছি
1: একবার
6: রক্তচক্ষু দেখাবেন না বৈরাম খান সাহেব একবার নয় বাদশাহ বলুন বলুন অন্নদাতা মোগল দরবারে পদস্থ আমরা হোক অথচ আদব কাতে জানেন না শুনুন মোগল দরবারের ভরা সভায় আপনাকে অপদস্থ করতে চাই না বলেই প্রাসাদের গুপ্ত মন্ত্রণা কক্ষে আপনাকে ডেকে এনেছি এনেন দস্তগত করুন
1: ওটা কি জানতে পারি কি
6: নিশ্চয়ই এটা আপনার ক্ষমতার চ্যুতির ফরমান পত্র
1: আপনার অন্যায় ভাবে আপনি আমাকে ক্ষমতাচ্যুত করছেন আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করব
6: অভিযোগ কার কাছে
1: মহামান্য বাদশাহ বাবরের কন্যা মুঘল অন্তঃপুরের সর্বময় কর্ত্রী গুলবর্দন বেগমের কাছে
6: আফসোস আফসোস খা সাহেব আপনার হিতাকাঙ্ক্ষী পরামর্শদাত্রী আমার মহামান্য পিসি সাহেবকেও আমি হারেমের প্রধানার পদ থেকে অপসারিত করেছি মুক্তি দিয়েছি আল্লাহর চিন্তা করুন এবার মক্কায় যান
1: বাহ চমৎকার আমার প্রাণ ঢালা নিঃস্বার্থ উপকারের চরম প্রতিদান দিলেন আমি জানতাম একদিন এই পরিস্থিতি আসবে তাই আমি বহু পূর্বেই মক্কায় যেতে চাইছিলাম বাদশাহ আকবর মক্কা তীর্থ মক্কা মালিহ কালের স্বপ্ন আমি তো তার দিকে পা বাড়িয়েই আছি এ আমার পদচ্যুতি নয় বাদশাহ আকবর এ আমার পদোন্নতি
6: চমৎকার চমৎকার চমৎকার আপনার বাক চাতুর্য চান প্রত্যেকক্ষণ গুজরাট থেকে আপনার জাহাজে ব্যবস্থা করে দিচ্ছি চান
1: তুমিও প্রস্তুত হও একবার আমিও তোমার ব্যবস্থা করছি হয়েছে হয়েছে এই আদেশ প্রচারিত হবার পূর্বে আমাকে যেমন করে হোক পাঞ্জাবে পৌঁছতে হবে কারাগারে সমস্ত বন্দীদের মুক্ত করে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিতে হবে আর সেই আগুনে আকবরের অখণ্ড ভারত গড়া স্বপ্নকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে হবে
7: কি হয় বহর লুমিয়া বৈরাম খাকে সরিয়ে রাজ্য চালাবে বহর লুমিয়া বৈরাম খা সাহেব আমার নিকট আত্মীয়
8: নিশ্চয়ই এ তো রক্তের সম্বন্ধ
7: কথা বলো না বাহালু মিয়া আমি বীর উজবেগ যোদ্ধা
8: আগে কি যোদ্ধা বললেন উজবুক যোদ্ধা
7: মূর্খের মতো কথা বলো না বাহালু মিয়া উজবুক নয় উজবেগ সুদূর উজবেকিস্তান থেকে পাঞ্জাবে বৈরাম খা শিবিরে এসেছি বন্দি বিদ্রোহের নেতৃত্ব দিতে অবশ্য একটা জায়গির পাওয়ার লোভে
8: সে আর হচ্ছে না সাইকুলি খা সেই বন্দি বিদ্রোহ বানচাল করে বাদশাহ আকবর বৈরাম খাকে বন্দি করেছে এইবার আপনাদের শাস্তি প্রাণদণ্ড
7: আরে সে তো শুধু হিন্দুদের জন্য
8: না না না না না না সকলের জন্য বাদশাহ আকবরের রাজত্বে এক আইন এক ব্যবস্থা
7: হায় হায় জয়গিরের লোভে
8: আগে পাপ আর পাপে মৃত্যু
9: স্পর্ধা যুবক আকবরের স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি মান সিংহ এই পত্র

0: পাঠাতে সে সাহস করল কি করে?
1: মহামান্য রানা প্রতাপ সিংহ শাহনশাহ আকবর সাগ্রহে মেবারের বন্ধুত্ব কামনা করেছে, এ তারই নিমন্ত্রণ পত্র, আপনি ভুল বুঝবেন না।
2: ভুল না, ভুল বোঝাচ্ছেন আপনি রাজা মান সিংহ। এ বাদশাহের নিমন্ত্রণ পত্র নয়, এ তার দাসত্বের অঙ্গীকার পত্র।
1: আপনারা যেভাবে গ্রহণ করুন রানা প্রতাপ সিংহ, কিন্তু বাদশাহ কিন্তু রাজপুতের শক্তি ও বিশ্বস্ততায় শ্রদ্ধাশীল। আমার অনুরোধ, অযথা ধ্বংস ও নররক্ত প্লাবন থেকে রাজ্যকে রক্ষা করুন। আপনার মেবার আপনারই থাকবে, মাত্র ভারতকে একচ্ছত্র করতে সাহায্য করা।
2: হ্যাঁ, যেমন করেছেন আপনি রাজা মান সিংহ, আপনার পিতা অমরাধিপতি বিহারী মল, যোধপুর রাজা ভগবান দাস, কালিঞ্জড় মারোয়ার বিকানি, এই জয়সালমীরের রাজপুত কলঙ্ক নরপতি
1: প্রতাপ সিংহ, দূতের এই অপমান।
2: রাজমান সিংহ, আপনার প্রভুকে গিয়ে জানাবেন যে মেবারের রানা হল্লিকার যুদ্ধে পরাজিত হয়েছে সত্য, চিতর দুর্গ হারিয়েছে ঠিক, কিন্তু রানা অভিজাত হারায়নি, জঙ্গলে বাস করলেও তারা

0: দেওয়ান মজফরখান্তর্গতী রাজস্বপূর্ণ সংস্কার বিষয়ে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল
1: সে আদেশ পালিত হয়েছে সম্রাট, কিন্তু একটি প্রশ্ন।
0: না না না, কোন প্রশ্ন নয় দুর্গতী খান, রাজা টোডরমল আপনার সব প্রশ্নের সমাধান করে দেবে, আপনাকে সাহায্য করবে। মনে রাখবেন দুর্গতী খান, গরিব প্রজাদের উপবাসী রেখে কর আদায় করা যায় না। আপনি কি বলেন সেনাপতি আব্দুল মজিদ খান খানান, বা আপনি আসফ খান, রাজা মান সিংহ?
1: সম্রাট মহানুভব, কিন্তু জায়গিরদারী প্রথা বিলোপ ও মনসবদারী প্রথার প্রবর্তনে কিছু কিছু উমরাহ জায়গিরদার অসন্তুষ্ট, তারা বিরোধিতা করতে
2: পারে। হ্যাঁ, তাদের সাথে আঘাত লাগবে যে প্রত্যক্ষ কর আদায় আর প্রজাপীড়নে বাধা পড়বে।
0: মনে আছে দুর্গতী খান, যখন মুসলমান ভিন্ন অন্য প্রজাদের মাথা প্রতি জিজিয়া কর ও হিন্দু প্রজাদের তীর্থ কর আমি আইন করে রদ করে দিই, তখনও আব্দুল কাদের বাদাউনী বা অনেকেই অসন্তুষ্ট হয়েছিলেন, এমনকি আমাকে ইসলামদ্রোহীও বলেছিলেন। তাই বলে আমির ওমরাহদের সন্তুষ্টির জন্য আমি তো গরিব প্রজাদের গলায় ছুরি চালাতে পারি না। আপনার অভিমত কি প্রবীণ বিচক্ষণ শেখ মুবারক?
3: নিশ্চয়ই, পক্ষপাত দুষ্ট শাসন নীতি শাসকের সংকীর্ণ মনতার পরিচয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের প্রধানতম অন্তরায় আলম্পনা।
0: সত্য শেখ মুবারক, রাজার প্রতি প্রজার শ্রদ্ধাই যদি না থাকে, শাসন ব্যবস্থা যদি রাজ্যবাসীর সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি সজাগ না হয়, তাহলে শাসন ক্ষমতা বেশি দিন বহাল রাখা যায় না। পাঠান বা খোরাসানিরা যে লোভে রাজ্য শাসন করেছে, আমি কিন্তু সে লোভের দাসত্ব করি না।
3: সম্রাট ঈশ্বরের প্রতিভু।
0: শুনুন শেখ মুবারক, শুনুন রাজা মান সিংহ, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান যে প্রজাই হোক না কেন, যোগ্যতার মানদণ্ড আর ধর্মনিরপেক্ষতাই হবে আমার শাসন নীতির মূল আদর্শ।
4: বললে কি শাহনশাহ, কাবুল থেকে সংবাদ এসেছে।
0: কাবুল থেকে? পরতো পরতো কি সংবাদ এসেছে রাজা মান?
1: কাবুলে আপনার ভাই হাকিম মির্জার বিদ্রোহ কুমার মুরাদ দমন করেছে।
0: বেশ,
1: আপনার এক ভাই যুদ্ধে নিহত আর হাকিম মির্জা বন্দী, আপনার ভগ্নী বক্সি বানু।
0: না না না, রাজা মান সিংহ, ভাই হাকিম মির্জাকে কাবুল প্রত্যর্পণ করে মুরাদকে সৈন্যে দিল্লি ফিরে আসতে সংবাদ পাঠান। তাকে বলবেন যত বৈরী হোক না কেন, ওরা যে আমার ভাই বোন, আমি যে পিতার মৃত্যু শয্যায় কথা দিয়েছি।
5: দীর্ঘ প্রায় ২৬ বছর পর
0: মনে আছে যোধা ভাই, মেবারের রানা উদয় সিংহ আর তার ছেলে প্রতাপ আমাকে বিদেশি দখলদার বলেছিল?
6: মনে আছে জাহাপনা, কিন্তু সে তো আজ প্রায় ২৫ বছর আগের কথা, আজ হঠাৎ।
0: না না, এমনি এমনি বলছি। তবে জেনো যোধা ভাই,

0: যে জাতিই হই না কেন, জন্মে আমি ভারতীয়। তাই জন্মভূমি ভারতের নিরাপত্তা, ভারতের ঐক্য, সমৃদ্ধি ও শান্তি আমিও চাই।
1: এ কথা আমিও বুঝি স্বামী, জানি আপনি সাম্রাজ্যবাদী নন, আপনি আপনি খোদাভীরু পরহেজগার, খোদার সবচেয়ে কাছের, সবচেয়ে আদরের। তখন সেই অনৈক্য ও অসমতির সঙ্গে লড়াই না করলে আপনাকেই এদেশ ছেড়ে চলে যেতে হতো জাহাপনা। প্রতিবেশী রাজ্যকে বশীভূত না করলে আপনার নিজ রাজ্যই আক্রান্ত হতো। আপনার আপনার এই যুদ্ধ অভিযানের প্রয়োজন ছিল জাহাপনা।
0: ঠিক বলেছো যোধা ভাই, সত্যিই প্রয়োজন ছিল। দিল্লি, আগ্রা ও পাঞ্জাবকে সুরক্ষিত রাখতে মালব, জনপুর, বিজয়গড় বা বহরানপুর জয় আমার একান্ত প্রয়োজন ছিল। আমার পররাজ্য লোলুপতা নয়, এ আমার ধর্ম নিরপেক্ষ এক বিশাল ভারত গড়ার সাধনা। আচ্ছা যোধা ভাই, হিন্দু ধর্মের কোন গ্রন্থে শুনেছিলাম নিরীশ্বরবাদের উল্লেখ আছে না?
1: উপনিষদে সম্রাট উল্লেখ আছে, মানুষকে ভালোবাসাই ধর্ম, ঈশ্বর অসীম সর্বব্যাপী, মানুষের সেবা ঈশ্বরের সেবা, ঈশ্বরের আরাধনা পূজা।
0: বাহ চমৎকার, ইসলামও মানবিক ঐক্য ও সাম্যের দাবিদার। তাই ভারতের ভিন্ন ভিন্ন ধর্মের মধ্যে আমি এমন একটা সাংস্কৃতিক ঐক্যের সূত্র খুঁজছি যাতে ভবিষ্যতে দাঙ্গা ফাসাদ বা সামরিক অভিযানের আর প্রয়োজন না হয়। পন্থা বিভিন্ন হলেও পরিশেষে যেন সকলে সেই বিশ্ব নিয়ন্তা পরম করুণাময় রহমানুর রহিম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সৃষ্টি জগতের ওই ঐক্যতার সুরের সাথে একসাথে সুর মেলায়।
1: তাই হবে সম্রাট, হিন্দু মুসলিম বৈবাহিক সম্বন্ধই আপনার এই ঐক্যের সহায়ক হবে।
0: হ্যাঁ, সেই আশাতেই তো হিন্দু রাজকন্যা তুমি, তোমাকে আমি বিবাহ করেছি। মায়ের ইচ্ছায় তোমার পুত্র সেলিমকেও তোমাদের জ্ঞাতি রাজকন্যার সঙ্গে বিবাহ দিয়েছি। কিন্তু পিতৃত্রয়ী বিয়াদব সেলিম আমার সব আশা বানচাল করে দিল। সুফির দরগায় জন্ম নিয়ে সেলিম আমাদের শেখু বাবা এমন শয়তান হল কি করে যোধা ভাই? ও কি কোনদিন বুড়ো হবে না? ওর পুত্র খসরু খুরম কিংবা পরভেজ যখন
1: শেখু বাবার কথা ভুলে যান স্বামী, মনে করুন সেলিম মরেছে।
0: না না না, বলো না বলো না, ও কথা বলো না যোধা ভাই। সেলিম যে আমার একমাত্র জীবিত সন্তান, প্রথম প্রথম দুটি যমজ সন্তানকে হারিয়ে সেলিম মুরাদ আর দানিয়েলের মুখ চেয়ে সেই অকাল মরণের ব্যথা আমি ভুলেছিলাম। কিন্তু খোদা তো সব সুখ দেয় না, তাই মুরাদ দানিয়েল
1: ঈশ্বরের দোহাই দেবেন না সম্রাট, অল্প বয়সে উচ্ছৃঙ্খলতা, অতিরিক্ত সুরাপান মুরাদ ও দানিয়ালের মৃত্যুর কারণ। তবু তারা বীর ছিল, তাদের নিজস্ব সৈন্যদল ছিল, কেউ বিদ্রোহী হয়নি। ছি ছি, আমার গর্ভজাত সন্তান সেলিম, সেলিম যে এত নীচ, এত ক্ষমতালোভী, পিতৃদ্রোহী হবে।
0: থাক থাক থাক, ও সব আলোচনা এখন বন্ধ করো যোধা ভাই, তুমি বরং ভিতরে যাও, ভিতরে যাও।
2: ভারত সম্রাটের জয় হোক।
0: আসুন আসুন শেখ মুবারক, কি সংবাদ?
2: মাদ্রাজ উপকূলের পর্তুগিজ গির্জার পাদ্রি ভিভা বাদশার দর্শন প্রার্থী।
0: ও বরল কোয়েকোয়া ভিভা, এরই সহায়তায় বাইবেলের অনুবাদ করেছিল না আপনার পুত্র ফৈজি?
2: হ্যাঁ।
0: তা কি প্রয়োজন? গির্জা নির্মাণের জমি তো আমি দিয়েছি।
2: বাদশাহ মহানুভব, আপনার মাতৃবিয়োগ, পারিবারিক বিপর্যয় ও কঠিন পীড়ার কথা শুনে
0: আমাকে সমবেদনা জানাতে এসেছে। আচ্ছা যান, সসম্মানে তাকে এইখানেই নিয়ে আসুন। হ্যাঁ ভালো কথা, শেখ মুবারক আবুল ফজল কই এখনো এসে পৌঁছল না তো?
2: সে আসছে সম্রাট, সংবাদ এসেছে দাক্ষিণাত্য যুদ্ধ শেষে আবুল ফজল অশ্বপৃষ্ঠে আগ্রার দিকে রওনা হয়েছে।
3: ভারত সম্রাট আকবর বাদশার জয় হোক।
0: আসুন আসুন বরল কেকোয়া ভিভা, আপনার মতো সমদর্শী যাজকের আগমনে আমার প্রাসাদ পবিত্র হল।
3: প্রভু যীশু আপনার মঙ্গল করুন, আপনার হৃদয়ের অশান্তি দূর করিয়া রোগ মুক্ত করুন। সম্রাট, আমি দেশে ফিরিতে ইচ্ছা করি, তাই আদেশ লইতে

0: আশা আছি, আর যদি অনুমতি করেন তো আপনার দিন ইলাহি ধর্মের।
1: দিন ইলাহি কোনো আলাদা ধর্ম নয় বরল কয়ে কাভিভা, গ্রহণে কোনো বাধ্যবাধকতাও নেই। সব ধর্মেই যখন ঈশ্বর জ্ঞান ও পবিত্র ন্যায় নীতির কথাই লেখা আছে, তখন হিন্দু মুসলমান বা যে কোনো একটি ধর্মকে আমি শ্রেষ্ঠ বলি কি করে? আমার ধর্ম সত্য আর অন্য সব ধর্ম মিথ্যা, তা কি হয়?
0: সম্রাট, আপনার পর ধর্ম সহিষ্ণুতার কথা সুদূর সাগর পাড়ে আমার দেশ পর্তুগালবাসী শ্রদ্ধার সহিত চিরকাল স্মরণ রাখিবে। বিদায়, বিদায় সম্রাট, বিদায়।
2: সম্রাট, রাজা মানসিংহ ও আজিজ কোকা আপনার দর্শন প্রার্থী।
1: যাও, ওইখানেই পাঠিয়ে দাও।
3: ভারত ঈশ্বর আকবরের জয় হোক।
4: বন্দর সেলাম পৌঁছে সম্রাট।
1: কি সংবাদ রাজা মানসিংহ মনসবদার আজিজ কোকা? আপনাদের খুব উত্তেজিত বিচলিত মনে হচ্ছে।
3: ভয়ঙ্কর দুঃসংবাদ শাহানশাহ, আপনার পুত্র শাহজাদা সেলিম।
1: হ্যাঁ বলো বলো, থেমে গেলে কেন? শাহজাদা সেলিম আবার কি করেছে? সে বেয়াদব।
3: আপনার বন্ধু আবুল ফজলকে গুপ্ত হত্যা করেছে।
1: কি বললে, কি বললে মানসিংহ? আবুল ফজল
4: নিহত সম্রাট।
1: হে খোদা!
4: কুতুবউদ্দিনের চক্রান্তে সেলিমের আদেশে গোয়ালিয়রের কাছে আবুল ফজলকে পশুর মতো হত্যা করেছে।
1: আল্লাহ, আমি কি শুনছি, আমি কি শুনছি, এই নৃশংসতা!
3: নৃশংসতার এখনো বাকি আছে সম্রাট, এইখানে শেষ নয়। বীর সিংহ বিশ্বাস ভাজন হবার জন্যে দাক্ষিণাত্য বিজয়ী বীর আবুল ফজলের ছিন্ন শির শাহজাদা সেলিমের মহফুলে উপর ফৌকার পাঠিয়েছে।
1: থামো থামো মান সিংহ, আমি শুনতে চাই না, শুনতে চাই না। আমি চাই, আমি চাই ঘাতে বুন্দেলার ছিন্ন শির, আমি চাই।
3: কি হলো, কি হলো সম্রাট? কি রাজা মান সিংহ, কি সাম্রাজ্য অচৈতন্য? কুকির খেলা উঠছে, অবস্থা ভালো মনে হচ্ছে না। শুনুন শুনুন আজিজ কোকা, সম্রাটের ব্যক্তিগত সমস্ত হাকিম পর্যন্ত হাজির করুন। আপনি ভূগোল রত্নপুরে খবর দেবার ব্যবস্থা করুন। আর শুনুন, তার আগে আমার ভগ্নী সম্রাটের হিন্দু মহিষী যোধাবাইয়ের মহলে সম্রাটের চিকিৎসার ব্যবস্থা করুন। চান চান।
5: এখন কেমন বোধ করছেন সম্রাট?
1: ভালো, তবে বড় দুর্বল। দাক্ষিণাত্যের যুদ্ধক্ষেত্রে মায়ের মৃত্যু সংবাদ পাবার পর নিজেকে ঠিক এমনি দুর্বল, এমনি অসহায় মনে হয়েছিল। আচ্ছা যোধা ভাই, সেলিম যদি রাজ্যই নেবে, তবে আবুল ফজলকে না মেরে আমাকে খুন করল না কেন? ফজল তো সম্রাট নয়।
5: সম্রাট, চিকিৎসক আপনাকে চিন্তা করতে সম্পূর্ণ নিষেধ করেছেন।
1: কিন্তু মন যে আর কোন নিষেধ মানছে না বেগম, অনেক কথা মনে পড়ছে। জানো, প্রায় প্রতিবার প্রতিটি যুদ্ধের পরই কেন জানি না আমি একটা না একটা আঘাত পেয়েছি। গন্ডোয়ানা যুদ্ধের পর আমার মাত্র 8 বর্ষ রাজত্বকালে আমার জীবনদাত্রী ধাইমার মৃত্যু রণথম্বর ও চিতোর জয়ের আনন্দ মলিন করে দিয়েছিল। তারপর সোয়াটের যুদ্ধে বীরবলের মৃত্যু, কাবুলে ভাইদের মৃত্যু, টোডরমল তোমার পিতা ভগবান দাস পুত্র দানিয়েল মোরাদ, যেন মৃত্যুর মিছিল। কিন্তু কিন্তু যোধা ভাই, মায়ের মৃত্যু আর আবুল ফজলের মৃত্যু আমি কিছুতেই কিছুতেই সহ্য করতে পারছি না।
5: সম্রাট, স্থির হন, আপনি এখনো অসুস্থ।
1: বলতে পারো, বলতে পারো যোধা ভাই, সারাদিনের পরিশ্রান্ত ক্লান্ত আকবরের মাথায় কে স্নেহে হাত বুলিয়ে দেবে? কে লিখবে তার জীবন কথা, হিন্দুস্থানের কাহিনী?
5: সম্রাট, সম্রাট,
1: আমার আমার নবরত্ন সবার রত্নগুলো সব একটা একটা করে খসে পড়ছে বেগম।
5: আপনি সুস্থ হলে আবার সব ঠিক হবে।
1: হ্যাঁ, হয়তো হবে, কিন্তু মা মা হবে না যোধা ভাই, আবুল ফজল আর কোনো দিন হবে না। ও বুঝি বুঝি, আমার দিন ইলাহি ধর্মের সমর্থক, হিন্দু ধর্মগ্রন্থের অনুবাদক।

0: সব কথাই আমি জানি সম্রাট, এও জানি ফজল সাহেবের পিতা শেখ মুবারক আরব দেশীয় হলেও হিন্দুস্থানে আগ্রায় আবুল ফজলের জন্ম। এদেশকে ও সত্যি ভালোবাসত।
1: বন্দে গি শাহানশা, রাজবন্দের মুখে শুনলাম আপনি ভালোই আছে।
2: এসো এসো।
1: এ কি ভগ্নি, তুমি চলে যাচ্ছ? না না না, তুমি থাকো, তোমার উপস্থিতির প্রয়োজন আছে।
0: কিন্তু আমি?
1: হ্যাঁ তুমি, রাজকার্যে মোগল হারেমের কর্তৃত্ব অনস্বীকার্য ভগ্নী।
3: সম্রাট আপনি অসুস্থ,
1: সিংহাসন শূন্য রাখা নিরাপদ নয়।
4: সত্য শাহানশা, সেলিম আজও আপনার অবাধ্য।
2: সময় হয়ে এসেছে, সিংহাসনের উত্তরাধিকারী নির্বাচনের সময় হয়ে এসেছে। ভালো আছি বটে, কিন্তু কখন যে চোখ বুঝব।
1: তাহলে আদেশ দিন, ওয়াসিয়াতনামা তৈরি করতে আবুল ফৈজিকে খবর পাঠাই।
2: ফৈজি? না না না না, ফৈজিকে না, ফৈজিকে না, ফৈজিকে দেখো না। ফৈজির মুখের দিকে চাইলে আমার ফজলের কথা মনে পড়ে যায়। মনে হয় এই তো সেদিন, তখনও বাংলা জয় আমার সম্পূর্ণ হয়নি। আমার রাজত্বের চতুর্দশ বর্ষ রাজত্বকালে একদিন ভাই ফৈজির সঙ্গে আমার দরবারে হাজির হয়। তখনও 20-22 বছরের নবীন যুবক, আমার থেকে প্রায় 10 বছরের ছোট। ও আমার শুধু প্রধানমন্ত্রী ছিল না রাজা মানসিংহ, ও ছিল আমার নিত্যদিনের সঙ্গী, বিশ্বস্ত বন্ধু। আমার আদেশে যুদ্ধ করেছে ঠিক, কিন্তু যুদ্ধ ছিল ওর কাছে পাপ। হ্যাঁ, প্রয়োজনীয় পাপ ছাড়া আর কিছুই নয়।
0: সম্রাট আপনি শান্ত হন, শান্ত হন সম্রাট।
2: শান্ত হব, শান্ত হব। হ্যাঁ, কি যেন আলোচনা হচ্ছিল রাজা মানসিংহ? ও হ্যাঁ, উত্তরাধিকারী নির্বাচন।
1: হ্যাঁ সম্রাট, অধিকাংশ সভাসদরাই আপনার নাতি সেলিমের পুত্র খসরুকেই পছন্দ করে।
2: খসরু? হ্যাঁ, মুঘল রাজবংশের রত্ন, ধীর স্থির শান্ত, আমার অসুখে অনেক শুশ্রূষা করেছে। মুঘল রাজবংশে জন্মগ্রহণ করেও খসরু চরিত্রহীন মাতাল নয়। নিজের স্বার্থে ও কখনো রাজশক্তির অপপ্রয়োগ করবে না।
1: সত্য সম্রাট, আমি মাতুল বলে বা মনসবদার এই আজিজ কোকা খসরুর শ্বশুর বলে এ আমাদের পক্ষপাতিত্ব নয়।
2: জানি জানি রাজা মানসিংহ, আমি সব বুঝি, কিন্তু সেলিম যে আমার একমাত্র সন্তান, দিল্লি সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী। কে আমার মাথায় হাত বুলোলো রাজা মানসিংহ?
1: কই, কোথাও তো কেউ নেই সম্রাট।
2: নেই, কিন্তু ছিল, ছিল, নিশ্চয়ই ছিল। আমি যে স্পষ্ট মায়ের গায়ের গন্ধ অনুভব করলাম
0: সম্রাট,
2: মনে হলো মা হামিদা বানু আমার শির চুম্বন করে আমাকে আশীর্বাদ করলো।
1: সম্রাট,
2: ওই যে ওই ওই সেই নুরানি আলোক রশ্মি, তার মাঝে প্রদীপ, আমার মায়ের মূর্তি। ও কি মাঝে চলে যাচ্ছে, মাঝে চলে যাচ্ছে। মা মা, যেও না যেও না, ও মা
0: সম্রাট।

শান্তিরঞ্জন ভট্টাচার্য সম্প্রদায় নিবেদিত যাত্রা ভিনা সম্রাট আকবর এখানেই এসেছিল। অবর সঙ্গীত পরিচালনা তারকনাথ রায় ও ভীমচন্দ্র ঘোষ। বিভিন্ন চরিত্রে উদ্যান করেছেন হুমায়ুন নির্মলেন্দু সমাজদার, বালক আকবর সুস্মিতা বর্মন, বাদশাহ আকবর কমল শিকদার, তুরবুদ্দি খাঁ, নবর কুমার রায়, সলিফ মির্জা, প্রকাশ সামন্ত, আদম খাঁ, স্বপন কর্মকার, হাজি মোহাম্মদ সিস্তানি, প্রবীর ভট্টাচার্য, সাইকুলি খাঁ, নবকুমার রায়, বাহারুল কিয়া, তারকনাথ রায়, শেখ মুবারক, নির্মলেন্দু সমাজদার, আজিজ কোকা, কল্যাণ মজুমদার, প্রহরী ধীরেন্দ্র চন্দ্র দাস, বরলক্ষ এক অভিভা, প্রবীর ভট্টাচার্য, রানা প্রতাপ সিংহ, কল্যাণ মজুমদার, মান সিংহ, সুকান্ত বেদজ্ঞ ও বৈরাম খাঁ, শক্তি ভট্টাচার্য, যোধাভাই, নীলিমা বসু, গুলবদন মানু, রত্ন মুখোপাধ্যায়, আহমাল গাদ, গীতালি সেনগুপ্ত এবং হামিদা বানুর ভূমিকায় রূপদান করেছেন অনিতা বর্মন। কণ্ঠ সঙ্গীতে পুলক মন্ডল, যন্ত্র সঙ্গীতে রণজিৎ সেনগুপ্ত, চন্দন চক্রবর্তী, আলোক মন্ডল, তাপস কুমার রায়, বর্ণালী মন্ডল, অনুপম ঘোষ, সমরেশ মন্ডল, ভীমচন্দ্র ঘোষ এবং তারকনাথ রায়। ব্যবস্থাপনায় নির্মলেন্দু সমাজদার। নাট্য নির্দেশনা ও সম্রাট আকবরের ভূমিকা রূপদান করলেন শান্তিরঞ্জন ভট্টাচার্য। সম্পাদনা গোপাল চট্টোপাধ্যায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ, সেদিন চাই বৃষ্টি পড়ুক অঝোরে, ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ, সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব, সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো

পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জুন মাসে দেশে তৈরি C-295 বিমানের সফল উড়ানের ফলে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় ভারতের নৌবহরের মর্যাদা বৃদ্ধি করেছে। আকাশবাণী মন কি বাতে তিনি আজ বলেন, ভারতের সঙ্গীত সাহিত্য আধ্যাত্মিকতা সারা বিশ্বে প্রভাব ফেলেছে। সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সে দেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমনির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর পশ্চিম এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। ICC মহিলা টি-20 বিশ্বকাপে আজ লর্ডসের মাঠে গ্রুপ এর শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জুন মাসে মেড ইন ইন্ডিয়া C-295 বিমানের সফল প্রথম উড্ডয়নের মাধ্যমে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। আকাশবাণীতে প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী জানান যে ভারতের এ ধরনের 40টি বিমান তৈরি করা হচ্ছে। এর ফলে দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটা পথ এগিয়েছে। তিনি কলকাতায় সম্প্রতি নৌবাহিনীর একটি অনুষ্ঠানের উল্লেখ করে বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় ভারতের নৌবহরের মর্যাদা বৃদ্ধি করেছে। যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র তৈরি পরীক্ষাতেও ভারত সফল হয়েছে। এই জাহাজগুলোর নকশা থেকে শুরু করে নির্মাণ সবকিছুই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, তা জেনে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
1: INS দুনাগিরি, INS সংশোধক আর INS অগ্রয় কো ভারতীয় নৌসেনা কে বেড়ে মে শামিল কিয়া গয়া। ইন শিপস কি ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং তক সব কুছ স্বদেশী হ্যায়। সাথিও, জুন কে মহিনে মে হি এভিয়েশন সেক্টর মে ভি দেশ নে এক বড়ি

0: बड़ी सफलता पाई। C-295 ये विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है।
1: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে কথা বলেন। এই দিবসটি উদযাপনে ভারতের প্রচেষ্টার সঙ্গে সারা বিশ্ব একাত্ম হয়েছিল। তিনি আহমেদাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড যোগাসন চ্যাম্পিয়নশিপের কথা উল্লেখ করেন, যেখানে ভারত 102টি সোনাসহ মোট 114টি পদক জয় করে। বর্তমান প্রযুক্তির যুগেও নবরূপে গড়ে ওঠা নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের পুরনো ঐতিহ্যকে আবার নতুনভাবে ফিরিয়ে এনেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। প্রাচীন ঐতিহ্যকে বর্তমান সময়ের সঙ্গে জুড়ে দেওয়ায় নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রয়াসের প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গীত, সাহিত্য, আধ্যাত্মিকতা গোটা বিশ্বে প্রভাব ফেলেছে। এ প্রসঙ্গে তিনি ডমিনিকান রিপাবলিক নামে একটি দেশের উল্লেখ করেন। সেখানে খুব কম সংখ্যক ভারতীয় থাকলেও তারাই সংস্কৃতি ও আধ্যাত্মিকতা বাঁচিয়ে রাখতে লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের স্পেনিশ ভাষী কিছু মানুষ ব্রহ্মকমল ডোমিনিকানা নামে একটি দলও গঠন করেছে।
2: कैरिबियन सागर में डोमिनिकन रिपब्लिक नाम का एक देश है, वहाँ भारतीयों की संख्या करीब 100 है। भारतीय संस्कृति और अध्यात्म से जुड़ा एक बहुत अच्छा प्रयास वहाँ हो रहा है। वहाँ स्पेनिश बोलने वाले कुछ लोगों ने एक टीम बनाई है। इस टीम का नाम है ब्रह्म कमल डोमिनिकाना। टीम के सदस्य मिलकर वैदिक साहित्य का अध्ययन करते हैं। भारत से इतनी दूर रहकर हमारी परंपराओं को सीखने का उनका ये प्रयास बहुत प्रेरक है।
1: প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার প্রতি দেশের যুবাদের আগ্রহ বেড়েছে, খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন তারা। এ প্রসঙ্গে তিনি নাগাল্যান্ডের বেবি লীগের কথা উল্লেখ করেন। শিশুদের মনে এই লীগ ইতিবাচক প্রভাব ফেলেছে।
2: আজ দেশ মে এসে যুবাওঁ কি সংখ্যা বহুত তেজি সে বড় রহি হ্যায়, জো খেল ভি রহে হ্যায় অর খিল ভি রহে হ্যায়। পহলে কি তুলনা মে আব কহীঁ অধিক যুবা খেলোঁ কো ক্যারিয়ার কে রূপ মে আপনা রহে হ্যায়।
1: প্রধানমন্ত্রী তাঁর মন কি বাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের রুট ব্রিজের কথা উল্লেখ করেন। প্রকৃতি ও মানুষের অপূর্ব মেলবন্ধনে এই রুট ব্রিজ গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন। মহারাষ্ট্রের নান্দের বাহাদুরপুরা গ্রামের পেটকার পরিবারের একটি বিশেষ উদ্যোগের কথা স্মরণ করে শ্রী মোদী বলেন, ওই পরিবার আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে সাহায্য করার জন্য নিজেদের বাড়ির অনুষ্ঠান উপলক্ষে তাঁরা গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বীমার ব্যবস্থা করেছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের গৃহীত একাধিক প্রকল্পের কথা উল্লেখ করে 20 টাকার বার্ষিক প্রিমিয়ামে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা পাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার সুবিধার কথাও তিনি উল্লেখ করেন। বছরে 436 টাকা দিয়ে দুর্ভাগ্যজনক মৃত্যুতে 2,00,000 টাকার কভারেজের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার প্রশংসার কথা তুলে ধরেন তিনি।
2: सरकार देश के करोड़ों परिवारों तक सुरक्षा का कवच पहुंचा रही है। प्रधानमंत्री सुरक्षा बीमा योजना के तहत केवल 1 साल के 20 रुपये का प्रीमियम, उस पर 2,00,000 रुपये तक का दुर्घटना बीमा मिलता है।
1: প্রধানমন্ত্রী বলেন, কুসংস্কার অন্ধবিশ্বাস থেকে উত্তরণের পথ মানুষ এখন খুঁজে পাচ্ছে। তিনি প্রসঙ্গে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মনের উদ্যোগের কথা উল্লেখ করেন। পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে আসামের দুর্লভ প্রজাতির পাখি হাড়গিলা এখন মানুষের কুসংস্কারে বেড়াজাল ডিঙিয়ে মানুষের বন্ধু হয়ে উঠছে। পশ্চিম এশিয়ার সংকট পরিস্থিতিতে তিনি দেশবাসীর কাছে কৃষিকাজে রাসায়নিক সারের বদলে প্রাকৃতিক সার ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। দেশবাসী তার আবেদনে সাড়া দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসন্ন গণেশ উৎসবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সে সময় কুম্ভকারদের মাটির মূর্তি তৈরির আবেদন জানান। নাগরিকদেরও মাটির মূর্তি কিনতে উৎসাহিত করে শ্রী মোদী বলেন, যেহেতু বিসর্জনের পর মাটির মূর্তি জলে বিলীন হয়ে যায়, ফলত নদী, পুকুর ও সর্বোপরি আমাদের পরিবেশ সুরক্ষিত থাকে। আবার স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালে বার্তাও প্রতিফলিত হয়।
2: गणेश जी की मूर्तियां बनाने का काम बहुत पहले शुरू हो जाता है। मूर्ति बनाने वाले, मूर्तियों के व्यापार से जुड़े लोग अभी से सक्रिय हो जाते हैं। इसलिए मेरा आप सभी से एक आग्रह है, आप प्रयास करें कि आपके घर, सोसाइटी या आसपास की जगहों पर गणपति बप्पा की जो मूर्ति स्थापित हो वो हमारे देश की मिट्टी से बनी हो।
1: খবর শুনছেন আকাশবাণী থেকে।

সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমনির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। উভয় নেতাই দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক দিক পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে মত বিনিময় করবেন। এর আগে স্টেট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সে সময় প্রেসিডেন্ট হারমনিও উপস্থিত ছিলেন। অপারেশন আমিস্তাদের আওতায় পাঠানো ভারতের সহায়তায় ভেনেজুয়েলায় পৌঁছেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আশা প্রকাশ করেছেন যে ফিল্ড হাসপাতাল ইউনিট, ত্রাণ সামগ্রী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম সেদেশের ভূমিকম্প পরবর্তী চলমান ত্রাণ কার্যক্রমকে আরও জোরদার করে তুলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী দেশের ইতিহাসের এক সংকটময় মুহূর্তে ভারতের অগ্রগতির ক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রীর দীর্ঘস্থায়ী অবদানের কথা স্মরণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর পশ্চিম এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। গত কয়েক ঘণ্টায় উভয় পক্ষে নতুন করে সামরিক হামলা চালিয়েছে। এটি বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কারের ড্রোন হামলার জন্য তেহরানকে দাবি করার পর মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের 10টি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে। আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে আজ লন্ডনের লর্ডসের মাঠে গ্রুপ এর শেষ ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। ভারতের কিদাম্বি শ্রীকান্ত ক্যালিফোর্নিয়া ইউএস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে শ্রীকান্ত 22-20, 15-21, 21-19 গেমে জাপানের ইউদাই ওকিমোতোকে হারিয়ে দেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে জুন মাসে দেশে তৈরি C-295 বিমানের সফল উড়ানের ফলে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস দুনাগরী, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রায় ভারতের নৌবহরের মর্যাদা বৃদ্ধি করেছে। আকাশবাণী মন কি বাতে তিনি আজ বলেন যে ভারতের সঙ্গীত, সাহিত্য, আধ্যাত্মিকতা সারা বিশ্বে প্রভাব ফেলেছে। সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমনির মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন ব্যান্ডের গান। প্রথম গানটি একটি হালকা মেজাজের গান, চন্দ্রবিন্দুর পরিবেশনায় রইল আপনাদের জন্য।

ক্যাকটাসের পরে যে গানটি আপনাদের জন্য থাকবে রূপম ইসলামের, তাতে আছে স্মৃতি উস্কে দেওয়ার মাদকতা।

ছিচিয়ে নালু আমাকে এ শহরের অলিগলি সে পাঠালো।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 10 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:30। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34.4 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.1 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 61%, বৃষ্টিপাত 0.2 মিলিমিটার। উপকূলবর্তী মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর শেষ হলো।

এখন শুনবেন আজকে অর্থাৎ রবিবার 28 জুন 2026-এর মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। দুপুর 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, রয়েছে রসময়ী উপস্থাপনায় উমা মৈত্র ও অঙ্কিতা পাল। বিকেল 4:35 ষোলো আনা বাঙালি, ধ্রুপদ সঙ্গীত শিল্পী অপরাজিতা চক্রবর্তীর সাক্ষাৎকার শুনবেন আজ। আজ শুনবেন দ্বিতীয় পর্ব, সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানস প্রতিম দাস। সন্ধে 5:05 রয়েছে অনুষ্ঠান আজ সন্ধ্যায়, উপস্থাপনায় ইনা বাগচি। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রোহিত গোস্বামী। সন্ধে 6:20 ক্ষেত খামারের কথা, আজকের বিষয় বর্ষাকালীন চাষবাস। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন পম্পা বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। 6:50 আপনার স্বাস্থ্য, রয়েছে আজকের বিষয় পেশাগত রোগ। আজ শুনবেন প্রথম পর্ব, এ বিষয়ে বলবেন ডক্টর সন্দীপন গঙ্গোপাধ্যায়। সন্ধে 7:00 বেতার নাটক বিশ্বাস মশাই, রচনা বনফুল, বেতার নাট্যরূপ হীরেন চট্টোপাধ্যায়, প্রযোজনা শেফালী বন্দ্যোপাধ্যায়। রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের বাংলা রূপান্তর শুনবেন। আজ শুনবেন 135তম পর্ব।

রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয়, ইলিশ মারির চর রচনা আব্দুল জব্বার, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য, প্রযোজনা দুর্বাদে, সম্পাদনা রিয়া ঘোষ। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রাগেশ্রী রাগে শরদ পরিবেশন করবেন আবির হোসেন। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন প্রীতম পল্লে। 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আজ রবিবার 28 জুন 2026 মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান অনুরোধের আসর। নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুরু হল অনুষ্ঠান অনুরোধের আসর। এই পর্যায়ের আজ তৃতীয় দিন। অনুরোধের গান সঙ্গে নিয়ে স্টুডিওর এ প্রান্তে আজ রইলাম মৈত্রী বন্ধু ইনা বাগচি। প্রথমেই যে গানটি শোনাব, এই গানের অনুরোধ করে পাঠিয়েছেন নিমাই মিশ্র, মীনাক্ষী মিশ্র, কাজোড়া গ্রাম, মণ্ডলপাড়া, পশ্চিম বর্ধমান থেকে। শুনতে চেয়েছেন বন পলাশির পদাবলী ছায়াছবির এই গানটি শ্যামল মিত্রর কণ্ঠে। রইল গানটি শ্রোতাবন্ধুরা সকলের জন্য।

শুনছেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে পছন্দের অনুষ্ঠান অনুরোধের আসর। পরবর্তী গানের অনুরোধ করে পাঠিয়েছেন সাধন দাস ভৈরবটোলা লবণচোয়া মুর্শিদাবাদ থেকে। শুনতে চেয়েছেন পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে এই অসাধারণ গানটি। শ্রোতা বন্ধুরা।

অনুরোধের আসরের জন্য গানের অনুরোধ নেওয়া হচ্ছে আমাদের ফেসবুক পেজে, যার ঠিকানা facebook.com/maitri21। আরেকবার বলে দিই, facebook.com/maitreemaitri21। যাব আমাদের পরবর্তী গানের অনুরোধে। এ গানের অনুরোধ করে পাঠিয়েছেন বানিয়োর নলহাটি বীরভূম থেকে দেবজিৎ মণ্ডল, স্বাগতা মণ্ডল, স্বাতী মণ্ডল, ত্রিলোক বিহারী মণ্ডল। শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে সবার পছন্দের অনুষ্ঠান অনুরোধের আসর। পরবর্তী গানের অনুরোধ করে পাঠিয়েছেন দিক নগর পূর্ব বর্ধমান থেকে শ্রীমন্ত নাথ, অনিমা নাথ, হেমা নাথ। শুনতে চেয়েছেন আশা ভোসলের কণ্ঠে এই গানটি। শ্রোতা বন্ধুরা, রইল গানটি সকলের জন্য।

পরবর্তী গানে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনাদের অনুরোধে সাড়া পেয়ে আমরা সত্যিই আপ্লুত। ফেসবুক অ্যাকাউন্টের পাশাপাশি ইমেল আইডিতেও অনুরোধ পাঠাতেই পারেন। আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com। আরেকবার বলে দিই, maitribandhu maitribondhu23@gmail.com। এবারের গানটি হেমন্ত মুখোপাধ্যায় কণ্ঠে, শুনতে চেয়েছেন নিতাই দেবনাথ, গোবরহাটি কান্দি মুর্শিদাবাদ থেকে।

পরবর্তী গানের অনুরোধ করে পাঠিয়েছেন আশিস বসু আমাদি কয়রা খুলনা বাংলাদেশ থেকে। আপনার জন্য রইল মান্নাদের কণ্ঠে এই কালজয়ী গানটি।

ডাকযোগে আমাদের চিঠি পাঠাবার ঠিকানা আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। অবশ্যই চিঠি লিখবেন। আর আমরা যাব আজকের শেষ গানে। দেবাশিস ধারা, ছন্দা ধারা, রায়না পূর্ব বর্ধমান থেকে শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সত্যেন্দ্রনাথ দত্তের রচনা এই গানটি রইল সকলের জন্য।

0: পাঠশালাটি দোকান ঘরে
1: অনুরোধের আসর আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান মহিলাদের আসর। আজ রয়েছে রসময়ী, উপস্থাপনায় উমা মৈত্র এবং অঙ্কিতা পল।

0: দুই বাংলার সকল বন্ধুদের লেখা শুভেচ্ছা আর ভালোবাসা।
1: একদম। আর যেটা বলার সেটা হচ্ছে, বাইরে কিন্তু বেশ বৃষ্টি শুরু হয়েছে, মানে একদম বর্ষাকাল চলে এসেছে। এবার একটা কথা একটু বলি?
0: বলো।
1: আচ্ছা,
0: মানে যারা কয় কইয়া ফেলাও।
1: হ্যাঁ, আমার খুব মনে হয় যে বর্ষাকাল কি কোথাও একটু মন খারাপ করে আমাদের, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই যদি দেখি আকাশের মুখ ভার, তাহলে কি
0: মন খারাপ কি ভার হয়ে যায়
1: মনে হয় কোথাও, বা দু তিন দিন যদি বর্ষা হয়, টানা বৃষ্টি হয়, মনটা যেন কেমন একটু মনটা খারাপ।
0: এখন কথা কই, দু তিন দিন যদি টানা বৃষ্টি হয় তাইলে আমাদের হকল লোকেরই মন খারাপ হইব, কারণ ঘরে জল উঠবো, রাস্তায় বাইরে নিয়ে যাইতো না, জিনিসপত্রের দাম বাড়বো, তারপর তুমি বাজার যাইতে পারতেছ না, এই সমস্ত মিলাইয়া এইটার একখান বাস্তব রূপরেখা আছে মন খারাপ। কিন্তু ধরো তুমি সকালবেলা উঠতে দেখলা যে আকাশখান মুখ ভার কইরা আছে, অন্ধকার কইরা আছে, এবং টিপ টিপ বৃষ্টি পড়তেছে বা পড়তেছে না, হয়তো একটু পরে টিপ টিপ বৃষ্টি শুরু হইব, হয়তো তেমন বৃষ্টি হইলেও না, আমরা যারে কয় যত গড় যায় তত বর্ষায় না, তাইলেও মন খান যেন একটু ভার হইয়া থাকে, কেমন যেন মনে হয় পুরানো স্মৃতিরা আঁকড়ে ধরতেছে, এবং সেই স্মৃতি যারে স্মৃতি সত তুই সুখের না কইয়া যারে কন যায় স্মৃতি তুমি বেদনার, যে বেদনা জাগায় ক্ষত জাগায় যে মনে স্মৃতিরা, সেইগুলি যেন একেবারে আঁকড়াইয়া ধরে।
1: একদম। তবে আমার কোথাও গিয়ে মনে হয় একটা শৈশবের যে দিনগুলো আমরা ফেলে এসেছি সেই দিনগুলো কোথায় যেন মনটাকে একটু উদাস করে দেয়। এখন যখন বড় হয়েছি তখন ওই আমাদের হিসেবটা খুব ক্লিয়ার আমাদের কাছে, যে কোনটা চাই, কোনটা আমাদের প্রয়োজন, কোনটা করা উচিত বা উচিত নয়। কিন্তু যখন আমরা ছোট ছিলাম

0: তখন কিন্তু এই উচিত আর উচিত নয়ের বোধটা কিন্তু ততটা ছিল না। আমাদের ইচ্ছে হলেই কিন্তু আমরা বৃষ্টিতে ভিজতাম, তখন একবারও ভাবিনি যে পরের দিন স্কুল আসতে পারবো কি পারবো না। এখন ওটা ভাবতে হয় পরের দিন কিন্তু চাকরি ক্ষেত্রে আমাদের পৌঁছতে হবে, একদম।
1: আর সব থেকে বর্ষাকালের কথা কইতে আসি আমরা, আমরা শুনবো বর্ষাকালের কথা, কিন্তু তার থেকেও একটা মারাত্মক কথা কই, এইটা হইতেছে যদি শীতকালে বৃষ্টি হয়,
0: ওইটা
1: রাত ভৈরা বৃষ্টি হইতাছে, ভোরবেলা তোমারে কামে বইব। আমারই অনেকদিন হয়েছে আকাশবাণীর প্রোগ্রাম করানোর মানে আইয়াম আর কি, রাত 3:45 সময় আমাদের আকাশবাণীর যিনি সারথি তিনি গাড়ি লইয়া গিয়া হর্ন দিতেছেন, উ হগল লোকে লেপের তলে ফুইতে ফুইতে রেডিও শুনবো আর আমি দেখো বৃষ্টি। কিন্তু এই যে তুমি বাইরিয়া পড়লে না, এই সময় তোমার মনে একখান যারে কই ফুর্তিও আইব যে আমি একখান কাম করতে আসি, আর তো এইটা কেউ করতে আসে না, এইটা একখান কথা।
0: তখন কিন্তু বর্ষায় মানে পুরো শহরটা জেগে ওঠা সেটাও কিন্তু তুমি দেখতে দেখতে আসছো, সেটাও একটা খুব বড় পাওয়া।
1: আর একখান কথা
0: মানুষের,
1: মানুষের
0: এই যে মানুষের যে সকালবেলা ঘুম থেকে উঠে যে দিনটা শুরু করার জন্য যে প্রস্তুতি, সেটা কিন্তু তুমি দেখতে দেখতে আসছো, পুরো শহরটা আস্তে আস্তে জেগে উঠছে, সেটা একটা অন্য
1: আমরা যা দেখতে আসি, যা আমরা যারে এক্সপিরিয়েন্স করতে আসি, হেইটা কেউ করতে আসে না। বর্ষার এক একখান দিন খুব ভয়ঙ্কর হয়। যেমন একখান দিনের কথা আমার সকল শ্রোতা বন্ধু মনে করতে পারবেন, এইটা হইতেছে আমফানের দিন। আমরা, আমি এবং আরো একজন আসিল, হ্যাঁ, আমরা পুরা রাত রেডিওতে আসিলাম, মানে দুপুর 2টা থেকে রাত 2টা পর্যন্ত, একেবারে প্রায় টানা, প্রায় টানা কইতে আসি কারণ মাঝখানে 2 ঘন্টা অন্য একজন সামলাই দিছিল কনসোল, আমরা প্রোগ্রাম করতে আসি। সেই সময়টা তো কোভিড এর সময়, হ্যাঁ, বৃষ্টি বাইরে অজোরে ঝড় বৃষ্টিতে পুরা শহরটারে যেন মুচড়াইয়া ফেলাইতেছে, অথচ আমরা আকাশবাণীতে বইয়া যখন প্রোগ্রাম করতে আসি তখন আমাদের সবার প্রথম মনে হয়েছিল যে সেই সময় যখন টিভি কালা হইয়া গেছে, টিভি ব্ল্যাকআউট যারা কয় তারা খবর দিতে পারতেছে না, সেই সময় আকাশবাণীতে বইয়া আমরা কিন্তু পরপর মাইন্ড ছেড়ে খবর দিতে পারতাম। এইখানে একখানে এই এই জায়গাগুলো বড়
0: তৃপ্তি একদমই
1: দেয়, কিন্তু সকল সময় এটা আমরা একটা অন্য জায়গায় চলে যাইতেছি, কিন্তু সকল সময় একটু বৃষ্টির সময় মন খারাপের কথা এইটা কিন্তু মনস্তত্ববিদরাও কইয়া থাকেন। প্রকৃতির লগে লগে মনের যে পরিবর্তনটা হয়
0: একদম
1: ঠিক তেমনি কইরা সাহিত্যিকরাও কইয়া থাকেন। তো তুমি কার কথা শুনাইবা কও দেখি?
0: আমি আজকে যার কথা বলবো তিনি অর্পিতা সরকার, লেখিকা। তিনি কি বলছেন, বর্ষা কি শুধুই মন খারাপ, নাকি ছোটবেলার পুরনো স্মৃতিও আমাদের মনে করিয়ে দেয়? দেখি তিনি কি বলছেন।
2: বর্ষা এলেই আকাশে মেঘের সাথে সাথে আমাদের মনেও কেমন একটা মেঘলা ভাব জমে। জানলার ধারে বসে এক কাপ চা, সঙ্গে হালকা বিরহী গান। বর্ষাকাল বললেই আমাদের মনের মধ্যে প্রথম এই ছবিটাই বোধ হয় ভেসে ওঠে, তাই আমরা খুব তাড়াতাড়ি বর্ষাকে বিষণ্ণতার কাল, একাকিত্বের ঋতু এসব তকমা দিয়ে ফেলি। কিন্তু আমার মনে হয় বর্ষাকালকে যদি একটু অন্য চশমায় দেখা যায় তাহলে বোধ হয় এই মন খারাপের ঋতু, এর আড়ালে বর্ষার একটা অন্যরকম রূপ আমরা দেখতে পাবো। আর সেই রূপটা জীবনমুখী রূপ, প্রাণবন্ত একটা রূপ। যেমন এটা তো বলাই যায় যে আমরা বর্ষার জন্য চাতকের মতো অপেক্ষা করি, কারণ যখন গোটা প্রকৃতি মানে মাটি ফেটে চৌচির হয়ে যায় তখন কিন্তু বৃষ্টির একটা ফোটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। আর বৃষ্টি যখন নামে তখন মনে হয় দীর্ঘ প্রেম না হওয়া কোনো মানুষের জীবনে বোধ হয় প্রেম এলো, বা কখনো চুম্বন হয়নি এরকম খরার ঠোঁটে তার প্রেমিকা এসে চুম্বন করে গেল। একে

মাটি আর জলের প্রথম স্পর্শের গন্ধ, যেটা আমাদের মনে কিন্তু স্বস্তি এনে দেয়, যেন আমরা প্রাণ ফিরে পাই। তাই আমার কেন জানি না মনে হয় বর্ষা কোনো নিস্তেজ ঋতু নয়, এটা অত্যন্ত প্রাণবন্ত। চারিদিকে সবুজ, শুধু সবুজ নয়, গাঢ় সবুজ, ধুলো বালি সমস্ত ধুয়ে দিয়ে একটা গাঢ় সবুজ দিয়ে প্রকৃতিকে ঢেকে দেয় বর্ষাকাল, পুনর্জন্মের ঋতু। এবার আমরা বলতেই পারি যে বর্ষাকাল আমাদের কিছুটা মন খারাপ করে দেয়। মন খারাপ কখন হয়? যখন এই মধ্যবয়সে এসে, মধ্যবয়সের ঘেরাটোপে এসে এক কাপ চা আর হয়তো কিছু স্ন্যাক্স নিয়ে বারান্দায় বসে বৃষ্টি দেখছি, তখন এক লহমায় ফিরে যায় শৈশবে। বড়বেলার মন খারাপের মেঘগুলো তখন সরে যায় আর স্মৃতির পাতা থেকে ভেসে আসে অন্য এক চিত্র। তখন বর্ষা ছিল উদ্যম, উদ্যমতায় ভরা। সেই স্কুলের পাতা, স্কুলের খাতার পাতা ছিঁড়ে কাগজের নৌকা বানানো, জমা জলে সেই কাগজের নৌকা ভাসানো এবং স্কুল থেকে ফিরে আসার সময় হঠাৎ পাওয়া, মানে রেইনি ডে যাকে বলে, তো সেই হঠাৎ পাওয়া ছুটি, স্কুল থেকে ফেরার সময়তে ছাতা আর রেনকোট সব কিছুকে অগ্রাহ্য করে কাক ভেজা হয়ে ভিজতে ভিজতে বাড়ি ফেরা, তার মধ্যে যে একটা আদিম আনন্দ ছিল সেটা এখন পাই না। বাড়ি ফিরে ইলিশ মাছ ভাজা বা ডিম ভাজা খিচুড়ি, গরম ধোঁয়া ওঠা খিচুড়ি, সেটার একটা আলাদা আনন্দ ছিল। তো এই শৈশবটাকে হারিয়েছি, সেটার একটা মন খারাপ আছে। বর্ষাকাল বলতে আমরা যারা লেখালেখি করি তাদের কাছে মনে হয় যেন বর্ষাকাল একটা আয়না। তার কারণ বৃষ্টির এক টানা শব্দে বাইরের কোলাহল থেকে কিছুক্ষণের জন্য নিজের সাথে কথা বলার একটা সুযোগ পাওয়া যায়, এই কোলাহলকে ছাপিয়ে যায় বৃষ্টি। তো এই যে আধুনিক জীবনের আমরা ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছি, তার একটা সাময়িক বিরতি দেয়। সেই সময়ে এক মনে লিখতে ভালো লাগে, যেন মনে হয় নিজের সামনে দাঁড়িয়ে আছি। বর্ষাকাল কবিদের কাল, লেখকদের কাল, এটা বরাবর শুনে এসছি। নিজে যখন লিখি তখন মনে হয় বর্ষার এই বৃষ্টির শব্দে যখন কোনো কিছু শোনা যায় না, এই প্রাকৃতিক অর্কেস্ট্রা এক টানা যখন রিমঝিম শব্দে বেজে যায়, তখন সত্যি কিছুটা একাকিত্ব উপভোগ করতে পারি। উপভোগই বললাম, কারণ এই একাকিত্বটায় কালো কালি অনেকটা চলে, বেশ কিছু পাতা লেখা হয়ে যায়। তো আমার মনে হয় বর্ষাকে শুধু মন খারাপের ঋতু না বলে বর্ষাকে সৃষ্টির ঋতু বলা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে জীবনানন্দ দাস, বর্ষাকালে তো কম সৃষ্টি করেননি, প্রচুর সৃষ্টি করেছেন। এখনও লেখক লেখিকারা বর্ষাকালে লিখে চলেছেন, না বৃষ্টির গানের মতো এতটা সুন্দর না হোক, মাটির সোঁদা গন্ধের মতো এতটা সুন্দর না হোক, কিন্তু বর্ষাকালে লিখতে ভালো লাগে। হ্যাঁ, বর্ষাকালের জলমগ্ন রাস্তা বা স্যাঁতস্যাঁতে আবহাওয়া এগুলো বা এক নাগারে বৃষ্টির যে সমস্যা সেগুলো তো আছে, কিন্তু সেগুলো আছে বলে আমি বর্ষাকালকে ব্রাত্য করে দিতে পারি না। কারণ বর্ষাকাল সৃষ্টির ঋতু, বর্ষাকাল প্রাণ ফিরিয়ে দেওয়ার ঋতু, বর্ষাকাল নিজস্ব একটা ছন্দ আছে। তাই বর্ষাকাল থাকুক তার নিজের মহিমায়।

0: ঝড়ো ঝড়ো মুখরো বাদলো দিনে তো যদি বৃষ্টিটা আমার জানালার এপার থেকে হয় সেটা তো ভীষণ আনন্দের, এবং হাতে যদি এক কাপ চা বা কফি নিয়ে সেই বৃষ্টিটাকে যদি আমি উপভোগ করি এবং উপভোগ করাবার মতো অবস্থা থাকে তবে তো সেই বৃষ্টি সততই মধুর। কিন্তু কিছু মানুষ আমাদের সমাজে আছেন যাদের কাছে এই দিনের পর দিন বৃষ্টিটা হওয়া মানে সেটা তাদের জীবনে খুব দুর্বিষহ। আমার এই মুহূর্তে ভারতবর্ষ বলে
1: এখন কপের কথা মনে হইতেছে তো
0: সৈয়দ মুস্তফা সিরাজের লেখা এই গল্পটা শুরুই হচ্ছে বৃষ্টি দিয়ে এবং দু তিন দিন বৃষ্টি, এবং সেই বৃষ্টির ফলে যে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেইটা নিয়ে যে গ্রামের যে মানুষরা রয়েছে তাদের যে ভীষণ রকম সমস্যা তৈরি হয়েছে ফসলের ক্ষতি থেকে শুরু করে তাদের কাঁচা বাড়িঘর দর ক্ষতি সেইটা নিয়ে যে তাদের যে দুর্বিষহ অবস্থা সেটাও কিন্তু আমাদের বর্ষার আরেকটা দিকের কথা মনে করিয়ে দেয়।
1: সাহিত্যের কথা কইতে আসো, সাহিত্যে তো মানে অজস্র বর্ষা আছে, কিন্তু সাহিত্যে আমি একটা অসাধারণ সাহিত্যের কথা কই, শুধু নাম উল্লেখ করতে আসি, তুমি ছবির কথা কও, এটা হইতেছে পথের পাঁচালী।
0: হ্যাঁ, সেটা তো বর্ষা কিভাবে আসছে
1: আইতাছে, এবং বর্ষায় যেদিন দুর্গা আরেকখান কথা একেবারে অন্য পর্যায়ে গিয়া আমি একটু কইতে চাই, তার কারণ হইতেছে যে একদম অন্যরকম মাদার ছবিতে বর্ষা একখান অন্য জায়গা তৈরি করছিল। এইটা হইতাছে যে ওই যে আমরা সকলে জানি এই বৃষ্টিতে ভিজে মাঠে, এটা অপূর্ব গান। এই বৃষ্টিতে বৃষ্টির দৃশ্য কইতে হইলে আরাধনার কথা হকগলের আগে মনে পড়ে, হ্যাঁ, কিন্তু মানে এতই মনে পড়ে যে হকগল কিছু যেন আবসা হইয়া যায়, যেন বৃষ্টির জ্বরের মতো। কিন্তু এইখানেও দীপঙ্কর দেব এবং শর্মিলা অভিনয় করছিল আর কি, তারা বৃষ্টিতে ভিজ যাইছে এবং তাদের ভালোবাসার একখান পূর্ণ কি কইয়াম পূর্ণ সম্পর্কে তারা যাইতাছে, তাদের প্রতি বিয়া হইব, কিন্তু সেই সম্পর্কের সূত্র ধরে যে সন্তান পৃথিবীতে আইতাছে সেই সন্তান তাদের বিবাহ পূর্ব সন্তান।
0: আচ্ছা,
1: এবং এইটা লইয়াই যে তাদের বিবাহ পরবর্তী আরো দুইটা সন্তান হইতেছে, কিন্তু বিবাহ পূর্ব সন্তান যেখানে কোথাও কোনো কালিমা নাই, শুধুই ভালোবাসার সন্তান, এবং যেখানে বৃষ্টির অনুষঙ্গটা একেবারে অসাধারণ, তারা কিন্তু মানিয়ে লইতে পারতেছে না, এবং সমাজ পারতেছে না, এবং তার বাবা পারতে আসে না, কিন্তু মা ওই যে কিছুতেই তো মা তো ফালাই দিতে পারে না, মা জীবনের অনেকখানি কাটাইয়াও কিন্তু সেই সন্তান রে সেই সন্তানের কাছে সে ছুটতে যাইতাছে, এবং সেই সন্তান রে সে রাইখাইছিল যার কাছে, সেখানেও এক

0: ভালোবাসার সম্পর্ক, এইটা হইতেছে অমল পালেকার একতরফা এক ভালোবাসার সম্পর্ক। এক অপূর্ব কি কইয়াম, বৃষ্টি এবং ভালোবাসার মেলবন্ধনের কথা আমরা খুঁজে পাই।
1: তুমি যখন বললে তাহলে ওই তিতলি ছবিতে অপর্ণা সেন এবং মিঠুন চক্রবর্তী যখন বর্ষার দাতে যখন আবার নতুন করে দেখা হচ্ছে, তার মেয়ে তিতলির খুব চাইতো যে তার সঙ্গে দেখা করবে আর কি, তার স্বপ্নের নায়ক ছিল, কিন্তু যখন আবার পুনরায় এতগুলো বছর পর অপর্ণা সেনের সঙ্গে মিঠুন চক্রবর্তীর দেখা হচ্ছে এবং প্রথম বর্ষাটা যখন আসছে এবং একটা ফোঁটা বৃষ্টির ওর ঘড়ির উপর পড়ছে, সেই যে ছবি, সেই যে পুনর্মিলন, তার সঙ্গে যে বর্ষা আসছে, সেই যে মিলেমিশে যাচ্ছে প্রেম আর বর্ষা, এটা একটা অন্য অনুভূতি।
0: তার যেন ওই যে ঘড়ির উপর পড়তে আসে, আসলে সৃষ্টি তো শুধু স্রষ্টার নয়, যারা দেখতে আসে তাদেরও, এইটা যেন তারে অনেক বছর পিছায় দিতেছে। হ্যাঁ, মনটারে একেবারে মানে বর্ষা ধৈরা মানে বৃষ্টি ধৈরা অনেক বছর পিছাইছে। এই কথা কইতে বললে আমাদের তো কম শেষ হইব না, কিন্তু বর্ষার একখান খুব জরুরি কথা হইতাছে, খাওন দাওন।
1: হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই, খাওয়া ছাড়া কোনো ঋতুই যেন ভালো লাগে না, অন্তত বাঙালির কাছে, আমার কাছেও তাই।
0: আমরা বাঙালি বিষয়ে কোনো সন্দেহই নাই। আর একখান কথা কই, আমাদের মনীষা দত্ত
1: আচ্ছা
0: রেসিপি পাঠাইছে, আমরা ফুননে লই।
2: কর্ন স্টাফড রাইস, এটা বানাতে লাগবে গোবিন্দভোগ চাল, চালের ভাত এক কাপ, দই এক কাপ, বেসন তিন টেবিল চামচ, ময়দা দুই টেবিল চামচ, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, আর কর্ন লাগবে দুই টেবিল চামচ সিদ্ধ করা, চিলি ফ্লেক্স, গোলমরিচ, নুন, চিনি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব স্বাদ মতন, আর লাগবে চিজ, গ্রেট করা চিজ দুই টেবিল চামচ। এবার কীভাবে তৈরি করতে হবে প্রণালী, ভাতটা আর দই একসাথে মিক্সিতে পেস্ট করে নিতে হবে, একটি বোলের মধ্যে বেসন ময়দার সাথে এই ভাতের পেস্টটা, নুন, চিনি, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ছোট এই ব্যাটার থেকে ছোট ছোট প্যানকেক তৈরি করে নেব। আর এদিকে সিদ্ধ করা কর্ন, কাঁচা লঙ্কা কুচি, চিজ, নুন, চিনি দিয়ে সব মাখিয়ে রেখে দেব। এই প্যানকেকের ভেতর এই চিজ এবং কর্নের মিশ্রণটা একটু করে দিয়ে প্যানকেকটাকে ফোল্ড করে বা ভাঁজ করে সাইডগুলো একটু চেপে চেপে দিতে হবে। এগুলো ভীষণ ভালো খেতে হয় এবং খুব উপকারী। আজকে আমি শেখাবো বাদাম ও আমের হালুয়া। 100 গ্রাম কাজু বাদাম, 100 গ্রাম আমন্ড, 50 গ্রাম খোয়া ক্ষীর, আর 2 আমের পাল্প বা 2 কাপ আমের পাল্প, পাকা আমের পাল্প, চিনি বা গুড় স্বাদ মতন 1 চামচ ঘি, প্রণালী গরম জলে 15 মিনিট কাজু বাদাম ভিজিয়ে রাখতে হবে, আমন্ড গরম জলে কিছুক্ষণ ফুটিয়ে ঠান্ডা জলে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে, কাজু বাদাম এবং খোসা ছাড়ানো আমন্ড এবং খোয়া ক্ষীর নিয়ে মিক্সিতে একসাথে একটা পেস্ট তৈরি করে নিতে হবে, প্যানে ঘি গরম করে এই পেস্ট দিয়ে এবং এর সঙ্গে আমের পাল্প দিয়ে খুব করে নাড়তে হবে যাতে নিচে ধরে না যায়, এর সাথে স্বাদ মতন চিনি বা গুড় মিশিয়ে ভালো করে নাড়তে হবে, নাড়তে নাড়তে যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন নামিয়ে পরিবেশন করুন বাদাম ও পাকা আমের হালুয়া।

0: আরেকখান ছবির কথা মনে পড়তে আসে, তিলোত্তমা। খুব কি মন্দ হতো যদি আজ সন্ধ্যে থেকেই বৃষ্টি যেত ছড়ে। এরকম ছবিতে তো বারবার ঘুরে ফিরে আইসে। আরেকখান ছবির কথা তো হকগুলে ভাবতে আসে যে কেন কইতে আসি না। একখান কথা কই, এই ছবিটা যেদিন আমি ক্লাস 4 বা 5 দেখছিলাম, আমার এই মুহূর্তে হেইটা মনে নেই, কিন্তু এটা মনে আছে যে হেইটা যে দেখতে গেছিলাম, যে শিয়ালদার কাছে একখান হলে স্কুল থেকে বাইর হইয়া মা বাবার লগে গেছিলাম। হিরি বাবা, সেদিন সারা কলকাতা বৃষ্টিতে ডুব পাই গেছিল। হ্যাঁ, এবং এই সময় ট্রাম চলতো নিয়মিত, এবং ট্রামের ওই তার ছিঁড়া পড়তো এবং জলটা ইলেকট্রিফাইড হয়ে যেত। আমি মানে সবটা মনে করতে পারি না, বাট মানে আমার এখন সমস্যা বা ভালো যাই কো, আমার কিন্তু খুব ছোটবেলার স্মৃতি মনে আছে, 5 জন ইলেকট্রিফাইড হয়ে মারা গেছিল।
1: এইটা আমি সিনেমা খুব ভয়ঙ্কর একটা বাজে দিক
0: সিনেমাটা দেখা বাইর হইয়া আমি শুনছিলাম আর কি। আর এখন এইটা যে বয়সে আমি দেখতে গেছিলাম, এই বয়সে হয়তো সবাই খুব গম্ভীর হইয়া ছেলে পুলের একেবারে কি বললাম এই ধরনের ছবি দেখাইতে লইয়াই যাইত না। আর আমাদের বাড়িতে পড়াশোনার ছবি দেখা হকগুল কিছুর ব্যাপারে একেবারে স্বাধীনতার অন্ত আসিল না।
1: এইটা বই পড়া, যেটা তুমি বললে না কিন্তু,
0: হ্যাঁ বই পড়া এবং ছবি দেখা। এবং এইটা হইতেছে অনুসন্ধান, যার হিন্দি নামই হইতেছে বরসাত কি একলা। এই বৃষ্টির রাতে কিন্তু দুর্ঘটনা ঘটতে যায়। এবং জানো তো এই সময় এটা আসিল শক্তি সামন্তর কমার্শিয়াল ফিল্ম।
1: আচ্ছা,
0: এবং মানে এই ছবিটারে মানে একেবারে সুপার ডুপার হিট, হকগুল কিছু ঠিকঠাক। হ্যাঁ, আমরা ভাবতাম যে এইরকম সন্দেশখালিকে ধইরা এইরকম একখান ছবি হইছে আর কি। এইটা তো মানে একেবারে কল্পনার ছবি, এ সত্যি হইতেই পারে না। একখান কথা না কইলেই নয় আজকের দিনে দাঁড়িয়ে, ছবিটা যদি তুমি আজকের দিনে দেখা আরেকবার দেখো, এটা সম্ভবত আমার মনে হইতেছে 80 বা 81 ছবি। তো সেই সময় মানে আজ থেকে কত বছর আগে, প্রায় 36 বছর আগের ছবি। আজকের দিনে সেই ছবি দেখতে দেখতে মনে হইব যে কমার্শিয়াল ছবি তো বটেই, কিন্তু আজকের দিনে এই ছবি হয়তো সেন্সর বোর্ডে আটকাইয়ে যাইতে পারতো, কারণ এত কিছু তিনি সেই সময় ভাবে দেখাইছিলেন, সেইটা আজকের দিনে হয়তো কোথাও কোথাও সত্যি হইয়া গেছে। তো ওই যে একখান কথা কয় না, যারা সৃষ্টি করেন তারা সমাজ রে অনেকটা আগুইয়া দেখতে পারে,
1: একদমই তাই।
0: এইটা কিন্তু একখান এই ছবিটার কথা মনে হইলে বারবার মনে হয়,
1: একদম।
0: তো আজকে তো আমাদের সময়
1: শেষের পথে, কিন্তু ওই কথা বলতে বলতে

0: আড্ডা দিতে দিতে অনেকটা সময় যে কখন পেরিয়ে যায় বোঝাই যায় না। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন,
1: সকলে ভালো থাকবেন, আর ভাজাভুজি খাইয়েন, খিচুড়ি খাইয়েন, ইলিশ মাছ খাইয়েন, আর বর্ষার অনুষঙ্গে ছবি দেখেন, বই পড়েন।

0: শুনলেন অনুষ্ঠান মহিলাদের আসর। উপস্থাপনায় ছিলেন উমা মৈত্র এবং অঙ্কিতা পাল। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন ষোলো আনা বাঙালি। উপস্থাপনায় ডক্টর মানস প্রতিম দাস।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আকাশবাণী মৈত্রী নিয়মিত অনুষ্ঠান ষোলো আনা বাঙালি।

0: এই অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি অপরাজিতা চক্রবর্তী। এর আগে একটি পর্বে আমরা তার কাছ থেকে অনেক কিছু জেনেছি, মূলত ধ্রুপদ এই যে ধারা, হিন্দুস্তানি যে শাস্ত্রীয় সঙ্গীতের ধারা, তার বিকাশ কিভাবে ঘটেছে, তার বৈশিষ্ট্য কি কি, সেটা তিনি সুন্দরভাবে বুঝিয়েছেন। কিন্তু জানার বাকি রয়ে গেছে আরও অনেক কিছু, তাই এই পর্বে আমরা আরও একটু বেশি করে বুঝতে চাইব। যেটা বিশেষ করে নজর থাকবে আমাদের, সেটা হচ্ছে ধ্রুপদ কিভাবে অন্য জায়গায় ব্যবহৃত হয়েছে। যেমন রবীন্দ্রনাথের কথা আগেই এসেছে, তাঁর গানে কিভাবে ধ্রুপদ এসেছে। কিন্তু আমরা যেভাবে শুরু করি, সেই শুরু করাটা তো দরকার। যতই পর্ব দুই হোক না কেন, আমাকে তো পরিচয় করিয়ে দিতেই হবে শিল্পীকে। শিল্পী অপরাজিতা চক্রবর্তী, তিনি বাস করেন গুরুগ্রামে বা গুরগাঁওতে। তিনি প্রশিক্ষণ নিয়েছেন ধ্রুপদে, থেকেছেন বিভিন্ন জায়গায়, ভোপালে দীর্ঘদিন ধরে চর্চা করেছেন, নিজে শেখানো বটে এখন, এবং ডাগর ঘরানার শিক্ষার্থী, আজকে শিল্পী বলা যেতে পারে, এবং শিক্ষা দেওয়ার কারণে তিনি শিক্ষকও। কিছুদিন আগে দিল্লি কেন্দ্রে তিনি রবীন্দ্রসঙ্গীতে আমাদের গ্রেডেড আর্টিস্ট হয়েছেন। কিন্তু সব কিছু ছাড়িয়ে যেটা হয়, যেটা আমাদের এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তিনি বাংলার বাইরে রয়েছেন, কিন্তু বাংলা সংস্কৃতিকে তিনি ধরে রেখেছেন। সেটা প্রথম পর্বেও আমরা কিছুটা শুনেছি কিভাবে তার মনের মধ্যে বাসা বেঁধে রয়েছে সবকিছু, স্মৃতিতে ধরা রয়েছে সবকিছু। আজকে আর একটু শুনব। আজকে শুরু করব এই জায়গাটা থেকে যে আপনি বলেছেন ছোটবেলায় মনে হয়েছিল রবীন্দ্রনাথের গান আর একটু বেশি করে বুঝতে পারব, তার চলন বুঝতে পারব যদি ধ্রুপদ শেখা যায়। এবং সেখানে রবীন্দ্রনাথের নিজের শেখার কথাও আপনি উল্লেখ করেছিলেন। তো আমাদের আজকে আপনার কাছ থেকে জানতে চাওয়া যে রবীন্দ্রনাথের গানে ধ্রুপদের ব্যবহার কোথায়, এটা যদি একটু বুঝিয়ে বলেন।
1: হ্যাঁ, যেমন রবীন্দ্রনাথের গানে ধ্রুপদ, পুরো রবীন্দ্রসঙ্গীত চর্চার জীবনে আমার একটা জিনিস মনে হয়েছে, রবীন্দ্রনাথের সব গানে আমি ধ্রুপদ খুঁজে পেতে পারি। অর্থাৎ আলাদা করে ধ্রুপদ আঙ্গের যে গান, সেগুলো যেমন একটা কোনো ধ্রুপদ বন্দিশ, তার একটা বাংলা লেখা, সেখান থেকে উনি নিলেন খুব সহজ সাদা সুর এবং তাল, সেই ওই ধামার তালে রবীন্দ্রনাথের অনেক গান আছে, চৌতালে আছে, তীব্রা তালে আছে, এগুলো যেমন আছে, তেমনি স্বরের দিক থেকে বা সুরের দিক থেকে আমি বলবো এই যে নিরাভরণ অলঙ্কারহীন একটা গান, তাকে তিনি বলছেন স্বয়ং সম্পূর্ণ, এই গানে আর কিছু যুক্ত করতে হবে না, এটা আমার কাছে সব থেকে বড় ধ্রুপদের জায়গা বলে মনে হয়েছে। কারণ উনি এত গান শুনেছেন ওই সময়টাতে, সত্যি উনি ধ্রুপদ যেভাবে শুনেছেন, এবং শুনতে শুনতে যেটা আমাদেরও হয়, আত্মস্থ হয়ে যায়, কোথাও গিয়ে অবচেতন মন কোথাও না কোথাও সেটা ব্যবহার করে। রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে সেটা আমার ভীষণভাবে মনে হয়। কারণ যেমন ধরুন,

এই যে গানটা জাগে নাথ জোছনা রাতে, আমরা সবাই জানি এটা ধ্রুপদাঙ্গের গান। এটা যদি ধ্রুপদাঙ্গের গান হয়,

এই সুরের চলনটাই বা ধ্রুপদ নয় কেন? কারণ আমি যখন ডাগরবাণী বা এই সাধারণী গীতি বা ডাগরবাণী এই আলাপচারী সুর তাকে ধরে রাখা এটা যেভাবে যেভাবে শিখতে শিখতে গেছি, আমার মনে হয়েছে রবীন্দ্রনাথের গানের এই সুরের চলনগুলো এবং তার সাথে বাণীর যে সংযোগ সেটা ভীষণভাবে ধ্রুপদ। কারণ অনেকদিন আগে আমি একটা বই পড়েছিলাম, অমিতের সরকারের একটি বই, যেখানে গানের নাটকটা খুব উল্লেখ করা আছে। অর্থাৎ একটা সুর, আমরা যে টোনে কথা বলি, আমি যদি বলি আমি বাড়ি যাব বা তুই কেমন আছিস, ঠিক সেই রকম অনুভূতিতে রবীন্দ্রনাথের গানের বাণীর সঙ্গে সুরটা এক হয়ে যায়। এই মুহূর্তে আমার সেই গানটা দিয়ে উদাহরণ মনে পড়ছে না, কিন্তু একটা আমি বলতে পারি, যেমন

0: আমি যদি বলি সে আসবে, এই বিশ্বাসটা কোথাও গিয়ে সুরেও সেটা রবীন্দ্রনাথের গানে দেখা যায়। আমার খুব মনে হয় এই চলনটা আমি ধ্রুপদের সাথে একটা মিল খুঁজে পাই, এবং এই সুরকে দেখা বা এই সুরের মধ্যে যে মীর, কোনো অলঙ্কার নেই, কোনো খাটকা মুরকি নেই, আমি এভাবেই আলাপটা করি বা আমি এভাবেই আলাপটা শিখেছি।
1: এখানে জানতে ইচ্ছে করে, যে কোনো প্রতিষ্ঠানে গেলে সেখানে যারা শেখাবেন বা যারা কর্তা আছেন তারা সাধারণত একটা ইন্টারভিউ নেন, তো একটা সাধারণ প্রশ্ন থেকেই যায়, কেন শিখতে এসেছো?
0: এটা কঠিন প্রশ্ন
1: ছিল, এরকম প্রশ্ন যখন ভোপালে যাওয়া হয়েছিল
0: না, কেন শিখতে এসেছো আমাকে কেউ জিজ্ঞেস করেনি, কিন্তু এটা শিখে কি করবে কি খাবে এই প্রশ্ন আমাকে সবাই করেছে।
1: আচ্ছা, না বাইরের কেউ করলেন? তিনি অতটা জানেন না এই বিষয়টা সম্পর্কে, এর রাজপথ জানেন না, গলিগুজিও জানেন না, হঠাৎ করে জিজ্ঞাসা করে দিলেন। কিন্তু যিনি শিক্ষাগুরু বা এই শিক্ষার ব্যাপারটাকে সামলাচ্ছেন যারা, তারা যদি জিজ্ঞাসা করেন তখন একটা মানে হয় ব্যাখ্যা করতে। যেমন এখানে আমরা একটা ব্যাখ্যা খুঁজে পাচ্ছি যে রবীন্দ্রনাথকে আরো বেশি বুঝতে গিয়ে ধ্রুপদ শেখা, সেরকম কি কোনো উত্তর দিতে হয়েছিল?
0: কিন্তু আর ফেরত যেতে পারিনি ধ্রুপদ থেকে, দুটোকেই সঙ্গে করে নিয়ে আমি ঘুরছি। যেমন আমাকে না এরকম প্রশ্ন কেউ করেনি যে তুমি কেন এসছো, আমাকে আমার এখন যিনি গুরু উস্তাদ ওয়াসিফউদ্দিন ডাগর সাহেব উনি জিজ্ঞেস করেছিলেন যে ধ্রুপদ ভালো লাগে কেন, তা আমার কাছে খুব এক কথার উত্তর ছিল না যে কেন ভালো লাগে। আমি যেভাবে শুনেছি বা শুনতে শুনতে বড় হয়েছি, আমি আমি যেমন বারবার সব জায়গায় বলি যে শুধু ধ্রুপদ বলে না, এই এতগুলো গান বাজনা ধরন বা ধারা শুনতে শুনতে শুনতে শুনতে আমি কেন শিখতে এসেছি এই প্রশ্নটা আমি নিজেকেও করিনি, কোনোদিন করিনি যে কেন হঠাৎ ধ্রুপদ, কেন রবীন্দ্রসঙ্গীত বা কেন অন্য কিছু নয়। মানে আজকে যদি আমার মনে হয়

0: যে আমি একটুখানি ভায়োলিনটা শিখবো খুব ভালো করে। আমি কিন্তু জানি না কেন, কিন্তু আমি জানি যে আমি যদি শিখতে শুরু করি আমি সেটা চর্চা করব, আমি সেই অনুশীলনটার মধ্যে দিয়ে সারা জীবন যাব, এইটুকু আমি জানি।
1: সেই এটা যেন সেই রকম যে তুলির কাজকে যেমন শব্দ দিয়ে বর্ণনা করা যায় না সবসময়, তেমনি ভিতরে এই সঙ্গীতের প্রতি টানটাকেও শব্দের মধ্যে ধরা যায় না, একটা সমস্যা
0: অনেকটা।
1: তো আমরা আজকে তো ঠিক করেছি যে বুঝবো যে ধ্রুপদের ব্যবহার কোথায় কি হয়েছে। আর কোনো উদাহরণ পেতে পারি, মানে রবীন্দ্রনাথ ছাড়া অন্য কোথাও এই ধ্রুপদকে ব্যবহার করা হচ্ছে? একটা জায়গা তো আমরা একটু বুঝেছি যে এটা একটা বিশিষ্ট জায়গা যেটা নিজেকে মানে বলা যায় সম্পৃক্ত করে রেখেছে, আগের পর্বে শুনেছিলাম যে এটার আর অন্য কিছু দরকার হয়, কিন্তু তবুও যদি এর প্রয়োগের কথা ভাবি অন্য কোথাও কি প্রয়োগ আছে?
0: না, অন্য কোথাও বলতে যেমন আমরা বাংলা গানের যদি আরও অনেক ধারা দেখি, যেমন ধরুন অতুলপ্রসাদ বা দ্বিজেন্দ্র গীতি, এদের গানে আমি সেইভাবে আমি সত্যি সেভাবে ওই গানটা চর্চা করিনি, আমি যতটা রবীন্দ্রসঙ্গীত শিখেছি বা রবীন্দ্রসঙ্গীত নিয়ে ছোটোবেলা থেকে কাটিয়েছি, তাই আমার কাছে রবীন্দ্রসঙ্গীতকে উদাহরণ হিসেবে বলাটা খুব সহজ। কিন্তু ধ্রুপদের অন্য কোনো প্রয়োগ বলতে এখন যেটা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ ধ্রুপদ শুনতে চায়, আমি জানি না এটার কারণ এটা কি না যে আমাদের সোশ্যাল মিডিয়া বা কর্মব্যস্ততা এরকম একটা সারাদিন কাজ কাজ কাজ কাজের ফাঁকে একটু আলাপ শুনে ভালো লাগছে। মানে আমি আপনাকে একটা উদাহরণ দিই, একজন আমাকে শেয়ার করেছিলেন ধ্রুপদ শিখতে শুরু করে এক ছাত্র, যে অপরাজিতা ধ্রুপদ শেখার আজ 3-4 বছর হলো এবং আমি আস্তে আস্তে নিজেকে দেখলাম যে আমার রান্না করার পদ্ধতি এবং আমার গাড়ি চালানোর পদ্ধতি, আমার কথা বলা, এগুলো সব দিনে দিনে চেঞ্জ হতে হতে গেছে। সেটা কীরকম? কোথাও হয়তো এই অনুশীলনটা, অর্থাৎ এই যে সেটা আমার গুরুকুলেও ছিল, যেমন ধরুন 4-8 পর্যন্ত একটা স্বর গাওয়া হবে, সা, আর কিছু না, রেগা মাপা ধানিসা নয়, শুধু সা। কোথাও এই চর্চাটা, এই মনোনিবেশ, এই নিজেকে সব জায়গা থেকে বন্ধ করে একটা জায়গায় নিয়ে আসা, এটা বোধহয় জীবন যাপনের ক্ষেত্রে একটা খুব বড় প্রভাব ফেলে,
1: স্ট্রিমলাইন করা।
0: হ্যাঁ, ফলে ও যখন আমাকে এই কথাটা বলেছিল আমি চট করে নিজেকে দিয়ে বুঝিনি, কিন্তু যখন আমি নিজের দিকে ফিরে তাকালাম আমি দেখলাম আমারও তো অনেক কিছু চেঞ্জ হতে হতে গেছে। অর্থাৎ আমি কিভাবে কথা বলতাম আর আজকে আমি এই 10 বছর পরে কিভাবে কথা বলি সেটা হয়তো পাল্টে গেছে, বা আমি একটা জিনিসকে কিভাবে দেখছি, মানে কতগুলো পার্সপেক্টিভ হতে পারে দেখার, সেটা হয়তো আমি ভাবতে চেষ্টা করছি, আমি প্রশ্ন করছি, হয়তো আমি এই আগের আমিটা এরকম ছিল না। এইটা আমার কাছে ধ্রুপদ গাওয়ার এবং ধ্রুপদ পারফর্ম করার একটা খুব বড় পাওনা, যে মানুষ যারা শোনে তারা খুব পছন্দ করছে এই সাবজেক্টটাকে। আমি যেখানে ভাবি ধরুন যে একদম কলেজ, ছোট ছোট ছেলে মেয়ে শিখবে না, ভাল লাগবে না, তারা নিচ্ছে, তারা শুনছে, তারা বুঝতে চেষ্টা করছে।
1: সেই আর আজকে অনলাইনে শিক্ষা তো অনেক দূর অবধি চলে গিয়েছে।
0: হ্যাঁ, একদম।
1: সরাসরি যে গুরু গৃহে গিয়ে থাকতে হবে
0: না,
1: এটা বাধ্যতামূলক
0: না,
1: অন্তত এখন আর থাকছে
0: না।
1: আচ্ছা, এখানে একটা পারফরমেন্সের কথা যখন এসে গেল, আমরা একটু পারফরমেন্সের কথা জানতে চাইবো। তার আগে আরও একবার সবাইকে বলে দিই, যদি কেউ দেরিতে টিউন করে থাকেন, আমরা 16 আনা বাঙালি অনুষ্ঠানে কথা বলছি শিল্পী অপরাজিতা চক্রবর্তীর সঙ্গে। তিনি অবশ্যই নবদ্বীপের মেয়ে, কিন্তু আজকে থাকেন গুরগাঁও বা গুরুগ্রামে এবং তিনি ধ্রুপদে প্রশিক্ষণ নিয়েছেন বহুদিন ধরে। আজকে সেই ধ্রুপদ নিয়েই আলোচনা, তার অন্য ক্ষেত্রে প্রয়োগ নিয়ে আলোচনা, শেখার ক্ষেত্রে মানুষের আগ্রহ বাড়ছে সে প্রসঙ্গে আলোচনা, এগুলো আমরা করছি। তো আমরা যেখানে যেতে চাইছি যে পারফর্ম করা, এই সোশ্যাল মিডিয়ার কারণে এই পারফরমেন্সের টুকরো টুকরো অংশ দেখে দেখে আমরা অনেকেই কিন্তু মচতে শুরু করেছি এবং তখন মনে হচ্ছে যে কেন 2 মিনিট দেওয়া হলো, কেন আরো আরো 4 মিনিট নয় কেন। তো এই পারফর্ম করার সময় শিল্পীদের মুখের যে ভঙ্গি, তার কপালে একটু ভাঁজ, চোয়ালে একটা কঠিন ভাব, অথবা একটু কম বয়সী যিনি রয়েছেন তিনি গুরুজির পাশে বসে রয়েছেন, আমাকে সেইভাবে করতে হবে, তার একটা টেনশন, এগুলো ফুটে উঠছে। তো ধরা যাক এই শিক্ষা পর্বে কোন সময় পারফর্ম করতে হয়েছে বাইরে, তার অভিজ্ঞতা কেমন ছিল? সবটাই ভালো হবে এরকম না,
0: একদমই না, এবং এখনো এই যে একটা ভয় ভীতি বা হাত পা কাঁপা অবস্থা, সেটা গুরুজির পাশে বসে আমার সব থেকে বেশি হয়েছে। মানে যখন আমাদের তানপুরাতে পিছনে বসতে হয়, যে দুটো তানপুরা থাকে, এবং এখনো পর্যন্ত ধ্রুপদে আমি

0: একটা জিনিস এখানে বলবো, কোনো হারমোনিয়াম বা কোনো এসরাজ সারেঙ্গি কিচ্ছু থাকে না, শুধু দুটো তানপুরা। এবং সেই তানপুরা এবং শিল্পী যিনি, তার কিন্তু কোনো রকম বিরতি নেবার সুযোগ নেই। এক ঘন্টা, দু ঘন্টা, আড়াই ঘন্টা সে কিন্তু টানা গিয়ে চলেছে। যদি না আমরা ডাগার ব্রাদার্সের কথা বলি, যারা একসঙ্গে গিয়েছেন, তারা হয়তো কিছুটা বিরতি নিতে পেরেছেন, কিন্তু আমরা যারা সোলো পারফর্মার তাদের কিন্তু বিরতি নেওয়ার কোনো সুযোগ নেই।
1: আপনি অনুশীলন করছেন সকাল 4টে থেকে 8টা অবধি, আপনার কাছে এগুলো তো কোনো ব্যাপারই হবে না এক ঘন্টা তো করা
0: না। তারপরে যেটা হয়, একটু ভয় তো কাজ করে, ভয় খুব কাজ করে। বসার সঙ্গে সঙ্গে প্রথম যেটা মনে হয় যে অডিয়েন্স কেমন, এইটাকে মাপ করতে পারা বা তারা কিভাবে নেবে, এইটা প্রথম প্রথম খুবই ভয় করত। এখন আমি নিজেকে একটা সান্ত্বনা দিই যে আমি বিশ্বাস করি, যদি আমার চর্চা বা আমার গানের ওপর আমার একটা আস্থা থাকে বা একটা বিশ্বাস থাকে, তাহলে আমি হয়তো সেটা প্রেজেন্ট করতে পারবো একটা কোনো স্তর পর্যন্ত, যাতে তাদের মনে হবে যে না ঠিক আছে এটা কি শুনলাম। বা এরকম অভিজ্ঞতা হয়েছে যারা প্রথম ধ্রুপদ শুনেছে, এমন একটা বৈঠকে, দিল্লিতে এখন খুব বৈঠক কালচার আছে, মানে বৈঠক হচ্ছে এখানে ওখানে, যে কোনো একটা ছোট একটা ঘর, একটা স্পেস নিয়ে একটা একদম আগেকার দিনের মতন অডিয়েন্স এবং যিনি পারফর্ম করছেন খুব খুব কাছাকাছি তারা বসে একটা প্রশ্ন উত্তর, গান বাজনা এরকম চলছে। তো এগুলোতে আরো ভয় লাগে, কারণ অডিয়েন্স আরো সামনে, তাকে দেখা যাচ্ছে, তাদের এক্সপ্রেশনগুলো আমি দেখতে পাচ্ছি। এবং আমি লাস্ট একটা বৈঠকে করলাম, 90% মানুষ ধ্রুপদ আগে কোনোদিন শোনেনি, এবং আমার রীতিমতো ঘাম ঝরে গিয়েছিল যে এটা কি করে সম্ভব যে এদেরকে আমি এক ঘন্টা এরকম আলাপ তাই দিয়ে কি করে বসিয়ে রাখবো। কারণ প্রত্যেকেই তো মোবাইল দেখছে, রিলস দেখছে, এক মিনিটের, তার বেশি আর, মানে আপনি রান্নার ভিডিওর পরেই হয়তো ওস্তাদ রাশিদ খানের একটা গান শুনছেন, ওস্তাদ রাশিদ খান চলে যাওয়ার পরেই হয়তো মুখের সামনে অন্য কেউ চলে এলো, এই সময়টাতে এক ঘন্টা সে বসে আলাপটা শুনবে, এটা খুব চ্যালেঞ্জিং ছিল। কিন্তু যেভাবেই হোক, ওই প্রোগ্রামটার পরে অনেকে এসে যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে অন্যরকম কিছু তো শুনলাম, ওদের মনের মধ্যে যেটা গেঁথে গিয়েছিল সেটা হচ্ছে যে এই ধ্রুপদ সঙ্গীতটা আমরা আগে কেন কখনো শুনিনি, আর এই আলাপচারিটা কোথাও গিয়ে আমাদের একটা রুট, আমাদের একটা নিজস্বতা প্রশ্ন করেছে নিজেকে এসে। তো এইটা অনেকে এসে আমাকে ফিডব্যাক দিয়েছিলেন যে আমরা এটা শুনে এটা ফিল করেছি। আমার মনে হয় যে একটু একটু একটু করে পারফর্ম করতে করতে করতে করতে আমিও বড় হয়েছি না, আগের ভয়টা অন্যরকম ছিল, আগে স্টেজে ওঠার ভয় ছিল, এখন মনে হয় সুরটা কতটা লাগবে সেই ভয়টা বেশি করে, যে সুরটা লাগুক, বাকি 5 জন থাকুক, 10 জন শুনুক, 12 জন, 2 জন থাকুক, আমার সুরটা লাগুক।
1: আমাদের কেমন মনে হয় দর্শক আসনে বসে যে কণ্ঠ থেকে প্রথম শটটা বেরোনোর পর আর টেনশনটা থাকে না?
0: থাকে, একটু যেমন ওয়ার্ম আপ করতে একটু সময় লাগে, ঠিক তেমনি আমার মনে হয় যে যখনই, আমার নিজের ক্ষেত্রে এটা হয়, যেমন ধরুন প্রথম একটা রাগ গাইলাম, আমি একটা রাগ ভেবে গেলাম যে এটা গাইবো, ধরুন রাগ বিহাগ গাইলাম, আমি 1 ঘন্টা গাইলাম, পরের যেটা গাইবো তখন আমি একদম স্বতঃস্ফূর্ত হয়ে যাই, কারণ ওই 1 ঘন্টা আমার ওয়ার্ম আপ হয়ে গেছে। এবার সেইটা অবশ্যই ভয়টা এমন জায়গায় যেন না পৌঁছয় যে ওখানে গিয়ে কোথাও একটা ভাবার ক্ষেত্রে সেটা বাধা হয়ে দাঁড়ায়। ভাবতে ভাবতে তো যেতেই হবে, মানে আমি তো জানি না পরের ফ্রেজটা আমি কি গাইব, ঠিক ওই সময় একটা ফ্রেজ শেষ করার পর পরেরটা কি গাইব ওটা আসছে, ওটা মানে সঙ্গে সঙ্গে আমার, আমি রেয়াজ করেছি যেভাবে হয়তো এতগুলো প্রোগ্রাম করার পর আপনি বলছিলেন যে আমরা এডিট কিভাবে করি, রেয়াজটাকে আমরা এডিট করি মঞ্চে বসে। আমি যদি 5 ঘন্টা রেয়াজ করি আর আমি যদি 8 ঘন্টা পারফর্ম করি, তাহলে আমি আমার রেয়াজটাকে এডিট করলাম, এবার সেই এডিটটা কত ভালো হয় এক একটা প্রোগ্রামে,
1: কতটুকু
0: দেওয়া যায়
1: সেই, এবং মিশেলটা কিরকম হতে হবে সেটা খুব বড়। আবারও আপনি বসে আছেন, আমরা শুধু কথাই বলে যাচ্ছি, আবারও শ্রোতাদের মনে একটু চাই চাই ভাব শুরু হয়েছে, আমরা আবারও কোনো একটা দিকে যাই, কোনো একটা বিষয় একটু তুলে নিই, কোনো একটা রাগ যদি আপনি মনে করেন গুরুজির প্রিয় বা আপনার প্রিয় কিছু একটা যদি শোনাতে চান। ষোলো আনা বাঙালি এইভাবেই কিন্তু বেশ সমৃদ্ধ হয়ে ওঠে প্রতিটা পর্ব, আমরা শুনবো।

0: এটা রাগদেশ, রাগদেশ ডাগরবাণীর একটা খুব মানে বলা যায় খুবই খাস রাগ। রাগদেশে রবীন্দ্রনাথেরও অনেক গান আছে, কিন্তু
1: একই সঙ্গে বন্দে মাতরমের কথা মনে পড়ে যাচ্ছে।
0: হ্যাঁ, যেমন

0: যে এটাও রাখ দিস, মানে
1: একটা ছোট্ট জিনিস যেটা হয়তো তুচ্ছ, মানে অন্যান্যদের কাছে, মানে যারা শিখছেন তাদের কাছে তুচ্ছ বা যারা শেখাচ্ছেন, কিন্তু আমরা দর্শকরা, এই যেমন নাচে মুদ্রা থাকে না, গানে তো কণ্ঠই সব, কিন্তু হাতগুলো যেভাবে ঘোরে, এটাও কি গুরুজির কাছ থেকে শেখা হয়ে যায় নাকি এটা নিজের মতো করে?
0: কিছুটা গুরুর কাছ থেকেই আসে আমি বলবো, কারণ এক এক গুরু যেভাবে যেভাবে তার হাতের মুদ্রার ব্যবহার করেন, সামনে বসে দীর্ঘদিন শিখতে শিখতে ওটা অভ্যাস হয়ে যায়। যেমন কেউ কথা বলা অবচেতনেই তার চলে আসে, কারোর বাবার মতন, কারোর মায়ের মতন, কেউ হয়তো বাবার মতন বসে, কেউ হয়তো মায়ের মতো খায়, কেউ হয়তো তার যে গুরুর কাছ থেকে শিখেছে তার শৈলীটাকে বা তার আমি বলবো স্টাইলটাকে যেভাবে নকল করতে করতে যায়, যেমন বোঝা যায় আচ্ছা ও অমুকের গান গায়। যেমন হেমন্ত কোনটি পরবর্তী দিনে অনেক হয়েছে যে এরকম গান শুনলে বোঝা যায় যে ঠিক আছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে বা আমি বলবো সকলের ক্ষেত্রেই গুরুর থেকে তো এসেইছে, হাতের মুদ্রার কিন্তু আবার শাস্ত্রগত দিক থেকে আলাদা বই আছে, তার আলাদা ব্যবহার আছে। এটা আপনি প্রশ্ন করলেন, অনেকে করে না হাতের মুদ্রা। যেমন ধরুন কোনো একটি স্বর আমি যখন তাকে দেখাচ্ছি, যেটা এই যে স্ট্যান্ড করছি বা সাতে দাঁড়াচ্ছি, আমরা সবসময় মুষ্টিবদ্ধ রাখি, মানে এটা এবার ধরলাম, এই ধরা হলো, এবার যখন ছাড়া হবে হাত আপনি আপ এরকম হয়ে যাবে, মুঠিটা খুলে যাবে, অর্থাৎ স্বরটা তখন মুক্তি পেল। টেকনিক্যালি বলতে গেলে সুরটা তখন দাঁড়ালো, এবং যত সে দাঁড়াবে তত সে তার নিজের মতন করে ঘুরবে, ভাইব্রেট করবে। যতক্ষণ গলা কাঁপবে বা দাঁড়াচ্ছে না, স্টেবল হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত হাতটা ধরাই থাকবে। এটা এরকম কিছু কিছু মুদ্রা আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে আছে।
1: একটা জিনিস জানি না, মানে যাদের খুব কম জানা আছে তাদের অনেকটা স্বাধীনতা আছে জিজ্ঞাসা করার, সেই স্বাধীনতায় জিজ্ঞাসা করি যে আমি ভারতীয় সঙ্গীতই বলি, পাশ্চাত্য সঙ্গীতই বলি, সব জায়গাতেই একটা চড়াই আছে, মানে যেখানে এনার্জিটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি অনেক উঁচু নোটে চলে যাচ্ছি, অক্টেভে চলে যাচ্ছি, তারপর সেখান থেকে আবার ফিরে আসছি, ফিরে আসতেই

0: হয়, না হলে সেই জায়গাটা, সেই
1: হুম
0: সাম্যটা আসে না।
1: হুম
0: তখন দেখেছি যে সে মুদ্রাটা মানে সবার ক্ষেত্রে একরকম হয় না।
1: না হয় না।
0: হ্যাঁ,
1: যেমন ধরুন উপর থেকে আসার সময় কেউ হয়তো হাত টেনে ধরে নামানোটা দেখান, কেউ হয়তো, যেমন আমি বলবো বাড়ি গোলাম আলী খাঁ সাহেব, ওনার অত হাতের মুদ্রাই ছিল না, উনি হাত দুটোকে সামনে রেখেই গাইতেন, কোনো মুদ্রাই ছিল না। ওস্তাদ রাশিদ খাঁ সাহেব, আমি যত তার লাইভ প্রোগ্রাম দেখেছি, হাতের কোনো মুদ্রা সেরকম উনি ব্যবহার করতেন না। এবার কেউ কেউ সেটা করেন, কেউ কেউ করেন না, কিন্তু হ্যাঁ, যারা করেন সেই প্রত্যেকটা স্বর এবং হাতের মুদ্রার একটা মানে আছে, এবং খানিকটা গুরুর থেকেও সে নিয়ে নিয়েছে।
0: আমরা অনুষ্ঠানের শেষে চলে আসছি। এবার আপনাকে মানে আপনার কাছ থেকে শুনতে চাইব, শিক্ষক হিসেবে, যে ধরুন যাদের শেখাচ্ছেন, আপনি নিজেও মানে তুলনায় কম বয়সী, ফলে কিন্তু এখানে বয়সটা কোনো বিষয় নয়, আপনি শেখাচ্ছেন হয়তো আপনার দ্বিগুণ বয়সী কাউকে, কিন্তু তার মধ্যেও আপনার অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে যথেষ্ট এই বয়সে। আপনি নিজেই উল্লেখ করেছেন যে ধ্রুপদ শেখার আগ্রহ বাড়ছে, কিন্তু এটা তো সর্বত্র সত্যি নয়, অনেক ক্ষেত্রে হয়তো শৃঙ্খলাবদ্ধভাবে শেখাটা হচ্ছে না। আপনার কাছ থেকে একটাই জানতে চাওয়ার যে এই ধ্রুপদ যারা শিখবেন বা যেসব ছোটদের কথাই বলি, মনোযোগটা কেমন হবে, মানে আচরণটা কেমন হবে? অনেকেই বলেন, এবং আমাদের অনেক সময় মনে হয় যে তারা অনেকটা বেশি দাবি করছেন শিক্ষাগুরু হিসেবে, যে তোমার জীবনচর্যা জুড়ে যাবে এই শিক্ষার সঙ্গে, আমরা কোথাও গিয়ে বুঝি যে এটার প্রয়োজন আছে, কিন্তু আপনি কিভাবে বোঝাবেন বা বলবেন তাদের?
1: আমি দিল্লিতে 7 মাস যেমন বসন্ত ভ্যালি স্কুলে ছিলাম, ধ্রুপদ টিচার হিসেবে ছিলাম, সেখানে তো ক্লাস 6 এর বাচ্চাদেরও দেখেছি, এবং আমি অনলাইন ক্লাস 6, 4, 5 এরকম বাচ্চাদের শেখাই, যারা ওই বক্সটার সামনে এসে বসছে। তাদের বাবা মায়েদের আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে খুব সহজেই এটা শুরু থেকেই তাদেরকে ভয় দেখিয়ে এটাকে জীবন চর্যার মধ্যে তুমি কিভাবে ব্যবহার করবে, এবং এটাই হওয়া উচিত ধ্যান জ্ঞান, এটা বলালে যে কোনো বাচ্চা ভয় পেয়ে যাবে। যেটা চেষ্টা করা হয় সেটা হচ্ছে, প্রথম প্রথম শুরু আমি যেটা দিয়ে করি সেটা হচ্ছে রিপিটেশন। যে কোনো জিনিস আপনি বা আমি যখন একটা বাচ্চাকে শেখাচ্ছি বা সারেগামা পাধানিসা সানিধাপা মাগারিসা এটুকু বলছি, তাকে এটুকু অভ্যাস করাই যে এটা সে 1 মাস রিপিট করবে শুধু, অর্থাৎ আমার কাছে ক্লাসে বসেও সে ওটা করবে, বাড়িতেও সে শুধু অতটুকুই করবে, এর মাঝে আমি একটু গল্প করব, আমি একটু হালকা হালকা করে তাদেরকে বলবো আচ্ছা এটা এরকম হয় গানটা, এর পাশাপাশিও আরও অনেক গান আছে, তুমি এটা শুনো। এবং আমি আপনাকে বলছি, এটা খুব শুনতে অবাক লাগবে, আমি কিছু বাচ্চাদের হোমওয়ার্ক দিই যে তোমরা আজকে সিনিয়র ডাগার ব্রাদার্সের গান শুনে আসবে, এবং শুনে আসবে না কেন ভালো লাগলো এবং কেন ভালো লাগলো না, এই দুটো আমাকে বলবে। তো এই যে ছোট ছোট ছোট ছোট করে গল্পের মাধ্যমে ওদেরকে বোঝানো বা এই অনুশীলনটার প্রয়োজন আছে, তার থেকে বড় প্রয়োজন আছে আমি বলবো যে রিপিট করার কোনো জিনিস। আমরা যেমন ওস্তাদ জাকির হোসেন একবার বলেছিলেন, রিয়াজ সেটা নয় যেটা আপনি ভুল থেকে হঠাৎ করে ঠিক করলেন, রিয়াজ সেটা যেটা আপনি ঠিক করলেন এবং ওটাকে বছরের পর বছর রিপিট করলেন।
0: আমরা মনে হয় এই বার্তাটুকু নিয়েই আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে পারি, ইতি টানতে পারি। দুটো পর্ব জুড়ে আমরা শুনলাম অপরাজিতা চক্রবর্তীর কাছ থেকে দেশের বিভিন্ন জায়গা তার শেখা, তার আগ্রহ, যে আগ্রহ তাকে এইসব জায়গায় নিয়ে গিয়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রে ধ্রুপদের প্রয়োগ, ধ্রুপদের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি আমাদের জানিয়েছেন, বুঝিয়েছেন। তো এটা একটা ভালো লাগার আরম্ভ বলা যেতে পারে। যেমন তিনি বললেন না যে রেওয়াজের মাধ্যমে কোনো কিছু সূক্ষ্মতর হয়, আরো ভালো হয়, তেমনি বোধহয় আমাদের এই শোনার মাধ্যমে এই যে আরম্ভটা একটা পরিণতি পাবে। অনেক ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে এসে এত সুন্দরভাবে এই বিষয়গুলো আলোচনা করার জন্য। শ্রোতা বন্ধুরা, আমাদের অতিথি অপরাজিতা চক্রবর্তীকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই অনুষ্ঠান। নমস্কার।

এতক্ষণ শুনছিলেন ষোলো আনা বাঙালি, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ স্টুডিওর এ প্রান্তে কথার সাঁকো গড়তে রয়েছি মৈত্রী বন্ধু ইনা বাগচি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা থাকি বিভিন্ন বিষয়ের খবর নিয়ে, আর সাথে অবশ্যই থাকে গান। গানে যাওয়ার আগে তাই আজকের অনুষ্ঠানের রূপরেখা আপনাদের কাছে। খিড়কি থেকে সিংহ দুয়ার, আসলে উত্তর কলকাতার পুরনো বাড়ির বাহারি দরজার কারুকাজ নিয়ে আমাদের আজকের প্রথম প্রতিবেদন। দরজার কড়ায় লুকিয়ে থাকা গল্প, সে গল্প উত্তর কলকাতার অলিতে গলিতে, প্রথমেই তার কথা। আধার থেকে আলোর পথে এগোনো মানব জীবনের উদ্দেশ্যের মাঝেই যারা বইকে ভালোবাসতে শেখান, তারা নীরব বিপ্লবের মাধ্যমেই রক্ষা করেন সভ্যতাকে, পৃথিবীকে গড়ে তোলেন আগামীর বাসযোগ্য করে। বইয়ের মতো বিশ্বস্ত বন্ধুর জুড়ি মেলা ভার, তেমনি চলার পথের পথিককে খানিক মনের বিশ্রাম দিতেই যেন গড়ে উঠেছে পথ গ্রন্থাগার বা স্ট্রিট লাইব্রেরি। আমাদের পরবর্তী প্রতিবেদন এই স্ট্রিট লাইব্রেরি নিয়েই। লালমাটির দেশে সবুজের বিপ্লব এনেছেন পদ্মশ্রী দুখু মাঝি, আমাদের পরবর্তী গল্প হবে তাকে নিয়েই। সারা বিশ্ব এখন ফুটবল জ্বরে আক্রান্ত, থাকব ফিফা বিশ্বকাপের খেলার খবর নিয়ে। গৃহস্থালির টুকিটাকি বিভাগ এরপর, এমন খাবার যা কাঁচাও খাওয়া যায় আবার পাকাও খাওয়া যায়, দুয়ের অনেক উপকারিতা। শ্রোতা বন্ধুরা, আজ গৃহস্থালির টুকিটাকিতে পেঁপের উপকারিতা নিয়েই বলবো কিছু কথা। বর্ষা মানেই যেন খিচুড়ি, আহা, খাবার পাতে গরম খিচুড়ি সঙ্গে বিবিধ ভাজা, ভোজন রসিক বাঙালির এই খাবারে না নেই কখনোই। তা শুরু হলো কবে থেকে এই খিচুড়ি বিলাস? বলবো, সবই বলবো, তবে হ্যাঁ, ধৈর্য ধরতে হবে খানিক। আপাতত বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে রইল এই গানটি।

উত্তর কলকাতা শুধু একটি ভৌগোলিক অবস্থান নয়, আবহমান ইতিহাসের এক জীবন্ত দলিল। এখানকার অলি গলি জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য গল্প। কলকাতা কে, কবে, কিভাবে প্রতিষ্ঠা করেছে তা নিয়ে অবশ্য বিস্তর মতবাদ। যদিও শহরের কোলোনিয়াল রূপের সূচনা চার্নক তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরেই, তৎকালীন বাবুয়ানি চলন সাজপোশাক আহারাদি এই নিয়ে কথা উঠলেও দরজা বা সদর দৈনন্দিন চলাফেরায় অবিচ্ছেদ্য হলেও কিন্তু কিছুটা যেন অব্যক্ত থেকে গেছে। অষ্টাদশ শতকের শেষার্ধে নব্য ধনীদের অনেকেই কলকাতাভিমুখী। ইতিমধ্যেই ব্রিটিশ শাসন তাদের প্রভাবিত করেছে, সাহেবদের দেখাদেখি তারা বাড়ি নির্মাণে ব্যস্ত। সেকালে শোভাবাজার, জোড়াসাঁকো, পাথুরিয়াঘাটা জুড়ে গড়ে উঠেছে একের পর এক বনেদি বাড়ি। প্রাসাদ উপম সেই সব ভবনের প্রথমেই যা চোখে আসে তা হল সদর দরজা, কোথাও সূক্ষ্ম কারুকাজ বা কোথাও আবার বাহারি নকশা। সেকালের ঐতিহ্যের এক অন্যতম বাহক এই কাঠের দরজাগুলি। তবে শুধু ধনী বলে নয়, তৎকালীন মধ্যবিত্ত সদরেও ধরা দেয় নব্য স্থাপত্য। মূলত পূর্বধারা ও ইউরোপীয় শৈলীর মিশ্রণের ফসল এই ইন্দো কোলোনিয়াল আর্কিটেকচার। গঠনের প্রসঙ্গ আসতে গেলে শুরুতেই আসে উপাদান, প্রধানত শাল, সেগুন ও মেহগানি কাঠ দিয়ে এগুলি বানানো হতো। ফলত দীর্ঘ ঝড় জল পেরিয়ে তা আজও অটুট। কোথাও কোথাও পাল্লা হতো উঁচু ও চওড়া, অনেক সময় এতটাই বড় যে পুরোটা খোলার প্রয়োজন পড়ত না, মূল দরজার ভেতরেই খিড়কি দরজা, তাই দিয়েই সকলে যাওয়া আসা করতেন। যে কোনো দরজার সব

ভাবেই সামাজিকতার অঙ্গ হয়ে ওঠে দরজা। তবে সুরক্ষার পাশাপাশি নান্দনিকতার দিকেও থাকে কারিগরদের সমান নজর। আগে কপাটের উপর লতা পাতা ফুল সহ নানা রকম মোটিফ পাওয়া যেত, বহু ক্ষেত্রে উপরের আর্চে তা দেখতে পাওয়া যেত। তবে আবার অনেক সময় দরজা হতো ছিমছাম, সামান্য জ্যামিতিক কিছু ছাড়া তেমন কিছু নেই। অজানা গলির বাঁকে এমন অসংখ্য নিদর্শন আজও দৃশ্যমান। ক্রমশ বদলে চলেছে কলকাতা, পুরনো বাড়িঘর ভেঙে তৈরি হচ্ছে প্রাণহীন সব বহুতল। ক্রমবর্ধমানই ফ্ল্যাট আগ্রাসনের পশে দ্রুত হারিয়ে যাচ্ছে একদা হেরিটেজ এই বাড়িগুলি, ফলে দরজারাও আজ চরম সংকটের মুখে। নিয়মিত বার্নিশের অভাবে ধুঁকছে তারা, মরছে পড়ছে কড়াতেও। অনেক সময় বাড়ি বিক্রির ক্ষেত্রেই সেগুন কাঠের পাল্লা ও পিতলের কড়াগুলি সস্তায় কিনে নেন অ্যান্টিক ডিলাররা। অন্যদিকে আগামী প্রজন্ম উদাসীন, শহরপ্রেমী কিছু মানুষ বাদে তেমন খেয়াল রাখে না কেউ, অথচ কত ইতিহাসেরই না সাক্ষী এরা। অতএব ঐশ্বর্যের স্বার্থে এই লোকশিল্প রক্ষা কিন্তু আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। অনেকক্ষণ কথা হয়েছে, এবার আমরা গানে যাব। স্ত্রী ছায়াছবির একটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, রইল সকলের জন্য।

তা সে হলদে হয়ে আসা পুরনো বই হোক বা নতুন কাগজে ছাপার কালির গন্ধ মাখানো সদ্য কেনা বই, তবে দুনিয়া জুড়ে প্রযুক্তির দখলদারিতে বইয়ের প্রতি মানুষের টান হয়তো কিছুটা হলেও কমেছে, কিন্তু এমন বন্ধুকে কি হারিয়ে যেতে দেওয়া যায়? নতুন এবং আগামী পৃথিবীর সঙ্গে বইয়ের আলাপ করিয়ে দেওয়া, আসলে মানুষকে খানিকটা থিতু হতে দেওয়া, ভাববার অবকাশ দেওয়া, সেই নিয়েই আমাদের এবারের প্রতিবেদন। কলকাতার মতো ব্যস্ত শহরে নাগরিক কোলাহল পথিকের জন্য ক্লান্তিকর, মন চায় একটু বিশ্রাম। চলার পথে এমনই কিছু বই ঘেরা বিশ্রাম নেওয়ার জায়গা আছে শহরের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে। উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্ক, শ্যামবাজারের দেশবন্ধু পার্ক সংলগ্ন উত্তরের আড্ডা, দক্ষিণ প্রান্তের পাটুলিতে পাটুলি স্ট্রিট লাইব্রেরি ইত্যাদি ঠিকানা বই প্রেমী মানুষের কাছে তপ্ত বৈশাখে যেন এক পশলা বৃষ্টি। শুধু বই পোকা মানুষের জন্য নয়, রাস্তার ধারের এই বিনামূল্যের গ্রন্থাগারগুলি সাধারণ মানুষকে বইয়ের কাছাকাছি আনে, বই ভালোবাসতে শেখায়, শিশুদের সুস্থ মননের দিশারি করে তোলে। জগৎ মুখার্জি পার্কের লাইব্রেরির কথা বলি, শহরের ব্যস্ততম এক রাস্তা চিত্তরঞ্জন এভিনিউ। এই রাস্তায় জুড়ে আছে নাট্যকার গিরিশ ঘোষ, শোভাবাজার রাজবাড়ি, নেতাজির মহানিষ্ক্রমণ, জগৎ মুখার্জি পার্কের কথা। 2010 থেকে ধীরে ধীরে এক ইতিহাস জুড়ে যায় জগৎ মুখার্জি পার্কের সঙ্গে। ওই বছরই পার্কের নিরাপত্তারক্ষীর দায়িত্বে কাজে যোগ দেন সত্যরঞ্জন দলুই। তারপর ধীরে ধীরে তার হাত ধরেই কলকাতার একটি সাধারণ পার্ক হয়ে ওঠে উদ্যান গ্রন্থাগার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের ভূমিপুত্র সত্যরঞ্জনবাবুর বড় হয়ে ওঠা মাটিকে আঁকড়ে ধরেই রুজিরুটির তাগিদ তখন তাকে নিয়ে এলো শহরের কংক্রিটের দুনিয়ায়। তখন হয়তো কোথাও তিনিও খুঁজে বেড়াতেন সেই গ্রাম্য কোমলতা। সবুজকে ভালোবেসে নানা ধরনের গাছ দিয়ে সাজিয়ে তোলেন পার্কটি, বাড়তে থাকে মানুষের নানাগোনা। পার্শ্ববর্তী স্কুলে ছেলে মেয়েদের পৌঁছে দিয়ে অভিভাবকরা গল্প গুজব করে সময় কাটাতে আসতেন জগৎ মুখার্জি পার্কে। ঠিক এই সময়ই একটা স্বপ্ন দেখতে শুরু করেন সত্যরঞ্জন। পার্কে আসা মানুষজন সময় কাটাতে, পড়াশুনো করুন, মেতে উঠুন স্বাস্থ্যকর আড্ডায়, এই ছিল তার স্বপ্ন। সেই কল্পনাকেই বাস্তবে রূপ দিতে স্থানীয় মানুষের সহায়তায় নিজের বেতনে একটু একটু করে গড়ে তুললেন উদ্যান গ্রন্থাগার। নিজের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করলেন বই, সাজালেন সাধের বইঘর। পার্কে সময় কাটাতে আসা মানুষেরা এবার থেকে হাতে তুলে নিলেন বিভিন্ন পত্রপত্রিকা, বই। এভাবেই মানুষের সঙ্গে বইয়ের আত্মীয়তা গড়ে তুললেন সত্যরঞ্জন। এবার বলি উত্তরের আড্ডার কথা। নির্ভেজাল আড্ডা উত্তর কলকাতার বৈশিষ্ট্য। ভালো ভালো কত কিছু উঠে এসেছে এই রকম আড্ডার আসর থেকেই। যেমন ধরুন শ্যামবাজার সংলগ্ন উত্তরের আড্ডা এলাকার প্রাতঃভ্রমণকারীরা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে পরিকল্পনা করেন একটা লাইব্রেরি হলে ঠিক কেমন হয়। এই ভাবনা থেকেই প্রশাসনের সহযোগিতায় চায়ের দোকানকে কেন্দ্র করেই দেশবন্ধু ক্লাবের কাছে 2021 সালের 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন থেকে উত্তরের আড্ডা হয়ে উঠেছে স্ট্রিট লাইব্রেরি, যা পাঠকদের জন্য 24 ঘন্টা খোলা থাকে। সংগঠনের অন্যতম সদস্য শম্ভু সাহা বঙ্গদর্শন কমকে অবশ্য জানান যে মধ্যরাত পেরিয়ে রাত তখন প্রায় 2:30, তখনও কোনো কোনো বইপ্রেমী পাঠক কিন্তু বই পড়ায় মগ্ন থাকেন। 8 থেকে 80 সকলের সুস্থ আড্ডার ঠেক এই উত্তরের আড্ডা। নতুন প্রজন্ম নতুন করে পথ দেখায় প্রবীণদের, কিংসুক হালদার এমনই এক নতুন পথের দিশারি। বই পাগলে কিশোরের সরল চিন্তাভাবনায় জন্ম দিয়েছে পাটুলি স্ট্রিট লাইব্রেরির। কোভিড কালে কিংসুক লক্ষ্য করেন তার বন্ধু বান্ধবরা সকলেই বই থেকে দূরে দূরে সরে গিয়ে ক্রমশ মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। সেই সময় একদিন বাড়ির পুরনো বইয়ের যত্ন আত্তি করতে গিয়ে হঠাৎই প্রস্তাব দেয়, আচ্ছা বাড়ির বই দিয়ে যদি ছোটখাটো একটা লাইব্রেরি করা যায় কেমন হয়। তারই প্রস্তাবে পাশে দাঁড়ায় পরিবার, বাড়ির পুরনো রেফ্রিজারেটর রূপান্তরিত হয় বইয়ের আলমারিতে, স্থানীয় দোকানের পাশে রাখা হয় সেই রেফ্রিজারেটর। তারপর পেরোতে হয়েছে বেশ কিছু ঝড়জলের দিনও, হাল ছাড়েননি, স্বতঃস্ফূর্তভাবে অনেকে পাশে দাঁড়িয়েছে, বই দিয়েছে। মাতৃভাষা দিবসের দিন রেফ্রিজারেটরের মধ্যে দিয়ে যে গ্রন্থাগারের যাত্রা শুরু হয়েছিল সেটি একটি ছাদ পায়। 700 বই দিয়ে শুরু হওয়া গ্রন্থাগারটি বর্তমানে বইয়ের সংখ্যা প্রায় 8,500।
তবে শুধু পাটুলিতে নয়, হালদার পরিবারের উদ্যোগে এবং স্থানীয় মানুষের সহায়তায় বিভিন্ন

পৃথিবীতে সবচেয়ে দুর্লভ দুটি শব্দ বিশ্বাস এবং বন্ধুত্ব। বইয়ের মতো বিশ্বস্ত বন্ধু আর কে আছেই বা বলুন।

প্রত্যন্ত এলাকা, যেমন ধরুন এই সুন্দরবন, কুলতলি প্রভৃতি অঞ্চলে প্রায় 20টি এই ধরনের গ্রন্থাগার তৈরি হয়েছে। বোলপুরে রয়েছে ভ্রাম্যমান গ্রন্থাগার। কুমকুম অবশ্য জানিয়েছেন যে এই ধরনের গ্রন্থাগার নির্মাণের শর্ত একটাই, পাঠকদের কাছে কিন্তু কোনো অর্থমূল্যের বিনিময় চলবে না। এই গ্রন্থাগারগুলির সদস্য হওয়ার যায় শুধুমাত্র বইয়ের প্রতি ভালোবাসা থাকলেই, সমাজের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার মানসিকতার নিরিখে। এই লাইব্রেরি এখন যার কথা বলি সেটা হচ্ছে লিটল ফ্রি লাইব্রেরি। এই লাইব্রেরিটি পারস্পরিক বিশ্বাসের উপর ভিত্তি করে চলে। লেক মলের কাছাকাছি অবস্থিত এইখানে একটি বিনামূল্যে বই আদান প্রদানের স্থান, যা একটি সম্মানজনক ব্যবস্থার মাধ্যমেই পরিচালিত হয়। এখানে কোনো ফি বা সদস্যপদ ছাড়াই মানুষ একে অপরের সঙ্গে বই বিনিময় করতে পারেন। আধার থেকে আলোর পথে এগোনো মানব জীবনের মূল উদ্দেশ্য, কিন্তু বিভিন্ন কারণে দিকভ্রষ্ট হয় অনেকেই। কিন্তু জ্ঞান ও শিক্ষার আলো জ্বলিয়ে, আলো জ্বালিয়ে যারা সমকাল ও আগামীকে পথ দেখায়, তারাই তো প্রমাণ করে পৃথিবীটা এখনও স্বার্থপরের কক্ষিগত হয়ে যায়নি। যারা বইকে ভালোবাসতে শেখান, তারা হিংস্র সভ্যতার চোখে চোখ রেখে নীরব বিপ্লবের মাধ্যমে রক্ষা করেন সুস্থ সভ্যতাকে, পৃথিবীকে করে তোলেন আগামীর বাসযোগ্য। পরবর্তী গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

লাল মাটির দেশে সবুজের বিপ্লব কে এনেছে জানেন? পদ্মশ্রী দুখু মাঝি। তার সাইকেলের সামনে ছোট্ট একটি ফলকে লেখা বৃক্ষ মানব শ্রী দুখু মাঝি। পুরুলিয়ার তপ্ত লাল মাটিকে স্নিগ্ধ সবুজে ছায়া দিয়েছেন তিনি। প্রায় এক যুগের বেশি সময় ধরে গাছ লাগিয়ে প্রকৃত

অর্থেই সবুজ বিপ্লবী হয়ে ওঠা এই রুখু মাটির দুখুমাঝি পদ্মশ্রী সম্মানও পেয়েছেন। গাছ বাবা, গাছ দাদু, গাছ পাগল বলেই সবাই তাকে চেনে। পরিবারের আর্থিক অনটনে প্রথাগত শিক্ষা এগোয়নি, নিজেই তা স্বীকার করেন। কিন্তু কম বয়সে এক পুলিশ কর্তা তার মনে পরিবেশ সচেতনতার যে বীজ পুঁতেছিলেন তাকে অতি যত্নে লালন পালন করে আজ মহিরুহে পরিণত করে ফেলেছেন পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের সিঁদড়ি গ্রামের এই বাসিন্দা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস আরণ্যকের যুগলপ্রসাদ জায়গা থেকে দুর্গম জায়গা থেকে গাছ নিয়ে এসে নদীর ধারে এবং অন্যত্র লাগাতেন, সাহিত্যের এই চরিত্র যেন আজও বেঁচে আছে বাস্তবের দুঃখ মাঝির মধ্যে দিয়ে। পুরুলিয়ার পিছিয়ে পড়া ব্লকগুলির মধ্যে অন্যতম বাগমুন্ডি। এই ব্লকের রুক্ষ পাহাড়ি মাটিতে ভালো ফসল হয় না, মাইলের পর মাইল রুক্ষ জমি পড়ে থাকে অনাবাদি। এই ব্লকেরই সিঁদড়ি গ্রামের বাসিন্দা দুখু এইসব অনাবাদি জমিতে প্রাণদান করেছেন। তার হাতে এলাকার কমপক্ষে কয়েক হাজার গাছ মাথা তুলে দাঁড়িয়েছে। দুখুর লাগানো গাছের মধ্যে বেশিরভাগই বট, আম ও জাম। 78 বছর বয়সে এখনো সকাল হলেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন, সঙ্গে থাকে মাটি খোড়ার কোদাল গাইতি। শুধু গাছের চারা পুঁতে দিয়ে যায় সারা নয়, এই গাছকে বড় করে তোলা পর্যন্ত চলে দুখুর অদম্য লড়াই। আর সেই লড়াই তাকে পরিচিতি দিয়েছে গাছ দাদু বা গাছ বাবা নামে। বন দপ্তর বন মহোৎসবে দুখুকে সংবর্ধনা ও পুরস্কারও দিয়েছে, তারপর তাকে দেওয়া হল পদ্মসম্মান। এবারের গানটি তাই তার জন্যেই

0: আমরা শুধু খবরের কথা বলি না বা গানই শোনাই না, সতর্কবার্তাও দিয়ে থাকি।
1: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
2: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
3: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
4: কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন।

শ্রোতা বন্ধুরা, সারা বিশ্ব ফুটবল জ্বরে কম্পমান। ফিফা বিশ্বকাপ একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফা যুক্ত দেশগুলির ফুটবল দল অংশ নেয়। 1930 সালে প্রতিযোগিতা শুরু হয় এবং এখনও পর্যন্ত 4 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942 ও 1946 সালে এটি অনুষ্ঠিত হয়নি। মানুষের উন্মাদনা এই বিশ্বকাপ ঘিরে থাকে একেবারে প্রবল হয়ে। আকাশবাণী মৈত্রীর এফপি পেজে কিন্তু আমরা মতামত নিচ্ছি, আপনাদের পড়ে শোনাব অবশ্যই। তার আগে বলে দিই, এবারের বিশ্বকাপ শুরু হয়েছে 11 জুন থেকে চলবে 19 জুলাই পর্যন্ত। 48টি দেশ অংশগ্রহণে রয়েছে, 16টি আয়োজক শহরে চলছে এবং চলবে খেলাগুলি। 2002 পর এটি প্রথম বিশ্বকাপ যা একাধিক দেশ যৌথভাবে আয়োজন করেছে। 2022 সালের বিশ্বকাপ বিজয়ী হয়েছিল আর্জেন্টিনা। এবারে কোন দেশ হয় তা দেখার জন্য গুণমুখ গোটা বিশ্ব। এবারে বলে দিই যে খেলা হয়ে গেছে গতকাল এবং পরশু তার খবরাখবর। পানামা ইংল্যান্ডের ম্যাচে ইংল্যান্ড 2 গোলে জিতেছে। ক্রোয়েশিয়া ঘানার ম্যাচ ঘানা 1 গোলে হেরে গেছে। কলম্বিয়া পর্তুগালে কোনো গোল না করেই ম্যাচ ড্র। ডিআর কঙ্গো উজবেকিস্তান 3-1 ম্যাচের ফলাফল। অ্যালজেরিয়া অস্ট্রিয়া 3-3 গোল করে ড্র। জর্ডান আর্জেন্টিনা কিন্তু 1-3 অর্থাৎ আর্জেন্টিনা কিন্তু 3 গোলে ম্যাচ জিতেছে। আছে পরবর্তী সময়ের কথা একটু বলে দিই। ভারতীয় সময় অর্থাৎ আজ রাত প্রাত 12:30 অর্থাৎ আগামীকাল ভোর 12:30 সাউথ আফ্রিকা ক্যানাডার রয়েছে ম্যাচ। আগামীকাল রাত 10:30 রয়েছে ব্রাজিল জাপানের ম্যাচ এবং 30 জুন রাত 2:00 রয়েছে জার্মানি প্যারাগুয়ের ম্যাচ। এবারে জানিয়ে দিই আমাদের এক বন্ধু কি লিখে পাঠিয়েছেন সেটা। সুমন্ত সাহা লিখেছেন, এবছরের বিশ্বকাপ ফুটবল মানে ফিফা ওয়ার্ল্ড কাপ 26 চলছে এখন। এটা কেমন দেখছি সেটা বলতে গেলে, এবারের বিশ্বকাপ একদম আলাদা। প্রথমবার 3 দেশ অর্থাৎ ইউএসএ, ক্যানাডা, মেক্সিকো একসাথে আয়োজন করেছে। মোট 16টি শহরে খেলা হচ্ছে। 48টি দল, আগে ছিল 32, এবার হয়েছে 48টি দেশ, তাই ম্যাচও বেড়ে গেছে 104টি। 11 জুন শুরু হয়েছে, ফাইনাল হবে 19 জুলাই। এবারে 2026 বিশ্বকাপে খেলার মান নিয়ে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে মোটামুটি, 1 গোলের বন্যা বলছে, অর্থাৎ 54টি ম্যাচে 161টি গোল হয়েছে। গড়ে প্রতি ম্যাচে 2.9898% গোল। 2022 বিশ্বকাপে গড় ছিল 2.69, মানে এবার অ্যাটাকিং ফুটবল বেশি হচ্ছে। টপ স্কোরার মেসি 5 গোল করে এখনও পর্যন্ত সবার উপরে। বড় স্কোরও দেখা গেছে, মরক্কো 4-2, মরক্কো হাইতি 4-2, 4-2, ব্রাজিল স্কটল্যান্ড 3-0। মোট ছোট দলগুলি লড়াই দিচ্ছে। 48টি দল হওয়ায় কেপ ভার্দে, কিউরাকাও, জর্ডান, উজবেকিস্তানের মতো নতুন দল এসেছে, ওরা সহজে কিন্তু হার মানছে না। মরক্কো ভার্সেস হাইতি অর্থাৎ 4-2 ম্যাচ, হাইতি 2 গোল দিয়েছে। প্রথমার্ধ ছিল 2-2 অর্থাৎ 1-1 ছিল। মেক্সিকো উদ্বোধনী ম্যাচে সাউথ আফ্রিকাকে 2-0 গোলে হারানো কিন্তু অতটা সহজ ছিল না। হাই প্রেশার হাই টেম্পো ফুটবল দেশের খেলা। ইউএসএ, ক্যানাডা, মেক্সিকোর 16টা স্টেডিয়ামে হচ্ছে। আলাদা আবহাওয়া, মাঠ, টাইম জোন, প্লেয়ার ফিটনেস টেস্ট হচ্ছে। গড়ে প্রতি ম্যাচে 64,007 জন মাঠে, 54 ম্যাচ 34 লাখ বিদেশি দর্শক দেখছে। মাঠে এনার্জিটাও একেবারে দারুণ। 12টা গ্রুপ রাউন্ড অফ 32 হওয়ায় তৃতীয় দলগুলিও সুযোগ পাচ্ছে, তাই গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত কেউ ছেড়ে দিচ্ছে না, অর্থাৎ প্রতিটি পয়েন্টের দাম আছে। 48টি দল, অনেকে বলছে মান কমে গেছে কারণ কিছু দুর্বল দল ঢুকে পড়েছে, তবে হাইতি স্কটল্যান্ডের মতো দল বড় টিমকে ভয় দেখাচ্ছে। প্লেয়ারদের ইউএসএ থেকে মেক্সিকো, ক্যানাডা যেতে হচ্ছে, ক্লান্তি আসতেই পারে নকআউটে। মোট কথা, গোল বেশি, অ্যাটাকিং ফুটবল বেশি, আর ছোট দলগুলো ফাইট দিচ্ছে। 2022 চেয়ে ওপেন খেলা হচ্ছে, নকআউট পর্বে মান আরও বাড়বে কারণ তখন ব্রাজিল আর

আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানির মতো টিমগুলো মুখোমুখি হবে। আপনারাও আমাদের মতামত জানিয়ে এফবি আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে লিখে পাঠাতেই পারেন, আমরা পড়ব, পৌঁছে দেব বাকি বন্ধুদের কাছে আপনাদের মতামত।

ফুটবল জ্বরের পরে আমরা আসি আমাদের গৃহস্থালির টুকিটাকি বিভাগে। আজ জানাবো পেঁপের উপকারিতা। আচ্ছা, আপনারা কি জানেন পেঁপে কিন্তু খুব একেবারে খুব সাংঘাতিক উপকারী সবজি। শরীরের পাশাপাশি ত্বক ও চুলের যত্ন রাখে। সেদ্ধ করে খান বা তরকারিতে খান। বিভিন্ন রকমের সবজির মধ্যে পেঁপের উপকারিতা অনস্বীকার্য। সারা বছর ধরেই বাজারে এই সবজির দেখা পাওয়া যায়, তাই এটি এমন সহজলভ্য তেমনই উপকারী। কাঁচা পাকা যে কোনো অবস্থাতেই পেঁপে কিন্তু খেতেই পারেন। তবে কাঁচা পেঁপে সেদ্ধ করে বা তরকারিতে দিয়ে সব রকমভাবেই খাওয়া যেতেই পারে। পেঁপে কিভাবে আমাদের শরীরের জন্য উপকারী সেটা দেখা যাক। এক নম্বর, হজমের সমস্যার সমাধানের জন্য কাঁচা পেঁপে জুড়ি নেই। পেঁপের মধ্যে আছে গোপন অর্থাৎ পেভিন এনজাইম, বা প্যানক্রিয়াসের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের সমাধান করতে যেটা একেবারে ভীষণভাবে সাহায্য করে। পেঁপের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যে কোনো রকমের ইনফেকশন যেমন ইউরিনারি ট্র্যাক্ট বা কানের ইনফেকশন এবং ইনফ্লুয়েঞ্জার উপশমও সাহায্য করে। বীজের, পেঁপের বীজের মধ্যেও আছে অনেক গুণ। তার মধ্যে আছে অ্যান্টিহেলমিনথিক ও অ্যান্টি অ্যামিওবায়োটিক ক্ষমতা, বা হেলমিনথেস ও অ্যামিবা ইনফেকশন রোধ করতে পারে। ত্বকের দাগ ছোপ, অ্যাকনে, ফুসকুড়ি, ফাইন লাইন্সের সমস্যা কমাতেও পেঁপে খুবই উপকারী। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এ, ভিটামিন ই এবং প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট, যা ত্বক ও চুল ভালো রাখতে বিশেষভাবে সাহায্য করে। প্রেগনেন্সির সময় কাঁচা পেঁপে শরীরের জন্য খুবই উপকারী। ঋতুচক্র চলাকালীন অনেকেই পেটে খুব ব্যথা হয়, কাঁচা পেঁপে খেলে কিন্তু তার কিছুটা উপশম ঘটে। কাঁচা পেঁপেতে থাকা ফলিক অ্যাসিড শরীরের থাকা হোমোসিস্টিনকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। এইভাবে হার্ট অ্যাটাকের আশঙ্কাও অনেকটাই কমিয়ে দেয়, কারণ হেমোসিস্টিনের মাত্রা বেড়ে গেলে শিরা ও ধমনি ক্ষতিগ্রস্ত হয়, ফলে হার্ট অ্যাটাকের আশঙ্কাও বেড়ে যায়। হার্ট অ্যাটাকের আশঙ্কা কিন্তু এই পেঁপেই রোধ করতে পারে। কাঁচা পেঁপে এই মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে, ফলে হার্টও ভালো থাকে। তাই প্রতিদিনের মেনুতে পেঁপে আমরা রাখতেই পারি। আমিষ বা নিরামিষ যে কোনো রকমের রান্নাই পেঁপে দিয়ে করতে পারেন। শ্রোতা বন্ধুরা, আজ সন্ধ্যায় অনুষ্ঠান এ পর্যন্তই। সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু ইনা বাগচি।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের আজকের পর্বে আপনাদের সাথে আমি রোহিত গোস্বামী। আজকের পর্বে প্রথমে খেলার টুকরো খবর নিয়ে থাকবে এক নজরে, এর পাশাপাশি থাকবে আতশকাচের তলায়, বিশ্বকাপের রঙ্গমঞ্চে বিশ্বকাপের বিভিন্ন ঐতিহাসিক খবর, এ সপ্তাহের খেলোয়াড় এবং আজকের দিনে। তবে সবার প্রথমে শুনে নেওয়া যাক এক নজরে।
1: এক নজরে

0: ফুটবলের মহাযজ্ঞ,
1: ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ এলে মুখোমুখি হয়েছিল পানামা ও ইংল্যান্ড। সেই খেলায় পানামাকে 2-0 গোলে পরাজিত করল ইংল্যান্ড। এই জয়ের ফলে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রইল ইংল্যান্ড। তাদের হয়ে জয়সূচক গোলগুলি করেন জুড বেলিংহাম ও হ্যারি কেন। পানামা 3টি খেলাতেই হেরে বিশ্বকাপের সফর শেষ করল। রাউন্ড অফ 32-তে 1 জুলাই ইংল্যান্ড মুখোমুখি হবে কঙ্গোর। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9টা বেজে 30 মিনিটে।

গ্রুপ এলের অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া ও ঘানা। হাড্ডাহাড্ডি লড়াইতে ক্রোয়েশিয়া 2-1 গোলে পরাজিত করে ঘানাকে। এই জয়ের ফলে 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স হিসেবে রাউন্ড অফ 32-তে পৌঁছে গেল ক্রোয়েশিয়া। 3 জুলাই ভারতীয় সময় রাত 4:30 তারা মুখোমুখি হবে পর্তুগালের। অপরদিকে ঘানা 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হলেও ফিফার নতুন নিয়ম অনুযায়ী গ্রুপে তৃতীয় স্থানাধিকারী সেরা 8টি দলের একটি হওয়ার দরুন রাউন্ড অফ 32-তে জায়গা করে নিল। 4 জুলাই ভারতীয় সময় সকাল 7টায় তারা মুখোমুখি হবে কলম্বিয়ার।

গ্রুপ কেতে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল কলম্বিয়া ও পর্তুগাল। খেলাটি গোলশূন্য ড্র হওয়ায় এই গ্রুপ থেকে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে কলম্বিয়া গ্রুপে শীর্ষে থেকে রাউন্ড অফ 32 জায়গা করে নিয়েছে।

তারা 4ঠা জুলাই মুখোমুখি হবে ঘানার। 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স হল পর্তুগাল। 3রা জুলাই তারা মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। গ্রুপকের অপর খেলায় কঙ্গো ও উজবেকিস্তানের ম্যাচটিতে 3-1 গোলে কঙ্গো হারাল উজবেকদের। এর ফলে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে সেরা 8টি তৃতীয় স্থানাধিকারী দলের একটি হওয়ায় তারা রাউন্ড অফ 32-তে পৌঁছে গেল। 1লা জুলাই তারা মুখোমুখি হবে হ্যারি কেনের ইংল্যান্ডের। অপরদিকে উজবেকিস্তান গ্রুপের 3টি ম্যাচেই হেরে তাদের বিশ্বকাপ অভিযান শেষ করলো।

গ্রুপ জেতে লিও মেসির আর্জেন্টিনা জর্ডনকে 3-1 গোলে পরাজিত করল। এই জয়ের সাথেই গ্রুপ জেতে 3 ম্যাচের সবকটিতে জিতে 9 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে শেষ করল আর্জেন্টিনা। রাউন্ড অফ 32-তে 4 জুলাই ভারতীয় সময় রাত 3:30 তারা মুখোমুখি হবে কাবো ভার্দের। আর্জেন্টিনার হয়ে আজকে জয়সূচক গোলগুলি করেন জিওভানি লো সোলসো, লাউটারো মার্টিনেস এবং লিওনেল মেসি। বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে টানা 7টি ম্যাচে গোল করার অনন্য রেকর্ড স্থাপন করলেন মেসি। এর সাথে তার এই বিশ্বকাপে মোট গোল সংখ্যা দাঁড়াল আপাততভাবে 6। বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা এখন 19। গ্রুপ জের অপর একটি খেলায় মুখোমুখি হয়েছিল আলজেরিয়া ও অস্ট্রিয়া। রুদ্ধশ্বাস ম্যাচে খেলা শেষ হল 3-3 গোলে। খেলার একেবারে শেষ মুহূর্তে অস্ট্রিয়া গোল শোধ করে দেয়। এর ফলে উভয় দলের পয়েন্ট দাঁড়ায় 3 ম্যাচে 4। গোল পার্থক্যের কারণে অস্ট্রিয়া গ্রুপ রানার্স হল। রাউন্ড অফ 32-তে 3 জুলাই তারা মুখোমুখি হবে স্পেনের। অপরদিকে সেরা 8টি তৃতীয় স্থানাধিকারী দলের একটি হয়ে রাউন্ড অফ 32-তে পৌঁছে গেল আলজেরিয়া। 3 জুলাই তারা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।

আজ থেকে শুরু হতে চলেছে ফিফ বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্ব, অর্থাৎ রাউন্ড অফ 32। ভারতীয় সময় রাত 12:30 মুখোমুখি হতে চলেছে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। খেলাটি অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। শ্রোতা বন্ধুরা, ফুটবল থেকে এবার চলে আসব ক্রিকেটের খবরে।

বেলফাস্টে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ভারত। প্রসঙ্গত, প্রথম খেলায় শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতকে পরাজিত করে এই মুহূর্তে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। তিন টেস্টের সিরিজের তৃতীয় টেস্টে ট্রেন্ট ব্রিজে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে 438 রানে অল আউট হয়ে যায়। জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড 354 রান করতে সক্ষম হয়। চতুর্থ দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের রান দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 180। তাদের মোট লিড এখন 264 রানের। প্রসঙ্গত, উভয় দলই একটি করে টেস্ট জেতায়, সিরিজের ফলাফল এখন 1-1।

আগামীকাল থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যশালী টেনিস টুর্নামেন্ট উইম্বলডন। প্রথম দিন সেন্টার কোর্টে নামতে চলেছেন পুরুষ বিভাগের শীর্ষ বাছাই ইয়ানিক সিনার এবং সপ্তম বাছাই নোভাক জোকোভিচ। অপরদিকে মহিলা বিভাগে সেন্টার কোর্টে নামবেন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা, সপ্তম বাছাই কোকো গফ এবং চতুর্দশ বাছাই নাওমি ওসাকা। মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে আজ লর্ডসে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। খেলা শুরু ভারতীয় সময় সন্ধে ৭টায়। সেমিফাইনালে পৌঁছতে গেলে ভারতের আজকের খেলায় জেতাটা আবশ্যিক। মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে গতকাল ওভালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। টসে জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৩ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ১৭.২ ওভারে মাত্র একটি উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড।

0: শ্রোতা বন্ধুরা, চারিদিকে এখন বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা। এমন পরিস্থিতিতে আমরা এবার আলোচনা করব বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনার কথা, যা আমাদের অনুষ্ঠানের পরবর্তী অধ্যায়, এবং তার নাম হল বিশ্বকাপের রঙ্গমঞ্চে।
1: বিশ্বকাপ রঙ্গমঞ্চে।

1994 সালের 28শে জুন, রাশিয়ার স্ট্রাইকার ওলেগ সালেঙ্কা একাই ক্যামেরুনের বিপক্ষে 5টি গোল করলেন। গ্রুপ পর্বের সেই খেলায় রাশিয়া 6-1 ব্যবধানে ক্যামেরুনের বিপক্ষে জয়লাভ করে। বিশ্বকাপের কোনো একটি একক ম্যাচে কোনো খেলোয়াড়ের 5 গোল করার রেকর্ড এটাই প্রথম, এবং আজ পর্যন্ত এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। সেবার সালেঙ্কা মোট 6টি গোল করেন এবং যৌথভাবে সোনার বুট জেতেন।

সেই খেলাতেই ক্যামেরুনের হয়ে একমাত্র গোলটি করেন রজার মিল্লা। তখন তার বয়স ছিল 42 বছর 39 দিন। এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে প্রবীণতম খেলোয়াড় হিসেবে গোলদাতার রেকর্ড তিনি নিজের নামে করেন এবং যে রেকর্ড আজও অক্ষুণ্ণ রয়েছে। এই দুই ঘটনার জন্য এই দিনটি ফুটবল ইতিহাসে অমর হয়ে রয়েছে। 2018 বিশ্বকাপের 28 জুন রাশিয়াতে সেবার বিশ্বকাপ ফুটবল আয়োজিত হয়েছিল। গ্রুপ পর্বের শেষ খেলায় ফেয়ার প্লে নিয়মের কারণে ফুটবল ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটেছিল। সেবার গ্রুপ এইচের শেষ খেলায় জাপানকে পোল্যান্ড 1-0 গোলে হারায় এবং কলম্বিয়া সেনেগালকে 1-0 গোলে পরাজিত করে। এর ফলে জাপান ও সেনেগালের পয়েন্ট, গোল ব্যবধান এবং হেড টু হেড রেকর্ড সম্পূর্ণ সমান হয়ে যায়। শেষ পর্যন্ত ফিফার ইতিহাসে প্রথমবারের মতো ফেয়ার প্লে পয়েন্ট অর্থাৎ সবথেকে কম হলুদ কার্ড পাওয়ার উপর ভিত্তি করে সেনেগালকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় এবং জাপান নক আউট পর্বে জায়গা করে নেয়।

1998 সালের 28শে জুন ফ্রান্স বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্স মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ের। প্যারাগুয়ের কিংবদন্তি গোলরক্ষক হোসে লুইস শিলাভার্টের অসাধারণ সব সেভের কারণে নির্ধারিত 90 মিনিটে খেলা ড্র হয় কোনো রকম কোনো গোল ছাড়াই। ম্যাচ করায় অতিরিক্ত সময়। তৎকালীন ফিফার গোল্ডেন গোল নিয়ম অনুযায়ী যে দল আগে গোল করবে তারাই ম্যাচ জিতে যাবে। ম্যাচের 114 মিনিটে ফরাসি ডিফেন্ডার লরা ব্লা গোল করে ফ্রান্সকে 1-0 ব্যবধানে জেতান। এটি ছিল ফিফা বিশ্বকাপের ইতিহাসের সর্বপ্রথম গোল্ডেন গোল, যার মাধ্যমে ম্যাচটি পেনাল্টি শুটআউট ছাড়াই সাথে সাথে শেষ হয়ে যায়।

1958 সালের 28শে জুন সুইডেন বিশ্বকাপের সেমিফাইনালে সেবার ফ্রান্সের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। মাত্র 17 বছর বয়সী তরুণ খেলোয়াড় পেলে এই ম্যাচে বিশ্ববাসীকে অবাক করে দিয়ে দ্বিতীয়ার্ধে মাত্র 23 মিনিটের ব্যবধানে এক অসাধারণ হ্যাটট্রিক করেন। ব্রাজিল সেবার 5-2 ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছয়। বিশ্বকাপের সেমিফাইনালে হ্যাটট্রিক করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফুটবল সম্রাট পেলের এই রেকর্ড আজ পর্যন্ত অক্ষুণ্ণ রয়েছে।

শ্রোতা বন্ধুরা, চলে যাব আমাদের অনুষ্ঠানের পরবর্তী অধ্যায়, অর্থাৎ আতশ কাচের তলায়। হিউস্টনে চোখ পড়ছিল একটি ব্যানারের ওপরে, স্মল কান্ট্রি বিগ ড্রিমস। ছোট দেশ বড় স্বপ্ন তো বটেই। প্রথমবার বিশ্বকাপে নেমেই ক্ষুদ্রতম দেশ হিসেবে নকআউট পর্যায়ে। আফ্রিকার এই দেশটি আটলান্টিক মহাসাগরে কয়েকটি দ্বীপের সমষ্টি, যার অবস্থান সেনেগাল উপকূল থেকে প্রায় 650 কিলোমিটার পশ্চিমে, আর জনসংখ্যা মাত্র 5,24,000। আমাদের এখানে সল্টলেক বা গড়িয়ার জনসংখ্যাও তার থেকে হয়তো বেশি হবে। তিনটি ম্যাচেই তারা অপরাজিত। ইউরোজয়ী স্পেনের সামনে গোলশূন্য ড্র, র্যাঙ্কিংয়ে 16 নম্বরে থাকা উরুগুয়ের বিরুদ্ধে 2-2 গোলে অমীমাংসিতভাবে খেলা শেষ করা এবং এশিয়ার অন্যতম শক্তিধর সৌদি আরবের সামনে শেষ ম্যাচে অমীমাংসিতভাবে গোলশূন্য ড্র করে শেষ। কার কথা বলছি? হ্যাঁ শ্রোতা বন্ধুরা, কথা বলছি কেপ ভের্দের কথা। তাদের বিশ্ব র্যাঙ্কিং 67। আগামী 3রা জুলাই মায়ামিতে রাউন্ড অফ 32-তে তারা খেলবে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার সঙ্গে।

থিয়েরি অরি থেকে জ্যাটন ইব্রাহিমোভিচ। ফুটবল বিশেষজ্ঞরা চোখ বুজে মেনে নিচ্ছেন 48 দেশের এই বিশ্বকাপে কেপ ভার্দেই সবচেয়ে বিস্ময়কর রূপকথা, যা বিশ্বের বহু দেশকে ফুটবল নিয়ে নতুন করে স্বপ্ন দেখাবে। ম্যাচ শেষে টিমমেটদের সঙ্গে আনন্দদাশ্রুতে ভাসছিলেন 40 পেরোনো গোলরক্ষক ভার্জিনিয়া। জীবনে প্রথমবার বিশ্বকাপে নেমে রেকর্ড বুকে নাম। কেন? ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক পিটার শিল্টন বিশ্বকাপে নেমে

তিনটে ক্লিনশিট রেখেছিলেন। দুই নম্বরে দুটো ক্লিনশিট রেখে আর এক কিংবদন্তি ইতালির দিনো জফ, তার সঙ্গে এখন এক আসনে ভোজিনিয়া। সাংবাদিক সম্মেলনে তিনি বলছিলেন, কেপ ভার্দে একটি ছোট দেশ, বহু প্রতিকূলতা অতিক্রম করে আমরা ফুটবল খেলি। আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু সামনে যে দেশই আসুক লড়াই করতে জানি, আমরা যোদ্ধা।

দলের প্রশিক্ষক পেড্রো লেইটাউস ব্রিতো, যাকে পৃথিবী বুবিস্তা বলে জানে, তিনি সামনে প্রতিপক্ষ আর্জেন্টিনা জেনেও হাসছেন। লিওনেল মেসি আর্জেন্টিনার সঙ্গে খেলাটা আমাদের দেশের কাছে একটি বিশাল গর্বের মুহূর্ত, কিন্তু আমরা বিশ্বাস করি নাথিং ইজ ইম্পসিবল। আমরা লড়াই করব, শেষ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। তাই আতশকাচের তলায় বিস্ময়ের নাম, ক্ষুদ্রতম দেশ হিসেবে নকআউট পর্যায়ে পৌঁছে যাওয়া কেপ ভার্দে।

মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার রাস্তায় ভারতের সামনে অঙ্কটা খুবই সহজ। রবিবার ছবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পরাজিত করো আর শেষ চারে চলে যাও।

গ্রুপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের দরুন ভারতের শেষ ম্যাচ মরণ বাঁচনের লড়াই হয়ে গিয়েছে। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার লড়াই বাংলাদেশের সঙ্গে। সেই ম্যাচে যদি দক্ষিণ আফ্রিকা জেতে আর অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যায়, তাহলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে হরমনপ্রীত কৌরদের।

আবার দু দলই যদি জেতে তাহলে ভালো নেট রান রেট থাকার সুবাদে সেমিফাইনালে চলে যাবে ভারত। এই মরণ পাচন ম্যাচে তারা যে আগ্রাসী ক্রিকেট নিয়েই এবং আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে নামবেন এবং আগ্রাসী ক্রিকেটই খেলবেন তা জানিয়ে দিয়েছেন স্মৃতি মন্ধানা। লন্ডনে সাংবাদিকদের তিনি বলেন, অবশ্যই আমাদের কাছে দারুণ গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে। আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি, আমাদের কি রণনীতি হওয়া উচিত সেই নিয়েও আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা ঠিক করেছি, যেরকম আগ্রাসী ক্রিকেট আমরা খেলে থাকি সেরকমই খেলব অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে মন্ধানা স্বীকার করেছেন, ভারতের ব্যাটাররা তাদের দক্ষতা অনুযায়ী খেলতে পারেননি এই বিশ্বকাপে। তিনি বলেছেন, মিটিংয়ে আমরা নিজেদের ব্যাটিং নিয়ে অনেক কথা বলেছি, আমরা যেভাবে খেলতে চাই সেভাবে এখনও খেলতে পারিনি,

মন্ধানার কথায়, ইংল্যান্ডে আমরা সেভাবে ঝড় তুলতে পারিনি। আমরা ভালো শুরু করলে পরবর্তী ব্যাটারদের ওপর চাপ অনেকটাই কমে যাবে। শ্রোতা বন্ধুরা, এরপরে চলে আসব আমাদের অনুষ্ঠানের পরবর্তী অধ্যায়, অর্থাৎ এই সপ্তাহের খেলোয়াড়।

0: Superhelt Halloween.
1: বিশ্বকাপ ফুটবল এমন একটি মঞ্চ যেখানে একবার খেলার সুযোগ পাওয়াই একজন ফুটবলারের জন্য বিরাট সম্মানের। সেখানে এই কিংবদন্তি ফুটবলার ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশগ্রহণ করছেন। আর শুধুই কি অংশগ্রহণ, রোজই তিনি রেকর্ড ভাঙার খেলায় মেতেছেন। এই বিশ্বকাপে করেছেন হ্যাট্রিক সহ মোট ছটি গোল। 2006 সালে তিনি যখন নিজের বিশ্বকাপ অভিযান শুরু করেন তখন তার বয়স মাত্র 18 বছর। আর এই 2026 সালে কিছুদিন আগে 39 বছর বয়সে পা দিয়েও তার আকর্ষণ আজও একইভাবে অক্ষুণ্ণ। তিনি হ্যামলিনের সেই বাঁশিওয়ালা যার আকর্ষণে গোটা পৃথিবী আজও আচ্ছন্ন, প্রজন্মের পর প্রজন্ম যার শৈল্পিক ফুটবলে সম্মোহিত। কিছুদিন আগেই জার্মানির মিরোস্লাভ ক্লোজের রেকর্ড ভেঙে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে 19টি গোল করে সর্বাধিক গোলের রেকর্ড এখন তার ঝুলিতে। পাশাপাশি বিশ্বকাপে সর্বাধিক 29টি ম্যাচ খেলার রেকর্ডও এখন তার দখলে। এখনও পর্যন্ত 6টি গোল করে সোনার বুট জেতার দৌড়ে তিনি সবার থেকে এগিয়ে। তিনি লিওনেল আন্দ্রেস মেসি। আজকে জর্ডানের বিপক্ষে গোল করে বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা 7টি ম্যাচে গোল করার অনন্য কীর্তি স্থাপন করেছেন মেসি। সাথে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে সবথেকে বেশি 6টি গোল করার রেকর্ডও গড়লেন তিনি। ভেঙে দিলেন ব্রাজিলের রিভেলিনোর 5টি গোলের রেকর্ড। তাই শ্রোতা বন্ধুরা, এ সপ্তাহের খেলোয়াড় আর্জেন্টিনীয় মহাতারকা তথা সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি। চলে আসব অনুষ্ঠানের পরবর্তী অধ্যায়, আজকের দিনে। আজকের দিনে 1976 সালে জন্মগ্রহণ করেন ভারতের অন্যতম সফল শুটার তথা প্রশিক্ষক যশপাল রানা। তিনি কমনওয়েলথ গেমসে 9টি স্বর্ণপদক সহ মোট 15টি পদক জিতেছেন। আজকের দিনে 1971 সালে জন্মগ্রহণ করেন অন্যতম সফল ফরাসি খেলোয়াড় তথা গোলরক্ষক ফ্যাবিয়েন বার্থেস। তিনি ফ্রান্সের হয়ে 1998 সালে ফুটবল বিশ্বকাপ ও 2000 সালে ইউরোকাপ জেতেন। আজকের দিনে 1991 সালে জন্মগ্রহণ করেন বেলজিয়াম তথা এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার কেভিন ডি ব্রুইনি। এই বিশ্বখ্যাত মিডফিল্ডার ইংলিশ প্রিমিয়ার লিগ তথা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতেছেন। ইপিএল এর ক্লাব ম্যানচেস্টার সিটির সাফল্যের অন্যতম কারিগর হিসেবে তাকে গণ্য করা হয়। ক্রীড়াঙ্গন শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা আমাদের অনুষ্ঠান নিয়ে নিজেদের অভিমত জানাতে পারেন মেল করে আমাদের ইমেল আইডি aircolkatasports@gmail.com। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় ছিলেন রোহিত গোস্বামী। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: নমস্কার, দুই বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি

0: এই অনুষ্ঠানে আজ আমাদের আলোচনার বিষয় হল বর্ষাকালীন চাষবাস। অবশেষে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি ও শান্তি মিলল এই আষাঢ়ে। তবে বর্ষা এখনো পুরোপুরি জেঁকে বসতে পারেনি। আশায় বুক বেঁধে তবুও চাষি ভাইরা শুরু করে দিয়েছেন বর্ষাকালীন ফসল উৎপাদনের প্রস্তুতি। তাই আজ আপনারা এই বর্ষায় ঠিক কোন ফসল কিভাবে চাষ করলে, কোন বীজ বপন করলে সঠিক মানের ফলন পাওয়া সম্ভব, সে সম্পর্কে এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন। প্রথমে এ বিষয়ে কথা বলেছেন বিশিষ্ট কৃষি গবেষক ও অধ্যাপক প্রাণকৃষ্ণ মাঝি। শোনা যাক তিনি ঠিক এ বিষয়ে কতটা আলোকপাত করেছেন।
1: আপনারা নিশ্চয়ই জানেন ভারতবর্ষ মৌসুমী জলবায়ুর দেশ, আর বর্ষা দ্বিতীয় ঋতু। এই বর্ষাকালীন ক্ষেতে প্রথমেই জানাই যে আমন ধানের চাষের কথা। এই আষাঢ় মাস, এই মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে আমন ধানের বীজতলা তৈরির প্রক্রিয়া শুরু করতে হয়। এই বীজতলা তৈরির জন্য আপনারা প্রথমে জমিকে ভালো করে হাল করে নিড়িয়ে আগাছা ঘাস মুক্ত করবেন। তারপর মাটি ভালো করে পাট করে পরিষ্কারভাবে রাসায়নিক সার এবং কীটনাশক ঔষধ প্রয়োগ করে মাটি ভালো করে সমান করে তারপর এই আমন ধানের বীজ বপন করতে হবে। এই বীজ বপন করার পর এক থেকে দেড় সপ্তাহের মধ্যে কচি কচি ধানের চারা ফুটে উঠবে এবং সেই চারাগুলি 8-9 ইঞ্চি হলে সুস্থ সবলভাবে সার এবং কীটনাশক ঔষধ প্রয়োগের মধ্যে দিয়ে তাকে সারিবদ্ধভাবে জমিতে রোপণ করবেন। জমিতে রোপণ করার পূর্বে পরিমাণ মতো রাসায়নিক সার এবং কীটনাশক দিয়ে জমিকে প্রথমে শোধন করে নেবেন। তারপর 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি এই দূরত্ব মাপ করে আপনারা গুছি গুছি ভাবে সাজিয়ে ধানের চারা রোপণ করবেন। এই সময় জমির দিকে ভালোভাবে আপনারা লক্ষ্য রাখবেন যে গাছের গোড়ায় জলের পরিমাণ 1-1.5 ইঞ্চির বেশি খাজাবে না। জল বেশি হলে ধানের চারাগুলি ঠিক মতো পারতে পারবে না। অনেক সময় এই চারাগুলি অতিরিক্ত জলের কারণে নষ্ট হয়ে যেতে পারে। কচি ধানের চারাগুলি যখন সতেজ হয়ে ধরে যাবে তখন 20-25 দিন পর জমির আগাছা ভালো করে পরিষ্কার করে পরিমাণ মতো রাসায়নিক সার কীটনাশক ঔষধ প্রয়োগ করবেন। আমন ধান বিভিন্ন জাতের আছে, আবার এই জাতগুলি আপনাদের জানিয়ে রাখি, রূপশাল, রঘুশাল, আসনোনা, মেটে ধান, হলদি, কনকচুর ইত্যাদি বর্তমানে অনেক বর্ষাকালীন সময়ে অনেকে উচ্চ ফলনশীল ধান চাষ করে থাকেন। এই ধান কার্তিক অঘ্রাণ মাসে কাটা হয়। একর প্রতি 15-16 কুইন্টাল ধান উৎপন্ন হয়ে থাকে। বর্ষাকালীন সময়ে পুকুর এবং জলাশয়গুলিতে বিভিন্ন প্রকারের মাছ চাষ হয়ে থাকে। এই সময় মাছ চাষের জন্য জলাশয়গুলিকে ভালো করে আগাছা মুক্ত করে তাকে আবাদ করতে হবে। তারপর পুকুরের চারিপাশের ছোট ছোট ঘাস বা আবর্জনা সুন্দর করে পরিষ্কার করার পর আপনারা ছোট মাছের চারা পোনা পুকুরের জলে ছাড়তে হবে। এই মাছ চাষের মধ্যে প্রথমে 2 সপ্তাহ পর একবার জাল ফেলে মাছগুলিকে ধরে তার নাল কাটাতে হবে। পরে ঔষধ

0: পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে মাছগুলিকে একবার ডুবিয়ে আবার ওই পোনাগুলিকে পুকুরে ছাড়তে হয়। এবং এইভাবে যদি আপনারা পুকুরে মাছ চাষ করেন তাহলে অনেক লাভজনক চাষ আপনারা করতে পারবেন। 3 থেকে 4 মাসের মধ্যে মাছের ওজনের পরিমাণ 2 থেকে 250 গ্রাম হয়ে থাকে। বর্ষার সময় বাগিচা ফসল জন্য গাছ রোপণ করার উপযুক্ত সময়। এই সময় বিভিন্ন ফলের গাছ, পেয়ারা, কলা, লেবু, নারিকেল, ওল ইত্যাদি, কাঁঠাল, এই সমস্ত চারাগুলিকে রোপণ করবেন। আর পুরনো যে গাছ রয়েছে সেই পুরনো গাছগুলির শুকনো পাতা, কাণ্ড, ডালপালা পরিষ্কার করে মাটিতে সার এবং কীটনাশক ওষুধ দিয়ে গাছগুলিকে পরিচর্যা করতে হয়। এই পরিচর্যার ফলে আপনি সারা বছর খুব সুন্দরভাবে ফল আপনি পাবেন। এই সময় সবজি খামারে আপনি চাষ করতে পারেন। সবজি এই সময় লাগানোর উপযুক্ত সময়। বেগুন গাছ আপনি রোপণ করবেন, তাতে উপযুক্ত পরিমাণে সার এবং কীটনাশক ওষুধ প্রয়োগ করে লক্ষ্য রেখে প্রচুর পরিমাণে বেগুন ফলানো যায়। এছাড়া পেঁপে, পটল, ঢেঁড়স, কাঁচা লঙ্কা, চাল, কুমড়ো, বরবটি, মিষ্টি কুমড়ো, কচু ইত্যাদি বিভিন্ন বাগিচা ফসল, তার মধ্যে আপনি পাবেন চিচিঙ্গে, ঝিঙ্গে ইত্যাদি বিভিন্ন রকম বাগিচা ফসল আপনি এই সময় রোপণ করলে আপনি পাবেন। এবং এই সময় থেকেই চাষি ভাইরা শীতকালীন শস্য উৎপাদনের জন্য পরিকল্পনা করবে। শীতকালীন শস্যের মধ্যে রয়েছে যেমন ফুলকপি, বাঁধাকপি, আলু, লালআলু, শাকালু, গোলালু, বিভিন্ন রকমের গোলালু, বাদাম, চিনে বাদাম, এই সমস্ত ফসলগুলি রোপণ করার জন্য তারা এখন থেকেই প্রস্তুতি শুরু করবেন। আর শীতকালীন সময়ে বিভিন্ন রকম সিজনাল ফুল চাষ হয় এবং সেই ফুলগুলির মধ্যে ডালিয়া, গাঁদা, রজনীগন্ধা বিভিন্ন রকম ফুলের চাষ, সিজনাল ফুল তারা এখন থেকেই চারা তৈরি করে এবং শীত আসার ঠিক আগের মুহূর্তেই তারা এটি রোপণ করে এবং শীতকালে প্রচুর পরিমাণে সুন্দর ফুল পাওয়া যায়। এইভাবে আপনারা চাষাবাদ করুন। বর্ষাকালই হচ্ছে প্রকৃষ্ট সময়। এই সময় থেকেই সারা বছরের ফসল উৎপাদনের পরিকল্পনা করতে হয় এবং এই পরিকল্পনা অনুযায়ী চললে গ্রাম বাংলা সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যাবে।
1: এরপরে এই নিয়ে তার মতামত জানিয়েছেন সাংবাদিক তথা কৃষি বন্ধু কালীপদ চক্রবর্তী।
2: বর্ষাকালীন চাষবাস বলতে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকায় ধানই প্রধান ফসল হিসেবে পরিগণিত। এছাড়া উঁচু জমিগুলিতে করলা, ঝিঙে, শশা, চালকুমড়ো, লাউ ইত্যাদি চাষও হয়ে থাকে। যেহেতু প্রধান ফসল এই সময়ে ধান চাষ, গ্রাম বাংলার বিভিন্ন এলাকায় নানা রকম ধান চাষিদের পছন্দ মতো ধান তারা চাষ করেন। এই সময়ে উচ্চ ফলনশীল ধান চাষেই বেশি আগ্রহী তারা। আম্রপালি, মহারাজ, বলবান, ওআরএস প্রভৃতি চাষ এই বর্ষাকালেই হয়ে থাকে। ওইসব ধান 1 বিঘাতে 25 থেকে 35 মণও ফলন হয়। প্রথমে বীজ ধান সংগ্রহ করে প্রায় 24 ঘন্টা ভিজিয়ে রেখে 1 শতক জমিতে 5-6 কেজি ধান ছড়াতে হয় জল কাদা মাটি তৈরি করে। ধীরে ধীরে চারাগুলি বাড়তে থাকে। প্রায় 1 মাস বাদে চারাগুলি

ছয় থেকে 8-10 ইঞ্চি হলে রোপণের যোগ্য হয়। ফলে আগেভাগে জমিটিতে আধুনিক পদ্ধতির লাঙল ব্যবহার করে মই দিয়ে জল জমি সমান করে রোপণের উপযোগী করে তোলা দরকার। তারপর বীজতলা থেকে চারাগুলি তুলে সারা জমিটিতে 6-7 ইঞ্চি তফাত রেখে 3-4 কাঠি চারা রোপণ করতে হয়। এরপর চারাগুলি ভালো মতো ধরে গেলে NPK 1026, ইউরিয়া এবং DAP যার যেমন পছন্দ বা মাটি অনুযায়ী 1 বিঘাতে প্রায় 40 কেজি সার ব্যবহার করা হয়। তবে বলে রাখা ভালো, জমিটি তৈরির সময়ও অর্ধেক পরিমাণ সার ছড়িয়ে রোপণ করা যায়। আবার রোপণের মাসখানেক পরেও বাকি পরিমাণ সার ব্যবহার করা হয়। সার দেওয়ার আগে অবশ্য জমি নিকানোর কাজ সেরে ফেলতে হয়। সার প্রয়োগের পর জমির চারদিকে কোথাও কোনোভাবে গর্ত দিয়ে অন্যের জমিতে জল বেরিয়ে না যেতে পারে তার তদারকি সবসময় অত্যন্ত প্রয়োজন। অবশ্য এই সময়ে বৃষ্টির প্রভাবে জমিতে সবসময় জল ধরা থাকে বা অপেক্ষাকৃত কম বৃষ্টি হলেও জমি বেশ ভালো রকম ভিজে থাকে। তবে এখন আর প্রকৃতির মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না, আধুনিক প্রযুক্তির ওপর নির্ভর করেই এখন চাষাবাদ সারা গ্রাম বাংলায় চলে। প্রয়োজন মতো বৃষ্টি না হলে শ্যালো কিংবা ডিপ টিউবওয়েল থেকেও কৃত্রিম উপায়ে জল সেচ করার ব্যবস্থা প্রায় সবখানেই রয়েছে। মাঝে প্রয়োজন হলে ফের ধান নিকানোর কাজ করতে হয়, কারণ ধানের গোড়ায় ঘাস কিংবা আগাছা জমলে ধান গাছ পুরুষ্ট হওয়ার ক্ষেত্রে ব্যাহত হয়। মাজরা পোকা যাতে ধান গাছে না ধরতে পারে তার জন্য ফটেরা কীটনাশক ব্যবহার খুবই জরুরি, তা না হলে ধান গাছ মরে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। এছাড়া ধান গাছগুলিতে যখন ধানের শীষ ধরার উপক্রম হয় তখন ভিটামিন প্রয়োগ করলে ধান শীষগুলি যেমন বড় হয় তেমনি ধানও পুরুষ্ট হয়ে ওঠে। এই সময়ে গ্রাম বাংলার মাঠের পর মাঠ যতদূর দৃশ্যমান হয় শুধু সবুজ আর সবুজ। এসব দেখলে সত্যি যে কোনো মানুষের মনের মধ্যে বেশ একটা অনির্বচনীয় আনন্দের জোয়ার আসে। গ্রাম বাংলার অপেক্ষাকৃত কম নিচু জমিতে ধান চাষ হলে প্রকৃতির ওপর নির্ভর না করে যেমন কৃত্রিম উপায়ে জল সরবরাহের ব্যবস্থা রয়েছে, তেমনি খুব নিচু অঞ্চলের ধান গাছগুলি আবার অতিবৃষ্টির প্রভাবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল থাকে, তাতে কিছু করার উপায় থাকে না। আবার বন্যার কবলিত এলাকাগুলিতে বন্যার প্রকোপের জন্য জমি তো ফেলে রাখা যায় না, সেখানে বর্ষাকালীন ধান চাষ করা হয়ে থাকে। আসলে আশায় মরে চাষা, সেই লক্ষ্যে একরকম সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে দিয়েই তা করতে হয়। তবে ছোটোখাটো বন্যা এলে এবং সঙ্গে সঙ্গেই তা চলে গেলে কিছুটা চাষের পরিত্রাণ পাওয়া যায়। বন্যা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ধান চাষের সুফল পাওয়া মুশকিল হয়ে পড়ে। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে রক্ত ঘাম সময় ঝরিয়ে কতখানি ফসল ঘরে তুলতে পারবে তা কোনোভাবেই নিশ্চিত করে কিছু বলা যায় না। আর চাষবাস না করলে চাষির পরিবার বাঁচবে কিভাবে? তবু সব ঠিকঠাক চললে, যেমন সোনার ধান ঘরে তোলা চাষিরা তোলে, ঠিক তেমনি করে প্রাকৃতিক দুর্যোগের করাল গ্যাসে

0: সব ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে। তা বলা যায় নিঃসন্দেহে সব কিছুই ঝুঁকি রয়েছে, চাষের ক্ষেত্রেও সেই রকমই ঝুঁকি বিদ্যমান। বিশেষ করে ধান চাষিরা যে ধরনের ঝুঁকি নিয়ে আপামর জনগণের গ্রাস আচ্ছাদনের দায়িত্ব নিয়ে চাষাবাদ করে, সমাজকে বাঁচিয়েও রাখে, তা কম কিসের। সবশেষে বলি, গ্রাম বাংলার এই বর্ষাকালীন ধান চাষের ক্ষেতগুলি যতদূর চোখ যায় তা যেমন সবুজে সবুজে মন ভরিয়ে দেয়, ঠিক তেমনি ধান পেকে গিয়ে যে সোনালি সোনা ধানে মাঠের পর মাঠ ভরে ওঠে এবং মানুষের খাদ্যাভাবকে বুড়ো আঙুল দেখিয়ে বাঁচার আশ্বাস যোগায়, তখন বলতে ইচ্ছে করে দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতাটি, ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
1: আর সবশেষে এই নিয়ে তার গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অমিতাভ বিশ্বাস। শোনা যাক তার কথা।
2: বর্ষাকালে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়, সেই জলের ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট, সেই জমিতে গাছের যেটুকুনি জলের প্রয়োজন হয় তার অতিরিক্ত জল যদি জমে যায় তো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয় গাছ। এক হচ্ছে গাছের গোড়ায় জল জমলে গাছের শিকড়গুলো অক্সিজেন পায় না, অর্থাৎ গাছের মাঠ মধ্যে গাছের নিচে শিকড়ের যে অঞ্চল যাকে রাইজোস্ফিয়ার বলে, সেখানটা যদি ঠিক মতো খোঁচানো না থাকে, অর্থাৎ বায়ু চলাচল যদি ঠিকঠাক না করতে পারে, গাছের শিকড় অক্সিজেন পায় না। এবার জল এসে সেই ফাঁকা জায়গাগুলো ভরাট করে দেয়, ফলে গাছের কিন্তু অক্সিজেনের অভাব হয় এবং গাছের বৃদ্ধি ব্যাহত হয়। দ্বিতীয়ত, বিভিন্ন ছত্রাক জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে গাছ রোগগ্রস্ত হয়ে মারা যেতে পারে। সুতরাং শস্য চাষের আগে পরিকল্পনা করা দরকার, যে কী শস্য করছেন তার কতটা জল প্রয়োজন, বাড়তি জল কীভাবে নিকাশি করবেন। সবচেয়ে ভালো হচ্ছে জমি নির্বাচন করা। উঁচু মাঝারি নিচু এই ধরনের জমির কথা আমরা জানি, সাধারণত বর্ষাকালে উঁচু জমিতে যদি চাষ করা হয় অতিরিক্ত জল বেরিয়ে যায়। যদি কোথাও জমে থাকে বা জমি যদি নিচু হয় তাহলে দুরকম বিষয়ে ভাবা যেতে পারে। একটা হচ্ছে নালা কেটে অতিরিক্ত জল বার করে দেওয়া, কিন্তু নালা যদি অন্যের জমির উপর দিয়ে যায়, তারা যদি তাতে বাধা দেয়, সেক্ষেত্রে নিজের জমির মধ্যে কিন্তু এই জমা জলের ব্যবস্থা করতে হবে। কী করা যায়, এখানে দুটি পরামর্শ আছে, 5% মডেল আর 10% মডেল। অর্থাৎ যা যেটুকুনি জমি আপনার তার শতকরা 5% জায়গা বা 10% জায়গায় পরিস্থিতি অনুযায়ী এটা ঠিক করতে হবে, ওই 5% বা 10% জায়গাতে একটু গভীর করে গর্ত করা, অর্থাৎ ছোটো ডোবার মতো করা, যাতে অতিরিক্ত জল ওখানে জমা হয়। সেখানে স্বল্পকালীন মাছ চাষও করা যেতে পারে, আমরা অ্যাজুলার চাষ করতে পারি, আমরা কিছু অন্যান্য ফসল যেগুলো অল্প দিনের জন্য ওখানে হতে পারে, অর্থাৎ জলের ফসল, সেগুলোর কথা ভাবতে পারি। এমনকি আমরা জৈব সারের যেহেতু ঘাটতি, সেই জন্য কচুরিপানার চাষও করতে পারি ওখানে, যেটাকে পচিয়ে আমরা কিন্তু জৈব সার পেতে পারি। আবার আপৎকালীন অবস্থায়, অর্থাৎ যখন বর্ষা থেমে যাচ্ছে বা কয়েকদিন পরপর বৃষ্টি হচ্ছে, যে সময় জলের অভাবে গাছ একটা স্ট্রেস কন্ডিশন বা একটা কঠিন প্রয়োজনের জায়গায় চলে যাচ্ছে, তখন ওখান থেকে জলসেচ দেওয়া যেতে পারে। এটি গেলে একটা ব্যবস্থা। আবার কোথাও কোথাও দেখা গেছে যে পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন ল্যান্ডশেপিং বলে, অর্থাৎ জমিরটাকে আবার নতুন করে তৈরি করা, অর্থাৎ পুকুর কেটে সেই মাটি ওপরে ভরিয়ে ধাপে ধাপে উঁচু মাটি, উঁচু জমি, মাঝারি জমি এবং নিচু জমি, এই তিন ভাগে কিন্তু জমি তৈরি করা যায়। কিন্তু সেক্ষেত্রে সতর্কতা হচ্ছে যে টপ সয়েল বা অর্থাৎ ওপরের 6 ইঞ্চি মাটি প্রথমেই আলাদা করে সরিয়ে রাখতে হবে। তারপরে ল্যান্ডশেপিং যদি হয়ে যায় সিঁড়ির মতো ধাপে ধাপে নামে এবং পুকুরে গিয়ে মেশে, সেখানে আমরা ওই ওপরের যে মাটিটা জৈব পদার্থ সমৃদ্ধ মাটি সেটা ওপরে আবার বিছিয়ে দেবো। কারণ হচ্ছে গাছ মূলত ওই ওপরের অংশের জৈব সারগুলো তাদের খাবার হিসেবে গ্রহণ করে, আর দীর্ঘদিন ধরে পাতা পচা বা অন্যান্য প্রাণীর দেহাবশেষ এগুলো সমস্ত জমে ওপরের মাটি কিন্তু সমৃদ্ধ। সুতরাং সেটাকে সযত্নে প্রথমেই সরিয়ে রেখে মাটির শেপ দেওয়া হলো, তারপরে ওপরে আবার বিছিয়ে দেওয়া হলো। পুকুরের ক্ষেত্রেও যেটা কাটা আছে সেখানে যদি ধাপ ধাপ করা যায়, যখন জল জমছে যদি স্বল্পকালীন শাক চাষ করা যায়, বৃষ্টি প্রথম এলো নিচের ধাপে 1 মাসের মতো শাক করলেন, দ্বিতীয় ধাপে অন্য কিছু ফসল যেটা 2 মাস থাকে, এবং শেষ পর্যন্ত মাচা যদি তৈরি করা যায়,

সেখানে কিন্তু আমরা ওইখান থেকেও বিভিন্ন ফসল গাছের গোড়া অবধি যেখানে জল যাবে না সেখানে কিন্তু বা পাড়েও কিন্তু আমরা চাষ করে মাচার ফসলও করতে পারি। নিচু জমিতেও করা যায়, যে গাছের গোড়ার জায়গাটাকে একটু উঁচু করে বাকি জায়গাটা মাচা করে তার উপরে ফসল। না গ্রীষ্মকালীন অধিকাংশ ফসলই হচ্ছে কিন্তু কুমড়ো জাতীয় ফসল, দেখুন আপনারা লক্ষ্য করবেন চিচিঙ্গা, ঝিঙা, লাউ, কুমড়ো, পটল ইত্যাদি ইত্যাদি, তারা অধিকাংশ হচ্ছে মাটিতে করলে পচে যায়, গাছ নষ্ট হয়, ফলও নষ্ট হয়, তাদের জন্য অবশ্যই মাচা করা যায়। এবং দোতলা তিনতলা মাচাও করা যায়, অর্থাৎ একদম নিচের তলায় শাক চাষ করা হলো, মাঝে যেটা অংশ সেখানে এক ধরনের লতা অর্থাৎ পাতা কতটা বড় সেইভাবে তাকে নির্বাচন করতে হবে, কোনটা উপরের স্তরে থাকবে, কোনটা মাঝের স্তরে থাকবে এবং নিচে কী চাষ করবেন। এবং উত্তর দক্ষিণে যদি হয় সেই মাচার দিক, তাতে সূর্যালোক তারা কিন্তু সারাদিনব্যাপী পেতে পারে। সেটা আপনারা দেখে নেবেন আপনাদের জমির অবস্থান অনুযায়ী সারাদিন রোদের কীভাবে তার ঘূর্ণন হচ্ছে, যে জমি প্রতিটি ফসল যাতে রোদ পায়। আমরা কতগুলো বিষয় উল্লেখ করব যেগুলো ভালো চাষের ক্ষেত্রে অবশ্য অপরিহার্য, সেটা সব মরশুমের ক্ষেত্রেই সত্যি, কারণ ভালো বীজ জোগাড় করতে হবে, খুব ভালো প্রতিষ্ঠান থেকে ভালো বীজ জোগাড় করতে হবে এবং বীজ মাটিতে বোনার আগে অবশ্যই শোধন করে নিতে হবে, যাতে এই ধরনের বর্ষাকালে বেশি রোগ হয় সেই রোগের বিরুদ্ধে যাতে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। বীজতলা অবশ্যই উঁচু করতে হবে। এবার আমরা অনেক সময় শীতের জলদি ফসলের জন্য মাচা তৈরি করি, মাচা বলছি মানে একটা কভার, একটা আচ্ছাদন, যেখানে করছি উঁচু জমিতে বীজ ফেলছি এবং তার উপরে আচ্ছাদন, আচ্ছাদন এবং প্লাস্টিক কভার দিয়ে তাকে সেটা মোড়া থাকে, অর্থাৎ যখন বৃষ্টি পড়বে ঢেকে দিতে হবে যাতে গাছের গোড়ায় জল না আসে, আবার যখন রোদ আসবে সেই সময় খুলে রোদ খাওয়াতে হবে। এইভাবে বর্ষাকালটাতে কিন্তু সারা বছর ধরে অত্যন্ত যত্ন সহকারে পরিচর্যা করলে সেই চারাগুলো কিন্তু বৃষ্টি কমলে পরে আপনার মূল মাঠে লাগাতে পারবে। এছাড়াও যে বিষয়গুলো আমি বলবো সেটা সব মরশুমের ক্ষেত্রেই সত্যি, জীবাণু সারের ব্যবহার বাড়াতে হবে এবং জীবাণু সার একটা খুব নামী প্রতিষ্ঠান থেকে নিতে হবে। যেমন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কতগুলি জীবাণু সার কৃষকদের জন্য তৈরি করেন, অ্যাজোটোব্যাক্টার, অ্যাজোস্পাইরিলাম এবং রাইজোবিয়াম। রাইজোবিয়াম সারটা জীবাণু সার, এটা ডাল চাষের জন্য অত্যন্ত উপযোগী, গাছকে নাইট্রোজেন সরবরাহ করে। অ্যাজোটোব্যাক্টার, অ্যাজোস্পাইরিলামও কিন্তু জৈব সারের সাথে মিশিয়ে জমিতে দিলে আপনারা ভীষণ উপকার পাবেন। এবং তার সাথে যেটা লক্ষ্য করা গেছে যে এই জীবাণু সার যেহেতু খুব ধীরে ধীরে গাছকে খাবার সরবরাহ করে, ফলে হঠাৎ করে যে সবুজ হয়ে যায় গাছের উপর পোকার আক্রমণ ঘটে সেটা কিন্তু এক্ষেত্রে হয় না, ধীরে ধীরে সবুজ হয়, গাছ কখনোই কালো হয় না, কিন্তু গাছ প্রতিদিন খাবার পেয়ে যায়। আমরা যেমন দিনে তিন চারবার খাই, গাছকে কিন্তু আমরা সেইভাবে দিই না, আমরা দীর্ঘদিন বাদে বাদে দিই এবং যখন দিই তখন গাছ গোগ্রাসে খায় এবং সবুজ হয়ে পড়ে, রসালো হয়ে পড়ে, পোকামাকড়ের আক্রমণ, রোগের আক্রমণ বেড়ে যায়। ফলে জীবাণু সারটাকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে ব্যবহার করার কথা ভাবতে হবে, কিন্তু অবশ্যই দেখতে হবে সেটা যেন বিশুদ্ধ হয়। এই বর্ষাকালে যেসব খানা ডোবায় যে কচুরি পানার কথা আমি একটু আগেও বললাম, সেগুলো সংগ্রহ করে নিয়ে তার সাথে একটু অল্প গোবর গোলা জল এবং কিছু শুকনো আগাছা বা খড় এগুলো নিয়ে কিন্তু স্তরে স্তরে সাজিয়ে আমরা উত্তম জৈব সার তৈরি করতে পারি। প্লাস্টিকের একটা চাদর নিচে পাততে হবে অথবা বাঁধানো সানে, কারণ যে নাইট্রোজেন জাতীয় সার সেটা বৃষ্টির জলে ধুয়ে মাটির তলায় চলে যায়, আবার রোদ পড়লে উড়ে যায়। তাহলে আমাদের সেই ব্যবস্থা নিতে হবে যেখানে আমরা সার করব, আগে গর্তে করা হতো, এখন সেটা বারণ করা হয় যে আপনারা ওই সিমেন্টের চাতাল বা প্লাস্টিক পেতে তারপরে স্তরে স্তরে শুকনো আবর্জনা, সবুজ আবর্জনা, এমনকি কিচেন ওয়েস্ট অর্থাৎ রান্নাঘরের যে সমস্ত খোসা টোসা আমরা ব্যবহার করি না সেগুলো, এবং স্তরে স্তরে গোবর গোলা জল দিয়ে দিয়ে এবং অল্প ইউরিয়া দিয়ে, কারণ এগুলো হচ্ছে মাইক্রোবের খাদ্য অর্থাৎ যারা এটাকে পচাবে তাদের খাদ্য, এবং পুরো একটা স্তূপ হবে, একটা বিরাট সমাধির মতো অনেক বড় স্তূপ হবে, সেটাকে কাদা মাটি গোলা যেভাবে উঠোন নেকায় সেভাবে আমরা যদি প্রলেপ দিয়ে দিই তাহলে কিন্তু প্রায় দেড় মাসের মধ্যে সার রেডি হয়ে যাবে। আবার দেড় মাসের বাদে ভেঙে দেখবেন কোথাও কোথাও শুকনো আছে, কোথাও অতিগ্রস হলো, আবার মিশিয়ে সেইভাবে সাজিয়ে আবার ঢেকে দেবেন, একদম দেখবেন সার তৈরি হয়ে গেছে। এমনিতে আমাদের যান্ত্রিকীকরণের ফলে গরু কমে গেছে, যার জন্য গোবর কমে গেছে, বলদ নেই যার ফলে গোবর কমে গেছে, ওই অল্প গোবর আর বাকিটা আবর্জনা যে সমস্ত রয়েছে তার মাধ্যমে উৎকৃষ্ট সার তৈরি করতে পারি। এ প্রসঙ্গে আরেকটি কথা বলবো আমরা, যে নাড়া পোড়া মাঠে যখন যন্ত্রের মাধ্যমে ফসল কাটা হয় অর্থাৎ ধান গম ইত্যাদি, ফসলের অবশেষ পড়ে থাকে, গোড়াটা অনেক লম্বা হয়ে থাকে, অনেকের চাষি আগুন লাগিয়ে দেন, আগুন লাগিয়ে দিলে খুব দ্রুত মাঠটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু বিপদ যেটা হয় ওই তাপে মাটি শক্ত হয়ে যায়, মাটি পুড়ে যায়, তাতে যত জীবাণু উপকারী সমস্ত প্রাণী রয়েছে তারা সব মারা যায়, তাতে জমির কিন্তু সাংঘাতিক ক্ষতি হয়। সেই নাড়াগুলোকে যদি একটু পরিশ্রম করে সংগ্রহ করে যদি এখানে জমির এক কোণে যদি সারের গাঁদা করা যায় সেক্ষেত্রে কিন্তু উপকার হবে। এরপর আসি ফল গাছের পরিচর্যা। ফল গাছ একবার

0: বর্ষার আগে একবার, বর্ষার পরে সার দেওয়া হয় গাছের বয়স অনুযায়ী এবং কী গাছ তার উপর নির্ভর করে সেগুলোর বিষয়ে আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এই বর্ষাকালে অনেক ঝড়ঝপটা আসে কলা গাছ পেঁপে গাছ এই জাতীয় নরম গাছগুলোর জন্য, কিন্তু খুঁটি বা ঠেকনো দিয়ে তাদের বেঁধে দেওয়া দরকার এবং তাদেরও কিন্তু গোড়ার থেকে জল নিকাশে ব্যবস্থা রাখতে হবে। এই সমস্ত বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। এবং এই যে তথ্যগুলো কোথায় পাবেন কৃষি সংক্রান্ত ব্যাপার, প্রতিটা জেলায় কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, সেখানে যেতে হবে। কৃষি দপ্তর রয়েছে, এটিএম বিটিএম অর্থাৎ ব্লক টেকনোলজি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার কৃষি দপ্তরের অধীনে কাজ করছেন, তাদের সাথে যোগাযোগ করলে তাদের ভালো জাতের বীজও যেমন পাবেন, আবার তাদের সবসময় কৃষি পরামর্শ পাবেন। যে মাস মিডিয়া অর্থাৎ রেডিও টেলিভিশন এগুলোর মাধ্যমে আপনারা তথ্য পাবেন, এবং এখানে যে তথ্যটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কৃষি আবহাওয়া ভিত্তিক পরামর্শ, অর্থাৎ এই সময় ঝড় আসছে, এই সময় বৃষ্টি আসছে, এই সময় বৃষ্টিতে যে সমস্ত পাকা ফসল রয়েছে সেগুলোকে তুলে নেওয়া যায় কি না কৃষকদের কিন্তু সতর্ক করা হয়। সেই তথ্যগুলো যদি আপনারা নজর রাখেন তাহলে কিন্তু আপনারা অনেক ফসল বাঁচাতে পারবেন। এর সাথে সাথে যে সমস্ত ফসলগুলো তোলা হচ্ছে তার চয়নোত্তর পরিচর্যা অর্থাৎ কীভাবে রাখলে সেগুলো পচবে না সেই তার রক্ষণাবেক্ষণের দিকেও যত্ন নিতে হবে এবং বিপণনেরও কিন্তু ব্যবস্থা করতে হবে। আরেকটি সকলের জন্যই বলা যে আমরা একটা বাজারের উপর নির্ভর করে যদি ফসলের পরিকল্পনা করি সেক্ষেত্রে সবাই মিলে একবারই ফুলকপি করলাম বাজারে দর পড়ে গেলে ওটা খুব না করে যদি পরিকল্পনা মাফিক করি এবং তার সাথে ইনসিওরক্রপ অর্থাৎ একটা ফসল যদি কোনো কারণে বিক্রি করতে না পারি কম দাম হয় বা নষ্ট হয়ে গেল অন্য ফসলে যাতে আমার জীবিকা বজায় থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে থেকে রাজ্য যারা দায়িত্বপ্রাপ্ত আমাদের কৃষি দপ্তর হর্টিকালচার দপ্তর রয়েছে তারা বিভিন্নভাবে পরিকল্পনা করছে। আমরা জানতে পারছি যে অ্যাডাপটিভ ভিলেজ অর্থাৎ যদি একটি গ্রামকে নির্বাচন করা হলো এবং একই সাথে যারা ক্রেতা তাদের সাথেও যোগাযোগ করে তাদের প্রয়োজন অনুযায়ী যদি জৈব ফসল ফলানো যায় এবং বিক্রির ব্যবস্থাটা থাকে এবং তারা অগ্রিম দিয়েই নেবেন, যারা আপনাদের কাছে সংগ্রহ করবেন আগের দিনের পয়সা দিয়ে আসবেন অ্যাডভান্স এবং আপনাদের কাছে ব্যাগ রেখে আসবেন, আপনাদের ফসল তারা অ্যাডভান্স দিয়ে নেবেন এবং পরের দিনের জন্য যে ব্যাগটা দেবেন তার সাথে পরের দিনের ফসলের দাম দেবেন। ফলে কৃষকের যে সমস্যাটা হয় যে তারা এককালীন ইনভেস্ট করছেন কিন্তু রিটার্ন পাচ্ছেন অনেকদিন বাদে, তাদের যে খরচটা সেটা নির্ধারিত কিন্তু তাদের আয়টা তারা অনিশ্চিত। কিন্তু এই ব্যবস্থাটা যদি চালু হয় সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। আজকে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে হর্টিকালচার মন্ত্রী এসেছিলেন, তিনি এই কথাটা বললেন, এরকম একটা পরিকল্পনার কথা হচ্ছে, যদি এটা সত্যি হয় তাহলে আমার মনে হয় কৃষকরা তো খুবই উপকৃত হবেন। যারা ভোক্তা যারা প্রতিদিন ওই খাবার নিয়ে খান তাদের শরীরে যে বিষের অবশেষ যায় তারা অসুস্থ হয়ে পড়েন, ঘরে ঘরে আমরা অসুখ দেখছি, তার হাত থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো। সেক্ষেত্রে সচেতনতা সবার দরকার। যে কীটনাশক আপনারা প্রয়োগ করছেন তা বিশেষজ্ঞ যে মাত্রায় পরামর্শ দিচ্ছেন তার বেশি দিলে কিন্তু বিষের অবশেষ মানুষের শরীরে চলে আসবে, আপনারা যখন স্প্রে করবেন আপনাদের শরীরে আসবে, এমনকি আমাদের যারা বন্ধু পোকা তারা মারা গেলে পরবর্তী কীটশত্রু বা রোগের আক্রমণে আমরা কিন্তু ফসল বাঁচাতে পারবো না।
1: এতক্ষণ শুনলেন ক্ষেত খামারের কথা। আজ আপনারা এই অনুষ্ঠানে শুনলেন বর্ষাকালীন চাষবাস নিয়ে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার দিয়েছেন বিশিষ্ট কৃষি গবেষক ও অধ্যাপক প্রাণকৃষ্ণ মাঝি, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অমিতাভ বিশ্বাস এবং সাংবাদিক তথা কৃষি বন্ধু কালীপদ চক্রবর্তী। সাক্ষাৎকার গ্রহণে ছিলাম পম্পা বন্দ্যোপাধ্যায়। ক্ষেত খামারের কথা এখানে শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন তিন পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব পেশাগত রোগ, বলছেন চিকিৎসক সন্দীপন গঙ্গোপাধ্যায়।
3: পেশাগত রোগ সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হবে যে কর্মস্থল সর্বদা শরীর এবং মনের দিক থেকে স্বাস্থ্যকর হওয়া প্রয়োজন। তা না হলে কর্মস্থল কর্ম বা পেশা সম্পর্কে মানুষের সচেতনতা তৈরি করবে না।

0: এবং পেশাগত সক্রিয়তার কারণে আর পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন রকমের শারীরিক ও মানসিক ঝুঁকি বা রোগ তৈরি হবে। এই ধরনের রোগকেই আমরা সহজ কথায় বলে থাকি পেশাগত রোগ। 1775 সালে ইংলিশ সার্জেন স্যার পেরিভেল পট লক্ষ্য করেন যে চিমনি যারা ঝাড় দেয় সেই চিমনি সুইপ বয়েদের মধ্যে বিভিন্ন ধরনের স্কোয়ামাস সেল কার্সিনোমার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, যা বৈজ্ঞানিকভাবে প্রথম পেশাগত রোগ সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি করে। সাধারণভাবে আমরা বলতে পারি এই বিভিন্ন পেশাগত রোগ তিন রকমের প্রভাব আমাদের ওপর ফেলে থাকে। একটি হলো এর তাৎক্ষণিক প্রভাব, এই সমস্যা সাধারণত দীর্ঘস্থায়ী নয় এবং কোনো রাসায়নিক বা অন্য ক্ষণস্থায়ী পদার্থের উপস্থিতির জন্যে শ্বাসকষ্ট, বমিভাব ইত্যাদি ধরনের যে কোনো রোগ তৈরি হয় সেগুলো এর মধ্যে পড়ে। দ্বিতীয়ত ক্রমিক প্রভাব, টানা একদিন, এক সপ্তাহ বা এক মাস কোনো কিছুর সংস্পর্শে থাকার জন্য এই ধরনের প্রভাব দেখা যায়, যেমন হাঁপানি বা র্যাশ প্রভৃতি এই ধরনের প্রভাব, যেগুলো কর্মস্থলের বিভিন্ন কারণে তৈরি হতে পারে। এবং সবথেকে ভয়ঙ্কর তৃতীয়ত যেটি, দীর্ঘকালীন প্রভাব, দীর্ঘকাল যাবৎ কোনো কাজ করার জন্যে বা কোনো ক্ষতিকর বস্তুর সংস্পর্শে থাকার জন্যে এই ধরনের প্রভাব লক্ষ্য করা যায়, যেমন ফুসফুসের ক্যান্সার, বধিরতা প্রভৃতি। পেশাগত রোগ প্রধানত প্রথম শ্রেণীর পেশাকর্মী, অর্থাৎ যারা সরাসরি কাঁচামাল প্রস্তুতি ও সংগ্রহের সাথে যুক্ত, এবং দ্বিতীয় শ্রেণীর পেশাকর্মী অর্থাৎ যারা প্রসেসিংয়ের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেই প্রকট। তৃতীয় শ্রেণীর পেশাকর্মী অর্থাৎ যারা এই দুই শ্রেণীকে সাপোর্ট দিয়ে থাকে, এবং চতুর্থ শ্রেণীর পেশাকর্মী অর্থাৎ যারা ইন্টেলেকচুয়াল সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে এই সমস্যা অতটা প্রকট নয়, তবে উপেক্ষাও করা যায় না। এবার একে একে দেখে নেওয়া যাক যে কোন কোন পেশার ক্ষেত্রে কি কি ধরনের পেশাগত রোগের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে এবং তাদের সম্ভাব্য প্রতিকারের উপায়গুলো কি কি। প্রথমেই আসব শ্রমিকদের পেশাগত রোগ। শ্রমিকদের পেশাগত রোগের মধ্যে সবথেকে মারাত্মক যেটি আমাদের দেশে সেটি হচ্ছে সিলিকোসিস। কয়লা, সোনা, রূপো, দস্তা, অভ্র প্রভৃতির খনিতে, পটারি ও সেরামিক শিল্পে, পাথর ভাঙা, নির্মাণ শিল্প, লৌহ ইস্পাত শিল্প ইত্যাদিতে যে সমস্ত শ্রমিকরা কাজ করেন তাদের মধ্যে এই রোগের প্রকোপ সবথেকে বেশি লক্ষ্য করা যায়। বাতাসে ভাসমান সিলিকা শ্বাসবায়ুর সঙ্গে সঙ্গে ফুসফুসে ঢোকে এবং এই কণা লাং টিস্যুর সঙ্গে ক্রিয়া করে এই রোগ সৃষ্টি করে। কোনো কোনো সময় এই রোগ তৈরি হতে 10-15 বছর পর্যন্ত সময় লাগতে পারে। সিলিকোসিসে আক্রান্ত কর্মীদের প্রায়শই টিউবারকুলোসিস দেখা যায়। এই ধরনের জটিলতাকে ডাক্তারি পরিভাষায় সিলিকো টিউবারকুলোসিস বলে। ভারতবর্ষে যেহেতু প্রচুর বড় বড় মাইনিং ইন্ডাস্ট্রি আছে, বিশেষত ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এই সমস্ত রাজ্যের খনি অঞ্চলের কর্মচারীদের মধ্যে এই রোগের প্রকোপ ব্যাপকভাবে লক্ষণীয়। 1999 সালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী প্রায় 3 মিলিয়ন মানুষ এই রোগের ঝুঁকিপূর্ণ অঞ্চলে বসবাস করে। WHO এবং ILO 2030 সালের মধ্যে সিলিকোসিস রোগ আমাদের দেশ থেকে নির্মূল করার লক্ষ্যমাত্রা রেখেছে। এই রোগটি পৃথিবীর অন্যতম প্রাচীন পেশাগত রোগ এবং এই রোগ সম্পর্কে সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি যে তথ্য পাওয়া যায়, যে 1600 শতাব্দীতে কার্পেথিয়ান পর্বতমালার মহিলারা 6-7 বার বিবাহ করতেন, যার অন্যতম কারণ ছিল এই সিলিকোসিস রোগ। এছাড়া থাইল্যান্ডের কিছু গ্রাম আছে যেগুলোকে বলা হয় ভিলেজ অফ উইডো, সেখানেও কিন্তু অন্যতম কারণ হচ্ছে এই সিলিকোসিস রোগের কারণে মৃত্যু। পরবর্তী রোগটির নাম অ্যান্থ্রাকোসিস বা ব্ল্যাক লাং ডিজিজ। এই রোগ কয়লা খনির শ্রমিকদের মধ্যেই প্রধানত দেখা যায়। দীর্ঘকাল যাবৎ কয়লার গুঁড়ো ফুসফুসে জমে যে জটিলতা তৈরি হয় তার থেকেই এই কোল ওয়ার্কার্স নিউমোকনিওসিস নামে পরিচিত রোগটি তৈরি হয়। এটি ব্ল্যাক লাং ডিজিজ।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন 3 পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব পেশাগত রোগ। বললেন চিকিৎসক সন্দীপন গঙ্গোপাধ্যায়।

এখন শুনবেন আজকের আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের অবশিষ্টাংশের কিছু অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। সন্ধে সাতটায় বেতার নাটক বিশ্বাস মশাই, রচনা বনফুল, বেতার নাট্যরূপ হীরেন চট্টোপাধ্যায়, প্রযোজনা শেফালী বন্দ্যোপাধ্যায়। রাত আটটায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের বাংলা রূপান্তর। শুনবেন আজ 135তম পর্ব। রাত নটায় কথায় গানে, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। রাত 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয়। আজ রয়েছে ইলিশ মারির চর, রচনা আব্দুল বা জব্বার, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য, প্রযোজনা দুর্বাদে, সম্পাদনা রিয়া ঘোষ। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে রাগেশ্রী রাগে শরদ পরিবেশন করবেন আবির হোসেন। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন প্রীতম পোলে। 10:45 উপমহাদেশের খবর। রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

বিশ্ব সঙ্গীত দিবস শুরু হয়েছিল সবার জন্য সব জায়গায় সঙ্গীত এই ভাবনা থেকে। সদ্য পেরিয়ে এসেছি দিনটি, তবে দিন পেরোলেও সঙ্গীত আমাদের সঙ্গেই আছে সব সময়ের জন্য। সঙ্গীত এক অদৃশ্য সেতু যা সব সীমানা অনায়াসে পেরিয়ে মানুষকে বেঁধে ফেলতে পারে এক মুহূর্তে। তার উদ্দেশ্যই সব সময় সবার জন্য হয়ে ওঠা, বা বলা ভালো তাই ছিল চিরটাকাল। তার এই জুড়ে থাকা, জুড়ে রাখার গুণের জন্যই আজ গান ছাড়া কোনো অনুভূতির প্রকাশ না অসম্ভব নয়, তবে কষ্টসাধ্য। সঙ্গীতের এই বিশাল ব্যপ্ত জগৎ থেকে বহুবার শোনা কিছু গান তুলে এনে আবার একসঙ্গে বসে শোনা আজকের হারানো দিনের গানে, এই গান শোনা আর শোনানোর মধ্যেই জুড়ে থাকা শ্রোতাদের সঙ্গেও। স্টুডিওর এ প্রান্তে থাকবেন অর্পিতা পোদ্দার, রাত ঠিক ১১টায় আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গান অনুষ্ঠানে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন বেতার নাটক বিশ্বাস মশাই।

0: বিশ্বাস হয়নি, এখন হচ্ছে।
1: আমি বলি কি, হরিদ্দারটা একবারে সেরে বাড়ি ফিরু।
0: খেপেছেন এই বিরাট পল্টন নিয়ে আবার হরিদ্দার? আগ্রার তাজমহলটা দেখবো বহুদিনের বাসনা ছিল, ব্যাস সেটা যখন মিটেছে আর নয় মতিবাবু।
1: সে কি এত দূর এসেছেন আর হরিদ্বারটা দেখে যাবেন না?
0: দূর মশাই, ঘরের ছেলে ঘরে ফিরতে পারলে বাঁচি। ঝামেলা দেখেছেন, ঝড়ঝাপটা কিছুটা তো আপনার উপর দিয়েও গেল।
1: না না, এ আর এমন কি, বুড়ো বুড়িদের নিয়ে বেরোলে ওইরকম একটু হয়।
0: শুধু বুড়ো বুড়ি, সব রকম এলিমেন্ট রয়েছে দলে। বায়নাকটা দেখলেন তো কত, এর ঝাল পছন্দ নয় তো ওর আবার ঝাল না হলে রোচে না। কারো আবার একলা একটা বাথরুম না হলে চান করা যায় না। তার উপর ছোঁয়া ছুঁই যা চলে গেল, দূর দূর এই নিয়ে কি আর বিদেশে বেড়ানো যায় মোড়ায়?
1: তা এত বড় দল এনেছেন, একটু ঝক্কি সামলাবেন না।
0: সত্যি কথা বলতে কি মশাই, আমার পকেটের অবস্থাও ঢুঁঢু।
1: তাই বলে বেড়ানোর চান্সটা মিস করবেন? আরে টাকা না থাকে ধার নিন, সুযোগ মতো মানি অর্ডার করে দেবেন।
0: সে না হয় দিলুম, কিন্তু টাকা হলেই কি সব সমস্যা মিটে গেল? হ্যাঁ, এখানে আপনারা ছিলেন, সব সামলে সুমলে নিলেন, হরিদ্বারে আমার কে আছে? এত বড় লটবহর নিয়ে আমি সেখানে?
1: আরে কিচ্ছু ভাবনা নেই আপনার, কিচ্ছু ভাবনা নেই, গিয়ে স্রেফ বিশ্বাস মশাইয়ের নাম করবেন।
0: বিশ্বাস মশাই?
1: হ্যাঁ বিশ্বাস মশাই।
2: নাটক বিশ্বাস মশাই, কাহিনী বনফুল, নাট্যরূপ হীরেন চট্টোপাধ্যায়, প্রযোজনা শেফালী বন্দ্যোপাধ্যায়।
0: আরে দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও দাঁড়াও, ধীরে সুস্থে, ট্রেন এখনই ছাড়ছে না, তাড়াহুড়ো কোনো দরকার নেই। আগে বাচ্চাগুলো নামাও না। আরে জুতোটা পরে ফেলো, ধরো। এই শুনছো, বাবা চোখে ভালো দেখেন না, বাবার হাতটা ধরো কি হয়েছে?
3: এত চেঁচামেচি করেন না জামাই বাবু, আমরা ঠিক নামছি, আপনি মালপত্র গুলো দেখে শুনে নামান তো।
0: হ্যাঁ হ্যাঁ কুলি হোগা। এই বাবা দিব্যা কা অন্ধরা,
4: ये सब सामान आपका है ना? तो और तीन कुली बुला लीजिए। अरे ये राम विचार, अरे ये सुखान, है ना है ना?
0: अरे भाई इतना अल्प सामान में चार कुली?
4: आप देखिए ना बाबू, लो भाई लो भाई लो भाई, पकड़ो पकड़ो पकड़ो,
0: देखो देखो देखो संभाल के
4: निकालना कीजिए बाबू, ये काम तो हमारा है ना।
1: बाबू बाबू पंडा चाहिए ना बाबू, बाबू मुल्क किधर है, है? पिताजी का नाम क्या है, है? ठीक है कौन पांडा ठीक है?
0: थोड़ा निश्वास तो फैलने दीजिए।
1: बोलिए ना बाबू, पंडा का नाम बताइए ना बाबू, भैया जाना किधर है आपको बताइए ना हम। अरे बाबू
0: अच्छा भला विपद तो ना मोती बाबू, अच्छा फिर साथ फैलने देखी দেশ বিভূই আমি কিচ্ছু চিনি না।
5: ওগো তোমার বন্ধু কি একটা নাম বলেছিল না?
0: তাই তো, ঠিক কি যেন বলেছিল, ও ঠিক বিশ্বাস মশাই। ও ভাই কুলি, বিশ্বাস মশাই কি দার হয় তুমি জানতা?
4: উনকো কোন নেই জানতা, ও তো বিশ্বাস বাবু। ও বিশ্বাস বাবু, আরে বিশ্বাস বাবু এদিকে আসেন, ইধার ইধার। হ্যাঁ
5: ও হরি, এ কি জামাই বাবু, ওই কি আপনার বিশ্বাস মশাই নাকি?
0: তাই তো মনে হচ্ছে।
5: দুধু এ তো ভিখিরি রতন, ময়লা জামা কাপড়, আঙুল ফাটা কেজ,
6: ম্যাগো খোঁচা খোঁচা দাড়ি গো, মাথাটা কাকের বাসা।
7: আর ওই দেখ না মা, ওই রে আমলুষকা রতন দেখতে
6: যা বলেছো মাসিমা।
5: ছি ছি ছি ছি ছি, এ ভরসাতে তুমি ড্যাং ড্যাং করে চলে এলে?
0: থামো তো, ড্যাং ড্যাং করে চলে এলে আমি কি জানতুম নাকি? জাগে এসে যখন পড়েছি ভেবে তো আর কোনো লাভ নেই, ও নেই মামার চাইতে কানা মামা ভালো।
8: নমস্কার নমস্কার, আমাকে ডাকছিলেন?
0: মানে আপনি বিশ্বাস মশাই তো? হ্যাঁ, মানে আগ্রার মতিবাবু আপনার খোঁজ করতে বলেছিলেন।
8: হ্যাঁ হ্যাঁ মতিবাবুকে আমি চিনি। ও টাঙাওয়ালা, আরে ইধার ইধার, দো টাঙে কুম্ভকর্ণ পান্ডাকা মখান লেই জানা নেন আপনারা।

0: মাল নিয়ে আমি যাচ্ছি।
1: হ্যাঁ গো, সব ওর হাতে ছেড়ে দিয়ে চলে যাবে।
2: হ্যাঁ ঠিক। বিশ্বাস মশাই, আমি বলছিলাম কি, মানে মালপত্তর গুলো এখানে উঠিয়ে নিলে হতো না?
0: তাহলে তো আরো একটা টাঙ্গা লাগবে, তাছাড়া ওখানে তো নামাতেও হবে। আপনি নিশ্চিন্তে চলে যান, আমি এই তো সামনে, আমি গিয়ে ভাড়া দেবো।

0: সত্যি বিশ্বাস মশাই, আপনি না থাকলে কি যে হতো?
1: না ও কথা বলবেন না, দেবস্থানে এসেছেন, ব্যবস্থা একটা হয়ে যেত।
2: রামাই বাবু, বাড়িটা কেমন বলুন তো? গঙ্গার উপরে ঘর, মনে হয় সারা জীবন এখানেই কাটিয়ে যায়।
0: যা বলেছ, কুম্ভকর্ণের বাড়িটি কিন্তু দারুণ বিশ্বাস মশাই। গঙ্গার এমন রূপ আমি দেখিনি কখনো, কি স্বচ্ছ নীল জল, হ্যাঁ নিচের বালিগুলো পর্যন্ত আমার স্পষ্ট দেখা যাচ্ছে।
2: শুধু বালি, কত বড় বড় মাছ, সব একেবারে নির্ভয় খেলা করে বেড়াচ্ছে।
1: মাছ তো কেউ খায় না এখানে, ওদের আর ভয়টা কি বলুন মা।
0: হ্যাঁ, বড় তৃপ্তি পেলাম স্নান করে। অবশ্য আপনি না থাকলে কেউ নামতেই সাহস পেতুম না।
1: হ্যাঁ, খুব কারেন্ট তো, শেকল ধরে চান না করলে বিপদ।
2: চান আর আমরা কোথায় করলাম, আপনি তো ধরে ধরে করালেন সবাইকে।
3: ছায়া, এই ছায়া,
2: কি হলো আবার?
3: এই আমার চিরুনিটা কোথায় রে?
2: তোর চিরুনি? সে আমি কি করে জানবো?
3: আরে আগ্রা হোটেলে চিরুনিটা দিলাম না তোর হাতে?
2: আমার হাতে? ধ্যাত,
3: কে রে, কি ভুলো মন রে তোর?
2: ওই দিয়ে থাকলে ওই অ্যাটাচিতেই রেখেছি, দেখ না ভালো করে।
3: অ্যাটাচি না দেখে কি বলছি নাকি? কি কাণ্ড বল দেখি, তোর মতো শাকে নড়ি তো না। এই এই ফনফনে চিরুনিতে আমার হয় কখনো?
0: আরে বাবা, চিরুনি একটা কিনে নিলেই তো হয়, কি আর এমন দাম। এখানে কোনো ভালো দোকান টোকান?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো সামনেই দোকান, এক মিনিটও লাগবে না। দিন দিন পরের দিন আমি এখনই এনে দিচ্ছি।
0: এনে দেবেন? দাঁড়ান দাঁড়ান, এনে ভাই পয়সা।
2: জামাইবাবু, মেসোমশাই বলছিলেন নস্যি ফুরিয়েছে, বিশ্বাস মশাই যখন যাচ্ছেন।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবো, কোন আমি যাবো আর আসবো।
2: বেশ পেয়েছো কিন্তু এই বৃষ্টিতে বারবার।
0: আরে বাবা, এই তো ওর কাজ, যাবার সময় কিছু টাকা ফাকা দিয়ে দিলেই হবে।
2: তা তো হবে, কিন্তু এদিকে বাবা মা তো খিদেতে সহ্যে নিয়েছেন।
0: বাচ্চারা, ওদের তো দেখছি না।
2: ওদেরও সেই একই অবস্থা, একে সারা রাত্রিরে ধকল, তার উপর আবার
4: সে যদি বলিস দিদি, আমার অবস্থাটা খুব ভালো নয়।
2: আয় শোনো, পেটে একেবারে ছুঁচো ডন মারছে।
0: একটু আগে বলতে কি হয়? হ্যাঁ, বিশ্বাস মশাইকে আর কতবার দৌড় করাবো? হ্যাঁ
1: কেন কেন কেন কেন, কি হয়েছে, কি হয়েছে বলুন না, বলুন বলুন। নিন মা, এই নিন চিরুনি আর এই আপনার নস্যি।
0: না মানে বলছিলাম কি, যে গঙ্গা জল মাথায় পড়তেই তো আমার পেটের আগুন মানে।
1: হবেই তো, জল হওয়ার একটা গুণ আছে না, খিদিটা এখানে খুব ভালো হয়।
0: তাহলে তো কিছু খাওয়ার ব্যবস্থাও তো করতে হয় তাহলে।
1: তেওয়ারির পুরি একেবারে খাঁটি ঘিয়ে ভাজা,
0: বলি
1: হ্যাঁ, আচারও নিয়ে আসবো না হ্যাঁ একটু বেশি করে। আমি এখনই আসছি।
5: বিশ্বাস বাবা,
1: বলুন মাঠান।
5: তোমায় বলতে সংকোচ হচ্ছে বাবা, বলবে যে এক্ষুনি গান্ডে পিন্ডে গিলল, আবার এক্ষুনি খাওয়ার চিন্তা।
1: না না, তাতে কি হয়েছে আপনি বলুন না মা।
5: ওই বলছিলাম কি বাবা, দুপুরে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা তো করতে হয়।
1: বলুন কি কি করতে চান,
0: মানে ব্যবস্থা কি কিছু আছে এখানে?
1: ব্যবস্থা বলতে ওই পুরি তরকারি ভাতও পাবেন, একটা হোটেল আছে, তবে ওসব কি আপনারা খেতে পারবেন? দামও নেবে ভালো, আবার খেয়েও তৃপ্তি পাবেন না।
5: না না না বাবা না, তাছাড়া বাবা ওখানে পাঁচ জাতের ছোঁয়াছুঁই, ওখানে বসে খাবো কি করে বলো তো?
2: বলছিলাম এখানে রান্নার কোনো ব্যবস্থা করা যায় না? আমাদের সঙ্গে তো স্টোভ আছে।
1: হ্যাঁ তা তো রয়েছে। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ খুব করা যায়। বলেন তো, একটা তোলা উনুনেরও ব্যবস্থা করে দিতে পারি?
5: হ্যাঁ বাবা, সেই ভালো।

0: তুমি সেই ব্যবস্থাই করে দাও বাবা।
1: একটু খিচুড়ি আর ভাজা ভুজি করে নে, কি বলিস? গ্র্যান্ড হবে, বৃষ্টিটাও ছাড়েনি এখনো, জমবে। তবে মুগ ডালের কিন্তু,
2: মুগ ডাল
1: কেন পাওয়া যাবে না?
2: বুঝবো ভালো করে, তবে এখানে তো আবার ওই অড়র বুটি বেশি চলে।
1: না না না, অত খোঁজাখুঁজি করতে হবে না, না পেলে বরং মুসুর ডাল আনবেন।
3: হ্যাঁ তাই করো।
1: তবে ওই ময়লা টয়লা যেন থাকে না আবার।
2: ঠিক আছে মা, আমি ভালো করে দেখেই আনবো।
1: পেঁয়াজ পাওয়া যাবে নিশ্চয়ই, পেঁয়াজ নইলে আবার খিচুড়িটা ঠিক।
2: হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ পেঁয়াজ কেন পাওয়া যাবে না? আনাজপত্র তো এখানে খুব একটা ভালো পাওয়া যায় না মা।
1: কি কি পাওয়া যায় বিশ্বাস মশাই?
2: এই ধরুন ওই আলু, নেনুয়া, ঝিঙে।
1: পটল পাওয়া যাবে না?
2: না না না, ওই জিনিসটা এখানে পাবেন না।
0: সে না পাওয়া যাকগে, খিচুড়ির সঙ্গে বেগুনই হোক না বৌমা, বেগুন তো পাওয়া যাবে বাবা।
2: না না মা, ওই কুচিত কখনো আসে, আপনার খাওয়ার বড় কষ্ট হবে মনে হচ্ছে।
1: না না, তাতে কি হয়েছে, লঙ্কা পাবেন তো?
2: হ্যাঁ হ্যাঁ, লঙ্কা খুব ভালো জাতের পাওয়া যায় এখানে।
1: থাক থাক থাক, লঙ্কা বেয়ার কাজ নেই, দিদিটিকে তো চেনেন না আমার, ঝালে একেবারে পুড়িয়ে দেবে খিচুড়ি।
4: হ্যাঁ তাহলে ঠিক আছে, তোর জন্য না হয় গরম গরম সাবু করে দেব।
3: কেমন জব্দ! যাকে বিশ্বাস ভাই, তাহলে এই টাকা কটা নিয়ে যান, যা পান আপনি নিয়ে আসবেন।
0: একটু দাঁড়াও বাবা, আমার যে একটু গঙ্গা জল চাই।
2: ওই যে ও ঘরে দু কুজো জল আমি একেবারে ভরে রেখে দিয়েছি মা,
0: একটু শুদ্ধ ভাবে যদি।
2: আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা, আমি এক্ষুনি নিয়ে আসছি, একেবারে নতুন কলসি কিনে ভরে নিয়ে আসছি, এসেই না হয় বাজারে যাব।
0: আচ্ছা বাবা আচ্ছা।
3: কি যে করো না মা, হ্যাঁ গঙ্গা জলে তো সব পাপ ধুয়ে যায় শুনেছিল।
1: যাকে যাকে বিশ্বাস মশাই তো আনতে গেছেন, উনি আর মাথা ঘামিয়ে কি হবে বলো।

0: কি গো মায়া, আর কতক্ষণ?
1: আরে বাবা দাঁড়াও দাঁড়াও, হচ্ছে,
0: দেখি একবার কি হচ্ছে।
2: পেঁয়াজি চড়েছে, তার মানে খিচুড়ি নেমে গেছে।
3: নেমেছে, তবে পুরোটা হয়নি এখনো।
2: কারণ
1: কি করব, গুঁড়ো হলুদের মোড়ক খুলেই দেখি ধুলোয় ভর্তি। সে কথা বিশ্বাস মশাইকে বলতে।
2: ফের বিশ্বাস মশাই? আচ্ছা লোকটাকে তোমরা কি পেয়েছো বলো দেখি।
1: কি আবার পাবো, মুখের কথা খুঁজতে না খুঁজতেই যদি বেরিয়ে
3: যায়। করবে বল, গোটা হলুদ না হলে তোর আবার খিচুড়ির রং খুলবে না। অতএব গোটা হলুদ এবং শিল নোড়া।
2: আবার শিল নোড়া?
4: খাটাতে পারিস বটে তুই মানুষকে,
3: আহা তুই যেন পারিস না।
0: খাটাও যত পারো, তবে সব সুদে আসলে তুলে না নেয়।
3: মানে
2: দোকান বাজারের হিসেবটি পর্যন্ত দিচ্ছে একবারে পাই পয়সা, যাবার সময় কোপটি মারবে আর কি।
4: তা হোক, যা খাচ্ছে বাবু, পাঁচটা মানুষ একেবারে হিমশিম খেয়ে যেত, তার উপর এই ছেঁচড়া বৃষ্টি। ছড়ি আর না,
3: এই বৃষ্টিতে কতবার বাইরে গেল বলতো।
4: তাই তো বলছি, তোর জামাইবাবু শুধু পয়সাটাই দেখলেন, বলি উনি না থাকলে এর চার গুণ পয়সা গলে যেত।
5: আমি এসে গেছি, কালো জিরো নিন, দিয়ে দিন দিয়ে দিন, আলু টালু কি কাটতে হবে দিন আমাকে দিন।
2: আপনাকে আর কিচ্ছু করতে হবে না। হ্যাঁ জামা কাপড়টা এবার ছেড়ে ফেলুন তো, আমি একটা ধুতি দেবো।
5: না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কি হবে ছেড়ে, আবার তো ভিজে যাবে, ও রাত্রিরে শোবার সময় একেবারে ছাড়বো।
2: তাই বলে ভিজে কাপড়ে থাকবেন?
5: এই তো এই যে নিংড়ে নিচ্ছি, এই বৃষ্টিতে ভেজা ও আমার অভ্যেস আছে। যাকে খাওয়া দাওয়া করে নিন, আপনারা একটু বিশ্রাম নিন, বিকেলে এসে আমি হার কি পেয়ারে আর অন্য সব মন্দির টন্দির দেখি আন।
2: যাচ্ছেন কোথায়? দাঁড়ান দাঁড়ান।
5: হ্যাঁ
2: আপনিও তো এখানে খাচ্ছেন।
5: আমি আমিও খাবো আপনাদের সঙ্গে
2: নিশ্চয়। এক খিচুড়ির জন্য কতবার ছুটলেন, হ্যাঁ তাছাড়া এসে অবধি ওই এক খুরি চা ছাড়া তো আর কিছুই পেতে পড়েনি আপনার। দুপুরের খাওয়াটা অন্তত একসঙ্গে হোক।
5: বেশ বেশ, খুব ভালো কথা, খুব ভালো কথা। ও দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি ঘুরে আস।
2: কেন কেন, চান তো আমাদের সঙ্গে করে এলেন।
5: না না না না, তা না, একটু ওই ভালো ঘি আছে আমার কাছে, নিয়ে আসে। কলকাতা থেকে এক ভদ্রলোক এসেছিলেন, দিয়ে গেছেন। সুবাস, আহা আমি এক্ষুনি আনছি।
2: দেখো কাণ্ড,

0: বৃষ্টিতে ভেজে আমার অভ্যেস আছে।
1: ভালো কথা, ঋষিকেশ লক্ষ্মণ চলে যাবেন তো, এলেন আর দূর কষ্ট করে।
2: ওরে বাবা, ওই ভিড় বাসে গাদাগাদি করে বাবা, না বাবা অসম্ভব, ওরা যদি যায় তো যাক।
1: দাঁড়ান তো, আমি এক মিনিট কথা বলে আসি।
3: কি গো মা, সত্যি সত্যি যাবে না?
2: যেতে তো ইচ্ছে করে বাবা, এত দূরে এসে যদি ফিরে যাই আর কি এ জীবনে হবে?
3: না না, সে কথা বলা যায় না, আবার যদি আসি।
2: সে তোমাদের হয়তো হবে বাবা, আমার হবে না। তবে বলতে নেই, ছেলেটার জ্বরও ছেড়ে গেছে, কিন্তু যা ভিড় দেখলাম ওই সকালের বাসে, তা
4: সেই তো, ওই ভিড়ে কোথাও যায়, তারপর সকলের শরীরের যা অবস্থা।
1: এই তো কথা বলে এলাম, আর কোনো চিন্তা নেই, আমার চেনা লোক তো, ছোট বাস রিজার্ভ করে চলে যাবেন, কিচ্ছু কষ্ট হবে না, ঋষিকেশে রাতটা থেকে পরের দিনই ফিরে আসবেন। এত কবে আর কেউ যাবে না
5: এই বিরাট লটবহর নিয়ে? মানে আপনি এখানে ছিলেন তাই সামলে দিলেন, হ্যাঁ ওখানে তো আর আপনি নেই।
1: আমি গেলেই যদি আপনাদের যাওয়া হয়, আমিও না হয় যাবো আপনাদের সঙ্গে।
4: আপনি যাবেন বিশ্বাস মশাই?
2: খুব ভালো হয় বাবা, খুব ভালো হয়, তুমি গেলে আর আমাদের কোনো চিন্তা থাকে না।
3: ওরে বাপ রে বাপ, উফ, পা আর আমার নেই গো, আমার হাঁটতে হাঁটতে আমার উগড়ে বাবা, কি পায়ের যন্ত্রণা যে আরম্ভ হলো। উফ, কি কি করছেন? আরে আরে, আপনি পায়ে হাত দিচ্ছেন কেন?
1: না, বললেন যে পায়ে পা ব্যথা করছে, দিন একটু টিকে।
3: আপনি খেপেছেন? সারা দিন যা করলেন মশাই, কি বলবো, একেবারে মানে তাজ্জব হয়ে গেছি। তার উপরে ঋষিকেশ এসে আপনাকে দিয়ে যদি আমি পাটে পাই, তাহলে তো আর উফ।
1: কি বলছেন, আমি সামান্য লোক।
3: তা হোক, বসুন তো এখানে, আমাদের চেয়ে অন্তত 10 গুণ পরিশ্রম হয়েছে আপনার।
1: এ আমার অভ্যেস আছে।
3: হ্যাঁ সবই তো আপনার অভ্যেস আছে, কিন্তু এবার এই বসাটা একটু অভ্যেস করুন দেখি। সারা দিন তো ছুটোছুটি করলেন, একটু গপ্প করি আপনার সঙ্গে, পরিচয়টাই তো হলো না তেমন করে আমাদের।
1: আমার আবার পরিচয়? কি এমন লোক আমি?
3: তবু একটু শুনি।
1: বলবার মতো কিছুই নেই আমার, আমি তো আর বংশের মুখ উজ্জ্বল করতে পারিনি, কি বলবো, লেখাপড়াটা পর্যন্ত শিখিনি, খুব ছোটবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম আমি।
3: দেশের কথা মনে নেই আপনার?
1: না তেমন কিছু মনে নেই, তবে ওই টুকরো টুকরো দু একটা ছবি মনে আছে, যেমন ধরুন ওই ছোট্ট একটা পুকুর, পুকুরের পাড়ে তাল গাছ, নারকেল গাছ, পুকুরের জল একেবারে কালো কুচকুচ করছে, সবুজ পানায় ঢাকা, ঘাটে একটা কচি বউ চান করছে কলসি ভাসিয়ে, টুকটুকো লাল গামছা তার হাতে, কি বলবো মশাই, এই ছবি যখন চোখ বুঝে দেখি, তখন সেই পুকুর ঘাট আমার ঋষিকেশ হরিদ্বারের গঙ্গার চেয়ে অনেক অনেক ভালো লাগে।
3: আরে কি আপনি তো মশাই রীতিমতো কবি। হ্যাঁ
1: ছি ছি ছি ছি ছি, কি বলছেন কি, আমি খুব সামান্য লোক, তবে হ্যাঁ আমার দাদা ছিলেন একজন নাপছাদা লোক, ও সে তাঁর কথা বলতেও আমার লজ্জা করে, আমি তো তার ভাই হওয়ার উপযুক্ত নই।
3: কি নাম আপনার দাদার?
1: সুরেশ বিশ্বাস।
3: বাঙালির বীরত্বের আদর্শ কর্নেল সুরেশ বিশ্বাস, আপনি তাঁর ভাই?
1: সেটাই তো আরো লজ্জার কথা, তাঁর নামের মর্যাদা তো আমি রাখতে পারিনি।
3: কিন্তু আমি তো ভাবতেই পাচ্ছি না, কি করেন আপনি ওখানে হরিদ্বারে?
1: ওই যা দেখলেন, যাত্রীদের সেবা টেবা করি, এছাড়া আর কি যোগ্যতা আমার আছে বলুন।
3: যোগ্যতা? যোগ্যতা আপনার কি আছে সে তো আমি দেখেছি। আপনি ওখানে থাকেন কোথায়, মানে আপনার বাসা?
1: বাসা? না না, বাসা টাসা আমার কিচ্ছু নেই, ওই প্ল্যাটফর্মেই থাকি বেশিরভাগ সময়, ট্রেনগুলো অ্যাটেন্ড করি, যদি কোনো

0: যাত্রী টাত্রী আসে, আর তা নইলে এই ওই কুম্ভকর্ণ পাণ্ডার বাড়িতেই থাকি, বারান্দায় একটু আশ্রয় দিয়েছে আমাকে।
1: বলেন কি, এই করেই দিন কাটছে আপনার?
0: মন্দ কি, এটা আমার খুব ভালোই লাগে। আরে দেখেছেন
1: কি হলো, উঠছেন কেন?
0: কথায় কথায় ভুলে গিয়েছিলাম, রাত্রির বেড়ে যাচ্ছে না, খোকাবাবু এক্ষুনি ঘুমিয়ে পড়বে, একটু দুধ জোগাড় করে রেখেছে, যাই গরম করে খাইয়ে দিয়ে আসি।
1: সে ওর মা বুঝবে খন, আপনি কেন মিছিমিছি?

0: বাস সব ঠিকঠাক থাকলো, আর চিন্তা নেই।
1: একই
2: কাণ্ড করেছেন আপনি, একটু টিকিট গুলো চেক করতে গিয়েছি আর আপনি বাংকে একেবারে বিছানা পত্র পেতে ফেলেছেন। মা তোমরা যে
0: তাতে কি হয়েছে মা, অনেক রাত হয়েছে, ট্রেনটা ছাড়লেই খেয়ে দিয়ে শুয়ে পড়বেন, দেখবেন তখন আর বিছানা পাততে ইচ্ছেই করতো না।
1: তাই বলে বিছানাটাও আপনি পেতে দেবেন, বাড়িতে কি আমরা বিছানা করি না?
0: সে তো রোজই করেন মা, একটা দিন একটু সুখ করুন। আসুন আসুন, আপনি জিনিসপত্র গুলো একবার সব দেখে নিন দেখি। আপনার ওই বড় তরঙ্গটা নিচে ঢুকিয়ে দিয়েছি, সুটকেস দুটো উপরে তুলে দিয়েছি, একটু চোখ রাখবেন, বলা তো যায় না।
2: না না, ট্রেনে আবার আমার ঘুম টুম আসে না, ওই জন্য চিন্তা নেই।
0: ঠিক আছে ঠিক আছে, ট্রেনে একটু সজাগ থাকাই ভালো, বুঝলেন মা? ওই বাস্কেটের ওপর রাতের খাবার আলাদা করে বেঁধে দিয়েছি, টাটকা ভাজানো সব, খেতে না পারলে মনে হয় সকালেও খারাপ হবে না।
1: আমি সব দেখে নিয়েছি,
0: কুঁজোটা একেবারে ভর্তি করা আছে, একটু দেখে ঢালবেন, সকালে লখনউয়ে জল ভরে নিতে পারেন দরকার হলে।
2: একটু কথা বলবো আর কি, বিশ্বাসমশাই যা করেছেন আপনি, মানে একেবারে নিজের লোক বোধ হয় এতখানি করতে পারবে না। সারা জীবন আমি মনে রাখবো আপনার কথা, কিছু মনে করবেন না, এটা আপনাকে নিতে হবে।
0: আপনি আপনি আমাকে টাকা দিচ্ছেন আমাকে আপনি?
2: না না না, ওরম করে তাকাচ্ছেন কেন বিশ্বাসমশাই, শুনুন এই সামান্য কটা টাকা।
0: না দোহাই আপনার, এই আমি নিতে পারবো না, এই আমি নিতে পারবো না। উঠুন উঠুন, আপনি উঠে পড়ুন, উঠে পড়ুন, ট্রেন ছেড়ে দিচ্ছে, আপনি উঠুন উঠুন উঠে পড়ুন।
2: কিন্তু এভাবে আপনার উপর অত্যাচার করে গেলাম বিশ্বাসমশাই।
0: কেন ভাবছেন এই অত্যাচার, কিন্তু আমি নিজের জন্যই করি, আপনাদের ভালোবাসা আশীর্বাদ শুধু এইটুকুই আমি চাই। বিশ্বাস করুন বিশ্বাস করুন, এর বেশি আমি কিছু চাই না, আমি কিছু চাই না, কিছু চাই না।

0: বিশ্বাস মশাই নাটকটি শেষ হল। কাহিনী বনফুল, নাট্যরূপ হীরেন চট্টোপাধ্যায়, অভিনয়াংশে ছিলেন ভবেশ অরুণ মুখোপাধ্যায়, মতিবাবু দীপেন্দ্রমোহন আচার্য, কুলি অনু দত্ত, মা মেনকা দাস, মায়া রুনু বড়াল, ছায়া ক্যামেলিয়া গুহ ও বিশ্বাস মশাইয়ের ভূমিকায় প্রেমাংশু বসু। সম্পাদনা শুভ্রপ্রকাশ দে, প্রযোজনা শেফালী বন্দ্যোপাধ্যায়।
1: এতক্ষণ শুনলেন বেতার নাটক বিশ্বাস মশাই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ সেশেলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, C-295 বিমানের প্রথম সফল উড়ান ভারতে বিমান চলাচল ক্ষেত্রে একটি বড় সাফল্য। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে দেশবাসীর সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেন। প্রকৃতি ও মানুষের মেলবন্ধনে সৃষ্ট মেঘালয়ের রুট ব্রিজ সারা বিশ্বের কাছেই দৃষ্টান্ত স্বরূপ বলেছেন প্রধানমন্ত্রী। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্সে 4 দিনে প্রায় 1,000 মানুষের মৃত্যু। একাধিক দেশে তাপমাত্রার নতুন রেকর্ড। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা শুরু হচ্ছে আজ। প্রথম খেলায় মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও কানাডা। এভিসি পুরুষ ভলিবল কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ বাহরিনকে হারিয়ে ভারত ব্রোঞ্জ পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ এবং সমতার নীতি মেনে চলা আবশ্যক। তিনি আজ সেশেলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। তিনি জোর দিয়ে বলেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস

0: প্রতিশ্রুতিবদ্ধ। শ্রী মোদী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে ভারতের যে পরিকল্পনা রয়েছে তাতে সেশেলস একটি বিশেষ স্থান অধিকার করে আছে। জাতীয় পরিষদে ভাষণ দানকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সবার সামনে আসা এক বিশেষ সম্মানের বিষয় বলে শ্রী মোদী উল্লেখ করেন। সেশেলসের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করে তাকে সম্মানিত করার জন্য তিনি সেদেশের রাষ্ট্রপতি ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
1: It is a special honor to stand before you as the first Indian Prime Minister to address this National Assembly. I thank you, Madam Speaker, for your warm words. I also thank President Armeni and the people of Seychelles for honoring me with the Guardian of the Blue Horizon earlier today. It will encourage all those who are making sustained efforts for environment conservation. I bring with me the warm greetings and best wishes of 1.4 billion people of India.
0: পরিবেশ সংরক্ষণ ও স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের জন্য সেশেলসের সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পীয়ূষ গোয়েল, মনোহরলাল ও জিতেন্দ্র সিং সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চলতি মাসে C-295 বিমানের প্রথম সফল উড়ানের মাধ্যমে ভারতের বিমান চলাচল ক্ষেত্রে এক বড় সাফল্য অর্জন করেছে। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী জানান, ভারতে এ ধরনের 40টি বিমান তৈরি করা হচ্ছে। এর ফলে দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটা পথ এগিয়েছে।
1: जून के महीने में ही एविएशन सेक्टर में भी देश ने एक बड़ी सफलता पाई। C-295 यह विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं। इससे MSME और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत অধিক সুরক্ষিত আর আত্মনির্ভর বন রাহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সবথেকে বড় সম্পদ বলে উল্লেখ করেন তিনি। পশ্চিম এশিয়ার পরিস্থিতি অনুধাবন করে দেশের মানুষ তার আহ্বানে যেভাবে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
1: पश्चिम एशिया में बनी युद्ध की स्थितियों को देखते हुए मैंने देशवासियों से कहा था, कुछ समय के लिए सोना खरीदने से बचें। लोगों से कहा था कि विदेश में छुट्टियां मनाने से बचें। लोगों से कार पुलिंग को भी बढ़ावा देने की अपील की थी। किसानों से केमिकल मुक्त खेती के लिए, खेत बचाने के लिए और प्राकृतिक खाद का ज्यादा से ज्यादा इस्तेमाल का आग्रह किया था। मेरी अपील का उन्होंने न सिर्फ समर्थन किया बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं।
0: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবস নিয়েও কথা বলেন। এই দিবসটি উদযাপনে ভারতের প্রচেষ্টার সঙ্গে সারা বিশ্ব একাত্ম হয়েছিল। তিনি আহমেদাবাদে অনুষ্ঠিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপের কথা উল্লেখ করেন, যেখানে ভারত 102টি স্বর্ণপদক সহ মোট 114টি পদক জয় করেছে।
1: विश्व योगासन चैंपियनशिप की भी बड़ी चर्चा हुई। इसमें भारत ने कुल 114 पदक जीते, इनमें 102 गोल्ड मेडल भी शामिल है। भारत इस चैंपियनशिप की पदक तालिका में पहले स्थान पर रहा।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়ের রুট ব্রিজের কথা উল্লেখ করেন। প্রকৃতি ও মানুষের অপূর্ব মেলবন্ধনে এই রুট ব্রিজ গোটা বিশ্বের কাছেই দৃষ্টান্তস্বরূপ হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।
1: মেঘালয় কে রুট ব্রিজ, রাস্তা মালা রুট নেই, জড়ো মালা রুট। ইন রুট ব্রিজো কি কাহানি বহুত রোচক হ্যায়। এ ব্রিজ কুছ দিনো ইয়া কুছ বর্ষো মে নেই বনতে, ইনহে তৈয়ার হোনে মে কই দশক লগতে হ্যায়। রবর কে পেড়ো কি জড়ো কো ধীরে ধীরে দিশা দি জাতি হ্যায়।
0: আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাঁদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ

0: কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে গত বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85% বয়সী 65 বা তার বেশি। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা আজ এক বিবৃতিতে জানিয়েছে, যেসব এলাকায় দাবদাহের কারণে সর্বোচ্চ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছিল সেসব এলাকাতেই প্রভাব বেশি পড়েছে। বিশেষ করে ইল দ্য ফ্রান্স, নোভেল আকিতেন, ব্রিটানি, সত্র ভাল দ্য লোয়ার, নরম্যান্ডি এবং পে দ্য লোয়ার অঞ্চলে এই তাপপ্রবাহের প্রভাব ছিল সবথেকে বেশি। এই সপ্তাহে ফ্রান্সের কিছু কিছু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় জরুরি সেবার ডাক বা ইমার্জেন্সি কল বেড়ে গেছে এবং হাসপাতাল ও জরুরি সেবাদানকারী কর্মীদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। তীব্র গরমের কারণে আইফেল টাওয়ার ও লুভার জাদুঘরও নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে। জার্মানি ও চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। জার্মানিতে গতকাল তাপমাত্রা ছিল 41.5 ডিগ্রি, যা সর্বকালের সর্বোচ্চ। এই চরম আবহাওয়ার কারণে জার্মানির কিছু অংশে দাবানলও ছড়িয়ে পড়েছে। চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে রেকর্ড সৃষ্টি করেছে। হাঙ্গেরিতে নিকটবর্তী দানিউব নদীর জলের তাপমাত্রা বেড়ে যাওয়ায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো উটাহ সীমান্তের কাছে দাবানল নেভানোর সময় 3 জন দমকল কর্মী নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন। সেদেশের ওয়াইল্ডল্যান্ড ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল নোলস ও গোর দাবানল মোকাবিলায় গঠিত যৌথ উদ্ধারকারী দলের অংশ ছিলেন এই দমকল কর্মীরা। ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলে আজ স্কাই ডাইভিং এর কাজে ব্যবহৃত একটি বিমান ধ্বংসে 11 জন প্রাণ হারিয়েছেন। মুর্থ এ মোসেল অঞ্চলের প্রতিনিধি ইভ সেগি জানিয়েছেন, বিমানটি ন্যান্সি শহরের কাছে ভেঙে পড়ে। জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহের কাজ শুরু করেছে। ইরান সমর্থিত ও লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লার মহাসচিব শেখ নাইম কাসেম লেবানন ও ইসরায়েলের মধ্যে সদ্য স্বাক্ষরিত চুক্তিটি প্রত্যাখ্যান করেছেন। এক বিবৃতিতে কাসেম এই চুক্তিকে লেবাননের সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণ হিসেবে অভিহিত করে দাবি করেন, এটি লেবাননের স্বাধীনতার চেয়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে। এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া চুক্তিটি নিয়ে আলোচনার জন্য আজ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা আজ শুরু হচ্ছে। প্রথম খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। ইংগেলউড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। আহমেদাবাদে অনুষ্ঠিত এভিসি পুরুষ ভলিবল কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ বাহরিনকে 3-1 সেটে হারিয়ে ভারত ব্রোঞ্জ পদক জয় করেছে। দীর্ঘ 40 বছর পর এই প্রতিযোগিতায় ভারত পদক পেল। লর্ডসে আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে ভারত 9 ওভার 3 বলে 1 উইকেট হারিয়ে 72 রান করেছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল বর্তমানে গ্রুপ এর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সেমিফাইনালে যেতে হলে ভারতকে আজকের ম্যাচ জিততে হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেশেলস প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা শুরু হচ্ছে আজ। প্রথম খেলায় মুখোমুখি দক্ষিণ আফ্রিকা কানাডা। খবর শেষ হলো, এরপরই শোনো স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্সে। এখন আধুনিক গান, বাংলা আধুনিক গানের এই অনুষ্ঠানে আজ শুনবেন উজ্জয়িনী মুখোপাধ্যায়ের কণ্ঠে পরপর 2টি গান।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছিলেন বাংলা আধুনিক গান। আজকের শিল্পী ছিলেন উজ্জয়িনী মুখোপাধ্যায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে, এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে।
0: এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত।

0: শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতের মাধ্যমে আপনাদের সঙ্গে আরও একবার যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। ২০২৬ অর্ধেকটা বছর আমরা পেরোতে চলেছি। এই ছ মাসে আমরা মন কি বাতে দেশবাসীর অনেক সাফল্য নিয়ে আলোচনা করেছি। জুন মাসেও আমাদের দেশ এমন কিছু সাফল্যের অধিকারী হয়েছে যা প্রত্যেক দেশবাসীর জন্য গর্বের। এই সফলতা দেশের সুরক্ষা ও আত্মনির্ভরতার সঙ্গে যুক্ত। সম্প্রতি আমি কলকাতায় নৌসেনার একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলাম। সেখানে INS দুনাগিরি, INS সংশোধক, INS আগ্রেকে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলোর ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং সবকিছুই স্বদেশী। বন্ধুরা, জুন মাসে অ্যাভিয়েশন সেক্টরেও আমাদের দেশ একটি বড় সাফল্য পেয়েছে। C-295 এই বিমানটি মেড ইন ইন্ডিয়া এবং এটি নিজের প্রথম উড়ান সম্পূর্ণ করেছে। আর এরকম আরও ৪০টি বিমান ভারতে বানানো হচ্ছে। এর ফলে MSME এবং এয়ারোস্পেস সেক্টর নতুন শক্তি পাচ্ছে, রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এবং আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হচ্ছে। এই মাসেই DRDO স্বদেশী লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এর পরীক্ষা সফলভাবে করেছে। এটিকে DRDO-র ল্যাবরেটরি ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ পার্টনার্স সম্মিলিতভাবে বানিয়েছে। অর্থাৎ আজ সমুদ্র থেকে আকাশ পর্যন্ত আমাদের ভারত অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। বন্ধুরা, জুন মাসে আরও একটি আয়োজন হয়েছিল যেখানে সমগ্র বিশ্ব ভারতের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছিল, আর এই অনুষ্ঠানটি ছিল আন্তর্জাতিক যোগ দিবস। এইবার পৃথিবীর ২৫০০রও বেশি জায়গায় যোগের নানা রকম কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের দেশে কোটি কোটি মানুষ বিভিন্ন স্থানে যোগের নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই মাসে আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়েও অনেক আলোচনা হয়েছে। এতে ভারত মোট ১১৪টি পদক জিতেছে, যার মধ্যে ১০২টি স্বর্ণপদক। ভারত এই চ্যাম্পিয়নশিপের পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে। আমি সমস্ত বিজয়ী খেলোয়াড়দের অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, যে কোনো রাষ্ট্রের আত্মা তার নাগরিক, আর যখন সেই দেশের নাগরিকরা কোনো সংকল্প নেন, তাকে কোনো শক্তি তার লক্ষ্য থেকে সরাতে পারে না। রাষ্ট্র নির্মাণে জনতার অংশগ্রহণের এই শক্তি অনেক বড় মূলধন, আর সেই জনভাগিদারি আমরা বারবার অনুভব করছি। বন্ধুরা, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির দিকে তাকিয়ে আমি দেশবাসীর কাছে কিছু আবেদন করেছিলাম। আমি বলেছিলাম, যতদূর সম্ভব কিছু সময়ের জন্য সোনা কেনা থেকে বিরত থাকুন। তাঁদের বলেছিলাম বিদেশে ছুটি না কাটাতে। আমি তাঁদের আবেদন করেছিলাম কার পুলিং বাড়াতে। আমি কৃষকদের রাসায়নিক মুক্ত চাষের জন্য জমি রক্ষা করতে যতটা সম্ভব প্রাকৃতিক সার ব্যবহারের আবেদন করেছিলাম। বন্ধুরা, আমি দেশের সমস্ত নাগরিকের কাছে কৃতজ্ঞ যে আমার আবেদনে তারা শুধু সমর্থনই করেননি, বরং সহযোগিতাও করেছেন। আমাকে বহু পরিবার বার্তা পাঠিয়ে তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। কত পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে বাড়ির বিয়েতে এইবার সোনার জিনিস কিনব না, প্রয়োজনে পুরনো সোনা ভেঙে নতুন গহনা বানাব। কত মানুষ সামাজিক মাধ্যমে লিখেছেন যে কিভাবে তাঁরা বিদেশ যাত্রা স্থগিত করেছেন। বন্ধুরা, কার পুলিং নিয়েও নাগরিকরা তাঁদের অভিজ্ঞতা জানিয়েছেন। যারা একই দিকে নিজের নিজের গাড়ি নিয়ে যেতেন, তারা এখন একসঙ্গে যাচ্ছেন। নাগরিকরা যতটা সম্ভব বাস মেট্রো ব্যবহার করছেন, এতে পেট্রোল ডিজেল বাঁচছে। এইরকমই দেশের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে প্রাকৃতিক সার ব্যবহার বৃদ্ধির খবরও আসছে। আমি ভীষণ আনন্দিত যে আমরা ভারতীয়রা মিলিতভাবে এই বিশ্ব সংকট

সংকটের মোকাবিলা করছি। আমার বিশ্বাস, জন অংশগ্রহণের এই শক্তি আমাদের শক্তিশালী করবে, সফল করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে জন্মদিন, বিবাহ ইত্যাদি পারিবারিক অনুষ্ঠান হওয়ার সময় সমগ্র সমাজেরই একটা উৎসব পালন করা হয়। প্রতিটি পরিবার চায় তাদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিতে। মানুষ অতিথিদেরও উপহার দিয়ে থাকেন। বন্ধুরা, মহারাষ্ট্রের নন্দেড়ে একটি পরিবার নিজেদের আনন্দ ভাগ করে নিতে এমন একটি কাজ করেছেন যা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। নন্দেড়ে বাহাদুরপুরা গ্রামে পেঠকার পরিবার বাস করেন। এই পরিবার ভেবেছিল, যদি আনন্দ ভাগ করে নিতেই হয় তাহলে এমন কিছু দেওয়া যাক যা কঠিন সময়ে কোনো পরিবারের অবলম্বন হতে পারে। নিজেদের ঘরে বিয়ের অনুষ্ঠানের ফাঁকে এই পরিবার গ্রামের প্রায় 3,500 মানুষের জন্য দুর্ঘটনা বিমার ব্যবস্থা করেছে। প্রত্যেক ব্যক্তির জন্য 1,00,000 টাকা বিমা কভার দেওয়া হয়েছে। এই প্রয়াসের নেপথ্যে যে ভাবনা কাজ করেছে তা গভীরভাবে মনকে ছুঁয়ে যায়। সেই পরিবারটি দেখেছিল যে দুর্ঘটনার পরে পরিবারগুলিকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সময় একটা ছোট সাহায্য অত্যন্ত বড় অবলম্বন হয়ে ওঠে। বন্ধুরা, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, এর মাধ্যমে মাত্র 20 টাকার বার্ষিক প্রিমিয়াম দিয়ে, অর্থাৎ 1 বছরে 20 টাকা প্রিমিয়াম দিয়ে 2,00,000 টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা পাওয়া যায়। এখনো পর্যন্ত এই প্রকল্পে 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। তার মধ্যে প্রায় 28 কোটি আমাদের মা, বোন, মেয়েরা রয়েছেন, মহিলারা রয়েছেন। এখনো পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি 3,700 কোটি টাকারও বেশি সাহায্য পেয়েছেন। বন্ধুরা, অনুরূপভাবে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনাও একই রকম গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির দুঃখজনক মৃত্যু হলে এই প্রকল্প তার পরিবারকে 2,00,000 টাকা বিমার কভার দেয়। এর বার্ষিক প্রিমিয়াম মাত্র 436 টাকা, অর্থাৎ একদিনের হিসেবে 1.5 টাকারও কম। এই প্রকল্পে এখনো পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন। এর মাধ্যমে দেশের প্রায় 11,00,000 পরিবার প্রায় 22,000 কোটি টাকার সাহায্য পেয়েছেন। এই পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নেপথ্যে 6,00,000 পরিবারের নিজের নিজের কাহিনী রয়েছে। কোথাও কোনো মা তার সন্তানের পড়াশোনা চালু রাখার জন্য সহায়তা পেয়েছেন, কোথাও কোনো স্ত্রী সংসারের দায়িত্ব সামলানোর ক্ষেত্রে সাহায্য পেয়েছেন। বন্ধুরা, বহু ক্ষেত্রে খুব বড় কোনো সুরক্ষার সূচনা খুব ছোট টাকার অঙ্কে এবং একটা ছোট্ট পদক্ষেপ দ্বারাও হতে পারে। একটা ছোট সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনাদের সবার কাছে আমার আবেদন, নিজেদের পরিবারের সঙ্গে এই প্রকল্পগুলির তথ্য অবশ্যই ভাগ করে নিন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এবারে বলবো এমন একটি বিষয়ের কথা যা হাজার হাজার বছর পুরনো, হাজার হাজার বছর ধরে মানব সমাজে তা রীতিমতো জাঁকিয়ে বসে আছে। সেই বিষয়টি হল অন্ধবিশ্বাস। অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস শুধুমাত্র একটি ভ্রান্ত ধারণা নয়, সেটি ভয়ের জন্ম দেয়। আর মনে যখন ভয় বাসা বাঁধে তখন মানুষ সত্যকে দেখা বন্ধ করে দেয়। অন্ধবিশ্বাসে নিমজ্জিত মানুষ তখন বিনা যুক্তিতে সত্য না জেনে এমন সিদ্ধান্ত নিতে শুরু করেন যাতে বড় ক্ষতি হয়ে যায়। সেই সমাজেই এমন মানুষও থাকেন যারা বিজ্ঞান, অভিজ্ঞতা আর যুক্তির ভিত্তিতে সেই ধারণাগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্ধবিশ্বাস থেকে বিশ্বাস পর্যন্ত এই যাত্রা সহজ নয়। আর আজ আমি এমনই এক সফল যাত্রার বিষয়ে আপনাদের অবশ্যই জানাতে চাই। বন্ধুরা, অসমে এক ধরনের পাখি পাওয়া যায়, সেই পাখির নাম হাড়গিলা। হাড়গিলা একটি দুর্লভ পাখি। এটি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে

গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অসমের কিছু অঞ্চলে দীর্ঘ সময় পর্যন্ত একে অশুভ মনে করা হতো। মানুষ তাকে নিজেদের আশেপাশে দেখতে পছন্দ করতেন না। যে সমস্ত গাছে হাড়গিলা বাসা তৈরি করে সেই সব গাছও প্রায়শই কেটে দেওয়া হতো। ভাবুন, এমন এক পাখি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, সেই হাড়গিলা মানুষের ভয়ের শিকার হয়ে উঠেছিল। ইতিমধ্যে জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন এইসব ঘটনা পর্যবেক্ষণ করলেন। তিনি মানুষের মনে বাসা বেঁধে থাকা ভ্রান্ত ধারণা বদলানোর সংকল্প নিলেন। উনি মহিলাদের সঙ্গে কথা বললেন, মানুষকে বিজ্ঞানভিত্তিক যুক্তি দিয়ে বোঝালেন। ধীরে ধীরে মহিলারা এই অভিযানের সঙ্গে যুক্ত হতে থাকলেন। অবশেষে এক বড় পরিবর্তন শুরু হল। যে পাখিকে কখনো অশুভ ভেবে তাড়িয়ে দেওয়া হতো, সেই পাখি গ্রামের পরিচয় হয়ে উঠল। হাজার হাজার গ্রামীণ মহিলারা হাড়গিলাকে বাঁচানোর জন্য এগিয়ে এলেন। আজ তারা হাড়গিলা আর্মি নামে পরিচিত। এই মহিলারা সমাজের সঙ্গে লড়াইও করেছিলেন। সমাজকে বোঝানোর জন্য দিন রাত তারা কাজ করেছেন এবং অন্ধবিশ্বাসকে পিছনে ফেলে এসেছেন। তারা দেখিয়েছেন, যখন সঠিক তথ্য পৌঁছে দেওয়া যায়, তখন বহু বছরের পুরনো ভাবনাও বদলাতে পারে। বন্ধুরা, আমি প্রায়ই বলি, যারা খেলাধুলা করেন তাঁরাই প্রস্ফুটিত হন। বর্তমানে দেশে এমন যুবাদের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যারা খেলাধুলা করছেন এবং প্রস্ফুটিত হচ্ছেন। আগের থেকে এখন বেশি সংখ্যক যুবা খেলাধুলাকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন। আমি নাগাল্যান্ডের এমন দুটি বিশেষ প্রচেষ্টার কথা জানতে পেরেছি যা অত্যন্ত চমৎকার। প্রথম উদ্যোগটির নাম নাগাল্যান্ড বেবি লীগ। নামটি শুনেই আপনাদের অবশ্যই মনে হচ্ছে যে এটা খুব ছোট বাচ্চাদের জন্য আয়োজিত কোনো সাধারণ প্রতিযোগিতা। কিন্তু আসলে এমনটা নয়। এটা পাঁচ থেকে দশ বারো বছর বয়সের ফুলের মতো সুন্দর ছোট ছোট ছেলেমেয়েদের একটি অসাধারণ লীগ। এটি এই বয়সের বাচ্চাদের জন্য আয়োজিত এমন ফুটবল লীগ যা ওদের গতি এবং প্রতিভাকে প্রেরণা যোগায় এবং ওদের পরিচিতি গড়তেও সাহায্য করে। এই লীগ নাগাল্যান্ডের সর্বাধিক সংখ্যক বাচ্চাদের ফুটবল খেলার সঙ্গে যুক্ত করার জন্য শুরু হয়েছিল। পাঁচ থেকে বারো বছর বয়সী ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই লীগ এখন তিন বছর পূর্ণ করে ফেলেছে। শিশুদের মনে এই লীগের ইতিবাচক প্রভাব পড়েছে। বন্ধুরা, নাগাল্যান্ডে আরও একটি এমন সুন্দর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর নাম নাগাল্যান্ড উইমেন ফুটসল লীগ। হতে পারে আপনাদের কাছে এই ফুটসল শব্দটা নতুন। আমি আপনাদের বলছি, ফুটসলকে ইনডোর ফুটবলও বলা হয়। এখানে একটি টিমে কেবল পাঁচজন খেলোয়াড় থাকে। খেলার মাঠও ফুটবল খেলার সাধারণ মাঠের থেকে অনেকটা ছোট হয়। তাই খেলোয়াড়দের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, নিজেদের টেকনিক এবং স্কিলের উচ্চমানের প্রদর্শন করতে হয়। নাগাল্যান্ডের উইমেন ফুটসল লীগ আমাদের মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুন্দর সুযোগ দিচ্ছে। এমন ধরনের উদ্যোগের জন্য আমি নাগাল্যান্ডের লোকেদের বিশেষ প্রশংসা করছি। এই সব প্রচেষ্টা দেশের অন্যান্য প্রান্তকেও প্রেরণা দেয়। বন্ধুরা, এটা প্রযুক্তির যুগ। প্রত্যেক দিন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন এআই ইনোভেশনসের কথা সামনে আসছে। এই সময় একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, মানুষের সৃজনশীলতাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। নতুন টেকনোলজির সঙ্গে এগিয়ে চলতে চলতে আমরা নিজেদের শেকড়ের সঙ্গে কিভাবে যুক্ত থাকব, এই সব প্রশ্নের উত্তর খুঁজছে নালন্দা বিশ্ববিদ্যালয়। হাজার বছর পুরনো আমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন রূপে ভারতবর্ষের ভাগ্য রচনা করছে। দুবছর আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণ উদ্বোধনের সুযোগ হয়েছিল আমার। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের শাস্ত্র আলোচনার

অত্যন্ত খুশি যে নালন্দা বিশ্ববিদ্যালয় এটিকে নিজেদের সমাবর্তন অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেচনা করেছে। এতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে অর্ধেকই অন্য দেশ থেকে এসেছিলেন। একটি প্রাচীন ঐতিহ্যকে এখনকার সময়ের সঙ্গে এইভাবে জুড়ে দেওয়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কাছেও আমার আবেদন যে তাঁরাও এমন উদ্যোগের বিষয়ে ভাবনা চিন্তা করুক। বন্ধুরা, শিকড়ের সঙ্গে যুক্ত থেকে যুবাদের নতুন প্রযুক্তির জন্য প্রস্তুত করার আরও একটি ভালো প্রচেষ্টা চলছে। দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সে বিটেক প্রোগ্রাম শুরু করতে চলেছে। এটি আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে ভারতীয় ভাষাগুলির জন্য নতুন এআই টুলস তৈরি করতে সুবিধা হবে। আমাদের প্রাচীন গ্রন্থাদি এবং পাণ্ডুলিপিগুলিকে ডিজিটাল রূপে সংরক্ষিত করার কাজও ত্বরান্বিত হবে। আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিকে এই প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। বন্ধুরা, আজ ভারতীয় সংস্কৃতি পৃথিবীর নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। আমাদের গীত, সঙ্গীত এবং আধ্যাত্মিকতা বিষয়ে সমগ্র বিশ্বের লোক জানতে পারছে এবং আপন করে নিচ্ছে। ভারত থেকে হাজার হাজার কিলোমিটার দূর ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকান রিপাবলিক নামের এক দেশ আছে। সেখানে ভারতীয়দের সংখ্যা প্রায় 100 বা তার থেকেও কম হবে। তা সত্ত্বেও ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এক উত্তম প্রচেষ্টা সেখানে চলছে। সেখানকার স্প্যানিশ ভাষী কিছু মানুষ একটি টিম বানিয়েছেন। এই টিমের নাম ব্রহ্মকমল ডোমিনিকানা। টিমের সদস্যরা মিলে বৈদিক সাহিত্যের অধ্যয়ন করেন। তারা বৈদিক মন্ত্রের উচ্চারণও শিখছেন। তারা এর কোনো ফর্মাল ট্রেনিং পাননি, কিন্তু তারা অডিও রেকর্ডিং শুনে বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ শিখেছেন। আজ তারা অনেক মন্ত্রের জপ খুব সুন্দরভাবে করতে পারেন। এর মধ্যে আছে পুরুষ সূক্তম, স্ত্রী সূক্তম, শ্রী রুদ্রম, দুর্গা সূক্তম এবং দেবী মাহাত্ম্যম। ভারত থেকে এত দূরে থেকেও আমাদের পরম্পরাকে শেখার ওঁদের এই প্রচেষ্টা অত্যন্ত প্রেরণাদায়ক। আমি ব্রহ্মকমল ডোমিনিকানার সমস্ত সদস্যদের তাদের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এরকম সমস্ত মানুষদের হৃদয় থেকে প্রশংসা করি যারা ভারতীয় সংস্কৃতিকে সমগ্র বিশ্বে জনপ্রিয় করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, মেঘালয়ের পরিচয় মেঘ দিয়ে, সুন্দর দৃশ্য দিয়ে। যারা মেঘালয় যান তাদের সেখানকার লোকেদের আন্তরিকতাও দীর্ঘদিন মনে থাকে। কিন্তু মেঘালয়ের আরও একটি বৈশিষ্ট্য আছে যা আমি আজ মন কি বাতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এটি হল মেঘালয়ের রুট ব্রিজ। এই রুট মানে রাস্তা নয়, এই রুট হল গাছের শিকড়। এই রুট ব্রিজের গল্পটি খুব আকর্ষণীয়। এই ব্রিজ কয়েক দিন বা কয়েক বছরে তৈরি হয় না, এটি তৈরি হতে কয়েক দশক লাগে। রবার গাছের শিকড়কে আস্তে আস্তে রূপ দেওয়া হয়। এই শিকড়গুলিকে জলধারার ওপারে নিয়ে যাওয়া হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই শিকড়ের গুচ্ছ এক মজবুত ব্রিজের আকার নেয়। সেই ব্রিজের আরও একটি বিশেষত্ব আছে, এটি সজীব সেতু। সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও মজবুত হয়। এর মধ্যে মেঘালয়ের লোকেদের সৃজনশীলতা পরিলক্ষিত হয়। এর পেছনে আছে বহু বছরের ধৈর্য এবং প্রকৃতির প্রতি গভীর সম্মান। এই ব্রিজ বলে দেয় মানুষ প্রকৃতির সঙ্গে মিলে কতই না অদ্ভুত জিনিস নির্মাণ করতে পারে।

এটি আমাদের দেশের এই ভূমির সম্পদ। এখন ভারত মেঘালয়ের রুট ব্রিজকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কে সামিল করানোর আবেদন করেছে। বন্ধুরা, ক্লাইমেট চেঞ্জের ফলে এই রুট ব্রিজের সামনে অনেক সমস্যাও আসে। সে সময়ে মেঘালয়ের মানুষেরা এই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের দায়িত্ব সুকৌশলে পালন করেছেন। প্রথমে এটা জানাও খুব সহজ ছিল না যে এই ধরনের ব্রিজের সংখ্যা কয়টি। স্থানীয় মানুষেরা নিজেরাই এর গণনা শুরু করেন। এরপর গোষ্ঠীগুলি এই ব্রিজগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। আজ স্থানীয় লোকেরা 120টিরও বেশি রুট ব্রিজের দেখাশোনা করছেন। কিছু টিম প্রতি বছর এই ব্রিজগুলির অবস্থা পরীক্ষা করেন। কিছু মানুষ আশেপাশের এলাকা মজবুত করার জন্য নার্সারিও তৈরি করেছেন। এর ফলে এদের সংরক্ষণের জন্য একটি পুরো ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন এই বছর হ্যালি ওয়ারজিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে। উনি নিজের জীবনের 50-এরও বেশি বছর এই রুট ব্রিজের দেখাশোনায় ব্যয় করেছেন। ওনার এই আত্মত্যাগ আমাদের সকলের কাছে প্রেরণাদায়ক। বন্ধুরা, আপনারা কখনো এই রুট ব্রিজে গিয়ে থাকলে তার ছবি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ভাগ করে নেবেন। আপনার ছবি অন্যদেরও মেঘালয়ের এই অনন্য সম্পদের সম্পর্কে জানতে উৎসাহিত করবে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই চাই যে আমাদের গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমাদের শহর সুন্দর দেখাক। কিন্তু কদাচিৎ ভাবা হয় আমাদের আশেপাশে যে আবর্জনা জমা হয় কে সেটা পরিষ্কার করে। বেশিরভাগ লোক এটাই মনে করেন যে এটা অন্য কারুর দায়িত্ব আর সেই পরিষ্কার করবে। কিন্তু আমাদের মাঝেই এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের ভাবনা চিন্তা দ্বারা আমাদের অনুপ্রাণিত করেন। আমার মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেউড়ার কিছু বোনেদের সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তারা আশেপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক বর্জ্য সরিয়ে ফেলার সংকল্প নিলেন। তারা ভাবেননি যে অন্য কেউ এসে পরিবর্তন আনবেন। তারা নিজেরাই শহর জুড়ে থাকা প্লাস্টিক বর্জ্য আর খালি বোতল জড়ো করা শুরু করেন। ক্রমশ এই প্রয়াস আরও বাড়তে থাকল এবং ওই প্লাস্টিকের আবর্জনা ইকো ব্রিক্সে রূপান্তরিত করা শুরু হল। আজ এই ইকো ব্রিক্স দিয়ে সর্বজনীন বিভিন্ন স্থান সুন্দর করে তোলার কাজ চলছে। গত কয়েক মাসে রাজগড়ে 100 কিলো প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে যথাযথ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে প্লাস্টিক কিছুদিন আগেও শহরে দূষণ ছড়াত, এই বনেদের সাহায্যে আজ সেগুলি শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করছে। বেওড়ার সব বনেদের এবং এই কাজের সঙ্গে জড়িত সমস্ত মানুষদের আমি ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, বেশ কিছু মানুষ আমায় চিঠির মাধ্যমে একটি বিশেষ বিষয়ে কথা বলার অনুরোধ করেছেন। গণেশ উৎসবের সঙ্গে বিষয়টি যুক্ত। যদিও গণেশ উৎসবের এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, কিন্তু এই বিষয়ে এখনই কথা বলাটা জরুরি বলে তাঁরা মনে করছেন। আসলে গণেশ মূর্তি তৈরির কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে যায়। মূর্তি তৈরি করেন যারা, মূর্তির ব্যবসা করেন যারা, তারা এখন থেকেই সক্রিয়। এই জন্য আপনাদের সবার কাছে আমার একটি আবেদন, চেষ্টা করুন যাতে আপনাদের বাড়ি, সোসাইটি অথবা এলাকায় গণেশের যে মূর্তিই আনবেন তা যেন দেশের মাটি দিয়ে তৈরি হয়, তা যেন আমাদের স্থানীয় কুমোর বা শিল্পীদের দ্বারাই তৈরি হয়। যারা গণেশজির মূর্তি তৈরি করেন তাদের কাছে আমার আবেদন, তারা যেন মাটির মূর্তিকে অগ্রাধিকার দেন এবং যারা কিনবেন তারাও যেন গণেশের মূর্তিটি কি দিয়ে তৈরি এবং কোন দেশ

0: কাচে তৈরি তা অবশ্যই দেখে নেন। প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি একেবারেই কিনবেন না। বন্ধুরা, মাটির তৈরি মূর্তি পূজোর পর খুব সহজে জলে বিলীন হয়ে যায়। এতে আমাদের নদী, পুকুর এবং পরিবেশ সুরক্ষিত থাকে, এতে আমাদের আস্থাও বজায় থাকে এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালিত হয়। স্থানীয় কারিগরদের কাছ থেকে মূর্তি কিনলে ভোকাল ফর লোকালের সংকল্পকে আরও সুদৃঢ় করা যায়। আমার বিশ্বাস আছে, এবারের গণেশ উৎসব এবং এমন সব উৎসবেই আমরা এমন নানা বিষয়ে গভীরভাবে ভাবব এবং দেশহিতে পদক্ষেপ নেব। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি আমাদের দেশবাসী। দেশের নানা প্রান্তে হয়ে চলা ছোট বড় নানা প্রয়াস আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। এই প্রয়াস আমাদের জানায়, যখন মনে সংকল্প থাকে আর সমাজও হাত বাড়িয়ে দেয়, তখন যে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব। আপনারা আপনাদের আশেপাশে হয়ে চলা এমন যে কোনো প্রয়াসের কথা আমায় অবশ্যই লিখে জানান। আপনার ভাবনা, আপনার পরামর্শ লিখতে থাকুন। হতেই পারে আপনার আশেপাশে ঘটে চলা কোনো ছোট্ট প্রয়াস হয়তো সমগ্র দেশের জন্যই প্রেরণা হয়ে উঠল। সামনের মাসে আমরা আবার মিলিত হব, দেশবাসীর কোনো নতুন প্রয়াস নিয়ে আলোচনা করব। ততদিন আপনি আপনার নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আর হ্যাঁ, জল সঞ্চয় তো করতেই হবে। বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা আমাদের বাঁচাতে হবে। ক্যাচ দ্য রেইন, এই অভিযান একটুও হালকাভাবে নিলে চলবে না। তাই আমার বিশেষ আবেদন, বর্ষার প্রতি ফোঁটা জল আমরা সবাই মিলে বাঁচাব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন সময় বাংলা ব্যান্ডের গানের। আজকের ব্যান্ডের গানের প্রথম পরিবেশনা শুনি মোকামের।

ভালোবাসি যাদের, যা কিছু তাদেরকে সেলাম তো জানাতেই হয়। সত্যি তো, যা ভালোবাসি তাই তো আমাদের বাঁচিয়ে রাখে, তাদের তো সেলাম প্রাপ্যই। শুনলাম ভালোবাসার সেলাম মোকামের পরিবেশনায়। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বাংলা ব্যান্ডের গান। পরের গান

0: with the music inside, feelings you can't hide. In the slow rivers flow, in the early morning glow, in the dreams that you find, in your peace of mind.
1: নৌকোর গান শুনলাম ভূমির কণ্ঠে, এবারে অন্য এক যান, রিক্সা, চন্দ্রবিন্দু।

0: ঢলে
1: গরুতে। ব্যান্ডের গানে শুনলাম চন্দ্রবিন্দুর পরিবেশনায় রিক্সাওয়ালা। ব্যান্ডের গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন দিল্লি থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

গীতগোবিন্দমকে আদি উৎস ধরা হয় কারণ এতে বিভিন্ন রাগ ও তালের উল্লেখ আছে। এর পদ যে সাঙ্গীতিক কাঠামোতে রচিত, পরবর্তীকালের কীর্তনের ধারায় তারই প্রভাব পড়েছে, তাই বোধহয় উৎস হিসেবে এই নামটি উঠে আসে। তবে হ্যাঁ, কীর্তনকে জনপ্রিয় করেছিলেন অবশ্যই চৈতন্যদেব। তিনি বুঝতে পেরেছিলেন যে নারী পুরুষ ও বয়স নির্বিশেষে সঙ্গীতের আবেদন সর্বাধিক, এবং কোনো কঠিন বিষয়কে অশিক্ষিত কিংবা স্বল্প শিক্ষিত জনগণকে আকৃষ্ট করার সহজতম উপায় হচ্ছে সঙ্গীত। তাই ঈশ্বর সাধনার সহজতম পন্থা হিসেবে তিনি বেছে নেন কীর্তনকে। এবারের

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন কথায় গানে, আজকের বিষয় কীর্তন। বললাম সহজতম পন্থা সঙ্গীত, কিন্তু সহজ একেবারেই নয়। যারা কীর্তন নিয়ে একটু চর্চা করেছেন তারাই জানবেন যে কত বিভিন্ন রকমের তাল এতে ব্যবহার করা হয়। যতদূর মনে পড়ছে প্রায় 10 রকমের, এবং এ গীত রীতির ব্যাকরণও যে খুব সহজ তা নয়। কিন্তু সঙ্গীতের রসমাধুরী কবে আর তার ব্যাকরণ মেনে মন মজিয়েছে বলুন। সেই জয়দেব

সময় থেকে বাঙালির মনের ভাব রসের ধারাকে কীর্তন কথায় কীর্তন কথায় তালে ছন্দে রূপ দিয়ে মোহিত করে এসেছে। চৈতন্যদেবের সময় এই গীতে রীতি আর শুধু গান না থেকে হয়ে উঠেছিল এক সামাজিক আন্দোলন। শুধু ভক্তিভাব নয়, এর সঙ্গে এসে জুড়েছিল সাম্যের ভাবনা। আধ্যাত্ম চিন্তা তো ছিলই, কীর্তন তাই কখনোই শুধুমাত্র ভক্তিগীতি নয়, এ আমাদের ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গও বটে। আজ যা শোনালাম সবই কৃষ্ণ কীর্তন। কীর্তনের আরও বহু বিভাগ আছে যেগুলো নিয়ে পরে অবশ্যই আরও কোনো একদিন আসব। শেষ গানটি শর্মিলা গোস্বামী ঘোষালের কণ্ঠে।

কথায় গানে অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না, বিভিন্ন মাধ্যমে যেমন আপনারা জানিয়ে থাকেন। শেষ করছি আজ এখানেই, এখন শুনবেন বিশ্ব পরিক্রমা।

কি বাজাও তুমি, জানিনি শিশুর জাগায় কার মনি কি ব্যথা, বুঝি বাজাও পঞ্চম রাগে।

আকাশবাণী মৈত্রী, দেশ বিদেশের খবর বিশ্ব পরিক্রমা নিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত। আমার সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়।

0: আজকের শিরোনাম, দায়িত্ববোধ ও সাম্যই জলবায়ু সংক্রান্ত ন্যায় বিচারের মূল কথা। সেশলসের জাতীয় পরিষদে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ভাষণে বললেন নরেন্দ্র মোদী।
1: সেশলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। কৃষি, অর্থ, মহাকাশ, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত।
0: ভারত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি ও সামুদ্রিক নিরাপত্তা সুনিশ্চিত করার উপর জোর প্রধানমন্ত্রীর।
1: সেশলসের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজনে ভূষিত প্রধানমন্ত্রী।
0: বিশ্বব্যাপী সংকটের মোকাবিলায় জন অংশীদারিত্বই ভারতের সব থেকে বড় শক্তি। আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী।
1: লেবানন ও ইসরায়েলের মধ্যে সদ্য স্বাক্ষরিত চুক্তি প্রত্যাখ্যান।

0: ভারতের জলবায়ু ন্যায় বিচারের মূল কথা বলে উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশ এমন এক বিশ্ব গড়ে তুলতে চায় যেখানে উন্নয়ন আরও অন্তর্ভুক্তিমূলক। ভারত মহাসাগরের বুকে সেশেলসকে একটি দ্বীপ সমষ্টি বলে মনে হলেও ভারতের দৃষ্টিভঙ্গিতে ওই দেশ বিশেষ স্থান অধিকার করে রয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। উল্লেখ্য, সেশেলসের জাতীয় পরিষদে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ভাষণ দেওয়ার সুযোগকে প্রধানমন্ত্রী বিশেষ সম্মানের বিষয় বলে উল্লেখ করেন। সে দেশের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদানের জন্য তিনি সে দেশের রাষ্ট্রপতি ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী এই সম্মাননা দেশের উদ্দেশ্যে উৎসর্গ করেন যারা পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক সৌরজোট, মিশন লাইফ, এক পের মাকে নাম এবং ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের মতো উদ্যোগের মাধ্যমে এক পরিবেশ বান্ধব পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘস্থায়ী অঙ্গীকারকে এই সম্মাননার মাধ্যমে স্বীকৃতি জানানো হল। তিন দিনের সেশেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিক্টোরিয়ায় সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমেনির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনায় বসেন। দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক পর্যালোচনা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তারা মত বিনিময় করেন। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও দ্বীপরাষ্ট্র সেশেলসের প্রতিরক্ষা ও নিরাপত্তা পরস্পরের সঙ্গে জড়িত। তিনি ভারতের মহাসাগর নীতির উল্লেখ করে বলেন, ভারত এমন এক ভারত মহাসাগরের স্বপ্ন দেখে যেখানে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা সুনিশ্চিত হবে এবং অংশীদারিত্বের ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস।
1: Our vision is captured in the idea of Mahasagar, mutual and holistic advancement for security and growth across regions Mahasagar. This vision recognizes that our futures are interconnected and interdependent, and we will continue to work together for a safer and more secure Indian Ocean region.
2: উভয় দেশে শিল্পের বিকাশে নতুন নতুন সুযোগের সন্ধান অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন উল্লেখ করেছেন। কৃষি, অর্থ, মহাকাশ, স্বাস্থ্যসহ বেশ কয়েকটি ক্ষেত্রে দুদেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সে দেশের স্বাধীনতার 50 বছর পূর্তির জন্য প্রধানমন্ত্রী তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
1: I came here because I believe that Seychelles occupied a special place in India's vision for the Indian Ocean. Today, as I return here after a decade, that conviction is stronger than ever. And I'm delighted to join you as you celebrate 50 years of your independence. Congratulations to you and the people of Seychelles on this special occasion.
2: সেশেলসের প্রেসিডেন্ট হারমিনি সাংবাদিকদের জানান, দ্বিপাক্ষিক সম্পর্কের কেন্দ্রে রয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা, জলদস্যুতা, মাদক পাচার, বেআইনি মৎস্য শিকার, আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি। সেদেশের একাধিক প্রকল্পে ভারতের সাহায্যের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
3: A particularly significant milestone is the groundbreaking inauguration of the Professional and Technical Education Center. This India-assisted project will equip Seychellois youth with world-class vocational training, strengthening our capacity building. My deepest gratitude to Prime Minister Modi for this transformative initiative.
0: পরিবেশ সংরক্ষণ ও স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে নেতৃত্ব দানের জন্য সেশেলসের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজনে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সামাজিক মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থিতিশীল উন্নয়নে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি প্রাকৃতিক বাস্তুতন্ত্র পুনরুদ্ধারেও ভারত যে বিশ্বমঞ্চে এক আদর্শ দৃষ্টান্ত হয়ে উঠছে, এই স্বীকৃতি সেই গর্বের বহিঃপ্রকাশ। বিদেশমন্ত্রী ড জয়শঙ্কর বলেন, এই সম্মাননা জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ ও উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের ভূমিকাকে প্রতিফলিত করে, পাশাপাশি এটি ভারত ও সেশেলসের ক্রমবর্ধমান অংশীদারিত্বকেও স্পষ্ট করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সামাজিক মাধ্যমে বলেন, এই স্বীকৃতি প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্ব এবং বিশ্বব্যাপী জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের প্রতি তাঁর অবিচল অঙ্গীকারের প্রমাণ। সেশেলসের প্রেসিডেন্ট ড প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এই স্বীকৃতি দুদেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব, পারস্পরিক বিশ্বাস এবং অংশীদারিত্বকেও তুলে ধরে বলে তিনি মন্তব্য করেন। এছাড়াও পীযূষ গোয়েল, ড জিতেন্দ্র সিং সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রীরাও প্রধানমন্ত্রীকে এই সম্মাননা প্রাপ্তিতে অভিনন্দন জানান।
2: বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী

0: সেসেলসের প্রেসিডেন্ট স্বাস্থ্য শিক্ষা সক্ষমতা বৃদ্ধি ডিজিটাল রূপান্তর স্থিতিশীল উন্নয়ন সামাজিক পরিকাঠামো পুনর্নবীকরণযোগ্য শক্তি সামুদ্রিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছেন। তিনি বলেন, ভারতের ঘোষিত বিশেষ অর্থনৈতিক প্যাকেজের আওতায় বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়নের অগ্রগতিতে উভয় নেতাই সন্তোষ প্রকাশ করেছেন। শ্রী মিস্ত্রি জানান, দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে উভয় নেতা একটি যৌথ স্মারক লোগো উন্মোচন করেছেন। এছাড়াও সেসেলসের উন্নয়নে প্রয়োজনে খাদ্য নিরাপত্তা পরিকাঠামো স্বাস্থ্য বৃত্তিমূলক প্রশিক্ষণ সামুদ্রিক নিরাপত্তা প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ কিছু ঘোষণা করা হয়েছে।
1: ভিক্টোরিয়ায় সেশলসের জাতীয় দিবসে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের ফাঁকে প্রধানমন্ত্রী মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতা দুদেশের সহযোগিতা নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী মোদি মরিশাসের উন্নয়ন ও অগ্রগতির প্রতি ভারতের গুরুত্ব প্রদানের বিষয়টি তুলে ধরেন। উন্নয়নমূলক সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্য ও দুদেশের সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে তারা পর্যালোচনা করেন। ভিশন মহাসাগর, ভারতের প্রতিবেশী প্রথম নীতি এবং গ্লোবাল সাউথের প্রতি দায়বদ্ধতার আওতায় সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয় নেতা যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
0: রাষ্ট্র নির্মাণে জনসাধারণের অংশগ্রহণ ভারতের এক মহার্গ সম্পদ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানের 135তম পর্বে আজ তিনি বলেছেন, বিশ্বব্যাপী সংকটের মোকাবিলায় এই জন অংশীদারিত্বই ভারতের সবথেকে বড় শক্তি।
2: মুঝে ইস বাত কি খুশি হ্যায় কি ইস গ্লোবাল ক্রাইসিস কা হাম ভারতীয় মিলকর মুকাবলা কর রহে হ্যায়। মুঝে বিশ্বাস হ্যায় জন ভাগিদারি কি ইয়াহি শক্তি হামেঁ মজবুতি দেগি হামেঁ সফল বানায়েগি।
1: পশ্চিম এশিয়া সংকটের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর প্রেক্ষিতে তিনি দেশবাসীর কাছে যেসব আবেদন করেছিলেন তাতে সাড়া পাওয়ায় তিনি কৃতজ্ঞ।
2: পশ্চিম এশিয়া মে বনি যুদ্ধ কি স্থিতি কো দেখতে হুয়ে মানে দেশবাসী সে কাহা থা কুছ সময় কে লিয়ে সোনা খরিদনে সে বচে, লোগো সে কাহা থা কি বিদেশ মে ছুটিয়া মানানে সে বচে, লোগো সে কার পুলিং কো ভি বড়াওয়া দেনে কি আপিল কি থি, কিসানো সে কেমিক্যাল মুক্ত খেতি কে লিয়ে খেত বচানে কে লিয়ে আর প্রাকৃতিক খাদ কা জাদা সে জাদা ইস্তেমাল কা আগ্রহ কিয়া থা। মেরি আপিল কা উনহোনে না সির্ফ সমর্থন কিয়া বল্কি হর তরফ সে উসমে আপনা সহযোগ কর রহে হ্যায়।
0: সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে বলে জানিয়ে শ্রী মোদী প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার উল্লেখ করেছেন। এর আওতায় বছরে মাত্র 20 টাকা প্রিমিয়ামে 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমার সুবিধা পাওয়া যাবে। এবাবদ এ পর্যন্ত 3,700 কোটি টাকারও বেশি অর্থ সাহায্য দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
2: সরকার দেশ কে করোড়ো পরিবারো তক সুরক্ষা কা কবচ পৌঁছা রহি হ্যায়। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কে তহত কেবল 1 সাল কে 20 রুপিয়ে কা প্রিমিয়াম উস পর 2 লাখ রুপিয়ে তক কা দুর্ঘটনা বীমা মিলতা হ্যায়।
1: এই প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনারও উল্লেখ করেন। এতে বার্ষিক মাত্র 436 টাকা প্রিমিয়ামে 2 লক্ষ টাকার সুরক্ষা পাওয়া যায়।
2: প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ভি উতনি হি অহম হ্যায়। এই যোজনা ব্যক্তি কি দুঃখদ মৃত্যু হোনে পর উসকে পরিবার কো 2 লাখ রুপিয়ে কা বীমা কভার দেতি হ্যায়। ইসকা বার্ষিক প্রিমিয়াম সির্ফ 436 রুপিয়ে হ্যায়।
0: কলকাতায় এক অনুষ্ঠানে 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এই জাহাজগুলি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতে তৈরি করা হয়েছে।
2: হালই হি মে মুঝে কলকাতা মে নৌ সেনা সে জুড়ে এক কার্যক্রম মে শামিল হোনে কা অবসর মিলা। ওয়াহা INS দুনাগিরি, INS সংশোধক আর INS অগ্রয় কো ভারতীয় নৌসেনা কে বেড়ে মে শামিল কিয়া গয়া। ইন শিপস কি ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং তক সব কুছ স্বদেশী হ্যায়।
1: বিমান চলাচল ক্ষেত্রে দেশের অগ্রগতির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি C-295 বিমান চলতি মাসেই যাতায়াত শুরু করেছে। এর ফলে MSME এবং বিমান পরিবহন ক্ষেত্র নতুন শক্তি পাচ্ছে।
2: জুন কে মহিনে মে হি এভিয়েশন সেক্টর মে ভি দেশ নে এক বড়ি সফলতা পাই। C-295 ইয়ে বিমান মেড ইন ইন্ডিয়া হ্যায় আর C-295 বিমান নে আপনি পহলি উড়ান পুরি কি হ্যায় আর এসে 40 বিমান ভারত মে হি বানায়ে যা রহে। ইসসে MSME আর এরোস্পেস সেক্টর কো নই শক্তি মিল রহি হ্যায়। আজ সমুদ্র

0: से लेकर आकाश तक हमारा भारत अधिक सुरक्षित और आत्मनिर्भर बन रहा है।
1: বর্ষার মরশুমে জল সঞ্চয়ের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী আবারও বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা বাঁচাবার আহ্বান জানিয়েছেন।
0: বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হমে বচানা হ্যায়। ক্যাচ দ্য রেইন ইয়ে অভিযান জরা ভি ঢিলা নহি হোনে দেনা হ্যায়। তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হম মিলকর কে বচায়ে।
2: প্লাস্টিক বর্জ্য পরিষ্কারের উপর গুরুত্ব দিয়ে এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেওড়া গ্রামে মহিলাদের উদ্যোগের প্রশংসা করেন।
0: মুঝে মধ্যপ্রদেশ কে রাজগড় জেলে কে বেওড়া কি কুছ বহনো কে বারে মে জাননে কা অবসর মিলা। উনহোনে আপনে আসপাস ফেলে প্লাস্টিক কচরে কো হটানে কা সংকল্প লিয়া। ইয়ে নহি সোচা কি কোই আকর বদলাব লায়েগা। উনহোনে খুদ শহর ভর সে প্লাস্টিক কচরা और खाली बोतलें इकट्ठा करना शुरू किया। धीरे धीरे ये प्रयास आगे बढ़ता गया और फिर उस प्लास्टिक को इको ब्रिक्स में बदला जाने लगा।
1: অসমের হাড়গিলা পাখির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, এই পাখি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু কুসংস্কারের বশে দীর্ঘদিন ধরে একে অশুভ মনে করা হতো। এখন হাজার হাজার মহিলা এই পাখিকে বাঁচাতে এগিয়ে এসেছেন।
0: হরগিলা এক দুর্লভ পক্ষি হে, প্রকৃতি কো স্বচ্ছ রাখনে মে অহম ভূমিকা নিভাতা হে। লেকিন অসম কে কুছ ইলাকো মে লম্বে সময় তক ইসে অশুভ মানা জাতা থা। ফির এক বড়া বদলাব শুরু হুয়া। হাজারো গ্রামীণ মহিলায়ে হরগিলা কো বচানে কে লিয়ে আগে আই। আজ উনে হরগিলা আর্মি কে নাম সে জানা জাতা হে। ইন মহিলাও নে সমাজ কে সাথ সংঘর্ষ ভি কিয়া, সমাজ কো সমঝানে কে লিয়ে দিন রাত কাম কিয়া और अंधविश्वास को पीछे छोड़ करके रहे।
2: এআই এর যুগে নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার পাশাপাশি নিজেদের শিকড়ের সঙ্গে যুক্ত থাকার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ে শাস্ত্র আলোচনার পুরনো ঐতিহ্যকে আবার নতুন রূপে জীবন্ত করে তুলেছে।
0: নালন্দা বিশ্ববিদ্যালয় নে শাস্ত্রার্থ কি আমারি প্রাচীন পরম্পরা কো ফির সে জীবন কিয়া হ্যায়। দূসরোঁ কে বিচারোঁ কো ধৈর্য সে শুননে আর সমঝনে কি শিখ ভি ইস শাস্ত্রার্থ কি প্রক্রিয়া সে মিলতি হ্যায়। মুঝে খুশি হ্যায় কি নালন্দা বিশ্ববিদ্যালয় নে ইসে আপনে দীক্ষান্ত সমারোহ কা হিস্সা বানায়া।
1: আধুনিক প্রযুক্তিকে ভারতের প্রথাগত জ্ঞানের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি ভারতীয় ভাষাগুলির জন্য নতুন এআই টুল তৈরি করতে চলেছে। এতে প্রাচীন গ্রন্থ এবং পাণ্ডুলিপিগুলির ডিজিটাল সংরক্ষণ সহজ হবে। প্রধানমন্ত্রী এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।
0: জড়ো সে জুড়ে রেহকর ইউবাও কো নই টেকনোলজি কে লিয়ে তৈয়ার করনে কা এক অর আচ্ছা প্রয়াস হো রাহা হ্যায়। দিল্লি মে স্থিত সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর ডেটা সায়েন্স মে বিটেক প্রোগ্রাম শুরু করনে যা রহি হ্যায়। ইয়ে আধুনিক টেকনোলজি কো ভারত কে পারম্পারিক জ্ঞান সে জোড়নে কি দিশা মে এক মহত্বপূর্ণ কদম হ্যায়। ইসসে ভারতীয় ভাষাও কে লিয়ে নয়ে এআই টুলস তৈয়ার করনে মে মদদ মিলেগি।
2: প্রধানমন্ত্রী বলেন, দেশে এখন খেলাধুলোর প্রতি উৎসাহ বেড়েছে, অনেক বেশি সংখ্যক যুবা খেলাধুলোকে নিজেদের পেশা হিসেবে বেছে নিচ্ছেন।
0: আজ দেশ মে এসে যুবাওঁ কি সংখ্যা বহুত তেজি সে বড় রহি হ্যায়, জো খেল ভি রহে হ্যায় আর খিল ভি রহে হ্যায়। পহলে কি তুলনা মে আব কহিঁ অধিক যুবা খেলোঁ কো ক্যারিয়ার কে রূপ মে আপনা রহে হ্যায়।
1: আহমেদাবাদে আয়োজিত বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে ভারত 102টি স্বর্ণপদক সহ 114টি পদক জেতায়। প্রধানমন্ত্রী পদক বিজেতাদের অভিনন্দন জানান।
0: বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ কি ভি বড়ি চর্চা হুই। ইসমে ভারত নে কুল 114 পদক জিতে, ইনমে 102 গোল্ড মেডেল ভি শামিল হ্যায়। ভারত ইস চ্যাম্পিয়নশিপ কি পদক তালিকা মে পহলে স্থান পর রাহা।
2: করাচির সাম্প্রতিক ঘটনা নিয়ে পাকিস্তানকে অভিযোগকে ভারত ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের আজ বলেন, অন্যের দিকে আঙুল তোলার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের দিকে তাকানো এবং নিজেদের ভূখণ্ডে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদের উপর নির্ভর করার এই প্রবণতা থেকে পাকিস্তানের বেরিয়ে আসা উচিত বলে তিনি মত প্রকাশ করেন।
1: অন্নপূর্ণা যোজনা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে।

0: পয়লা জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে। ওই দিন সারা রাজ্যে 1,05,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে বলেও জানা গেছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই 1,05,00,000-এর মধ্যে 12,000 জন উপস্থিত থাকবেন। তাদের মধ্যে কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনা চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
1: কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিকশিত ভারত 2047-এর লক্ষ্য রূপায়ণে গ্রামের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ সম্মেলনে শ্রী চৌহান জানান, গ্রামীণ কর্মীদের জীবিকা নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি উন্নয়নের গতি ত্বরান্বিত করতে বিকশিত ভারত গ্রামীণ যোজনার আওতায় রাজ্যগুলির অংশসহ 1.51 লক্ষ কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে। তৃণমূল স্তরের শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবং গ্রামীণ জনগোষ্ঠীকে ক্ষমতায়িত করতে পঞ্চায়েতগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রসঙ্গে শ্রী চৌহান বলেন, এই গুরুত্বপূর্ণ কর্মসূচিটি সারা দেশের গ্রামগুলিতে সড়ক যোগাযোগ ও পরিকাঠামোর উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছে।
2: इस साल बजट प्रावधान है 1,51,282 करोड़ रुपया केंद्र और राज्य का मिला के, ये 1,50,00,000 करोड़ से ज्यादा रुपया मजदूरों को मजदूरी देने में तो काम आएगा ही। इससे आप गांव की हालत पूरी तरह से बदल सकते हैं। 5 साल में 7,50,00,000 करोड़ लगभग लगे, 2,86,000 पंचायत है, 1 पंचायत के हिस्से में कितना पैसा आएगा आप कल्पना कीजिए।
1: विदेशी खबर,
0: ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুলের মহাসচিব শেখ নাইম কাসেম লেবানন ও ইসরায়েলের মধ্যে সদ্য স্বাক্ষরিত চুক্তির শর্ত প্রত্যাখ্যান করেছেন। এক বিবৃতিতে কাসেম এই চুক্তিকে লেবাননের সার্বভৌমত্বের কাছে আত্মসমর্পণ বলে চিহ্নিত করেন। তার দাবি, এটি লেবাননের স্বাধীনতার চেয়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। তিনি অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার, লেবানন থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং লেবাননের অখণ্ডতা নিশ্চিত করার পক্ষে সওয়াল করেছেন। হিজবুল্লাহ তাদের কার্যকলাপ চালিয়ে যাবে বলেও কাসেম স্পষ্ট জানান।
1: ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1,430 হয়েছে। অন্তত 68,900 মানুষ এখনও নিখোঁজ বলে জানানো হয়েছে। ভেনেজুয়েলার সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির একটি লা গুয়াইয়েরাতে নিখোঁজ স্বজন ও প্রতিবেশীদের সন্ধানে উদ্ধারকারী দলের পাশাপাশি স্থানীয় মানুষজন কোদাল, ভারী যন্ত্রপাতি, দড়ি নিয়ে কংক্রিটের স্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। অপারেশন আমিস্তাদের আওতায় পাঠানো ভারতের সহায়তা ভেনেজুয়েলায় পৌঁছেছে। সামাজিক মাধ্যমে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আশা প্রকাশ করেছেন, ফিল্ড হাসপাতাল ইউনিট, ত্রাণ সামগ্রী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম দেশটিতে ভূমিকম্প পরবর্তী চলতি ত্রাণ কার্যক্রমকে আরও জোরদার করবে।
0: ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলে আজ স্কাই ডাইভিং এর কাজে ব্যবহৃত একটি বিমান ভেঙে পড়লে 11 জন আরোহী নিহত হয়েছেন। মোর্ত ও মোসেল অঞ্চলে প্রতিনিধি ইভ সেগি জানিয়েছেন, বিমানটি ন্যান্সি শহরের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয়। এই দুর্ঘটনার তদন্ত চলেছে। এদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকার রাস তানুরায় সেদেশের বৃহৎ তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার ভেঙে 14 জন প্রাণ হারিয়েছেন। সৌদি জ্বালানি মন্ত্রকের তথ্য অনুযায়ী নিহতদের সবাই সৌদি নাগরিক। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
1: চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল সময়কালে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি 19.33% হ্রাস পেয়েছে। ইউরোস্টেটের তথ্য অনুযায়ী বছরের প্রথম 4 মাসে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি কমে 6.09 বিলিয়ন ইউরোতে নেমে এসেছে। গত বছরের একই সময় এর পরিমাণ ছিল 7.54 বিলিয়ন ইউরো। পোশাক রপ্তানিকারক প্রধান দেশগুলির মধ্যে বাংলাদেশেই রপ্তানি হ্রাসের হার ছিল সবথেকে বেশি।
0: ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ চলেছে। সপ্তাহের শেষে ফ্রান্স, জার্মানি, চেক প্রজাতন্ত্র সহ বেশ কয়েকটি দেশের তাপমাত্রার পারদ রেকর্ড সৃষ্টি করেছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে এখনও পর্যন্ত সেদেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে 85% বয়স্ক ব্যক্তি। জার্মানি ও চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। জার্মানির কিছু অংশে দাবানল ছড়িয়ে পড়ায় জনজীবন বিপর্যস্ত। হাঙ্গেরিতে নিকটবর্তী দানিউব নদীর জলে তাপমাত্রা বেড়ে যাওয়ায় একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
1: এবার খেলার খবর, প্রথমেই ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। রাউন্ড অফ 32-র জন্য কোন কোন দল খেলবে তা নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ এ থেকে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, বি থেকে সুইজারল্যান্ড ও কানাডা, সি থেকে ব্রাজিল ও মরক্কো, ডি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া, ই থেকে জার্মানি ও আইভরি কোস্ট, এফ থেকে নেদারল্যান্ডস ও জাপান, জি থেকে বেলজিয়াম ও মিশর, এইচ থেকে স্পেন ও কার্বোভার্দে, আই থেকে ফ্রান্স ও নরওয়ে, জে থেকে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া, কে থেকে কলম্বিয়া ও পর্তুগাল, এল থেকে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া এই রাউন্ডে পৌঁছেছে। এছাড়া তৃতীয় স্থানাধিকারী হিসেবে গ্রুপ কে থেকে গণপ্রজাতন্ত্রী কঙ্গো, এফ থেকে সুইডেন, এল থেকে ঘানা, ই থেকে ইকুয়েডর, বি থেকে বসনিয়া হার্জেগোভিনা, জে থেকে আলজেরিয়া, ডি থেকে প্যারাগুয়ে এবং আই থেকে সেনেগালও এই রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। রাউন্ড অফ 32-র খেলা আজ থেকেই শুরু হচ্ছে। প্রথম খেলায় ইঙ্গেলউড স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 12:30 মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা।
1: বেলফাস্টে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচে আয়ারল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 155 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আয়ারল্যান্ড নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 154 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত 8 ওভারে 4 উইকেট হারিয়ে 54 রান সংগ্রহ করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। শুক্রবার প্রথম ম্যাচ জিতে সিরিজে 1-0 এগিয়ে ছিল আয়ারল্যান্ড।
0: আহমেদাবাদে এবিসি পুরুষ ভলিবল কাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাহরাইনকে 3-1 সেটে হারিয়ে ভারত ব্রোঞ্জ পদক জয় করেছে। এই জয়ের মাধ্যমে দীর্ঘ 40 বছর পর এই প্রতিযোগিতায় ভারত পদক জয় করল। সেমিফাইনালে ইন্দোনেশিয়ার কাছে হেরে গিয়ে ভারত ফাইনালে ওঠার সুযোগ হারায়। এবার দৃষ্টিকোণ। আজ শুনবেন চিত্রশিল্পী পরিতোষ সেনের কিছু কথা, সাক্ষাৎকারের অংশ বিশেষ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সংগ্রহালয় থেকে গৃহীত।
2: পিকাসোর সম্পর্কে আমার একটা বিদেশ যাওয়ার আগেই খুব গভীর আকর্ষণ ছিল। তার ছবি, তার ভাস্কর্য আমাকে নানাভাবে শুধু আকৃষ্টই করেনি, একটা সময় আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। আমার মনে হয় আমার বলা দরকার যে ওর সঙ্গে দেখা হওয়াটা একটা অ্যাক্সিডেন্ট গোছের বলতে পারি। আমি একটা এক্সিবিশন দেখতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি একটা ভিড়, সেই ভিড়ের মাঝখানে একটা লোক। প্রথমে আমি বুঝতে পারিনি কে, কারণ এত চারদিকে লোক ছিল। কাছে গিয়ে দেখি স্বয়ং পিকাসো সেখানে। মনে মনে স্থির করলাম যেমন করে হোক ওর সঙ্গে আজ আমি হাত মেলাবই এবং জিজ্ঞেস করব যে উনি যদি আমাকে 5 মিনিট সময় দেন আমার ছবি ওকে দেখাতে চাই। ওই একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার সময় চৌকাটে আমি হঠাৎ দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পড়াতেই ওর মুখোমুখি হয়ে গেলাম এবং মুখোমুখি হয়েই আমি হাত বাড়িয়ে দিলাম। হাত বাড়িয়ে দিতে উনিও হাত বাড়িয়ে দিলেন এবং আমি বললাম যে আমি একজন ভারতীয় শিল্পী, আমি এখানে 3-4 বছর ধরে আছি, তো আপনি যদি আমাকে 5-10 মিনিট সময় দেন আমার ছবি আপনাকে দেখাবার সুযোগ পাই আমি, এবং আপনার কাছ থেকে আমি জানতে চাই যে আমি ঠিক পথে চলছি কিনা। উনি আমাকে বললেন যে ঠিক আছে তুমি পরশু দিন চলে এসো, আমার এই স্টুডিও এই ঠিকানা। তো গিয়ে দেখি সেখানে বহু লোকের ভিড়। উনি যে কথা আমাকে বলেছিলেন পরশু দিন এসো, এরকম কথা আরো অন্তত 50-60 জন লোককে বলেছিলেন। তো তখন দেখলাম যে ওর সেক্রেটারি সবাইকে বলছিলেন যে তোমাদের নাম ঠিকানা লিখে যাও, শিল্পী পিকাসো আজ এখানে আসবেন না। যেই সবাই চলে গেল তখন ওর সেক্রেটারি আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কোন দেশের লোক। তা আমি বললাম যে দেখো আমি তো ভারতবর্ষের লোক। ওই ভারতবর্ষ তো মস্ত বড় দেশ, তো ভারতবর্ষ কোন অঞ্চলের লোক? তো আমি বললাম যে আমি কলকাতার লোক। ও তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক? আমি হ্যাঁ। তো কি করো এখানে? আমি বললাম যে আমি ছবি নিয়ে এসেছিলাম কয়েকটা পিকাসোকে দেখাবার জন্য, তো তা তো হলো না আজকে, তো আমি খুব হতাশ। চলে দেখি দেখি তোমার ছবি দেখাও তো দেখি, আমি একটু দেখিনি। তা আমি খুলে দেখালাম, দেখাতে উনি খুব সন্তুষ্ট হলেন, বললেন যে বাহ এত ভালো ছবি, দেখি তোমার যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো আজকে তোমার সঙ্গে পিকাসোর দেখা হবে। উনি ফোন করলেন স্প্যানিশ ভাষায়, পিকাসোর সঙ্গে খানিকক্ষণ কথা বলার পর ফোনটা রেখেই উনি বললেন চলো এক্ষুনি চলো, খুব কাছে বাড়ি। তা আমার সঙ্গে তখন বারিন সাহা বলে, যে পরবর্তীকালে এখানে ফিল্ম ডিরেক্টর হিসেবে আমাদের দেশে নাম করেছিলেন, তো আমরা তো পিকাসোর বাড়িতে গেলাম, গিয়ে ঘন্টা বাজাবার সঙ্গে সঙ্গে দরজা খুললেন পিকাসো স্বয়ং। দরজা খুলেই আমাদের দুজনকে কাঁধে

0: দুজনে কাঁধে হাত দিয়ে ভেতরে ঢুকিয়ে দিলেন। তারপর আমি বললাম যে আমার ছবি নিয়ে এসছি একটু দেখবেন, হ্যাঁ নিশ্চয়ই। তো দেয়ালের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন যে ওখানে সাজিয়ে দাও, তো আমি সাজিয়ে দিলাম। তারপর উনি দেখতে আরম্ভ করলেন, খানিকক্ষণ পরে তখন আমি ছবিগুলো প্যাক করতে যাচ্ছি, পিকাসো আমাকে তখন বললেন তোমার কি তারা আছে? আমার কিন্তু তারা নেই। বলি রাখো, ছবিগুলো থাক ওখানে, আমি দেখছি।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। দায়িত্ববোধ ও সাম্যই জলবায়ু সংক্রান্ত ন্যায় বিচারের মূল কথা, সেসেলসের জাতীয় পরিষদে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তার ভাষণে বললেন নরেন্দ্র মোদী।
2: সেসেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমেনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, কৃষি, অর্থ, মহাকাশ, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত।
1: ভারত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি ও সামুদ্রিক নিরাপত্তা সুনিশ্চিত করার উপর জোর প্রধানমন্ত্রীর।
2: সেসেলসের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজনে ভূষিত প্রধানমন্ত্রী।
1: বিশ্বব্যাপী সংকটের মোকাবিলায় জন অংশীদারিত্বই ভারতের সবথেকে বড় শক্তি, আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী।
2: লেবানন ও ইসরায়েলের মধ্যে সদ্য স্বাক্ষরিত চুক্তি প্রত্যাখ্যান করে লেবানন থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের দাবি হিজবুল্লাহ।
1: ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1430, নিখোঁজ আরও প্রায় 69,000।
2: ফিফা বিশ্বকাপ ফুটবলে নকআউট পর্বে খেলা, আজ শুরু প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও কানাডা।
1: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
2: নমস্কার।

আকাশবাণী মৈত্রী, এখন গ্রন্থ পরিচয়। এখন শুনবেন গ্রন্থ পরিচয়, আব্দুল জব্বারের লেখা ইলিশ মারির চর। এই গ্রন্থের সঙ্গে পরিচয় করাচ্ছেন তন্ময়ী ভট্টাচার্য।

নমস্কার। গ্রন্থ পরিচয়ে আজকের গ্রন্থ আব্দুল জব্বারের ইলিশ মারির চর। এ বই আসলে নদীমাতৃক বাংলার জেলে মাঝিদের জীবন সংগ্রামের প্রতিচ্ছবি। লেখক প্রকৃতপক্ষে এই উপন্যাসের প্রেক্ষাপটে তাদের নিত্য জীবনের সুখ দুঃখের টানাপোড়েন, তাদের বঞ্চনা, হতাশা আর শোষণের বাস্তব চিত্র তুলে ধরেছেন। কাহিনীর বুননে যেমন একদিকে ধরা পড়েছে জয়নুদ্দী, হরেন, কানাইয়ের মতন জেলেদের জীবন ও জীবিকার লড়াইয়ের ছবি, তেমনি নদীর অন্য পাড়ের মতো দৃশ্যমান হয় তাদের উল্টো দিকে তরবদিদের মতন মহাজনদের শোষণের নির্মমতা। আছে বাদ প্রতিবাদ আর শোষণ থেকে বেরিয়ে আসার সুতোই বোনা স্বপ্ন। কিন্তু এ দুইয়ের মাঝে আরেক নিয়তির খেলায় তাদের জীবনের পুতুল নাচের ইতিবৃত্ত লেখা হয়। এখানে সেই নিয়তির নাম নদী। উপন্যাসের শুরুতেই লেখক আমাদের নিয়ে যান গঙ্গার বুকে জেগে ওঠা এক দূরবর্তী চারণভূমিতে, ইলিশ মারির চর। চারিদিকের কাদামাটি, ভাঙন, জোয়ার ভাটা আর অনিশ্চয়তায় ভরা জীবন। তারই মাঝে বাস করে হতভাগ্য কিছু জেলে পরিবার, যাদের জীবনের আশা নিরাশার মূল নিয়ামক নদী। রাত বাড়লেই তারা ছোট ছোট ডিঙি নৌকো নিয়ে নদীতে মাছ ধরতে যায়। ঝড় বাদল, ঢেউ, অভাব বা মৃত্যু ভয়, সবকিছু উপেক্ষা করে তাদের প্রতিটি রাত কাটে নদীর বুকে। কারণ বর্ষার এই মরশুমেই ডিম ছাড়ার সময়ে নদীতে ইলিশ মাছের আনাগোনা, তাই এই সময় একটু বাড়তি আয় আর পেট ভরে খেতে পাবার স্বপ্ন দেখে তারা। আর সেই আশাতেই বুক বেঁধে মাঝিরা সারি সারি নৌকো নিয়ে চষে বেড়ায় নদীর এক ঘাট থেকে অন্য ঘাট। এ সময় একটা দিনও ঘরে বসে থাকার উপায় থাকে না তাদের। এ প্রেক্ষাপট যেন মনে করিয়ে দেয় আরেক মরমী কথা সাহিত্যিকের বিখ্যাত উপন্যাসের কথা, নদীর চরবাসীদের এই জীবন যেন পদ্মপাতার নীড়।

0: ঘটনাক্রমে একে একে পরিচয় ঘটে উপন্যাসের চরিত্রদের সঙ্গে, আর কাহিনীর মোড়কে এগিয়ে চলে এই সব হতভাগ্যদের ঘাম ও অশ্রুতে ভেজা নিত্য সংগ্রামের কথা। প্রথম কয়েকটি অধ্যায়ে লেখক জেলে মাঝিদের জীবনের প্রতিদিনের বাস্তব চিত্র তুলে ধরেছেন। জয়নুদ্দী, হরেন, কানাই, নসু, এরা সবাই যেন নদীরই সন্তান। রাতের পর রাত নদীতে জাল ফেলে বসে থাকতে হয়, কিন্তু সারা রাতের পরিশ্রমের ভাগ্য লেখে খামখেয়ালি নদী। মাছের পরিমাণ কম হলেই তাদের সংসারে আকাল। মহাজনের ভাগ দিতে গিয়ে চাল ডাল আনাজপাতি কেনার পয়সা থাকে না। কারো সন্তান অসুস্থ, কেউ ঋণের বোঝায় জর্জরিত, ঘরে ফিরে ভাতের বরাত পাবে কিনা জানে না। তবু তারা হাসতে জানে, গাইতে জানে, খিদের জ্বালা উপেক্ষা করে নিজেদের মধ্যে রঙ্গরসিকতা করতে জানে। যেদিন মাছ ওঠে সেদিন এক গলা জলের মধ্যে অপেক্ষমান পদ্মরানীদের মতন মেছুনীদের কাছে অতি সন্তর্পণে বাজার দর আন্দাজ করে মাছ বেচে, ট্যাকে মহাজনের হিস্সা রেখে নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা নিয়ে আলাপ করতে করতে সুড়ি বাড়ি ঘুরে বাড়ি ফেরা সেই ভোর রাতে। দাওয়ায় তখনও মা বউরা জেগে বসে থাকে, ভুখা পেটে ভাত চেয়ে না পেলে পুরুষদের অসহায়ত্ব আর হতাশার রূপ নেয় আক্রোশের। নরম মাটিতে আঁচড় কাটার মতো সে রাগ আছড়ে পড়ে আতপেটাকি উপসী বউদের পিঠে, বা জড়িয়ে পড়ে তাদের সাথে অকারণ বচসায়। সারাদিনের সংসারের সমস্ত ঝড় সামাল দেওয়া এই বউগুলি যেন সর্বংসহা। ছোট ছোট অভিব্যক্তির এই সব মর্মন্তুদ দৃশ্যপটে অতি নিখুঁত বর্ণনার মধ্য দিয়ে ফুটে ওঠে তাদের ঘরের ফুটি ফাটা দারিদ্র আর জীবন যন্ত্রণার নিপাট ছবি। শুধু নদী নয়, তাদের জীবনের প্রকৃত দুর্দশার জাল বনে আসলে মহাজনেরা, আর তাদের নির্মম হিসেবে চাল। চরবাসীদের জীবন তারা বেঁধে রেখেছে অদৃশ্য শৃঙ্খলে। তরবদের মতন মহাজনরা তাদের ঋণ দেয়, জাল কিনতে সাহায্য করে, নৌকা দেয়, আর এই সাহায্যের আড়ালে লুকিয়ে থাকে তাদের জন্য পাতা মরণ ফাঁদ। সেই ফাঁদে আটকে পড়ে তাদের ঘটি বাটি বসতবাড়ি জমিজমা সবই যায়। এমনকি সে লোলুপ দৃষ্টি থেকে রক্ষা পায় না তাদের ঘরের মেয়ে বউদের মান ইজ্জত। জেলেরা মাছ ধরে এনে আড়তে জমা দিলে ন্যায্য দাম পায় না, ঋণের অজুহাতে উপার্জনের বড় অংশটাই কাটা পড়ে যায়। জয়নুদ্দিনের মতন জেলেদের বাপ ঠাকুরদার জাল নৌকা জমিজমা সবই এইভাবে মহাজনের সম্পত্তি হয়ে যায়। সব জেনে বুঝেও এ জাল থেকে বেরোবার পথ জানা নেই তাদের। তবু তারা স্বপ্ন দেখে এবারের ইলিশের মরশুমে মাছ পড়লে তাদের ঋণ শোধ হবে, নিজের নৌকো হবে, জাল হবে। তাই জাল ফেলে গদাখালির ঘাট থেকে নলদারির ঘাটে, আবার সেখান থেকে ফেরে ইলিশমারির চরে। জয়নুদ্দী, হরেন, কানাই, জয়নুদ্দীর মা বউ সাকিনা, হরেনের বউ সিন্ধু, কানাইয়ের বউ লক্ষ্মী, মেয়ে মালতী অথবা পদ্মরানী, সবাই এই চক্রব্যূহের মধ্যে পড়ে, আর পড়ে থেকে জীবনের দাঁড় টানে। অনাহারে অনিদ্রায় দিবারাত্র সংগ্রাম করে, তবু আষ্টে পৃষ্ঠে নদীর এই জলজ জীবনের সঙ্গেই একাত্ম হয়ে থাকে তারা। রাতচরা মানুষগুলোর স্বপ্ন তবু মরে না, চোখে থাকে অধরা কাজল গৌরী ইলিশের ভুবন মোহিনী রূপ, আর বুকে থাকে দারিদ্র্যের নিষ্ঠুর আঁচড়।
1: ইচ্ছে ছিল অনেক, পড়া হয়েছে সামান্য, অপেক্ষাটা মিটিয়ে নেওয়ার একটা পদ দেয় মৈত্রী। প্রতি রবিবার রাত 9:45 গ্রন্থ পরিচয়, চেনা অচেনা বহু বইয়ের সঙ্গে বৈঠক আপনার। সাহিত্যের নানা রং, হাসি কান্নার নানা পর্ব, জীবন জীবিকার নানা পরত ধরা দেবে 15 মিনিটের পরিসরে। শুনুন গ্রন্থ পরিচয়, বইয়ের জগতের সঙ্গে আপনার সেতু বন্ধন। প্রতি রবিবার রাত 9:45 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আকাশবাণী মৈত্রী।
0: ইলিশমারির চর উপন্যাসের নারী চরিত্রেরা বহুমাত্রিক, তারা চারিত্রিক বর্ণে বর্ণময়। আতপেটা খেয়েও জোয়ারের মতো ফুসে ওঠে অন্যায়ের বিরুদ্ধে, তথাকথিত রক্ষণশীলতার ঊর্ধ্বে উঠে সমাজের অন্যায্য শোষণের বিরুদ্ধে কথা বলার সাহস রাখে। প্রতিদিন অভাব আর দারিদ্র্যের সঙ্গে লড়তে লড়তে তারা জীবনের অন্ধকার দিকগুলির মোকাবিলা করতে শিখে যায়। সমাজে চিরাচরিত পাপ পুণ্যের বোধে বা ন্যায় অন্যায়ের শিলমোহরে

তাদের জীবনবোধ মেলে না। হরিণী সুন্দরী বউকে লুকিয়ে কাপড় দিতে আসার পেছনে মহাজনের অসৎ উদ্দেশ্য বুঝতে পেরেও তা নিতে দ্বিধাবোধ করে না সে, বরং সাকিনার জেরার মুখে সে দেয় তার মোক্ষম জবাব। দিনের পর দিন মহাজন যেভাবে তাদের ঘরের পুরুষদের ঠকিয়ে ভাগ নেয়, এ শাড়ি গ্রহণের মধ্য দিয়ে সিন্ধু যেন নেহাতি তারখানিক লোকসান পুষিয়ে নিতে চায়। তার অবস্থানে দাঁড়িয়ে সিন্ধুর এই হিসেবের বোঝাপড়া চমক লাগায়। দারিদ্র্যের নিরন্তর কষাঘাত আর সামাজিক মূল্যবোধের যে নির্মম টানা পড়েন, তা এখানে বড় কঠিনভাবে ফুটিয়ে তোলেন লেখক। এইসব নারী চরিত্রদের কঠোর সংগ্রাম, বিপন্ন বেঁচে থাকা আর সংসারের জন্য আপ্রাণ শ্রম দিয়ে সবটুকু আঁকড়ে থাকার মধ্যেই ইলিশমারির চরের এই লড়াকু মানুষদের হুঁতকুড়োর মতন বেঁচে থাকা প্রতিফলিত হয়। বিপদে তারা একে অপরের পাশে দাঁড়ায়, একত্রে জাল বনে, চরকাতকলি ঘুরিয়ে সিঁথি খ্যাপলা চুনো ফেতি চাটিস ইত্যাদি কত রকমের জাল বনে, কখনো কাঁথা সেলাই করে, গল্পগাছা করে, পরনিন্দায় হেসে গড়িয়ে পড়ে, আবার সুখ দুঃখের আলাপনে প্রহর কাটায়। মাটির গন্ধ গায়ে মাখা প্রতিটি চরিত্রই তাই বড় বেশি জীবন্ত। জেলেদের জীবনের অভাবের এই দিনরাত্রের কিস্সার মধ্যেই আসে ছোট ছোট আনন্দ উচ্ছ্বাসের তরঙ্গ। তরফ দিকে নাজেহালতে দেখলে জয়নুদ্দিনের গলায় মজার ছড়াকাটা সুর শোনা যায়। জোয়ারের জলে ইলিশের ডিম ছাড়ার আশায় নতুন জাল নিয়ে নদীতে নৌকো ভাসায় সে। নদীর বুকে তখন সারি সারি ডিঙি নৌকো, ভাগ্য প্রসন্ন থাকলে নৌকোর পাটাতনে ভরে ওঠে ইলিশের ঝাঁক। ইলিশের মরশুমে ভাতের বদলে তাল চেনে ফ্যান চেটে এমনকি কন্ট্রোলের বিনি পয়সার তেঁতুল বিচির গুঁড়ো মেশানো আটার রুটি খেয়ে নৌকোর জাল বোনা শেষ হয় একদিন। তারপর গল্প আরও গভীর সামাজিক মাত্রা পায়। আড়তদারদের অন্যায়, মহাজনদের সুদের বোঝা আর প্রশাসনের উদাসীনতা তাদের ক্রমাগত কোণঠাসা করে দেয়। ধীরে ধীরে চরবাসীদের ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে, কেউ কেউ প্রতিবাদের কথা তোলে, আবার সঙ্গে সঙ্গেই জীবিকা হারানোর আশঙ্কায় তারা পিছিয়ে পড়ে। এইভাবে কাহিনীর গতিপথে লেখক সমাজের এই প্রান্তিক মানুষদের অসহায়ত্ব চোখের সামনে তুলে ধরেন। এরই পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে লেখক দেখিয়েছেন প্রাকৃতিক দুর্যোগের সামনে খড়কুটোর মতন পলকা তাদের অস্তিত্ব। নদীর ভাঙনে এক রাতেই কারো সংসার নদীগর্ভে তলিয়ে যায়, তবু প্রাণটুকু সম্বল করে সেই মানুষগুলো আবার নতুন মাটিতে বসত করার স্বপ্ন দেখে। এ দৃশ্যগুলো পাঠকের মনেও গভীরভাবে দাগ কাটে। গল্পের পরিসর যত বিস্তৃত হয় ততই তরবদিদের অত্যাচার প্রকট হয়ে ওঠে। শেষের দিকে চরবাসীদের প্রতিবাদের সুর চড়া হয়। মার খেতে খেতে একসময় তারা উপলব্ধি করে একা লড়ে বাঁচা সম্ভব নয়, একসঙ্গে দাঁড়ালেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়। লড়তে লড়তে তারা বুঝে যায় অর্থে নয়, ক্ষমতায় নয়, কেবলমাত্র তাদের একতাই তাদের শক্তি। নদীর ভাঙন বা মহাজনী শোষণ, দারিদ্র্যের পীড়ন বা ঝড় জল দুর্যোগ, সব ধরনের প্রতিকূলতার মুখেই একমাত্র তারাই একে অপরের শরিক। উপন্যাসের শেষ অংশ অত্যন্ত আবেক্ষণ। নদী একই রকম বহমান, ভাঙনের পরও চর দৃশ্যমান, আর মানুষের চোখেও মাচার আকুতি। জীবনকে কোনো ক্রমে আঁকড়ে থেকেই মাচার সংগ্রাম কখনো ফুরোয় না। একদিকে ভাঙন আর অন্যদিকে গড়া, এরই মাঝে ভাঙে গড়ে চরবাসীদের ঘর সংসার। এ বই কেবল একটি সাহিত্যকর্ম নয়, এটি নদীমাতৃক বাংলার এক সামাজিক ইতিহাস। জেলে সমাজের ভাষা, সংস্কৃতি, দুঃখ, আনন্দ আর সংগ্রামকে লেখক এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে পাঠক যেন চরবাসীদের সঙ্গেই একাত্মভাবে নদী পাড়ের ঢেউ শুনতে পায়। চারিদিকে কাদামাটি, ভাঙন, জোয়ার ভাটা আর অনিশ্চয়তার মাঝে দোদুল্যমান জীবনযাপনকে চোখের সামনে প্রত্যক্ষ করতে পারে। এই উপন্যাসের ভাষার চলন এবং আঞ্চলিক মানুষদের মুখের কথ্য সংলাপ, অবিকৃত অবিকল ব্যবহার নিঃসন্দেহে এক শক্তিশালী সম্পদ, চলমান ঘটনাবলীর এক জীবন্ত দলিল, যা এই উপন্যাসের গল্প ও চরিত্রগুলিকে পাঠকের কাছে আরও বেশি বিশ্বাসযোগ্য ও রক্তমাংসের করে তুলেছে। প্রান্তিক দেশজ কথ্য শব্দভাণ্ডার বর্ষার ভরা মরশুমের নদীর স্রোতের মতোই অনর্গল ও স্বতঃস্ফূর্ত, যা কেবল বাংলার আঞ্চলিক শব্দভাণ্ডারের প্রাচুর্যই তুলে ধরে না, উপরন্তু লেখকের জীবনের সঙ্গে এই অঞ্চলের নিবিড় যোগকেও সুপ্রতিষ্ঠিত করে। দূর থেকে নয়, এদেরই জীবনের শরিক হয়ে তাদের জীবন সংগ্রামকে মর্মস্পর্শী করে সমাজ দর্পণ

তুলে ধরেছেন তার স্বভাবসিদ্ধ অনায়াস মেঠো ভাষায় আর সাবলীল ভঙ্গিতে। আজকের গ্রন্থ পরিচয় ইলিশ মারির চর এখানেই শেষ হল। নমস্কার।

শুনলেন গ্রন্থ পরিচয়। আব্দুল জব্বারের লেখা ইলিশ মারির চর, এই গ্রন্থের সঙ্গে পরিচয় করালেন তন্ময়ী ভট্টাচার্য। সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা দুর্বা দে।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: সংবাদ একটু পরেই।

0: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে ভারতের যে পরিকল্পনা আছে তাতে সেসেলস একটি বিশেষ স্থান অধিকার করে আছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই এগিয়েছে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্সে এ পর্যন্ত অসহ্য গরমে গত চার দিনে প্রায় 1000 মানুষের মৃত্যু হয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আগামীকাল ভারী বর্ষণের লাল সতর্কতা জারি। অসমের ধেমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রবল বৃষ্টির জেরে ভুটান সংলগ্ন উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকার জেলাগুলিকে সতর্ক করেছে। লর্ডসে মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য 171 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হচ্ছে নকআউট পর্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে ভারতের যে পরিকল্পনা রয়েছে তাতে সেসেলস একটি বিশেষ স্থান অধিকার করে আছে। তিনি আজ সেসেলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন। তিনি বলেন, ভারত মহাসাগরকে সেসেলস থেকে বিচ্ছিন্ন না করে বরং দুই দেশকে সংযুক্ত করে ভারত মহাসাগরকে অর্থনৈতিক ক্ষেত্রে একটি সম্ভাবনাময় পরিসর হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
1: মেরি সেসেল কি যাত্রা কা সন্দেশ স্পষ্ট হ্যায়। ভারত এসে হিন্দ মহাসাগর কি কল্পনা করতা হ্যায়, যাহা সমুদ্রী সুরক্ষা কে সাথ আর্থিক সমৃদ্ধি ভি বড়ে, যাহা হামারি সাঝেদারি আকার নহি আপসি সম্মান আর বিশ্বাস পর আধারিত হো। আওয়ার ভিজন ইজ টু মেক ইন্ডিয়ান ওশন ইনটু অ্যান ওশন অফ অপরচুনিটি।
0: জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা, দায়িত্ববোধ এবং সমতার নীতি মেনে চলা আবশ্যক বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সর্বজনীন উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ব গড়ে তুলতে ভারত ও সেসেলস প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় পরিষদে ভাষণদানকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে সবার সামনে আসা এক বিশেষ সম্মানের বিষয় বলে শ্রী মোদী উল্লেখ করেন। সেসেলসের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করে তাঁকে সম্মানিত করার জন্য তিনি সেসেলসের রাষ্ট্রপতি ও সেদেশের জনগণ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিক্টোরিয়া সেসেলসে জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের ফাঁকে মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতা ভারত ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এছাড়া ভারতের দেওয়া বিশেষ অর্থনৈতিক প্যাকেজ বাস্তবায়নের অগ্রগতি বিষয়েও তারা পর্যালোচনা

0: করেছেন। পারস্পরিক বৃদ্ধি এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার লক্ষ্যে তারা ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে পুনরায় অঙ্গীকারবদ্ধ হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সব থেকে বড় সম্পদ। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশ গঠনে জনগণের অংশগ্রহণই অন্যতম বড় শক্তি।
1: किसी भी राष्ट्र की आत्मा उसके लोग होते हैं और जब उस देश के लोग कोई संकल्प लेते हैं तो कोई भी शक्ति उन्हें अपने लक्ष्य से डिगा नहीं पाती। राष्ट्र निर्माण में जन भागीदारी की यह ताकत भारत की बहुत बड़ी पूंजी है और इस जन भागीदारी का हम बार बार अनुभव कर रहे हैं।
0: পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা অনুধাবন করে দেশের মানুষ যেভাবে তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
1: পশ্চিম এশিয়া মে বনি যুদ্ধ কি স্থিতি দেখতে হুয়ে মানে দেশবাসীয় সে কাহা থা কুছ সময় কে লিয়ে সোনা খরিদনে সে বচে, লোগো সে কাহা থা কি বিদেশ মে ছুটিয়া মনানে সে বচে, লোগো সে कार पुलिंग को भी बढ़ावा देने की अपील की थी, किसानों से केमिकल मुक्त खेती के लिए, खेत बचाने के लिए और प्राकृतिक खाद का ज्यादा से ज्यादा इस्तेमाल का आग्रह किया था। मेरी अपील का उन्होंने न सिर्फ समर्थन किया बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं।
0: প্রধানমন্ত্রী বলেন, জুন মাসে C-295 বিমানের প্রথম সফল উড়ানের মাধ্যমে ভারত বিমান চলাচল ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী জানান, দেশে এ ধরনের 40টি বিমান তৈরি করা হচ্ছে, এর ফলে দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই পথ এগিয়েছে।
1: জুন কে মহিনে মে হি এভিয়েশন সেক্টর মে ভি দেশ নে এক বড়ি সফলতা পাই। C-295 ইয়ে বিমান মেড ইন ইন্ডিয়া হ্যাঁ, C-295 বিমান নে আপনি পহলি উড়ান পুরি কি হ্যাঁ, এসে 40 বিমান ভারত মে হি বানায়ে যা রহে, ইসে MSME और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत অধিক সুরক্ষিত ও আত্মনির্ভর বন রহা হ্যায়।
0: মহারাষ্ট্রের ভিওয়ান্ডির একটি সেশনস আদালত আজ মহারাষ্ট্র টিচার এলিজিবিলিটি টেস্ট টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলায় ধৃত 3 অভিযুক্তকে 6 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। তদন্তকারীরা একটি আন্তঃরাজ্য পরীক্ষা প্রতারণা চক্রের সঙ্গে জড়িয়ে থাকার বিষয়টি খতিয়ে দেখছেন। পুলিশ আদালতে জানিয়েছে, অভিযুক্তরা ফাঁস হওয়া টেট প্রশ্নপত্রটি 1.5 কোটি টাকায় বিক্রি করার উদ্দেশ্যে দিল্লি থেকে ভিওয়ান্ডিতে এসেছিল। পুলিশ আগের দিনই প্রশ্ন ফাঁসের একটি প্রচেষ্টা ধরে ফেলার পর আজ নির্ধারিত টেট পরীক্ষাটি স্থগিত করা হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবিশ এই ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল সিট গঠনের নির্দেশ দিয়েছেন। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতি দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় 2টি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আগামীকাল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85%-ই বয়স 65 বা তার বেশি। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা আজ এক বিবৃতিতে জানিয়েছে, যেসব এলাকায় দাবদাহের কারণে সর্বোচ্চ সতর্কবার্তা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছিল সেসব এলাকাতেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। তীব্র গরমের কারণে আইফেল টাওয়ার এবং লুভার জাদুঘরও নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে। জার্মানি ও চেক প্রজাতন্ত্র

0: তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। জার্মানিতে গতকাল তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। চেক প্রজাতন্ত্র তাপমাত্রা 40.8 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে রেকর্ড সৃষ্টি করেছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আগামীকাল ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে অসমের ধেমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেনচাপুরি এবং দিমৌয়ে দুকুল ছাপিয়ে জলস্থলভাগে ঢুকে পড়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির জেরে ভুটান সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকার জেলা প্রশাসনকে সতর্ক করেছে। লর্ডসে ICC মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে জয়ের জন্য 171 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া 18 ওভারে 3 উইকেটের বিনিময়ে 166 রান করেছে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 170 রান করেন। অধিনায়ক হরমনপ্রীত কৌর 56, স্মৃতি মান্ধানা 38 রান করেন। সেমিফাইনালে যেতে হলে ভারতকে আজকের ম্যাচ জিততেই হবে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 খেলা আজ শুরু হচ্ছে। প্রথম খেলায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। ইংলউড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভারত মহাসাগরীয় অঞ্চল নিয়ে ভারতের যে পরিকল্পনা আছে তাতে সেসেলস একটি বিশেষ স্থান অধিকার করে আছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের ন্যাশনাল অ্যাসেম্বলিতে মন্তব্য করেছেন। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্সে এ পর্যন্ত অসহ্য গরমে গত 4 দিনে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ শুরু হচ্ছে নকআউট পর্ব। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 10:10 হয়ে 17 সেকেন্ড। এখন সময় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি আপনাদের জানিয়ে দেওয়ার। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। 6:05 সুচিন্তন, শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। 6:10 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে প্রথম আলোতে শুনবেন সেতার পরিবেশনে অভিষেক মল্লিক, রাগ গুর্জারি তোড়ি ও পরমেশ্বরী। 6:30 এই মহাজীবন, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জীবন কথা। 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ। 6:40 রবীন্দ্রসঙ্গীত শুনবেন ঋতপা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 6:55 কৃষক বন্ধুদের জন্য মাটি ছাড়া চাষ এই বিষয়ে বলবেন ডক্টর রবিউল হক। 7:05 লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় পল্লবী সিনহা। আগামীকালের গন্তব্য মারখাম উপত্যকা মেঘালয়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় পল্লবী সিনহা। 8:30 অতিথি কবি ও গীতিকার বটকৃষ্ণ দের সঙ্গে আলাপচারিতায় ডক্টর মানস প্রতিম দাস। আগামীকাল শুনবেন অনুষ্ঠানের তৃতীয় পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, রাগ ললিত। শিল্পীকে তবলায় সহজ শিল্পী অরিন্দম ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন রঘুনাথ নন্দী ও হারমোনিয়ামে দ্বৈপায়ন রায়। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় রমা ঘোষ। 10:30 রামধনু অনুষ্ঠানে ভজন শুনবেন কৌশিক গোস্বামীর কণ্ঠে ও লোকগানে থাকবেন মানিক দাস বাউল। বেলা 11:00 সংগ্রহশালা থেকে অনুষ্ঠান। 11:15 নজরুল গীতি শিল্পী শ্রুতি মেধা দাস। ভারতীয় সময় বেলা 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অঙ্কিতা চৌধুরী। 12:30 লোকসঙ্গীত। 1:00 বেতার নাটক অকৃত্রিম, রচনা সুদেব সুন্দর মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ সৌমেন চট্টোপাধ্যায়। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর।

তৃতীয় অধিবেশনের সূচনা বিকেল 3:30, 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, সঞ্চালনায় রীনা গড়াই দত্ত, 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনায় অঙ্কিতা দাস, অনুষ্ঠানটির প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় তন্ময়ী ভট্টাচার্য, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথায় বস্ত্র বয়ন শিল্প, এ বিষয়ে বলবেন চৈতালী মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় পেশাগত রোগ, এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুনবেন, বলবেন ডক্টর সন্দীপন গঙ্গোপাধ্যায়। 7:00 বেতার নাটক অকৃত্রিম, রচনা সুদীপ সুন্দর মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ সৌমেন চট্টোপাধ্যায় ও নাটকটির প্রযোজনায় সৌমেন বসু। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, প্রশান্ত চন্দ্র মহলানবিশ বিষয়ে বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, অনুষ্ঠানটির গ্রন্থনায় প্রদীপ্তা কুণ্ডু। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন অরিন্দম ভট্টাচার্য, রাগ বেহাগ, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন রঘুনাথ নন্দী ও হারমোনিয়ামে দৈপায়ন রায়। 10:45 শুনবেন উপমহাদেশের খবর ও রাত 11:00 প্রতিদিনের মতো হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণাভ রায়। 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এ ছিল আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। আজকের এই অনুষ্ঠানে শুনবেন রাগেশ্রী রাগে শরদ, পরিবেশনায় আবির হোসেন, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন প্রীতম পল্লে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আজ শুনলেন রাগেশ্রী রাগে সরোদ, শিল্পী আবির হোসেন। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন প্রীতম পল্লে। আকাশবাণী মৈত্রী। উপমহাদেশের খবর একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত। আজকে শিরোনামে রয়েছে, দায়িত্ববোধ ও সাম্যই জলবায়ু সংক্রান্ত ন্যায় বিচারের মূল কথা, সেসেলসের জাতীয় পরিষদে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তার ভাষণে বললেন নরেন্দ্র মোদী।
1: সেসেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমেনির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, কৃষি, অর্থ, মহাকাশ, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত।
0: ভারত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি ও সামুদ্রিক নিরাপত্তা সুনিশ্চিত করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।
1: সেশনসের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজনে ভূষিত প্রধানমন্ত্রী।
0: বিশ্বব্যাপী সংকট মোকাবিলায় জন অংশীদারিত্বই ভারতের সবথেকে বড় শক্তি, আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী।
1: ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের খেলা আজ শুরু, প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা।
0: আসছি বিস্তারিত খবরে। জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ গ্রহণের সময় দায়িত্ববোধ এবং সাম্যের নীতি অনুসরণ করা প্রয়োজন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। সেসেলসের জাতীয় পরিষদের বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী একে ভারতের জলবায়ু ন্যায় বিচারের মূল কথা বলে উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশ এমন এক বিশ্ব গড়ে তুলতে চায় যেখানে উন্নয়ন আরও অন্তর্ভুক্তিমূলক। ভারত মহাসাগরের বুকে সেসেলসকে একটি দ্বীপ সমষ্টি মনে হলেও ভারতের দৃষ্টিভঙ্গিতে ওই দেশ বিশেষ স্থান অধিকার করে আছে বলেও প্রধানমন্ত্রী এদিন উল্লেখ করেছেন। উল্লেখ্য, সেসেলসের জাতীয় পরিষদে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তার ভাষণ দেবার সুযোগ পাওয়াকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ সম্মানের বিষয় বলে উল্লেখ করেছেন। সেদেশের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদানের জন্য তিনি সেদেশের রাষ্ট্রপতি ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এই সম্মাননাটি সেই দেশের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন যারা পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, মিশন লাইফ, এক পের মা কে নাম, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের মতো উদ্যোগের মাধ্যমে একটি পরিবেশ বান্ধব পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘস্থায়ী অঙ্গীকারকে এই সম্মাননার মাধ্যমে স্বীকৃতি জানানো হল।
1: তিন দিনের সেশনস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিক্টোরিয়ায় সেদেশের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমেনির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেন। দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক পর্যালোচনা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তারা মত বিনিময় করেন। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও দ্বীপরাষ্ট্র সেশলসের প্রতিরক্ষা ও নিরাপত্তা একে অপরের সঙ্গে জড়িত। তিনি ভারতের মহাসাগর নীতির উল্লেখ করে বলেন, ভারত এমন এক ভারত মহাসাগরের স্বপ্ন দেখে যেখানে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা সুনিশ্চিত হবে এবং অংশীদারিত্বের ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস।
2: Our vision is captured in the idea of Mahasagar, mutual and holistic advancement for security and growth across regions, Mahasagar. This vision recognizes that our futures are interconnected and interdependent, and we

0: कंटिन्यू टू वर्क टुगेदर फॉर अ सेफर एंड मोर सिक्योर इंडियन ओशन रीजन।
1: উভয় দেশের শিল্পের বিকাশে নতুন নতুন সুযোগের সন্ধান অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন উল্লেখ করেছেন। কৃষি, অর্থ, মহাকাশ, স্বাস্থ্যসহ বেশ কয়েকটি ক্ষেত্রে দুদেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সে দেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন।
0: I came here because I believe that Seychelles occupied a special place in India's vision for the Indian Ocean. Today, as I return here after a decade, that conviction is stronger than ever. And I'm delighted to join you as you celebrate 50 years of your independence. Congratulations to you and the people of Seychelles on this special occasion.
2: সেশেলসের প্রেসিডেন্ট হারমেনি সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের কেন্দ্রে রয়েছে ভারত মহাসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা, জলদস্যুতা, মাদক পাচার, বেআইনি মৎস্য শিকার, আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি। সেদেশের একাধিক প্রকল্পে ভারতের সাহায্যের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
3: A particularly significant milestone is the groundbreaking inauguration of the Professional and Technical Education Center. This India-assisted project will equip Seychellois youth with world-class vocational training, strengthening our capacity building. My deepest gratitude to Prime Minister Modi for this transformative initiative.
1: বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী এবং সেশেলসের প্রেসিডেন্ট স্বাস্থ্য, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল রূপান্তর, স্থিতিশীল উন্নয়ন, সামাজিক পরিকাঠামো, পুনর্নবীকরণযোগ্য শক্তি, সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছেন। তিনি বলেন, ভারতের ঘোষিত বিশেষ অর্থনৈতিক প্যাকেজের আওতায় বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়নের অগ্রগতিতে উভয় নেতাই সন্তোষ প্রকাশ করেছেন। শ্রী মিশ্রী জানান, দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50 বছর পূর্তি লক্ষ্যে উভয় নেতা একটি যৌথ স্মারক লোগো উন্মোচন করেন।
2: ভিক্টোরিয়ায় সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসের প্রধানমন্ত্রী ড নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতা দুদেশের সহযোগিতা নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী মোদী মরিশাসের উন্নয়ন ও অগ্রগতির প্রতি ভারতের গুরুত্ব প্রদানের বিষয়টি তুলে ধরেন। উন্নয়নমূলক সহযোগিতা, সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্য ও দুদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক তারা পর্যালোচনা করেন। ভিশন মহাসাগর, ভারতের প্রতিবেশী প্রথম নীতি এবং গ্লোবাল সাউথের প্রতি দায়বদ্ধতার আওতায় সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয় নেতা যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শুনছেন উপমহাদেশের খবর।

0: রাষ্ট্র নির্মাণে জনসাধারণের অংশগ্রহণ ভারতের এক মহার্ঘ সম্পদ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানের 135তম পর্বে আজ তিনি বলেন, বিশ্বব্যাপী সংকট মোকাবিলায় এই জন অংশীদারিত্বই ভারতের সব থেকে বড় শক্তি।
1: মুঝে ইস বাত কি খুশি হ্যায় ইস গ্লোবাল ক্রাইসিস কা হাম ভারতীয় মিলকর মুকাবলা কর রহে হ্যায়। মুঝে বিশ্বাস হ্যায় জন ভাগিদারি কি ইয়াহি শক্তি হামে মজবুতি দেগি হামে সফল বানায়েগি।
2: পশ্চিম এশিয়া সংকটের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর প্রেক্ষিতে তিনি দেশবাসীর কাছে যেসব আবেদন করেছিলেন তাতে সাড়া পাওয়ায় তিনি কৃতজ্ঞ।
1: পশ্চিম এশিয়া মে বনি যুদ্ধ কি স্থিতিও কো দেখতে হুয়ে মানে দেশবাসীয় সে কাহা থা কুছ সময় কে লিয়ে সোনা খরিদনে সে বচে, লোগো সে কাহা থা কি বিদেশ মে ছুটিয়া মানানে সে বচে, লোগো সে কার পুলিং কো ভি বড়াওয়া দেনে কি আপিল কি থি, কিসানো সে কেমিক্যাল মুক্ত খেতি কে লিয়ে খেত বচানে কে লিয়ে অর প্রাকৃতিক খাদ কা জাদা সে জাদা ইস্তেমাল কা আগ্রহ কিয়া থা। মেরি আপিল কা উনহোনে না সির্ফ সমর্থন কিয়া বল্কি হর তরফ সে উসমে আপনা সহযোগ কর রহে হ্যায়।
0: সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে বলে জানিয়ে শ্রী মোদী প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার উল্লেখ করেছেন। এর আওতায় বছরে মাত্র 20 টাকা প্রিমিয়ামে 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমার সুবিধা পাওয়া যায়। এবাবদ এ পর্যন্ত 3,700 কোটি টাকারও বেশি অর্থ সাহায্য দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
1: সরকার দেশ কে করোড়ো পরিবার তক সুরক্ষা কা কবচ পৌঁছা রহি হ্যায়। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কে তহত কেবল 1 সাল কে 20 রুপিয়ে কা প্রিমিয়াম উস পর 2 লাখ রুপিয়ে তক কা দুর্ঘটনা বীমা মিলতা হ্যায়।
2: এই প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা

0: উল্লেখ করেন। এতে বার্ষিক মাত্র 436 টাকা প্রিমিয়ামে 2 লক্ষ টাকার সুরক্ষা পাওয়া যায়।
1: প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা ভি উতনি হি অহম হে যোজনা। व्यक्ति की दुखद मृत्यु होने पर उसके परिवार को 2 लाख रुपए का बीमा कवर देती है। इसका वार्षिक प्रीमियम सिर्फ 436 रुपए है।
2: কলকাতায় এক অনুষ্ঠানে 3টি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই জাহাজগুলি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতে তৈরি করা হয়েছে।
1: হাল হি মে মুঝে কলকাতা মে নৌ সেনা সে জুড়ে এক কার্যক্রম মে শামিল হোনে কা অবসর মিলা। ওহা INS দুনাগিরি, INS সংশোধক আর INS অগ্রয় কো ভারতীয় নৌসেনা কে বেড়ে মে শামিল কিয়া গয়া। ইন শিপস কি ডিজাইন আর ম্যানুফ্যাকচারিং তক সব কুছ স্বদেশী হ্যায়।
0: বিমান চলাচল ক্ষেত্রে দেশের অগ্রগতির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি C-295 বিমান চলতি মাসেই যাতায়াত শুরু করেছে, এর ফলে MSME এবং বিমান পরিবহন ক্ষেত্র নতুন শক্তি পাচ্ছে।
1: জুন কে মহিনে মে হি এভিয়েশন সেক্টর মে ভি দেশ নে এক বড়ি সফলতা পাই। C-295 ইয়ে বিমান মেড ইন ইন্ডিয়া হ্যায় আর C-295 বিমান নে আপনি পহলি উড়ান পুরী কি হয় আর এসে 40 বিমান ভারত মে হি বানায়ে যা রহে। ইসে MSME আর এরোস্পেস সেক্টর কো নই শক্তি মিল রহি হ্যায়। আজ সমুদ্র সে লেকর আকাশ তক হামারা ভারত অধিক সুরক্ষিত আর আত্মনির্ভর বন রহা হ্যায়।
2: বর্ষার মৌসুমে জল সঞ্চয়ের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী আবারও বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা বাঁচাবার আহ্বান জানিয়েছেন।
1: बारिश के पानी की एक एक बूंद को हमें बचाना है। कैच द रेन ये अभियान जरा भी ढीला नहीं होने देना है। तो मेरा खास आग्रह है, वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं।
0: প্লাস্টিক বর্জ্য পরিষ্কারের উপর গুরুত্ব দিয়ে এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের রাজগড় জেলার বেওড়া গ্রামে মহিলাদের উদ্যোগের প্রশংসা করেন। অসমের হাড়গিলা পাখির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই পাখি প্রকৃতিকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু কুসংস্কারের বশে দীর্ঘদিন ধরে একে অশুভ মনে করা হতো। এখন হাজার হাজার মহিলা এই পাখিকে বাঁচাতে এগিয়ে এসেছেন।
2: করাচির সাম্প্রতিক ঘটনা নিয়ে পাকিস্তানের অভিযোগকে ভারত ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের আজ জানিয়েছেন, অন্যের দিকে আঙুল তোলার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের দিকে তাকানো এবং নিজেদের ভূখণ্ডে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলা আজ শেষ হয়েছে। রাউন্ড অফ 32-র জন্য কোন কোন দল খেলবে তাও নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ এ থেকে মেক্সিকো দক্ষিণ আফ্রিকা, বি থেকে সুইজারল্যান্ড কানাডা, সি থেকে ব্রাজিল মরক্কো, ডি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া, ই থেকে জার্মানি আইভরি কোস্ট, এফ থেকে নেদারল্যান্ডস জাপান, জি থেকে বেলজিয়াম মিশর, এইচ থেকে স্পেন কার্ভোভার্দে, আই থেকে ফ্রান্স নরওয়ে, জে থেকে আর্জেন্টিনা অস্ট্রিয়া, কে থেকে কলম্বিয়া পর্তুগাল, এল থেকে ইংল্যান্ড ক্রোয়েশিয়া এ রাউন্ডে পৌঁছেছে। এছাড়া তৃতীয় স্থানাধিকারী হিসেবে গ্রুপ কে থেকে গণপ্রজাতন্ত্রী কঙ্গো, এফ থেকে সুইডেন, এল থেকে ঘানা, ই থেকে ইকুয়েডর, বি থেকে বসনিয়া হার্জেগোভিনা, জে থেকে আলজেরিয়া, ডি থেকে প্যারাগুয়ে ও আই থেকে সেনেগাল এই রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। এদিকে রাউন্ড অফ 32-র খেলা আজ থেকে শুরু হচ্ছে। প্রথম খেলায় ইঙ্গেলউড স্টেডিয়ামে ভারতীয় সময় আজ রাত 12:30 মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।

0: দায়িত্ববোধ ও সাম্যই জলবায়ু সংক্রান্ত ন্যায় বিচারের মূল কথা। সেশলসের জাতীয় পরিষদে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তার ভাষণে বললেন নরেন্দ্র মোদী।
1: সেশলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমেনির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। কৃষি, অর্থ, মহাকাশ, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত।
0: ভারত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি ও সামুদ্রিক নিরাপত্তা সুনিশ্চিত করার উপর জোর প্রধানমন্ত্রীর।
1: সেশলসের সর্বোচ্চ সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজনে ভূষিত প্রধানমন্ত্রী।
0: বিশ্বব্যাপী সংকটের

0: বিলায় জন অংশীদারিত্বই ভারতের সব থেকে বড় শক্তি। আকাশবাণী থেকে সম্প্রচারিত মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী,
1: ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের খেলা আজ শুরু হচ্ছে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা।
0: উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজ এ শুনুন শোনান
1: আকাশবাণী মৈত্রী। এখন হারানো দিনের গান, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার।

হারানো দিনের গানে আমার শ্রোতা বন্ধুদের স্বাগত। ঘড়িতে রাত ১১টা মানেই 594 কিলোহার্স বা অনলাইন লিংকে আকাশবাণী মৈত্রী এখন আপনাদের অনেকেরই অভ্যেস। অভ্যেস হারানো দিনের গানের সুরে হারানোর। তবে সাম্প্রতিককালে বাদ সাধছে বোধহয় বিশ্বকাপ, তাই না? একটা খেলা কেমন সারা পৃথিবীকে বেঁধে ফেলেছে, বেঁধে রেখেছে। না, আমি বিশ্বকাপের রিপোর্টিং করতে বসিনি বটে, কিন্তু ভাবতে ভালো লাগে যে এই এত যুদ্ধ, হামলা, আক্রমণ এসব পেরিয়ে মানুষ কিন্তু এক হতে চায়। বিশ্বকাপের সময় এলেই খেলা থেকে যোজন দূরে বসে থাকা আমাদেরও কিরকম কানের পাশে বাজে না ওলে ওলে ও ওয়াক্কা ওয়াক্কা বা এবারের দাই দাই। ভাষা বুঝি না, ছন্দও আমাদের খুব চেনা না, তবু অজান্তেই মনের ব্যাকড্রপে গানের সুর ঝমাঝম করে বাজতে থাকে। এ বোধহয় গানই পারে। মাঠে ফুটবলারদের জার্সিতে লেখা ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড, এখানে বলি ঠিক তেমনই গানও বেঁধে রাখে, জুড়ে রাখে আপনাকে, আমাকে, আমাদেরকে। সে বন্ধন কখনো ব্যক্তিগত স্তরে, আবার কখনো সেই বাঁধন ছড়িয়ে পড়ে বিশ্বময়। আর গান বেঁধে রাখে বলেই না আমাদের এই অনুষ্ঠান আপনাদের জন্য। সবেমাত্র পেরিয়ে এলাম বিশ্ব সঙ্গীত দিবস। 21 জুন সারা বিশ্বে পালিত হয় ওয়ার্ল্ড মিউজিক ডে। আচ্ছা, সারাটা বছর মানুষ গানে কাটায়, প্রেমে, প্রতিরোধে, প্রতিবাদে, বিরহে, মিলনে, চোখের জলে, এমনকি নাকের জলেও যখন আমরা গান শুনি, সেখানে একটা দিন আর আলাদা কি? কিছুই না। আসলে গান ভালোবেসে গান গাওয়ার আরও একটা ছুতো শুধু। তাহলে গানে যাই।

হ্যাঁ, জয় জয়ন্তী ছবির গান। কেন বিশ্ব সঙ্গীত দিবস বলে কেন এই ছবির গান? কারণ আজ আমাদের হারানো দিনের গানের বিষয় বিশ্ব সঙ্গীত দিবসের ভাবনায় সঙ্গীতে মিলায় বিশ্ব। প্রথম কারণ এটা যে গান একটা অদৃশ্য সুতো যা দিয়ে খুব সহজে বেঁধে ফেলা যায়, যেমন বেঁধে ফেলেছিলেন বাংলার জয়ন্তী বোস আর দ্য সাউন্ড অফ মিউজিক ছবির মারিয়া। এরা দুজনেই গান দিয়েই মন জয় করেছিলেন। ইংরেজি ছবিটিরই ভাবনায় জারিত বাংলা ছবি জয় জয়ন্তী। এরকম উদাহরণ আরও হাজারো আছে, তবে গানের জুড়ে রাখা প্রসঙ্গে যেটা মনে করাতে চাইব তা হল দ্য সাউন্ড অফ মিউজিক ছবিতে শেষের দিকে গান হয়ে উঠেছিল একটা গোটা দেশের প্রতিনিধি। প্রতিবাদ তো বটেই, আর প্রতিবাদ একা থাকে না। হয়তো প্রথম পদক্ষেপ একারই থাকে, তবে একেবারে প্রথমে না হলেও আস্তে আস্তে বহু মানুষ এসে তার হাত ধরে, সেখানে গানই হয়ে ওঠে হাতিয়ার এবং সেই অদৃশ্য সুতো যা বেঁধে ফেলে। সিনেমায় যখন দেখি তখন মনে ছাপ ফেলে বেশি, কিন্তু এছাড়াও বাংলা গানে এর উদাহরণ ভুরি ভুরি।

এই গান প্রায় সবারই জানা যে পল রবসনের গান থেকে অনুপ্রাণিত এই বাংলা গানটি। নদী মিসিসিপি থেকে পাল্টে গঙ্গা হয় বটে, কিন্তু মানুষের দুঃখ দুর্দশা কি কমে তাতে? কমে না, তাই একই সুর আছড়ে পড়ে, নদীর পাড় ভাঙে একইভাবে, গঙ্গা আর মিসিসিপির জল মিলেমিশে এক হয়ে যায়। শুরুতে বললাম বিশ্ব সঙ্গীত দিবসের কথা, 21 জুন। এই দিনটার একটা অন্য গুরুত্ব আছে, এই দিন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন, আর বিদেশে যেখানে সূর্যালোক নিয়ে টানাটানি সেখানে এই দিনের বিশেষ গুরুত্ব তো থাকবেই। প্যারিসে শুরু হয়েছিল সঙ্গীতের এই উদযাপন, ফেটে দে লা মিউজিক, যার ইংরেজি তর্জমা করলে দাঁড়ায় মেক মিউজিক, আর বাংলায় খুব সাধারণ কথা, গান বাঁধো। খুব বেশি দিন আগের কথাও তো নয়, এই সেদিন 1981 সালে অক্টোবর মাসে ফ্রান্সের সংস্কৃতি দপ্তরের এক আধিকারিক দেখলেন যে ফ্রান্সে প্রতি 2 জন যুবক যুবতীর মধ্যে একজন কোনো না কোনোভাবে সঙ্গীতের সঙ্গে যুক্ত। তাহলে তো একটা গোটা দিন এমন দেওয়াই যায় যে যার যে যার খুশি মতো গান বাজনা করবে, তবে কোনো বিশেষ মঞ্চে নয়, একেবারে খোলা রাস্তায়, নিজের বারান্দায়, বাগানে, যেখানে খুশি, মানে সোজা কথায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই নিজের ইচ্ছে গান সবার জন্য। তাই 1982 সালে এই 21 জুনকে বেছে নেওয়া হলো সঙ্গীত দিবস হিসেবে। আমরাও ভারী উৎসাহিত হলাম।

ব্যক্তিগতভাবে আমি লোকগানকে কিছুতেই হারানো দিনের গানের দলে ফেলতে চাই না। যে গান নিজের জোরে 200-250 বছর টিকে থাকে তাকে কোনো নাম সময়ের ছাপ লাগানোর ধৃষ্টতা বা সাহস আমার নেই। আমি শুধু বিশ্ব সঙ্গীত দিবসের ভাবনাটাকে ছুঁতে চাইছি যে গান সবার জন্য সব জায়গায়, গানের কথা সহজ, সুর সহজ।

আকাশবাণী মুর্শিদাবাদ তরঙ্গে শুনছেন হারানো দিনের গান। আজকে কথা বলছি বিশ্ব সঙ্গীত দিবসের ভাবনায়, সঙ্গীতে মিলায় বিশ্ব এই নিয়ে। এই গান যখন শুনি, সলিল চৌধুরীর কথা ও সুরে এই আলোর পথযাত্রী গান যখন শুনি, তখন মনে হয় যেন রেড আর্মি বার্লিনের পায়ের শিকল খুলে দিচ্ছে, যেন বাস্তিলের দুর্গ ভেঙে পড়ছে হুড়মুড় করে, যেন আলোর সংক্রামক উল্লাস ছড়িয়ে পড়ছে আর হাজার হাজার মানুষ হেঁটে চলেছে সেদিকে। এই গানের সুরে আছে বেটোফেনের এক প্রণম্য গান, নাইন্থ সিম্ফনির ওড টু দ্য জয় মুভমেন্ট। কিন্তু আমরা তো শুনি আমাদের একান্ত আপন সলিল চৌধুরীকে, যিনি বিশ্বসঙ্গীতের ঐতিহ্যের আলো গায়ে মেখে নিয়ে এক নতুন ঠিকানার দিকে হেঁটে চলেন অবিরত।

গানে বিশ্বজনীনতার কথা উঠলে সলিল চৌধুরী ছেড়ে বেরোনো পরিশ্রম সাপেক্ষ। এই গানটি যেটি শোনালাম, 1945 সালে বন্দিমুক্তি আন্দোলনের সময় রংপুরে ছাত্র সম্মেলন হয়েছিল, সেই সময় এই কীর্তনের সুরেই সলিল চৌধুরী তৈরি করেছিলেন এই গান। এবং সে গান এতই জনপ্রিয় হয়েছিল যে সম্মেলনে 10 বার সে গান গাইতে হয়েছিল। অথচ তখনকার যারা পেশাদার সুরকার ছিলেন তারা প্রত্যেকে বলেছিলেন, বাংলা কীর্তন ভেঙে কোনো বলিষ্ঠ গান রচনা সম্ভব নয়। বাংলা কীর্তন থেকে বিটোফেন বার বার যিনি নিজের গানে মিলিয়েছেন তিনি সলিল চৌধুরী। এই মিলনের সুর ছুঁয়ে গেছে কত লক্ষ মন যে তার হিসেব নেই। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন হারানো দিনের গান। তবে আজকের হারানো দিনের গান শুনতে শুনতেই জানিয়ে দেব আগামীকালের হারানো দিনের গানের বিষয়। আগামীকাল হারানো দিনের গানের উপস্থাপনায় থাকবেন স্বর্ণাভ রায়। বাংলা আধুনিক গানের ইতিহাসে এমন কিছু গীতিকার আছেন যাঁদের লেখা সময়কে অতিক্রম করে আজও সমানভাবে হৃদয় ছুঁয়ে যায়। তাদেরই অন্যতম প্রণব রায়। প্রেম, বিরহ, আশা, বেদনা আর জীবনের নানা অনুভূতিকে তিনি এমন অনায়াস কাব্যিক ভাষায় গানে রূপ দিয়েছেন যে তার সৃষ্টির আবেদন আজও অমলিন। সেই কিংবদন্তি গীতিকারের জীবন, সৃষ্টির নেপথ্য কথা এবং তার অমর সব গানের স্মৃতিকে নিয়ে সাজানো আগামীকালের হারানো দিনের গান, রাত ঠিক 11টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। সঙ্গে থাকবেন, বললাম আগেই, স্বর্ণাভ রায়।

আবার ফিরে আসি আজকের হারানো দিনের গানে, সঙ্গীতে মিলায় বিশ্ব। চেষ্টা করছি যে সঙ্গীত কিভাবে মানুষের মনকে ছুঁয়ে যায়, সে যে দেশেরই হোক, যে প্রদেশেরই হোক, যে অঞ্চলের হোক, দেশ কাল সময়ের কোনো সীমানা মানে না সঙ্গীত, এ আমরা সবাই জানি, কিন্তু ছুঁয়ে যায় কিভাবে, তাই গানের মাধ্যমে সামান্য উদাহরণ দিয়ে বোঝানোর। আর 1982 সালের 21 জুন প্রথম সঙ্গীত দিবস পালিত হয় প্যারিসে, আর আজকে হয় সারা বিশ্ব জুড়ে, প্রায় 120টি দেশের 700টি শহরে। এই পরিসংখ্যানের বাইরে যা থাকে তা সঙ্গীত, আর থাকে আশা, যে সঙ্গীত মুছে দেবে মনের অন্ধকার, জ্বালিয়ে রাখবে মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার প্রদীপ শিখাটিকে। ইতিহাস বলে এরকমই এক জুন মাসে 1956 সালের 24শে জুন একটি গান আত্মপ্রকাশ করেছিল। সে কি শুধু গানের প্রকাশ ছিল, নাকি সেদিন গোটা পৃথিবী অবাক হয়ে শুনেছিল যে মাত্র 3টে কর্ডে যে ওরকম একটা হৃদয় দোলানো গান গাওয়া যায়, এ অবিশ্বাস্য। শুধু সুরই নয়, তার ভাষাও অত্যন্ত সোজা সরল। মাত্র 3টি কর্ডে গাওয়া এই গান প্রতিটি মানুষকে তার সারল্যের সামনে নতজানু হতে বাধ্য করেছিল। বলছি জামাইকান ফেয়ারওয়েলের কথা। আমাদের প্রত্যেককেই কোনো না কোনো দিন কিছু না কিছুকে ফেলে আসতে হয়, ছেড়ে আসতে হয়। কাউকে নিজের গ্রাম, কাউকে পরিবার, কারোর পেছনে পড়ে থাকে শৈশবের আনন্দ স্মৃতি। এগোনোর সঙ্গে সঙ্গেই সেই ফেলে আসা, ছেড়ে আসার কষ্টগুলো জামাইকান ফেয়ারওয়েল সেই প্রতিটি

গান লিখেছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়, দেশকে ভালোবেসে। হ্যারি বেলাফন্টের গানে ছিল তার ভালোবাসাকে ছেড়ে আসার কষ্ট, দেশকে ছাড়ার কষ্ট তো একই রকম। এবং জানিয়ে রাখি, ক্যালকাটা উৎকয়ারের প্রধান মুখ রুমাগো ঠাকুরতা হ্যারি বেলাফন্টের সামনে নিজের গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন। গান তো শুধু গান নয়, তারা একটা সময়ের দলিল। এক একটা গান তাই হয়ে উঠেছে গানের বাইরেও ইতিহাসের সাক্ষী। এই প্রসঙ্গে উল্লেখ করতে পারি 1952 সালে লেখা ফয়েজ আহমেদ ফয়েজের লেখা কবিতা, যেটি পরে গান হয়েছিল, বোল কি লব আজাদ হ্যায় তেরে, বোল কি জুবা আব তক তেরি হ্যায়। এই গানের উল্লেখ করলাম এই কারণে যে

স্বাধীনতা উত্তর এই উপমহাদেশে সদ্য স্বাধীন হওয়া দুটো দেশ তখন যে যার মতো লড়াই নিজের মতো করে লড়াই করছে, কিন্তু তখনও দুটো আলাদা দেশে ভাবনা, ভালোবাসা এবং সঙ্গে কষ্ট, দুঃখ, দারিদ্র, দুর্দশা সব কিছু একই রকমভাবে বয়ে যাচ্ছিল। এবং সঙ্গীত তার যা কাজ তাই করছিল, সুর দিয়ে, কথা দিয়ে ছুঁয়ে যাচ্ছিল এদেশ ওদেশের মানুষকে, তার সাথে সারা পৃথিবীকেও।

আজকের অনুষ্ঠানে যেসব গানের কথা বলছি বা বিশ্ব সঙ্গীতের যে উদাহরণ দিচ্ছি সেই সব গান শোনাতে পারছি না। তবু বিশ্ব সঙ্গীত দিবসের ভাবনাকে মাথায় রেখে হারানো দিনের গানের এই পর্বে শোনাতে চেষ্টা করছি সেই সব গান যা একসঙ্গে বহু মানুষকে ছুঁয়ে গিয়েছিল। এই প্রসঙ্গে বাংলার সাংগীতিক ইতিহাস ভীষণ সমৃদ্ধ, বাংলার না বলে ভারতেরও বলা যেতে পারে। তবে আমার আলোচ্য যেহেতু বাংলা গান, তাই বাংলার কথাই বললাম।

0: বিশ্ব সঙ্গীত দিবস যখন শুরু হয়েছিল তখন পৃথিবী অপেক্ষাকৃত অনেক শান্ত। সঙ্গীত যেহেতু সময়ের দলিল, ইতিহাসের সাক্ষী, তাই এই সময়ের যে গান তাতে প্রতিবাদের স্বর অপেক্ষাকৃতভাবে কম। প্রেম ভালোবাসা ছুঁয়ে যায় বহুকে, অনস্বীকার্য, কিন্তু বেশি ছোঁয়ে বোধহয় দারিদ্র, হতাশা, কষ্ট আর প্রতিবাদ। দেখুন একটু ভেবে, বহুস্বরে গাইবার জন্য আমরা যে গান সাধারণত বেছে নিই তা মূলত প্রতিবাদেরই গান। তাতে হয়তো প্রতিবাদ সবসময় খুব নগ্নভাবে আসে না, কিন্তু আসে। হ্যারি বেলাফন্টের আরেকটি গানের উল্লেখ, ডেও, প্রথম শ্রবণে মনে হয় কি ঝলমলে একটা গান, কিন্তু শুনলে বোঝা যায় যা ঝলমল করছে সেগুলো আসলে বহু মানুষের জমাট বাঁধা বেদনা। তবে যন্ত্রণা থেকেই তো মুক্তির জন্ম হয়। আমরা শুনি আমাদের সলিল চৌধুরীকে।
1: Hey, Samalo,
2: hey, Samalo,
1: hey, Samalo,
2: hey, Samalo.

0: Hey, Samalo.
1: Hey, Samalo.
0: Hey, Samalo.
1: Hey.

গান কখনোই কোনো দেশ কালের বেড়ায় আবদ্ধ নয়। বিশ্ব সঙ্গীত দিবস সেই কথাটাকেই তুলে ধরে। এই প্রতিবাদ প্রতিরোধের কথা বলতে বলতে হঠাৎ মনে পড়ল হীরক রাজার দেশে চরণ দাসের কথা, যে মুখ বাঁধা অবস্থাতেও গান গেয়ে যায়। আর গুপি বাঘাকে বলে, যান আছে তাই গানও আছে, কিন্তু পেটে কিছু নাই। তা সত্যি, প্রতিবাদের গান পেটের ভাত দিতে পারে না ঠিক, কিন্তু স্বপ্নটুকু তো দেখাতে পারে।

0: বুঝবে দেশের।
1: ওই যে বলেছিলাম স্বপ্ন দেখায়, বাঁচবো রে বাঁচবো আমরা, নিশ্চয়ই বাঁচবো, স্বপ্ন দেখব, নতুন জিনিস গড়ব, একথা গানের মাধ্যমে বলা। যত সময় শেষ হয়ে আসে আর ততই যেন গানেরা সামনে এসে এসে দাঁড়ায়। প্রত্যেকের দাবি, তারা যথেষ্ট যোগ্য, তারা কেন অনুষ্ঠানে জায়গা পাবে না। প্রতিবারই কিছু গান রেখে যাই পরের বারের জন্য। যে গান দিয়ে শেষ করব সে এক অদ্ভুত গান, যে কোনো সময় অতি বিষাদেও এ গান উঠে দাঁড়াতে সাহায্য করে, আবার আনন্দ মুখর হয়েও এ গান গাওয়া যায়। পিট সিগারের কণ্ঠে এই জনপ্রিয় গানটির বাংলা অনুবাদ করেছিলেন হেমাঙ্গ বিশ্বাস। এ গান তার জন্মলগ্ন থেকে সারা পৃথিবীর মানুষকে জুড়ে এসেছে, প্রত্যেকে ভেবেছে, প্রত্যেকে এ গান তার একান্তভাবে।

এই প্রত্যয়ের সঙ্গেই আজ শেষ করলাম হারানো দিনের গানের অনুষ্ঠান। সঙ্গে ছিলাম আমি অর্পিতা পোদ্দার। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন তারা যদি জানান কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, তাহলে আমাদের ভীষণ ভালো লাগবে, বুঝব যে সত্যি জুড়ে আছি কোথাও আপনাদের সঙ্গে। হারানো দিনের গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 হয়ে 39 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:28 হয়ে 59 সেকেন্ড।

ঠিক বাংলা গানের। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন রাহুল দেব বর্মনের কণ্ঠে পরপর কয়েকটি আধুনিক বাংলা গান। শিল্পী রাহুল দেব বর্মন।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড চ্যানেলে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে শুনছেন আধুনিক বাংলা গান। শিল্পী রাহুল দেব বর্মণ।

অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। আধুনিক গান শুনছেন রাহুল দেব বর্মনের পরে এবারে মোহাম্মদ রফি।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে আধুনিক বাংলা গান শুনছেন মোহাম্মদ রফির পরে এবারে ভূপেন হাজারিকা।

অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। আধুনিক গান শুনছেন ভূপেন হাজারিকার পর এবারে কিশোর কুমার।

রাহুল দেব বর্মন, তারপর মোহাম্মদ রফি, তারপর ভূপেন হাজারিকা এবং সবশেষে কিশোর কুমারের কণ্ঠে আধুনিক গান শুনলেন। আধুনিক গানের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:55। এখন সময়টা বাংলা ছায়াছবির গানের। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন কুহক ছায়াছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছবির নাম কুহক, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

হায় হা পাই যে এই হাপুর, এ তো আমার বুকের পাঁজর, এই কামার শালায় মরে হাঁপিয়ে।

ভাবিস কে বল লোভ সে তো সাপের ছোবল, যদি মন ভাবিস কে বল লোভ সে তো সাপের ছোবল, তবে এই ভোগের বিলাস পেয়েও পাওয়া দায়, পেয়েছি পরশ মানিক আর কে আমায় পায়, পেয়েছি।

কুহক ছায়াছবির গান শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে ইন্দ্রাণী ছায়াছবির গান। প্রথমে পরপর তিনটি গান গীতা দত্তের কণ্ঠে, ছবির নাম ইন্দ্রাণী।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন ইন্দ্রাণী ছায়াছবির গান। এবারের গানটি গীতা দত্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

0: ইন্দ্রাণী ছায়াছবির গান শুনছেন। এবারে পরপর দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: ভাঙরে ভাঙরে ভাঙ ভাঙরে পাথর ভাঙ।

0: Vês tu, vês tu.
1: বাংলা ছায়াছবির গান শুনছেন। ইন্দ্রাণীর পরে এবারে সাথীহারা ছায়াছবির গান। প্রথমে পরপর দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম সাথীহারা।

যাবে। এই খেল মজেদার বাবু মিলবে না তোমার, এই খেল মজেদার বাবু মিলবে না তোমার, হায় হায় পুড়িয়ে যাবে, জুড়িয়ে যাবে, ফুসকে যাবে, ধসকে যাবে, হায়।

ঢোকে যাবে ঢোকে যাবে হায় হায় হায় রং বেরঙের তামাশা ফুরিয়ে যাবে ও বাবু দেরি হলেই গরমা গরম ফুরিয়ে যাবে রং বেরঙের

0: করে।
1: সাথীহারা ছায়াছবির গান শুনছেন। এবারে পরপর দুটি গান, গীতা দত্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। ছবির নাম সাথীহারা।

সাথীহারা ছায়াছবির গান শুনছেন। এবারে পরপর তিনটি গান গীতা দত্তের কণ্ঠে, ছবির নাম সাথীহারা।

প্রথমে কুহক, তারপরে ইন্দ্রাণী এবং সবশেষে সাথীহারা ছায়াছবির গান শুনলেন। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে FM গোল্ড প্রচার তরঙ্গে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:45। এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন অতুল প্রসাদের গান সমবেত কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে সমবেত কণ্ঠে অতুল প্রসাদের গান শুনছিলেন। এবারে দ্বিজেন্দ্র গীতি সমবেত কণ্ঠে।

নানা রঙের গান শুনছেন। দ্বিজেন্দ্র গীতির পরে এবারে একটি রজনীকান্তের গান সমবেত কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে অতুল প্রসাদের গান, তারপর দ্বিজেন্দ্র গীতি এবং সবশেষে রজনীকান্তের গান শুনলেন সমবেত কণ্ঠে। নানা রঙের গানের এই অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্জ এফএম রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি। প্রভাতিতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী তৃপ্তি চক্রবর্তী, শুনবেন রাগ আহির ভৈরব, তবলায় অর্ক ব্যানার্জি, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। আহির ভৈরব রাগে, খেয়াল পরিবেশনায় তৃপ্তি চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন খেয়াল, আহির ভৈরব রাগে পরিবেশনায় তৃপ্তি চক্রবর্তী। প্রভাতিতে এরপরে শুনবেন সেতার, শিল্পী পণ্ডিত কুশল দাস, শুনবেন রাগ শঙ্কর ভৈরব, তবলায় পণ্ডিত পরিমল চক্রবর্তী। শঙ্কর ভৈরব রাগে সেতার, শিল্পী পণ্ডিত কুশল দাস।

0: এতক্ষণ শুনলেন সেতার শঙ্কর ভৈরব রাগে, পরিবেশনায় পণ্ডিত কুশল দাস। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

107 মেগাহার্জ FM রেইনবো, এখন সময় রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতী। আজকে আনন্দধ্বনির প্রথম শিল্পী কলিম শরাফী।

0: যায় যায় যে ভেসে আজি হৃদয় আমার।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: পরের শিল্পী প্রথমে সুদেষ্ণা মিত্র, তারপর অগ্নিভ বন্দ্যোপাধ্যায়।